আজ শনিবার, ছয়ই আষাঢ় 1948 শকাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:55 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 19 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 22 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: শৈশবে ও বাল্যকালে আমরা পিতামাতা ও অন্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মুখের কথা শুনিয়া যে জ্ঞান লাভ করি তাহা মাতৃভাষার সাহায্যেই করি। সুতরাং শৈশবে ও বাল্যে পুস্তকাদি হইতে যে জ্ঞান লাভ করি তাহাও মাতৃভাষার সাহায্যে করাই যে স্বাভাবিক এবং তাহাই যে প্রকৃষ্টতম উপায়, সে বিষয়ে প্রমাণ ও যুক্তির প্রয়োগ অনাবশ্যক। কৈশোর ও যৌবনে জ্ঞান লাভও যে মাতৃভাষার মাধ্যমে ভালো হয় তাহাই কেবল আমাদিগকে বিবেচনা করিতে হইবে। ভারতবর্ষ পরাধীন দেশ বলিয়া এবং সেই কারণে আমাদিগকে অল্প বয়স হইতেই ইংরাজি শিখানো হয় বলিয়া এরূপ আলোচনা এদেশে আবশ্যক বোধ হয়। মাতৃভাষাই শিক্ষার শ্রেষ্ঠ বাহন, না বিদেশি কোনো ভাষা শিক্ষার শ্রেষ্ঠ বাহন, এরূপ আলোচনা স্বাধীন ও সভ্য কোনো দেশে হয় বলিয়া অবগত নহি। ইংরাজি শিক্ষা করা যে আমাদের পক্ষে উচিত ও আবশ্যক তাহা নিশ্চয় স্বীকার্য। মানুষের জ্ঞান বিদ্যার সকল বিভাগই বাড়িয়া চলিয়াছে। নতুন জ্ঞানের সহিত পরিচয়ের জন্য কোনো না কোনো শ্রেষ্ঠ পাশ্চাত্য ভাষা জানা দরকার, কারণ ভারতবর্ষের কোনো ভাষায় কোনো বিদ্যার উচ্চতম ও নবীনতম জ্ঞানের পুস্তক পত্রিকা আদি প্রকাশিত হয় না। ফরাসি, জার্মান, ইংরাজি প্রভৃতি পাশ্চাত্য ভাষায় এইরূপ পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয়। আমাদিগকে অন্য কারণে ইংরাজি শিখিতে হয়, তাহাতে জ্ঞান অর্জন সম্বন্ধীয় এই উদ্দেশ্যও সিদ্ধ হয়। ইংরাজি ছাড়া অন্যান্য পাশ্চাত্য ভাষা যদি কেহ শিখিতে পারে তা আরও ভালো। সকল বিষয়ে উচ্চতর ও আধুনিক জ্ঞান যাহা হইতে পাওয়া যায় তাহার মধ্যে ইংরাজি পৃথিবীতে সকলের চেয়ে বেশি লোকে ব্যবহার করে। অতএব ভারতবর্ষের লোকেরা ইংরাজি জানিলে তাহার সাহায্যে সভ্য জগতের যত লোকের সহিত চিন্তা ও ভাবের আদান প্রদান করিতে পারিবে, অন্য কোনো ভাষার সাহায্যে তাহা পারিবে না। এইরূপ আদান প্রদান একান্ত আবশ্যক, কেননা তাহা ব্যতিরেকে আমাদিগকে কূপমণ্ডুক হইয়া থাকিতে হইবে। ইংরাজির সাহায্যে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা চিন্তা ও ভাবের বিনিময় করে, বাণিজ্য চালায় এবং নিখিল ভারতীয় ধার্মিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি প্রচেষ্টা চালায়। তাহার দ্বারা ভারতীয় মহাজাতি গঠনের সাহায্য হইয়া আসিতেছে। ইংরাজির সাহায্যে সকল মহাদেশের সহিত ভারতীয়রা ব্যবসা বাণিজ্যও চালাইয়া থাকে। চাকরি, ওকালতি, ডাক্তারি, অধ্যাপকতা প্রভৃতির জন্য ইহা যে আবশ্যক তাহা সকলেই জানে। অতএব মাতৃভাষাকে শিক্ষার বাহন করা উচিত এরূপ বলিলে ইহা বলা হয় না যে ইংরাজি শিক্ষা করা অনাবশ্যক। বস্তুত যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃভাষা সাহায্যে শিক্ষা দেওয়া হয় তাহাদের প্রত্যেকটিতে ইংরাজিও শেখানো হইয়া থাকে। যেমন অধ্যাপক কার্ভে মহাশয়ের প্রতিষ্ঠিত ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে, স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠিত গুরুকুলে, লালা দেবরাজের প্রতিষ্ঠিত জালন্ধর কন্যা মহাবিদ্যালয়ে ইত্যাদি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে 1937 সন হইতে প্রবেশিকা পরীক্ষার জন্য মাতৃভাষাকে শিক্ষার বাহন করিতে সংকল্প করিয়াছেন, তদ্বিষয়ক ব্যবস্থাতেও ইংরাজি শেখাইবার বন্দোবস্ত আছে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি সমবেত কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 27 জুন 2026 শনিবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস অনুষ্ঠানে শুনবেন গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও তার প্রতিকার। এ বিষয়ে বলবেন ডক্টর ইন্দ্রনীল সামন্ত। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে। এ বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জু মিত্রের কণ্ঠে। 8:00 জানা অজানা পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান পর্ব 3 বলবেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়। 8:05 তুবড়ি শুনবেন ছকুর ধন রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:20 নজরুল গীতি শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন বলরাম দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, দার্জিলিং থেকে চিঠি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শেষ অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় দেবার ঘোষ সাহা ও সর্বাণী ভট্টাচার্য। 12:00 বাংলার মুখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কচুখালী গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 আধুনিক গান রম্যগীতি বেলা 1:00। 1:45 মহিলা মহল অনুষ্ঠানে শুনবেন এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। 1855 হুল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করবেন কানাইলাল হাসতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার। ফুটবল বিশ্বকাপের 32 রাউন্ডের পূর্বালোচনা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাস্কর গঙ্গোপাধ্যায়। 5:30 সাঁওতালি নাটক হুলসা সেঙ্গেল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি পরিবেশনায় চূড়ামণি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান প্রথমে কেন্দ্রী স্বরচিত ছোট গল্প বলবেন বাপ্পাদিত্য বেসরা, পরে লোকগীতি শুনবেন সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের পরিবেশনায়। 6:38 কৃষক ও তার পরিবার মানসিক স্বাস্থ্য শুনবেন ডক্টর দেবাশিস দাসের সাক্ষাৎকার, সঙ্গে থাকবেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর কৃষি তথ্য পরিষেবা আলোচনায় গৌতম মণ্ডল, সাফিউল হাসনাত, সঙ্গে থাকবেন রামরঞ্জন দাস রায়। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 নাটক নেফা সুন্দরী নেফা রচনা ও প্রযোজনা বুদ্ধদেব বসু। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার এবং তন্ময় ভট্টাচার্য। 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত 11:00 গজল শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জু মিত্রের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 154তম পর্ব। 6:45 অতুলপ্রসাদী গান পরিবেশন করবেন শৈবাল মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 8:30 ভজন শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। 8:50 লোকগীতি পরিবেশন করবেন আশিস গিরি। 9:10 রাস্তাধারা। 10:15 আঞ্জুমান। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বলরাম দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 পডকাস্ট ধারাবাহিক প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিতেশ স্বামী, শুনবেন সপ্তম পর্ব। 5:30 উর্বশী, সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 রাগ প্রধান গান শুনবেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহকাশা, 9:16 স্পটলাইট একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পিয়ানো শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মাদকদ্রব্যের ব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে।

0: করেছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমেনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলস উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি গতকাল নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: মাদক পদার্থ কি সমস্যা কেবল কানুন ব্যবস্থা ও সার্বজনীন স্বাস্থ্য কা মুদ্দা নহি, নার্কো টেরিজম ইকো সিস্টেম বি বন চুকি। তো আমার দেশ কি আন্তরিক সুরক্ষা কে লিয়ে, আমার দেশ কে অর্থতন্ত্র কি সুরক্ষা কে লিয়ে ওর হমারে দেশ কি যুবা পিঢ়ি কে ভবিষ্য কে লিয়ে এ হমারে লিয়ে বহুত জরুরি হে কি হম ইস পর সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করি।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী তিন বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
2: UK agreement is a template which is very comprehensive. It's not only about tariffs and rules of origin. It's not only about traded goods and services. It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: পীয়ূষ গোয়েল আরও বলেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলেও জানান তিনি। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। গতকালও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা গেছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় গতকাল সেখানে যান। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল বিকেল 5টা থেকে কাজে যোগ দেয় বলে রেল সূত্রের খবর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুইয়ারা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7

0: 2.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনের উৎসস্থলই মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি দেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিকে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। FIH হকি প্র লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লিভ ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক, রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দেয়। টরন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স এই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। অন্যদিকে গ্রুপ এইচ এর ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এর পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনব গবাদি পশুর বর্ষাকালীন রোগ প্রতিরোধ ও প্রতিকার। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রনীল সামন্ত।
1: সারা বছরই গবাদি পশুরা বিভিন্ন রকম রোগে বা আক্রান্ত হয়ে থাকে, তবে বর্ষাকালে কিছু বিশেষ ধরনের রোগ দেখতে পাওয়া যায় যেটা অন্য সময় হয়তো দেখা যায় না। তার মধ্যে জীবাণুঘটিত কিছু থাকে, কিছু বিষাণুঘটিত থাকে, আর কিছু পরজীবী বা কৃমি দ্বারা আক্রান্ত হয়। তো জীবাণুঘটিত রোগের মধ্যে মূলত তর্কা বা গলা ফোলা এমন দুটি রোগ যেটা শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। তর্কা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক একটা জীবাণু দ্বারা সংঘটিত হয়, আর গলা ফোলা ঘটে পাস্টুরেল্লা নামক একটা জীবাণু দ্বারা।

0: রোগে সেরকম ভাবে কোনো লক্ষণ না পাওয়া গেলেও মারা যাওয়ার পরে বোঝা যায় যে প্রাণীটা তর্কা রোগে আক্রান্ত হয়েছিল। তার কারণ এখানে মারা যাওয়ার পরে বিভিন্ন ছিদ্র যথা পায়ু ছিদ্র বা নাসিকারন্ধ্র দিয়ে কাঁচা রক্ত বেরোতে পাওয়া যায় এবং মারা যাওয়া প্রাণীটিকে যেন অবশ্যই মাটি থেকে 3-4 ফুট গভীরে চুন সহ পুঁতে দেওয়া উচিত, না হলে সেখান থেকে এই সংক্রমণ গোটা গ্রামে ছড়িয়ে পড়তে পারে, অন্যান্য প্রাণী এর দ্বারা আক্রান্ত হতে পারে। এবং শুধু তাই নয়, এই ধরনের মাংস যদি কেউ যথাযথভাবে রান্না না করে খায় তাহলে মানুষের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। এছাড়া পালান প্রদাহ রোগের কথা আমরা সবাই জানি, যেটা সারা বছরই প্রায় কম বেশি হয়ে থাকে, কিন্তু বর্ষাকালের প্রকোপটা একটু বাড়ে। পালান প্রদাহ রোগের সেরকম ভাবে কোনো টিকা পাওয়া যায় না। পালান প্রদাহ রোগ প্রতিরোধ করতে গেলে আমাদের কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। যেমন হচ্ছে, কোনো একটা পালান থেকে আমরা যখন দুধ বার করি তার আগে এবং পরে আমরা যেন ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করে তারপরে পালানটা স্পর্শ করি। এবং আমাদের দেখতে হবে যে যে পরিবেশের মধ্যে আমরা প্রাণীটিকে রেখেছি, যথা গোয়ালঘর, সেটা যেন নিয়মিত পরিষ্কার করা হয়, মশামাছির প্রকোপ যেন খুব কম থাকে। এই সাধারণ নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বিষাণুঘটিত রোগ সাধারণত বর্ষাকালে এঁসো বা খুরিয়া এর দেখতে পাওয়া যায়। এখন আর ছাগলের মধ্যে পাওয়া যায় পিপিআর বলে একটি রোগ। পিপিআর যদিও সারা বছর হতে পারে কিন্তু বর্ষাকালের প্রকোপ অত্যন্ত বেশি। এঁসো রোগের লক্ষণ মোটামুটি আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে মুখে এবং খুরের ফাঁকে এক ধরনের ছোট ছোট ঘা বা ফোসকা দেখতে পাওয়া যায়। তো এটা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে অবশ্যই নিয়মিত টিকাকরণের ব্যবস্থা করতে হবে এবং সাধারণত বছরে 2 বার এর টিকা প্রদান করা হয়ে থাকে। বর্তমানে সরকারি তরফ থেকে একটি কার্যক্রম চলছে যেখানে বিনামূল্যে এই এঁসো রোগ প্রতিরোধ করার জন্য টিকা ব্যবহার করা হচ্ছে। এছাড়া পিপিআর হচ্ছে ছাগলের একটা অন্যতম রোগ, যেটা বর্ষাকালে তার প্রকোপ অত্যন্ত বেশি। পিপিআর রোগেও মুখে ছোট ছোট গুটি বা ঘা হয়, তার সাথে প্রচন্ড পাতলা পায়খানা বা নিউমোনিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যায়। পিপিআর রোগের সেরকম কোনো চিকিৎসা নেই, তবে তা এটাও প্রতিরোধ করা যায় টিকাকরণের মাধ্যমে। বছরে 1 বার বর্ষার আগে সাধারণত 1 ml টিকা চামড়ার নিচে প্রয়োগ করা হয়। এই টিকাগুলো কিন্তু প্রাণী চিকিৎসা কেন্দ্রে এমনি পাওয়া যায় এটা। আর এছাড়া পরজীবী বা কৃমি সংক্রান্ত রোগ যেটা বর্ষাকালে খুব দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে চ্যাপ্টা কৃমি সংক্রান্ত রোগ। তো এতে ভীষণ পাতলা পায়খানা হয় এবং দুর্গন্ধযুক্ত পায়খানা হয়ে থাকে। ফিতাকৃমি সংক্রমণ এই সময় বাড়তে পারে। ফিতাকৃমি সংক্রমণ যদি ঘটে থাকে তাহলে পায়খানার সাথে ছোট ছোট কৃমির খণ্ড বেরিয়ে আসতে থাকে, যেটা থেকে বোঝা যায় যেটা ফিতাকৃমি দ্বারা আক্রান্ত হয়েছে। এই ধরনের কৃমির লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃমি প্রতিরোধ করতে গেলেও একটা সারা বছর ধরে যদি আমরা নির্দিষ্ট পরিমাণে কৃমিনাশক খাওয়ানোর ব্যবস্থা করি, সেটা বাছুর অবস্থায় একরকম, বড় গরুর ক্ষেত্রে একরকম, আর যদি গর্ভবতী গরু হয় তাহলে তার ক্ষেত্রে অন্য রকম। তো এই যে বিভাগীকরণ বা এই যে বিভিন্ন সময় অনুযায়ী বিভিন্ন ধরনের কৃমিনাশক, এটাও কিন্তু নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রগুলোতে পাওয়া যায় এবং সেখানে গেলে তারা উপযুক্ত ব্যবস্থা করতে পারেন। সার্বিকভাবে এটা বলার যে বর্ষাকাল শুরু হওয়ার আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমরা বর্ষাকালের সময়টায় আমাদের গবাদি পশু যেন কোনো রোগাক্রান্ত না হয়। কারণ যতই এরা রোগাক্রান্ত হবে তার মূলত 2 ধরনের লোকসান এরা তৈরি করতে পারে। এক তো ডিম দুধ ইত্যাদির উৎপাদন কমে যায়, যার ফলে যেখান থেকে খামারি বন্ধু লোকসানের সম্মুখীন হতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, বেশ কিছু জীবাণু বিষাণু আজকাল দেখতে পাওয়া যায় যেটা প্রাণী থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। যত এই সংক্রমণ বাড়বে তত মানুষের রোগ সংক্রমণের সম্ভাবনাটাও বেড়ে যাবে। কাজেই আমাদের আগে থেকে সাবধানতা অবলম্বন করলে এই সংক্রমণ আমরা ঠেকাতে পারব। তাতে শুধু যে আমরা লাভের সম্মুখীন হব তাই নয়, আমরা আমাদের নিজেদের জীবনও সুরক্ষিত রাখতে পারব। এখন ঠেকানোর একটা অন্যতম উপায় হচ্ছে টিকাকরণ। টিকাকরণ করতে গেলে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হয়, যথা নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করার সাথে সাথে আমরা যদি প্রাণীটিকে ওখানে নিয়ে যাই হাঁটিয়ে, তাহলে যেন একটু বিশ্রামের ব্যবস্থা করি, তারপরে তার টিকাকরণ করি এবং টিকাকরণের পরে যেন প্রভূত পরিমাণে জল ও ভিটামিন খাওয়ানোর ব্যবস্থা করি। আশা করি এই সাধারণ নিয়মাবলীগুলি পালন করতে পারলেই আমরা একটি সুস্থ সবল পশুপালন করতে পারব এবং আমাদের খামারি বন্ধুরা প্রচুর পরিমাণে লাভের সম্মুখীন হতে পারবেন।
1: শুনলেন গবাদি পশুর বর্ষাকালীন রোগ প্রতিরোধ ও প্রতিকার। এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রনীল সামন্ত।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গ।

0: এর হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতেও অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে কয়েকটি জায়গায়। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় বলা হচ্ছে, হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। কোনো কোনো জায়গায় এইসব জেলায় 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার দু একটি জায়গাতেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা, সেই সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, বজ্রপাতেরও সম্ভাবনা আছে এইসব জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বজ্রপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, বলছেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
2: আমরা জানি যে ডায়াবেটিস এখন এক বিরাট সমস্যার আকার নিয়েছে সারা পৃথিবী জুড়ে, আর আমাদের দেশে তো বটেই। এখন প্রায় 9 কোটি মানুষ আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত, এবং আমরা জানি যে ডায়াবেটিস বিভিন্ন অর্গানের ক্ষতি করতে পারে, এবং এটি একটি সাইলেন্ট কিলার, অর্থাৎ প্রাথমিকভাবে অনেক সময় বোঝার সমস্যা হয় যে কারোর ডায়াবেটিস রয়েছে। কিন্তু কিছু ভালো দিকও আছে। আমরা যখন বলি যে ডায়াবেটিস, তার তো অনেক ধরন রয়েছে, তার মধ্যে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে সব থেকে কমন, যেটা প্রায় 95% ডায়াবেটিস যাদের রয়েছে তার মধ্যে হয়, এবং অনেকের ক্ষেত্রেই এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্রিভেন্ট করা, অর্থাৎ প্রতিরোধ করা কিন্তু সম্ভব হয়। আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমে বুঝে নিই এই রিস্ক কাদের বেশি ডায়াবেটিস হওয়ার। হচ্ছে কারোর যদি ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে, কারোর যদি ওজন বেশি হয়, বিশেষত পেটে তার চর্বির পরিমাণ বেশি হয়, কেউ যদি খুব ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হন, অর্থাৎ শারীরিক পরিশ্রম কম করেন, কারোর যদি ব্লাড প্রেশার বেশি থাকে, কোলেস্ট্রলের প্রবলেম থাকে, কারোর যদি PMOS, যেটা আগে আমরা বলতাম PCOS, সেটা যদি থাকে, বা কোনো মহিলার যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে থাকে, তাদের প্রত্যেকেরই ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যাদের এই সম্ভাবনা বেশি, তাদের উচিত যে 30-35 বছর বয়সের পর থেকে 1-2 বছর বাদে বাদেই সুগার রুটিনলি পরীক্ষা করা, কোনো সিমটম থাক আর না থাক। তো আমরা এই ডায়াবেটিস তাহলে আর কিভাবে প্রিভেন্ট করতে পারি? না, আমাদের প্রথম দেখতে হবে যে আমরা যাতে চলাফেরা নিয়মিত করি এবং বিভিন্ন রকম ব্যায়াম করি, এটা খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ ধরে টানা বসে থাকা, শারীরিক পরিশ্রম না করা একটা রিস্ক ফ্যাক্টর, সুতরাং আমরা সেটাকে চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে খাওয়া দাওয়া, অর্থাৎ পরিমিত খাদ্যাভ্যাস। ডায়াবেটিস মানে এই নয় যে সব খাবার আমাদের মেনু থেকে বাদ দিয়ে দিতে হবে, একেবারেই নয়। আমাদের নর্মাল যা সাধারণ খাবার আমরা সেটাই খেতে পারি, কিন্তু আমাদের দেখতে হবে যে সেটা যেন ব্যালেন্সড হয়, অর্থাৎ সবজিটা যেন খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, প্রোটিন জাতীয় খাবার যথেষ্ট পরিমাণে থাকে, ভাত রুটি মুড়ি চিড়ে এর পরিমাণগুলো যেন তুলনায় কম হয়, এবং আমাদের ওজনটা যাতে নর্মালের মধ্যে থাকে যতটা সম্ভব। এবং যাদের ওজন বেশি, তার আরেকটু বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, তারা ডায়েটটা আরেকটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবেন। এর সাথে রয়েছে যে যথেষ্ট পরিমাণে ঘুম, অর্থাৎ 7-8 ঘন্টা ঘুম দিনের হলে সব থেকে ভালো, এবং সবসময় যদিও আপনাদের হাতে থাকে না, কারোর হাতেই থাকে না, স্ট্রেস কমানোটাও একটা ডায়াবেটিস প্রিভেনশনে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সুতরাং সব মিলিয়ে আমরা আবার বলি যে আমরা যদি খাওয়া দাওয়াটা একটু পরিমিত এবং ব্যালেন্সড খাবার খাই, যদি আমরা নিয়মিত একটা এক্সারসাইজ করার অভ্যেস করি, যদি আমরা আমাদের ওজন নর্মালের মধ্যে মেনটেন করি, এবং যথেষ্ট পরিমাণে ঘুমোতে পারি, এবং আমরা যদি রক্তে গ্লুকোজ আর সুগার বাড়ছে কিনা সেটা যদি আমরা নিয়মিত পরীক্ষা করি, তবেই কিন্তু ডায়াবেটিস প্রিভেনশন সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন, ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, বললেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
8: তাহলে আর দেরি কেন,
3: ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

The best and the most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart. Helen Keller. Helen Keller. দৃষ্টিহীন যে মানুষটি আমাদের কত না পথ দেখিয়েছেন,

0: জীবনে চলার। তিনি বলছেন, পৃথিবীতে যা কিছু সব চাইতে ভালো, পৃথিবীতে যা কিছু সব চাইতে সুন্দর তা দেখা যায় না, তাকে স্পর্শও করা যায় না, তাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমরা কজন বুঝি, আমরা চোখের দেখা, কানের শোনা, তাই দিয়েই তো মাপি জল, তাই না? হেলেন কেলারের মতন এমন যদি একখানি হৃদয় থাকতো, যে হৃদয় স্বপ্ন দেখে, যে হৃদয় স্বপ্ন দেখাতে শেখায়, আমাদের সকলের যদি থাকতো, তাহলে দিনগুলো অন্যরকম হতো, সমাজটাও বদলে যেত নাকি? শুরু করা যাক প্রাত্যহিকে। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের।
1: হেলেন কেলারের উক্তি দিয়ে আজকের প্রাত্যহিকি শুরু হল। আজকের দিনের কথা শুরু করা যাক তাঁর জীবনের গল্প দিয়েই। হেলেন কেলার 1880 সালের 27 জুন, অর্থাৎ আজকের দিনে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাসকাম্বিয়া, অ্যালাবামাতে জন্মগ্রহণ করেন। বাবা ও মা আর্থার এইচ কেলার ও ক্যাথরিন অ্যাডামস। হেলেন কেলার বা হেলেন অ্যাডামস কেলার বাক শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আজীবন লড়াই করে গেছেন। একই সঙ্গে হেলেন কেলার ছিলেন একজন বিশিষ্ট লেখিকা ও রাজনৈতিক কর্মী। তিনি একজন মানবদরদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন, সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করেন। তিনি আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার পান। এই মহান মানবদরদী মানুষটি 1968 সালের 1 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে প্রয়াত হন। আজ জন্মদিনে তাঁকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

এমন সুরে মাতিয়ে দিয়েছিলেন যিনি বাঙালিদের। শুধু বাঙালি বলি কেন, আপামর ভারতবর্ষ মিতেছিল তাঁর সুরে সুরে। স্মরণ করব তাঁকে আজ, সুরকার গায়ক এবং সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণ। পঞ্চম বা পঞ্চমদা এ নামেও পরিচিত ছিলেন রাহুল দেব বর্মণ। অনুজ সঙ্গীত পরিচালকদের নানাভাবে অনুপ্রাণিত করেছেন। এই বিখ্যাত সঙ্গীত পরিচালক সুরকার গায়ক রাহুল দেব বর্মণ 1939 সালের 27 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মণ, মা বিশিষ্ট গীতিকার এবং সঙ্গীত শিল্পী মীরা দেব বর্মণ। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং তীর্থপতি ইনস্টিটিউশনে পড়েছেন তিনি। রাহুল দেব বর্মণের সুরে হিন্দি ও বাংলার বহু প্রথিত যশা শিল্পীরা গান করেছেন। হিন্দি বাংলা বহু ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি, নিজে গানও করেছেন। শোলে, 1942 আ লাভ স্টোরি, অমর প্রেম, এছাড়া আরও কত না ছবি তাঁর সুরে মেতেছে। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান আর ডি বর্মণ। মাত্র 54 বছর বয়সে প্রয়াত হন তিনি। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। এবারে প্রাত্যহিকীর চিঠির ঝাঁপি খোলার পালা। জুন মাসের চলতি পক্ষে আপনারা চিঠি লিখছেন যে বিষয়ে, জ্বরের নাম বিশ্বকাপ। 1977 সাল, ফুটবল সম্রাট পেলে এসেছেন কলকাতায় কসমস দলের হয়ে মোহনবাগান ক্লাবের সঙ্গে খেলতে। হিমাদ্রি শঙ্কর রায়চৌধুরী আপনি লিখছেন এই চিঠি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। 1958, 1962 এবং 1970 তিনবার বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অনন্য রেকর্ডধারী সুপারস্টার ফুটবলার পেলে। ফলে বিশ্বকাপ না হলেও প্রীতি ম্যাচে বিশ্বকাপ জ্বরের সেদিন উত্তাপ পেলাম, সে কি ভয়ানক উন্মাদনা। 70-এর দশকে আমাদের দেশে দূরদর্শন এলেও গ্রামে তার দর্শন পাওয়া ছিল অলীক কল্পনা। বেতারে ভাষ্যকারদের ধারাভাষ্যই ছিল আমাদের একমাত্র সান্ত্বনা। এখন আষাঢ় মাস, ঘনঘোর ঘনঘটা, সঙ্গে ফুটবল জরাক্রান্ত দুনিয়া, বিশ্বকাপের গর্জন মুহুর্মুহু, গরজি গরজি গগনে গগনে। ভাবতে অবাক লাগে, আমাদের দেশ থেকে কত যোজন দূরে এ ফুটবল খেলা চলছে, অথচ আমরা সেই খেলা দেখছি আমাদের ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে, উপভোগ করছি ফুটবলের নানান কলাকৌশল। ফুটবল অত্যন্ত আকর্ষণীয় জনপ্রিয় খেলা, আর একটা ম্যাচ দেখতে অন্য খেলার মতো বেশি সময় খরচ করতেও হয় না, তাই সারা দুনিয়ার কোটি কোটি মানুষ তাদের গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে ঠিক সময় বের করে নিয়ে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়েছেন। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ঘণ্টা দুয়েকের জন্য অনাস্বাদিত পূর্ব এক রোমহর্ষক শিহরণ জাগানো অনুভূতি। বিশ্বকাপের বিশ্বায়নের যুগে ফুটবলের সৌজন্যে আমরা অনেক দেশের মানুষ এক সূত্রে গ্রথিত হয়ে যাই, জাতপাত, ধর্ম, বর্ণ, ভাষা, পোশাক আশাক ও সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। বিভিন্ন খেলোয়াড়ের খেলার গরিমা আমাদের স্বপ্নের দেশে নিয়ে যায়। জাপানের দল তো খেলার শেষে ফুটবল মাঠ পরিষ্কার করে এক অভিনব নজির সৃষ্টি করেছে। আমরা আশাবাদী, অদূর ভবিষ্যতে ভারতবর্ষ নিশ্চয়ই একদিন এই খেলাতে অংশ নেবে। আজ এই মুহূর্তে ফুটবলের দৌলতে আমরা সবাই একই মানসিকতার বিশ্ব নাগরিক। লিখলেন তমলুক পূর্ব মেদিনীপুর থেকে হিমাদ্রি শঙ্কর রায়চৌধুরী।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: শহর জুড়ে গ্রাম জুড়ে এখন ফুটবলের মরশুম। বিশ্বকাপের জ্বরের এই আবহে আপনারাও লিখছেন চিঠি। এবারে আম্রপালি চন্দ্রের চিঠি পড়ব। আপনি লিখছেন দমদম কলকাতা থেকে। ম্যালেরিয়া জ্বর কম্পিয়ে ফিরে ফিরে আসে, কতক্ষণ অন্তর ঠিক জানা নেই। তবে বিশ্বকাপ জ্বরের প্রাদুর্ভাব চার বছর বাদে বাদে, কিপেও সুখ এ জ্বরে। আছে উত্তেজনা, আছে আনন্দাশ্রু। ছোটবেলায় কাগজের পুঁটলি, কাপড়ের গোল্লা, বাতাবি লেবু দিয়ে আমার ফুটবলের শুরু। তখন পাড়ার ফুটবল ক্লাব হয়ে একে একে মোহনবাগান, মোহামেডান ইত্যাদি। এরপরে যখন বিশ্বকাপের ছোঁয়া পেলাম, মনে হলো ডোবা থেকে পৌঁছে গেছি সাগরে। গোল করা নাকি গোল বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ কোনটি বলতো? শুধু ফুটবলই তো নয়, জীবনেও তো এই প্রশ্নটাই ফিরে ফিরে আসে বারবার। বিশ্বকাপে পৌঁছে দেখে এক অথই সাগর, রত্নের আকর। কোথায় লাগে সেই ছোট্ট পরিসরের কলকাতা ফুটবল? ফুটবলের সম্রাট পেলেকে কসমসের বিরুদ্ধে পেলেও বিশ্বকাপ জ্বরের মুগ্ধতা পায়নি। 1886 সাল, হার হিম করা ঠান্ডা, দার্জিলিং রেলওয়ে স্টেশন তল থেকে ওই রাতে জলা পাহাড় অব্দি হাঁটতে হাঁটতে উপরে ওঠা ক্রমশ। সেখানেই আমার প্রথম পাওয়া দূরদর্শনের পর্দায় বিশ্বকাপ ফুটবলের সুন্দর ছবি। কোন রকম ঝিরঝিরে ছবি নয়, কিন্তু সুন্দর ছবি। শিল্পকলা, জ্যামিতি, দক্ষতা চোখ ধাঁধিয়ে দেয়, মন কাঁপিয়ে দেয়। তারপরেও জায়মান থাকে বিশ্বকাপ জ্বর বছর বছর। বিশ্বকাপ শেখায় চলমানতাই জীবন, স্থবিরতা মানে মৃত্যু। জীবন পল্লবিত হয় আবেগ মিশ্রিত গতিময়তায়, বিশ্বভ্রাতৃত্বে। উধাও সেখানে কাঁটা তারের বেড়া, বিলীয়মান ভূরাষ্ট্রীয় দ্বন্দ্ব। স্বপ্ন দেখি ভারত থেমে নেই, তার আনাজ কানাজ, গ্রামগঞ্জ, মফস্বল শহর থেকে প্রতিভাবানেরা স্থান পাচ্ছে বিশ্বকাপ মঞ্চে। তবে শুধু পুরুষেরাই নয়, সেখানে নারী পুরুষের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদেরও সমান অংশগ্রহণ হোক, তবেই বিশ্বকাপ চূড়ান্ত সফল হবে। বিশ্বকাপ এক অদ্বিতীয় আশ্চর্য সৃজন, ভারসাম্যতা এবং সামঞ্জস্যতার সাতকাহন, সৌন্দর্যের সাবলীল অবস্থান। স্মরণ করি 16ই আগস্ট হঠকারিতায় প্রাণ যাওয়া সুবর্ণ গোলক অন্ত প্রাণদের, সব খেলার সেরা, সবার তুমি ফুটবল। আম্রপালি চন্দ্র দমদম কলকাতা থেকে লিখলেন।
1: চন্দননগর হুগলি থেকে রৌনক গড়াই লিখছেন প্রথম আলো প্রাত্যহিকী। একটা খেলা নিয়ে যে এত উন্মাদনা হতে পারে তা এতদিন বুঝিনি। এর আগের কয়েকটি ফুটবল বিশ্বকাপের সাক্ষী হয়েছিলাম, কিন্তু জ্বরাক্রান্ত হইনি। ফুটবল বিশ্বে ভারতের ক্রম আমাকে হতাশ করলেও ভারতে ফুটবল প্রেমী মানুষের সংখ্যা অনেক দেশকেই ছাড়িয়ে যায়। আমাদের ছোট্ট শহর চন্দননগরের ফুটবল জ্বর চিরকালের। আমি অনেক ছোট থেকেই দেখেছি বিশ্বকাপ এলেই পাড়ায় পাড়ায় রঙের প্রলেপ পড়ে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইটালি, এমনকি জাপান, কোরিয়ার পতাকাও রাস্তার উপরে শোভা পায়। ফটকগোড়া, বিদ্যালঙ্কা, বাগবাজার, মধ্যাঞ্চল, পালপাড়া, জ্যোতিমোড়, স্ট্র্যান্ড এলাকা প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের কাট আউট ছবিতে ঢেকে যায়। এবারেও তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। পড়াশোনার মধ্যকালীন অবসরের ছুটিতে এখন আমি বাড়িতে, অর্থাৎ প্রাণের চন্দননগরে। এর আগে পড়াশোনার কারণে রাত জেগে খেলা দেখা আমার হয়নি, কিন্তু এবার বাবার সঙ্গে জুটি বেঁধে

ভূত সেই খেলার সব রসটুকু নিঃশেষ গ্রহণ করে চলেছি। আমার খেলা দেখার আগ্রহ দেখে মা বলল, ফুটবল আবার কবে থেকে তোর ভালো লাগতে শুরু করলো? মাকে বোঝা গেল না, মাকে বোঝানো গেল না, এটা শুধু একটা খেলা তো নয়, এ তার থেকে অনেক বেশি কিছু। এর শিল্প সুষমা কেবল মুগ্ধ করে না, চুম্বকের মতো প্রবল আকর্ষণে ধরে রাখে। এই জ্বরে যে একবার আক্রান্ত হয়েছে সেই বুঝেছে কি অধরা মাধুরী ছেয়ে আছে এর মধ্যে। মা নিজে আমাকে বললেও যখন খেলা চলে দেখি চোখ বড় বড় করে মাও চেয়ে আছে টিভির পর্দায়। আমার ছোট্ট জীবনে মনে হয়েছে ফুটবল খেলা মানুষের জীবনকে সুন্দরভাবে প্রতিফলিত করে। এর থাকে প্রচুর প্রস্তুতি, থাকে বাধা, থাকে লক্ষ্য, বল পাস দেওয়া, নিখুঁতভাবে ধরা, ড্রিবল করে লক্ষ্যে পৌঁছানো, আর রেফারিং তো প্রতিটি মানুষের জীবনের ধর্ম। আর তাই তো এই ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের খেলা বিশ্বকাপ ফুটবলে মানুষ ভীষণভাবে আক্রান্ত হয়, আমিও হয়েছি। নমস্কার আন্তে, রৌনক গড়াই, চন্দননগর, হুগলি থেকে।

0: তনুশ্রী মান্না দে নৌপাড়া নালিকুল হুগলি থেকে লিখছেন। জল কাদায় ভরা মাঠের মধ্যে কয়েক চূড়া পা একটা বড় বাতাবি লেবু নিয়ে কাড়াকাড়ি করছে, এটাই ওদের ফুটবল। তার মধ্যেই দুটো পা হঠাৎ বাতাবি লেবুটাকে কেড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু একটু এগোনোর পরেই আরও দুটো পা এসে আটকে দিল ওকে। ফলস্বরূপ এগোতে থাকা পায়ের মালিক কাটা কলা গাছের মতো পড়ে গেল, যন্ত্রণায় চিৎকার করে উঠল, এই পচা, ওভাবে কেউ মারে?
1: আমি তো বলটা কাটতে গেছি, এটুকু যদি না ট্যাকেল করতে পারে তাহলে মেয়ে হয়ে ফুটবল খেলতে আসে কেন?
0: বলটি তখন দাদার কাঁধে ভর দিয়ে এক পায়ে লেংচে লেংচে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। 1986 ফুটবল বিশ্বকাপ, মারাদোনা একাই 100, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ। গোটা পাড়ায় তখন কৃষি সমবায় ব্যাংকে একটাই মাত্র টিভি। দাদা রাতে খেলা দেখতে যাবে সে জানে, মেয়েটি ঠিক করল লুকিয়ে লুকিয়ে সেও দাদার পিছন পিছন খেলা দেখতে যাবে। কিন্তু খেলা শুরুর আগেই তার খেলা শেষ হয়ে গেল, ধরা পড়ে গেল, সে ফিরে আসতে হলো বাড়ি। তার আর মারাদোনার হ্যান্ড অফ গডও দেখা হলো না, বা পাঁচজনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটিও দেখা হলো না। বিয়ের পর মেয়েটির এই দ্রুত ছুটোছুটি খুব কাজে দিচ্ছে, রান্নাঘর, খাবার ঘর, শোবার ঘর, ঠাকুর ঘর, দিনে 100 বার উপর নিচ করা সবই সে অতি দ্রুততার সাথে করে ফেলছে, পায়ে শাড়ি জড়িয়ে যাওয়া সত্ত্বেও। শুধু সংসারের অদৃশ্য বানগুলো যদি ফুটবলের মতো করে পাস কাটানো যেতে পারত, সব কিছু সামলে মেয়েটি এখনো বিশ্বকাপ দেখে তার বরের সঙ্গে। বরের থেকে অনেক কম জেনে, অনেক কম বুঝে, চুপচাপ সে খেলা দেখে, বলে না কিছু। আবার বিশ্বকাপ, জ্বর আসছে আজ, কালকে বৃষ্টিতে ভিজে শরীরটা ঠিক ভালো নেই। বর টিভির সামনে বসে খেলা দেখছে, হঠাৎ বরের চিৎকার, গোল! জ্বরের ঘোরে মেয়েটিও ভাবতে থাকে কাল সকালে উঠেই আবার স্কুল, তার আগে রান্না বান্না, ছেলে মেয়ের টিফিন সব গুছিয়ে রাখতে হবে। জ্বরটাকে ট্যাকেল করে সংসার ময়দানে ড্রিবল করতে করতে তাকে গোল তো করতেই হবে।

তনুশ্রী মান্না দে, নওপাড়া নালিকুল হুগলি থেকে কত না ফুটবল পাগল মেয়েদের কথা লিখলেন।

0: পরের চিঠি পড়ব, লিখছেন সৌরিশ মিশ্র, সেক্টর 2, সল্টলেক, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকী, বিষয়টা প্রথম শুনেছিলাম যখন ফুটবল বিশ্বকাপ ঘিরে আমার ছোটবেলার অজস্র না ভুলতে পারা স্মৃতি মুহূর্তে ভিড় করে এসেছিল মনে। তারই কিছু ভাগ করে নেব আজ তোমার সঙ্গে এই চিঠিতে। আমার শৈশব এবং কৈশোর কেটেছে 80-এর দশকের শেষ এবং 90-এর দশকের শুরুর বছরগুলোয়। ফুটবল বিশ্বকাপ চলাকালীন খেলার পত্রিকাগুলোতে তো বটেই, তখন ছোটদের প্রায় সব পত্রিকাগুলোর মধ্যেই থাকত সেই বিশ্বকাপের বিখ্যাত খেলোয়াড়দের একটি কি দুটি করে রঙিন পোস্টার। সেন্টার স্প্রেডেই থাকত সাধারণত পোস্টারগুলো। ম্যাগাজিনটা বাড়ির সবার পড়া হয়ে গেলেই বইটির পিনগুলো খুলে পোস্টারটা সংগ্রহ করতাম খুব সাবধানে। সাবধানতার কারণ একটি, যদি পোস্টারটা বই থেকে বের করতে গিয়ে ছিঁড়ে যায়, তারপর ওই পোস্টারগুলো ঘরের দেওয়ালে সেলোটেপ দিয়ে লাগিয়ে রাখতাম। আমার অনেক বন্ধুরাও ঠিক এই একই কাজ করত। বিশ্বকাপ চলার সময় অনেক জিনিসের সাথে আবার ফ্রিতেও মিলত বিশ্বকাপারদের ছবিওয়ালা কখনো ছোট ছোট কার্ড, কখনো বা পোস্টার। আমাদের মতো ছোটদের মধ্যে সেগুলো সংগ্রহের আকর্ষণও কম ছিল না। মনে আছে একবার একটা বিশ্বকাপ চলছে, তখন আমার ক্লাস 4 কি 5 হবে, বন্ধুদের কাছে জানতে পারলাম একটি চকোলেট কোম্পানি ওদের চকোলেট কিনলে দিচ্ছে একটা করে সর্বকালের সেরা সব ফুটবল বিশ্বকাপারদের রঙিন ঝকঝকে পোস্টার একেবারে বিনামূল্যে। ক্রেতাদের ওই কোম্পানি আবার তাদের পছন্দের ফুটবলারদের পোস্টার বেছে নেওয়ার সুযোগও দিচ্ছিল দোকানে থাকা পোস্টারের স্টক থেকে। আমি আবার বলতে গেলে ফুটবল কি এই জ্ঞান যবে থেকে হয়েছে তবে থেকেই আর্জেন্টিনার ফুটবল লেজেন্ড দিয়েগো আর্মান্দো মারাদোনার একনিষ্ঠ ভক্ত, তাই স্বাভাবিকভাবেই তাঁরই পোস্টার নেব, অন্য কারো নয়। কিন্তু মুশকিল হলো ওইখানটাতেই। বাবার সঙ্গে এক সন্ধেবেলা বেরিয়ে যেই দোকানেই যাই সেই দোকানেই বলেন মারাদোনার পোস্টার তাঁর কাছে ছিল কিন্তু এখন নেই, কারণ স্টক শেষ হয়ে গেছে। মনে আছে সেই সন্ধেবেলা 5-5খানা দোকান ঘুরে ষষ্ঠ দোকানে গিয়ে তবে পেয়েছিলাম মারাদোনার পোস্টার। আমার প্রিয়তম ফুটবলারের পোস্টারটা হাতে পেয়ে কী যে আনন্দ হয়েছিল তা আজও লিখে বোঝাতে পারবো না আমি। সেই মারাদোনার পোস্টারটা অনেক যত্ন করে রেখেছিলাম বহুদিন, তারপর কোথায় হারিয়ে গেল সেটা কে জানে। শুধু কি পোস্টারটা, যে মানুষটার জন্য আমি পেয়েছিলাম ওই পোস্টারটা, সেই সন্ধেবেলা 6-6খানা দোকান ঘুরেছিল আমার হাতটা ধরে, কোনোরকম অনুযোগ না করে হাসি মুখেই শুধু আমি আনন্দ পাব সেই কথা ভেবে। সেই বাবাকেও তো চিরতরে হারিয়ে ফেললাম গত জানুয়ারিতে। তবে ফুটবল বিশ্বকাপ, মারাদোনা আর বাবাকে নিয়ে সেই সন্ধেবেলার স্মৃতিখানা যে হারিয়ে যেতে দেব না কিছুতেই, এই বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ। লিখলেন সৌরিশ মিশ্র, সেক্টর 2, সল্টলেক, কলকাতা থেকে।
1: পূর্বইবারে পশ্চিম মেদিনীপুরের চিঠি। অরিজিৎ দাস অধিকারী, তিমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। বিশ্বের সবচেয়ে সংক্রামক ও আনন্দদায়ক জ্বরের নাম বিশ্বকাপ। এক মাসের জ্বর আগে সারানোর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তীব্র শিহরণে হাসায় কাঁদায় ভাবতে শেখায় অদেখা অচেনারা আপন হয়ে উপনিষদের সত্যকে প্রমাণ করে বসুধৈব কুটুম্বকম। এবার জোড়া বিশ্বকাপের জ্বরে আমরা আক্রান্ত। প্রমিলা বাহিনীর টি-20 ক্রিকেট আর সঙ্গে বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই ফুটবল জ্বরের আয়োজক। 11 জুন থেকে 19 জুলাইয়ের প্রতিযোগিতায় 48টি দেশ 12টি গ্রুপে যোগ দিয়েছে। কেপ ভার্দে, জর্ডান, উজবেকিস্তান ও কুরাসাও প্রথমবার। 140 কোটির আমরা কবে ওই জ্বরে সামিল হব? পতাকা উড়িয়ে আ সমুদ্র হিমাচল, বজ্রনিনাদে গলা ছেড়ে বলবো গোল। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেছে মাঠে। জমি ছাড়তে নারাজ ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল এবং ইংল্যান্ড। নতুনের ইতিহাস রচনাও অসম্ভব নয়, কিন্তু কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, ম্যানুয়েল নায়া মহারথীদের পাশাপাশি এমবাপে, ডেম্বেলে, ভিনিসিয়াস জুনিয়র, মুসিয়েলা, লামিন ইয়ামাল, পেদ্রি, হালান্ড প্রমুখের পায়ের জাদুর জ্বরে আক্রান্ত সারা বিশ্ব। বিশ্বকাপ তাই শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বিশ্ব সাংস্কৃতিক ঐক্য এবং সম্প্রীতির মহামিলন ক্ষেত্র এই বিশ্বকাপ। পরিশেষে 86 বিশ্বকাপের জ্বরের উপসর্গ শোনাই। গুপ্ত এবং দত্তদের জমির সীমানা নিয়ে মতান্তর, ক্রমে তা মনান্তর হয়ে আদালতে। দুই পরিবারই আর্জেন্টিনার ভক্ত, প্রিয় দলের খেলায় সমর্থকদের আপ্যায়ন, বড় স্ক্রিনের ব্যবস্থা, পতাকা, জার্সি ও ফ্লেক্সে একে অন্যকে টেক্কা দিতে তৎপর। রাত জেগে দুটি পরিবার সমর্থকদের নিয়ে সেদিন ফাইনাল ম্যাচে উত্তেজনার জ্বরে ফুটছে। 3-2 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে স্বপ্নের রাজপুত্র মারাদোনার হাতে বিশ্বকাপ। বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবিরে মেতে উঠলাম সবাই, বিশ্বজয় যেন এখানেই। গুপ্তবাবু আবেগে অন্যদের সঙ্গে দত্তবাবুর গায়েও আবির মাখিয়ে দেন। এক মুহূর্ত থমকে দত্তবাবুও পাল্টা রাঙিয়ে দেন, চুপ আমরা। তারপরে হুররে বলে মেতে উঠি সবাই। বিশ্বকাপ জ্বরেই বহুদিনের সে বিভেদের বেড়াজাল ভেঙেছিল এক লহমায়। এমন জ্বরে না ভুগে কি থাকা যায় বলো? সাদিকি আর বলে সব খেলার সেরা ফুটবল। অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: পরের চিঠি লিখছেন সুকুমার মাইতি, গ্রাম পোস্ট, হরেন্দ্রনগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ফুটবল বিশ্বকাপ নিয়ে সমগ্র বিশ্বের ফুটবল প্রেমী এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। আমাদের দেশ অংশগ্রহণ করতে না পারলেও উন্মাদনা কোনো অংশে কম নেই। প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। রাত জেগে খেলা দেখা, পরের দিন ঢুলুঢুলু চোখে কর্মস্থান কিংবা চায়ের দোকানে প্রিয় দলের হয়ে আলোচনার শেষ নেই। এই ফুটবল বিশ্বকাপ জ্বরে আমিও প্রথম আক্রান্ত হয়েছিলাম 1986 সালে। বিশ্বকাপ চলাকালীন কলেজে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে, কাছাকাছি একটা মেজবাড়িতে থেকে পরীক্ষা দিচ্ছি। সেই মেজবাড়িতে কয়েকজন দাদা কর্মসূত্রে থাকতেন, কয়েকদিনের মধ্যে সবার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা হলো। মেসে একটি কালার টিভি ছিল, রাত জেগে দাদারা বিশ্বকাপ দেখতেন। খেলা দেখার জন্য দাদারা আমাকে জোর করতেন না। মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছি, অনার্স ফোর্থ পেপারের পরীক্ষা বাকি। সেই দিনই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম জার্মানির খেলা। ছুটি নেই, দাদারা ফাইনাল খেলা দেখার জন্য বললেন। দোটানার মধ্যে দাদাদের সঙ্গে রাত জেগে ফাইনাল খেলা দেখলাম। খেলা দেখতে দেখতে এমন সম্মোহিত হয়েছিলাম, পরের দিনের গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা মনেই ছিল না। মারাদোনার পায়ের জাদু, ক্ষিপ্রতা, সবকিছু আমাকে স্বপ্নের রাজ্যে নিয়ে গিয়েছিল। প্রিয় দল আর্জেন্টিনার জয়ে সবার আনন্দের শেষ ছিল না। পরের দিন ঢুলুঢুলু চোখে, ক্লান্ত শরীরে পরীক্ষা দিলাম। রেজাল্টের জন্য ভয় ভয় ছিলাম, তবে ভালোভাবেই সফল হয়েছিলাম। আজও আমি বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। কামনা করব ভারত একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে, সেদিন সবাই মিলে গাইব সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। শুভেচ্ছান্তি সুকুমার মাইতি, গ্রাম পোস্ট, হরেন্দ্রনগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।
1: কবে যে সেদিন আসবে আর কবে যে সেই উচ্ছ্বাসে, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠব আমরা সকলে, সে আশায় তো আছি। আপাতত পড়ি দেবব্রত মুখোপাধ্যায়ের চিঠি, বীরু ডিহা।

পানাগড় বাজার পশ্চিম বর্ধমান থেকে। ভাইরাল ফিভার শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। একজনের জ্বর হলে ক্রমশ পরিবারের অন্যদেরও জ্বর হয়, ক্রমে ক্রমে তা এলাকায় ছড়িয়ে পড়ে। সেই রকমই ছড়িয়ে পড়ে বিশ্বকাপের উন্মাদনা, তা সে ফুটবল হোক বা ক্রিকেট। রাতের ঘুম উড়ে গিয়ে কিশোর যুবক থেকে শুরু করে প্রায় সকলেরই চোখ থাকে ডেভের পর।

0: ইত্যাদি অনুভূতিগুলি সক্রিয় থাকে বিশ্বকাপ দর্শনে। বলা বাহুল্য, নিজের দেশের জয়ের খবরের টাটকা অনুভূতি সকলকেই হার মানায়। তবে আফসোস, 140 কোটিরও বেশি মানুষের দেশ ভারত এখনও ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। তবে প্রাত্যহিকে ফুটবল বিশ্বকাপের আবেগ যেন বাঙালিদের মধ্যে অনেক বেশি। বাঙালি গলি থেকে রাজপথে নেমে পড়ে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দিতে। তার রক্তেই যে আছে ফুটবল নিয়ে উন্মাদনা। দেবব্রত মুখোপাধ্যায়ের চিঠি পড়লাম বিরুডিহা পানাগড় বাজার পশ্চিম বর্ধমান থেকে।
1: চিঠির ঝাঁপি বন্ধ করে এবার আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 99% এবং সবথেকে কম 76%। বৃষ্টি হয়নি গত 24 ঘন্টায়। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
0: তবে সতর্কবার্তা তো আছেই, জ্বর আসছে যে, জ্বর আসছে, জ্বর থাকছে, জ্বর বাড়ছেও। আর নকআউটের দিকে যত এগিয়ে যেতে থাকবে ক্রমশ খেলা, জ্বর তো বাড়বে আরও। সেই জ্বরের ঘোরেও বাকি সব কাজ চলতে থাকুক, ভালো থাকুন সকলে, একথা জানিয়ে শেষ করি আজকের প্রাত্যহিকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: দেবজ্যোতি লাহিড়ি,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। FIH হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও

0: মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about traded goods and services, it's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁর এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা 2টি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট, ভীষ্ম কিউ পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেখালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে, 200 বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা JMA জানিয়েছে, মেখালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসও দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমও ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এফআইএইচ হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন আরও বৃষ্টি বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান ৫০ থেকে ৬০ জন শ্রমিক ঘটনাস্থল স্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ ৭টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে ১০ সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল কাজে যোগ দিয়েছে। রেলের তরফে ১০টি অক্সিকাটার, ৬টি অ্যাগ্রেসিভ কাটার এবং ৩টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হচ্ছে। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে গতকাল ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে জানান, টাকার বিনিময়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করাতেন কালীচরণ।
1: এই লাইসেন্সটা প্রোকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন, এরকম ঘটনা আরো উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি। যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না, একটা টিম ওয়ার্ক ছিল। সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে, এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়, মানে তাকে সেখানে দেখা যাচ্ছে এনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না।
0: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত ৬তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাহলে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন, এনকেডিএ, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়ানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠছে সেগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা বলবৎ হবে। তবে এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়ছে না। কেউ যদি আইন মাফিক নিজের বসত বাড়ি সংস্কার করেন বা তার কাঠামোর পরিবর্তন করতে চান তাহলে সেই কাজ বন্ধ রাখা হবে না। এছাড়া সরকারি প্রকল্প, রেল, মেট্রো, রেল বা বন্দরের কাজও যথারীতি চলবে।
2: হাই রাইজ কাকে বলবে? G+5 সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা ৩১ জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম, ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে।
0: তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরে ওই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। উল্লেখ, তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বিষয়টি দেখার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে গতকাল কলকাতার রবীন্দ্র সদনে সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রদায়িক কাজকর্ম রুখতে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে অরক্ষিত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনের মাধ্যমে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
3: পশ্চিমবঙ্গেও আগামী দিনে সরকার ইউনিফর্ম সিভিল কোড UCC আনবে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় এই জোড়া বিল আনতে চলেছে বিজেপি সরকার। গতকাল কালীঘাটের বাড়িতে দলের নেতাদের সঙ্গে আলোচনায় দুটি বিল নিয়ে বিরোধিতার সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় বিরোধিতার পাশাপাশি দিল্লিতে অবিজেপি দলগুলিকে বিল সম্পর্কে অবহিত করা হবে এই বিল নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিও। আগেই জানানো হয়েছে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। গত বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এতে বলা হয়েছে মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্যই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। দপ্তরের বিভিন্ন শাখায় রস্টার করে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন কর্মীকে আসতে হবে। এর ফলে শনি রবি ও ছুটির দিনগুলোয় দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সাহায্য করতে ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন। প্রথম দফায় কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনে অন্য দপ্তর থেকেও এই নির্দেশিকা প্রকাশিত হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি আধাসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরে ওই

0: এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটার অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে 11 বছরের এক স্কুল পড়ুয়াকে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি লাঠি স্থানীয় বাসিন্দা তপন হালদারের গায়ে গিয়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। সেখানে পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে মারধর ও নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও তোলা হয় বলে অভিযোগ। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করে সিটি স্ক্যান ও এক্সরে করানো হয়েছে। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ, যদি অভিযুক্ত পলাতক। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরো একবার। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী মঞ্জু মিত্র।

0: মঞ্জু মিত্রের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানা অজানা,
3: জানা অজানায় শুনছেন ধারাবাহিক পাখির উড়ান, আশ্চর্য বিজ্ঞান। আজ শুনবেন তৃতীয় পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী।
4: প্রকৃতি কখনো কোনো একটিমাত্র নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখে না। সমষ্টিগত আচরণের মূল নীতিগুলি এক থাকলেও বাস্তব পরিস্থিতি অনুযায়ী পাখির ঝাঁকের গঠন বদলে যায়। এই পরিবর্তনশীলতার মধ্যেই তটচর পাখিদের মধ্যে বিজ্ঞানীরা একটি বিশেষ বিন্যাস লক্ষ্য করেছেন, যাকে বলা হয় যৌগিক ভি গঠন, অর্থাৎ কম্পাউন্ড ভি ফরমেশন। ডানলিন, গুডউইট এবং অ্যাভোসেট এর মতো পাখিরা পরিচিত ভি আকৃতিতে ওড়ে না, আবার এলোমেলোভাবেও থাকে না, বরং প্রতিটি পাখি সামনের পাখির তুলনায় সামান্য পাশে ও কিছুটা পেছনে অবস্থান করে। ফলে দূর থেকে পুরো ঝাঁকটিকে অনেকগুলি ছোট ভি আকৃতির সমষ্টি বলে মনে হয়। এই বিন্যাসের পেছনে রয়েছে বায়ুগত বিজ্ঞান, অর্থাৎ এরোডিনামিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা। উড়ন্ত পাখির ডানার প্রান্তে এমন এক ধরনের ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তৈরি হয় যার সুবিধা পেছনের পাখি নিতে পারে, ফলে তাকে কম শক্তি খরচ করতে হয় এবং দীর্ঘ পথ উড়ে যাওয়া সহজ হয়। যৌগিক ভি গঠনের বিশেষ সুবিধা হল এতে অনেক বেশি সংখ্যক পাখি একই সঙ্গে এই বায়ুগত সুবিধা পায়, আবার ঝাঁকের নমনীয়তাও বজায় থাকে। তাই বিজ্ঞানীরা মনে করেন ফ্লকিংয়ের পেছনে শুধু শক্তি সাশ্রয় নয়, নিরাপত্তা, তথ্যপ্রবাহ এবং সামাজিক সমন্বয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখির ঝাঁকে একটি পাখির ছোট্ট সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে সারা ঝাঁকে ছড়িয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে এই তথ্যপ্রবাহ এত দ্রুত যে কেবল পাশের পাখিকে অনুসরণ করে তা ব্যাখ্যা করা যায় না। একাধিক প্রতিবেশীর সঙ্গে একযোগে যোগাযোগই এই দ্রুত সমন্বয়ের মূল রহস্য। ফ্লকিং শুধু উড়ানের সময় নয়, খাদ্য অনুসন্ধান, প্রজনন এবং বিশ্রামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একটি পাখি যদি ভালো খাদ্যের উৎস খুঁজে পায়, পুরো দল তার সুবিধা পায়। আবার মিশ্র প্রজাতির ঝাঁকে বিভিন্ন পাখি ভিন্ন ভিন্ন দক্ষতা নিয়ে আসে। কেউ বিপদ শনাক্ত করতে বেশি পারদর্শী, কেউ খাদ্য খুঁজতে, আবার কেউ শব্দ শনাক্ত করতে। ফলে সহযোগিতা অনেক সময় প্রতিযোগিতার চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। তবে ফ্লকিংয়ের কিছু অসুবিধাও আছে। বিপুল সংখ্যক পাখি একত্রিত হলে রোগ দ্রুত ছড়াতে পারে, শিকারির আক্রমণের ঝুঁকিও কখনো বাড়ে, জলাভূমি ধ্বংস বা জলবায়ু পরিবর্তনের মতো পরিবেশগত সমস্যাও পরিযায়ী পাখিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তাই ফ্লকিং বোঝা শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, এটি সংরক্ষণ, জীবনবিজ্ঞান এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেচারে প্রকাশিত বিপন্ন ওয়ার্ল্ড আইবিস পাখিদের নিয়ে একটি উল্লেখযোগ্য গবেষণা হয়েছে। মানুষের সান্নিধ্যে বড় হওয়া এই পাখিগুলিকে তাদের পুরনো পরিযান পথ শেখানোর জন্য একটি খুব ছোট্ট হালকা উড়োজাহাজ, মাইক্রোলাইট প্লেন, ব্যবহার করে অস্ট্রিয়া থেকে ইটালি পর্যন্ত পথ দেখানো হয়েছে। এই যাত্রায় পাখিগুলির শরীরে বিশেষ যন্ত্র লাগানো থাকে যা তাদের অবস্থান ও ডানা ঝাপটানোর তথ্য সংগ্রহ করে। এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও ভালো মতো বুঝতে পেরেছেন পাখিরা কীভাবে ঝাঁকবদ্ধভাবে সম্মিলিত উড়ান পরিচালনা করে। আজকের গবেষণা ফ্লকিংকে আরও বিস্তৃত প্রেক্ষাপটে দেখছে। বিজ্ঞানীরা পাখির ঝাঁককে অনেকটা স্ফটিকের ভেতরের পরমাণুগুলোর মতো ভাবছেন। একটি স্ফটিক বা কেলাসে যেমন প্রতিটি পরমাণু তার প্রতিবেশীর সঙ্গে অদৃশ্য বন্ধনে যুক্ত থাকে, তেমনি ঝাঁকের প্রতিটি পাখিও দৃষ্টি, দূরত্ব ও গতির মাধ্যমে অন্যদের সঙ্গে কার্যকরভাবে যুক্ত। এই ধারণার প্রভাব জীবনবিজ্ঞানের সীমা ছাড়িয়ে ড্রোনের ঝাঁক নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় যানবাহনের নিরাপত্তা সমন্বয়, রোবটের দলগত কাজ এবং তথ্যপ্রবাহ ভিত্তিক নতুন প্রযুক্তি তৈরিতে ফ্লকিংয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আকর্ষণীয় গবেষণাক্ষেত্র হয়ে উঠেছে।
3: পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান ধারাবাহিক কথিকার শুনলেন তৃতীয় ও শেষ পর্ব, বললেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আজ শুনবেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প এক ঠেঙো ছকু অবলম্বনে কৌতুক নাটিকা ছকুর ধন। বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতি।

0: ya, gente, ya. Todo, mire. Aaj maja dekha bo tode tangla.
1: Ah, choku koru ki. Are aaj mahashtami din. ওটা একটু আমোদ ফুর্তি করবে তা না লেগে আছে ওদের পেছনে।
2: হ্যাঁ, যা বলেছো বোধ।
0: কে লাগছে কার পেছনে? হ্যাঁ, তোমাদের থেকে তো মনে হচ্ছে আমোদের চুড়োয় বসে রয়েছে। আমার জন্য কিছু রেখেছো আর?
1: আহা, আরে বসেই দেখো না, রাগ জল হতে বড় জোর কয়েক মিনিট। কি বলো নবদ্বীপ?
2: বলবে তো ছকু, আজ শুনবো ওর কাছে। তুমি ছিলিমটা ভালো করে সাজো তো দেখি।
0: কি শুনবে?
2: এই তোমার একটা ঠ্যাং গেল কি করে? মানে তুমি এই এক ঠেঙো ছকু হলে কবে?
0: সে অনেক কথা, এখন ভাল লাগছে না।
1: আহা হা হা, ভালো লাগার এই তো সময়। মহাষ্টমী রাত, মা এসেছেন মরতে, কত ভূত প্রেত দত্তি দানু এসেছে তার সঙ্গে। তোমার গল্প শোনার সময় তো এইটাই। নাও বসো, বসে শুরু করো।
0: সে আমার শ্বশুরের দোষ, শুরুটা তিনি করেছিলেন।
1: তোমার শ্বশুর মানে তো ওই রায়মশাই?
0: চক্রধর।

0: তা তো সুদের কারবার ছিল, এক পয়সা ছাড়তো না শুনেছি।
1: হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা, লোকের বাড়িঘর বাঁধা রেখে ধার দিত, এমন কল করতো যে ছাড়ানোর উপায় থাকতো না।
2: এ এক খাসা ব্যবসা। কিন্তু শ্বশুরের সঙ্গে তোমার সম্পর্ক আর কদিনের? তোমার বউ তো মারা গেল অল্প দিনে।
1: তাও আমি থাকতাম, শ্বশুর বাড়িতেই থাকতাম আমি।
2: যাক বল, বউ নেই তাও শ্বশুর বাড়িতে?
1: হ্যাঁ, ওই যে রাঘব হালদার ছিল, খুব পয়সা, ওর ছেলে নেশা ভাঙ আর কিসব করে বাপের পয়সাগুলো দিল উড়িয়ে। তারপর ধার করতে এলো রায়মশায়ের কাছে, বাড়ি বাঁধা রাখতে হলো।
2: তা সেও কি ওই বাড়ি বাঁধা রেখে?
1: বেটার জোর চুরি শেষ ছিল না, একদিন ডাকাতিও শুরু করলো, কিন্তু ওসব কি আর বেশি দিন চলে, ধরা পড়ে গেল।
2: তাহলে বসত বাড়িটার?
1: আমার শ্বশুর মশাই কিনে নিলেন সামান্য টাকায়, কলকাতা শহরের উত্তর দিকে। ইয়া বড় বাড়ি, চারদিকে বাগান, পাঁচিল দিয়ে ঘেরা, আমি সেখানেই থাকতাম।
0: বাবা দারুণ ব্যবস্থা, এমন আর কজনের হয়।
1: কিন্তু ওই যে মাধব, অনেক দেশ ঘুরেছিল, ভূত তাড়াতে পারত, বিলিতি কায়দা তাড়াতো, কি সব কায়দা শিখে এসেছিল, হিপনোটিজম না কি জানো
0: শকু, ওটাকে বলে হিপনোটিজম।
1: ওই হলো, কিন্তু আমার শ্বশুরের যা বুদ্ধি।
0: হ্যাঁ তাই? তা কেমন বুদ্ধি শুনি।
1: করলো কি জানো, নেমন্তন্ন করলো মাধবকে দুর্গাপূজার সময়।
2: লোকটা এলো?
1: হুম এলো, দু টাকা প্রণামী দিল, আমি তাকে নিয়ে খেতে বসালাম অন্য বামুনদের সঙ্গে, তারপরেই চলে এলো শ্বশুর মশাই। বললো ওর তো জাত গেছে, কোন আনন্দে বসেছে অন্য বামুনদের সঙ্গে।
0: কি সাংঘাতিক কথা,
1: রেগে মেগে উঠে গেল মাধব, বলে গেল এর শোধ নেবে। আর অনেক বামুন তারাও উঠে গেল কিছু না খেয়ে।
2: এ ভারী অন্যায়, যাই বলো।
1: আমার ভারী আমোদ হলো, আমি আমার ঘরে গিয়ে হো হো করে হাসছিলাম,
0: তখন আমার মাথাটা পাল্টে গেল।
2: মাথা কি হলো?
0: পাল্টে গেল আমার মাথাটা।
2: মাথা খারাপ হয় শুনেছি, কিন্তু পাল্টে
0: পাল্টে গেল?
1: হ্যাঁ, আমার মাথায় বসে গেল আমার স্ত্রী, মানে সর্বাঙ্গ সুন্দরীর মাথা।
0: হ্যাঁ,
1: আর সেই সময় শ্বশুর এসে ঢুকলেন, শাশুড়িও এলেন।
3: আরে ও ছোকু, ছোকু আরতি হবে, যাত্রা শুরু হবে, কি করছো ঘরে? আরে ছোকু যেতে। এই কি ছোকু, তোমার মাথা কোথায় গেল? তোমার ঘরে সর্বাঙ্গ সুন্দরীর মাথা কেন? মুখটা মন হা হয়েছে কেন? আরে কথা বলছো না কেন তুমি? আমাদের মেয়ে, আমাদের মেয়ে, ভয় পাচ্ছ কেন তুমি খামোখা?
4: যদি ভূত হয়ে দেখা দিলি তবে সর্বশরীরে দেখা দিলি না কেন? পরের ধরে নিজের মুন্ডু কেন বসালি মা?
3: মহা নাকি কান্না, কেঁদো না তো,
4: তুই যে আমার বড় প্রিয় ছিলি, যেমন রূপে তেমন গুণে সেরা, তাই তো নাম রেখেছিলাম সর্বাঙ্গ সুন্দরী।
3: থামো না, থামো তো, শোনো ছোকু, এই অবস্থায় আর বেরিও না ঘর থেকে, অন্যেরা ভয় পাবে দেখলে, তারা পালিয়ে গেলে আমি তো আর প্রণামই পাবো না।
4: যাত্রাও তো তাহলে হবে না গো।
3: ঠিক কথা।
4: তাহলে তুমি এখানেই থেকো বাবা। সর্বাঙ্গ সুন্দরী,
3: শোনো, কাল সকালে এসে রোজা এনে ঝাড়ফুঁক করাবো, এখন আর নড়বে না এখান থেকে।
4: মেয়েটাকে একটু দেখে রেখো বাবা, বড় ভালো ছিল, শুধু মাথাটাই এলো।
3: তুমি এসো তো, ওইদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, এসো এসো চলো।
2: কিন্তু এখন তো তোমার নিজের মাথাই আছে দেখছি, পেলে কিভাবে ছোকু?
1: ভূতে ফিরিয়ে দিল।
0: কে? সর্বাঙ্গ সুন্দরী?
1: সে অনেক কড়া ভূত, কিন্তু বেকায়দায় পড়েছিল।
2: কিরকম কিরকম?
1: বলল, রাতে তারা মানুষ হয় আর দিনে হাওয়া হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কি করে হাওয়া হতে হয় তা সে ভুলে গেছে। তাই খুব বেকায়দায়।
2: কঠিন সমস্যা, না মেনে উপায় নেই।
1: আমাকে বলল, তোমার মুন্ডুটা আমাকে দাও। ও পুরনো ভূত, হাওয়া হয় কিভাবে সেটা জানে, কিন্তু আমিও তো বোকা নই। নিজের মুন্ডু না পেয়ে কিছুতেই ফেরত দেব না সেটা।
0: ভূত মানলো?
1: প্রথমে মানেনি, বলল অসুবিধে কি, কবন্ধ হয়ে ঘুরে বেড়াও, কিন্তু জ্যান্ত শরীরে কি তেমন হওয়া যায় তোমরাই বলো।
2: ঠিকই তো, জ্যান্ত শরীরে কবন্ধ।
1: ভূতি উপায় বলে দিল, বলল শাবল নিয়ে চলো, তোমার মুন্ডু পুঁতে রাখা আছে চালতে তলায়।
2: সেটা কত দূর? পায়ে হেঁটে যাওয়া যায়।
1: বাড়ির মধ্যেই তো, পাঁচিলের কাছে চালতে গাছ, তার নিচে খুঁড়তে লাগলাম। কিছুক্ষণ খোঁড়ার পর দেখি একখানা সরা, ঢাকনা সরাতেই পেয়ে গেলাম আমার মুন্ডু।
0: যাক, তাহলে পাওয়া গেল নিজেরটা।
1: ভূত তখন আমার ধর থেকে সর্বাঙ্গ সুন্দরীর মুন্ডুটা আলাদা করে নিল, তারপর হাওয়া হয়ে মিলিয়ে গেল।
0: একেবারে ভ্যানিশ, আর কিছু বললো না?
1: ধরেছ ঠিকই, বলল আরেকটু খোঁড়ো। আমিও খুঁড়লাম, অনেকটা মাটি সরে যেতে দেখি পেল্লায় এক বাক্স, আর তার উপরে বসে আছে একটা ব্যাং, বড় সড়ো।
2: সেই জন্যই বলে, ধন ফেলে ব্যাং পালালো, ছোকু ভায়ার ঠ্যাংটি গেল।
1: হ্যাঁ,
0: তা সেই ব্যাংও কি ভূত?
1: মাটির নিচে ভূত থাকে না, ওটা বোধ হয় জকের ধন ছিল। নির্ঘাত সাপে পাহারা দিচ্ছিল, ভূত সাপটাকে নিয়ে যায়। খাবার জন্য যে ব্যাং জোগাড় করেছিল সাপটা, সেটাই রয়ে যায়।
0: তা ওই বাক্সটা খুলতে পারলে?
1: শাবলের চার দিয়ে খুলে ফেললাম। তারপর সে কি বলবো তোমাদের, চকচকে টাকায় ভর্তি বাক্স। একদিকে অবশ্য কিছু কাগজ রাখা ছিল, কিন্তু এই সময় দেখা দিল বিপদ। উপরের ঘর থেকে কিছু একটা দেখতে পেলেন শ্বশুর
3: মশাই। কে ওখানে চালতে তলায়? কে
5: রে, দেখে ফেলবে এখনই। মাটি চাপা দি, তাড়াতাড়ি মাটি চাপা দি।
6: কি দেখছো গো জানলা দিয়ে?
3: এই চালতে তলায় একটা কিছু দেখলাম যেন।
6: তুমি এখন একটু বিশ্রাম নাও গো, মহিষাসুর লন্ডভন্ড করে দিল সব কিছু, পড়ে গিয়ে তোমারও তো লেগেছে খুব।
3: জীবনে কখনো দেখিনি এমন, মহিষাসুর এমন জ্যান্ত হয়ে তাণ্ডব চালালো।
6: হ্যাঁ, ঝাড়বাতিগুলো তো ভেঙে চুরে একাকার, বাজনার যন্ত্রগুলো ভেঙে দিয়েছে গুঁতিয়ে।
3: এই আবার একটা শব্দ হলো না? হ্যাঁ, নিশ্চয়ই কেউ আছে চালতে তলায়। বের করো তোমার লাঠিটা।
6: এই অন্ধকারে চালতে তলে যাবে?
3: যেতেই হবে, দেখি না কে আছে ওখানে।
2: যা, শ্বশুর ধরে ফেললে তোমাকে?
1: আমি ততক্ষণে বাক্স বের করে তুলে ফেলেছি মাথায়, গাছের ডাল বেয়ে দেয়ালের উপরে ওঠার চেষ্টায় আছি, কিন্তু বাক্সটা হাত থেকে পড়ে একেবারে খান খান, টাকা কাগজ সব গেল ছড়িয়ে।
0: ভারি দুঃখের কথা।
1: দুঃখ তখনও শেষ হয়নি, শ্বশুরমশাই ততক্ষণে পৌঁছে গেছেন ভাঙা বাক্সের কাছে।
3: টাকা তো দেখছি, কিন্তু এই কাগজগুলো, দাঁড়াও, এগুলো হচ্ছে এক একটা নোট, প্রত্যেকটার মূল্য 1000 টাকা করে।
6: বলো কি এসব এলো কিভাবে?
3: বুঝতে পারছো না, যার বাড়ি এটা, সে তো ডাকাতি করা তো কাবুল।

0: চাকরকে দিয়ে। লুটের মাল রেখেছে এখানে ডাইং করে।
1: চুরি নিচ্ছিল বুঝি?
0: না না, চোর কিছু না। এ হলো তোমার জামাই বাবাজির কাণ্ড।
1: আবার কোথায় চললে?
0: এই লাঠিতে হবে না, আরো কিছু লাগবে। মেয়ে যখন নেই তখন এই হতচ্ছাড়া জামাইয়েরও থাকার দরকার নেই। আমি আসছি, আমি আসছি, তুমি দাঁড়াও।
2: রায়মশাই বুঝে গেলেন, কিন্তু তোমার কি হলো? তুমি গেলে কোথায়?
3: ওই পাঁচিলের ওপর থেকে লাফ দিয়ে পড়ার সময় গেল পা ভেঙে, হাড় টুকরো হয়ে বেরিয়ে এলো চামড়া ফুঁড়ে।
2: কি সর্বনাশ! তারপর?
3: কেউ একটা হাসপাতালে দিয়েছিল, জ্ঞান ফিরল 3 দিন পরে। জেগে উঠে জানলাম যে ডাক্তার করাত দিয়ে কেটে ফেলেছে আমার ডান পা, ফের অজ্ঞান হয়ে গেলাম। এবার চৈতন্য হলো 25 দিন পর।
2: আর রায়মশাই? তিনি নিশ্চয়ই গুপ্তধন ভোগ করলেন।
3: হাসপাতাল থেকে বেরিয়ে আসার আগে একটা খবরের কাগজ দিয়েছিল আমাকে, তাতে দেখলাম জাল টাকা চালানোর দায়ে 7 বছর জেল হয়েছে চক্রধর রায়ের।
2: সে কি? কেন?
3: বাক্সে যা ছিল তার সবই জাল। ওই কাজেই হাত পা গিয়েছিল বাড়ির আগের মালিক। ডাকাতি তার দ্বারা তেমন হয়নি।
2: বড়ই দুঃখের কথা।
3: কার দুঃখে যে কে কাতর হয়।
2: আচ্ছা আচ্ছা ছকু, ওই যে বললে মহিষাসুর তাড়া করেছে, ভেঙে দিয়েছে, ওটা বুঝলাম না যে।
3: ওটা তো মাধবের কাছ আছে, বদলানিতে হিপনোটিজম করেছে।
2: আহা ছকু, হিপনোটিজম
3: ওই হলো।
4: তুবড়ি অনুষ্ঠানে শুনলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে কৌতুক নাটিকা ছকুর ধন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন শ্বশুরমশাই অঞ্জন বিশ্বাস, শাশুড়ি কোয়েলি বসু, নবদ্বীপ প্রদীপ কুমার ভট্টাচার্য, বদন সপ্তর্ষি ভৌমিক ও ছকু তথাগত চৌধুরী, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি সুস্মিতা, গোস্বামীর কণ্ঠে। সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নজরুল গীতি।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন তরি রাগে খেয়াল, শিল্পী বলরাম দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সলিল মহলানবেশ এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। তরি রাগে খেয়াল।

0: শুনলেন তরির আগে খেয়াল, শিল্পী বলরাম দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সলিল মহলানবিশ এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন গানে গানে এই অনুষ্ঠানে। রাজকুমারী ছবির গান শুরুতেই কিশোর কুমারের কণ্ঠে।
3: তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো,

0: এ গানের সঙ্গে শেষ হলো গানে গানে এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। দেশে ফার্স্ট ব্রিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে হেরে উরুগুয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসের উপকূলরক্ষী বাহিনীর দপ্তরে যাবেন। সেসেলস ভারতের ভীষণ মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে 14টি শহরের জন্য ভারত ট্যাক্সির সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপাক্কামের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট ব্রিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকর। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ, একই সঙ্গে সুস্থায়ী দীর্ঘমেয়াদী উন্নয়নে তা সহায়ক হবে। তিনি বলেন, এই সাফল্য উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রমাণ। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল ও আগামী সোমবার নতুন দিল্লিতে হতে চলা জাতীয় গ্রামোন্নয়ন সম্মেলন 2026 সভাপতিত্ব করবেন। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা একত্রিত হবেন। গ্রামীণ এলাকা উন্নয়ন বিষয়ে সামগ্রিক আলোচনার পাশাপাশি এই সম্পর্কিত দেশের প্রধান কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন তারা। গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ রূপরেখা তৈরির বিষয়েও আলোচনা হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান সরাসরি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শুনতে পাওয়া যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং তার নিকটবর্তী লাগুইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রা কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পনটি হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বহু দেশ উদ্ধার কাজে সামিল হয়েছে। রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এই ভূমিকম্পের পর ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুঃসময় ভারত ও ভেনেজুয়েলার মানুষ পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় র্যাডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাবে তারা খুব দ্রুত জবাব দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুডামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। দুর্ঘটনাস্থলে আজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, 50-60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকার নথি না থাকায় কতজন আদপে উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ করতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত ছতলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। বেলফাস্টে পুরুষদের ক্রিকেটের দুই ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলায় গতরাতে আয়ারল্যান্ড ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে। যে কোনো ধরনের ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের প্রথম জয়। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 182 রান তোলে। দ্বিতীয় ইনিংসে ভারত 19 ওভারে 148 রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সেরা হয়েছেন ম্যাথিউ হলার্ড, 28 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি। সিরিজের দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে আগামীকাল। ফিফা বিশ্বকাপে গ্রুপ জুয়ের ম্যাচে নিউজিল্যান্ড বেলজিয়ামের এবং অন্য ম্যাচে মিশর ইরানের মুখোমুখি হয়েছে। এদিকে আজ সকালে গ্রুপ এইচের ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে উরুগুয়ে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ওই গ্রুপেরই অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের সি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বাকি খেলায় ভারত 7টি গোল করে। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ততে পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দার্জিলিং থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। দার্জিলিং জেলার উন্নয়নের জন্য রাজ্য বাজেটে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি তৈরি করা হবে একটি ট্রমা কেয়ার সেন্টার। শিলিগুড়িতে থাকা আইটি পার্কটিকেও আরও উন্নত করে তোলা হবে। এছাড়াও একটি লজিস্টিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দার্জিলিংয়ের হেরিটেজ সাইটগুলিকে সংরক্ষণের পাশাপাশি পর্যটনের প্রসারেও একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শিলিগুড়ি মহকুমার শিবমন্দির এলাকায় নতুন পুরসভা করার ব্যাপারেও ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে। প্রবল বৃষ্টিতে দুধিয়ায় বালাসন নদীর ওপর তৈরি অস্থায়ী সেতুটি ভেঙে গিয়েছে। পাহাড়ে বৃষ্টির জেরে এই সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকের মধ্যে যোগাযোগ ব্যাহত। প্রশাসনের তরফে দ্রুত সেতুটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর বৃষ্টিতে দুধিয়ায় লোহার সেতু ভেঙে গেলে এখানে হিউম পাইপের অস্থায়ী সেতু বানানো হয়। ইতোমধ্যেই সেখানে প্রশাসনের অনুরোধে সেনার তরফে একটি লোহার ফুটব্রিজ তৈরি করা হয়েছে। সেই সেতু দিয়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা হেঁটে যাতায়াত করতে পারছেন। শিলিগুড়ি পুরনিগমের মেয়র সহ একাধিক মেয়র পরিষদ কাউন্সিলররা পদত্যাগ করতেই সেখানে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আর বিমলাকে। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদেও রয়েছেন। বদলি করা হয়েছে পুর নিগমের কমিশনারকে। অশ্বিনী রায়ের জায়গায় নতুন পুর কমিশনার হয়েছে বীর বিক্রম রায়। উল্লেখ্য, 2022 সালে তৃণমূল শিলিগুড়ি পুর নিগমে বোর্ড গঠন করেছিল। মেয়র হয়েছিলেন গৌতম দেব, যদিও রাজ্যে পালাবদলের পর তিনি পদত্যাগ করেন। শিলিগুড়ি বিধানসভা সহ আশেপাশের বিধানসভা এলাকার মানুষের সমস্যার কথা শুনতে সরাসরি শঙ্কর কর্মসূচি শুরু করেছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। প্রতি মাসে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় তিনি শিবির করছেন। সেখানে বাসিন্দাদের নানা অভিযোগ ও সমস্যার কথা শুনছেন তিনি। শঙ্কর ঘোষ জানান, প্রতিটি সমস্যা গুরুত্ব সহকারে দেখে সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর চিফ এক্সিকিউটিভ পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিত থাপা। রাজ্যে পালাবদলের পর থেকেই জিটিএতে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিল নতুন সরকার। কার্শিয়াং সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, জিটিএর বিভিন্ন দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দার্জিলিং ও মিরিক ঘুরে দেখলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পগুলির কাজ পরিদর্শন করেন। পানীয় জল সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি দার্জিলিংয়ে জল সংরক্ষণের জন্য নির্মীয়মান নতুন লেকটিও পরিদর্শন করেন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, পাহাড়ি এলাকায় যদি কোথাও অবৈধ নির্মাণ বা বেআইনি

উতল তৈরি হয়ে থাকে তবে তা চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে এবং নিয়ম না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে এমন নির্মাণ ভেঙে ফেলা হবে। রোহিণীতে থাকা টোল প্লাজা বন্ধ করা হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে কিংবা নামতে এই টোলে টাকা দিতে হতো গাড়িচালকদের, পাশাপাশি টাকা দিতে হতো ট্রাক চালকদেরও। সাংসদ রাজু বিস্তার নির্দেশে পয়লা জুন থেকে প্রশাসন এই টোল বন্ধ করেছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই টোল প্লাজাটি চালাত। এর আগেও বহুবার পাহাড়বাসী এই টোল বন্ধ করার দাবি জানিয়েছিল। অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতেও টোল প্লাজা বন্ধ করা হয়েছে। জেলার চিঠি শেষ হল। দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব একান্ত আপন। ছবির গান শুরুতেই আশা ভোঁসলের কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী শ্রোতাবা চট্টোপাধ্যায়।

জাগরণে যায় বিভাবরী। এই যে গান, এই গান শুনতে শুনতে দেখুন বা মনে মনে গাইতে গাইতে আমাদের কোথাও একটা কোনো একটি বাক্যে এসে মন বারবার ওই ঘুরপাক খেতে থাকে, জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী। কিন্তু সব গান আমরা যত রবীন্দ্রসঙ্গীত শুনি সব গানই কি এমন করে আমাদের চিনিয়ে দিতে পারে একটি শব্দ বা একটি বাক্য আলাদা করে সেই গান থেকে উঠে আসে? সব গানের ক্ষেত্রেই কি তেমনটা হয় যে খুব সহজে আমাদের চিনিয়ে দিতে পারে সেই শব্দটিকে, সেই বাক্যটিকে, যে বাক্য বা যে শব্দ আমাদের অনুভূতিকে খুব কাছ থেকে চিনিয়ে দেয় বা আমাদের সংবেদনের একেবারে শীর্ষ বিন্দুটিকে পরিচয় করিয়ে দেয়, একটা যোগসূত্র, একটা সংযোগ তৈরি করে দেয়? তেমন কি হয় না? সব গানের ক্ষেত্রে কিন্তু এমন হয় না। আবার পাশাপাশি এটাও ঠিক যে কথা আর সুর, এই যে দ্বৈত যুগল, যে অবয়ব, সেটা ছাড়া কিন্তু গান যেন গান হয়ে ওঠে না। শুধু বাণী তা কখনোই সেইভাবে যেন সেই অনুভূতির সেই স্তরে, সেই গভীরতায় পৌঁছতে পারে না। আমাদের যত গান আমরা শুনি সে বহুশ্রুতও হতে পারে বা স্বল্পশ্রুতও হতে পারে, এই রকম শোনা কম শোনা গানের মধ্যে অসংখ্য গান আছে যে গান বারবার বারবার বারবার শুনেও ঠিক সেই জায়গাটাকে ধরে ফেলা যায় না যে হ্যাঁ এই এই এই তো এই শব্দটা বা এই বাক্যটা, এই তো আমার সেই অনুভবকে প্রকাশ করছে। বরং সে গান যদি বারবার করে শোনা যায়, যতবার শোনা যায়, তা যেন একটা বিভ্রান্তি তৈরি করে, এ কথা আমি বলতে চাইছি না, কিন্তু তা যেন প্রতিদিন প্রতিবার একটা নতুন নতুন ব্যঞ্জনা নিয়ে আসে, যে একেবারে কোন জায়গাটা এসে আমাদের সেই গভীরতম অনুভবকে স্পর্শ করছে সেই প্রশ্নের যেন মীমাংসাই হতে পারে না সেই গান বারবার শোনা সত্ত্বেও। এবার কিছু গান নিশ্চয়ই আছে তার মধ্যে, যদি তাই সেই গানের শীর্ষ অনুভূতি, সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দিই, তাহলেও অনেক গানের ক্ষেত্রেই আছে সেটা হয় না। আসলে এই যে অনেক গান যেমন একদম খুব নির্দিষ্ট করে আমাদের সেই ভাবনার শীর্ষবিন্দুকে ছুঁয়ে যায়, বারে বারে বারে বারে সেই গানের মধ্যে ফিরে আসে সেই কথাটা, সেই শব্দটা, সেই বাক্যটা, তেমনি আবার অনেক গানের ক্ষেত্রেই তেমন হয় না। যেমন এবারে আমি একটি গান, এই জাগরণে যায় বিভাবরী গানটি আমরা যে শুনলাম, এই জাগরণে যায় বিভাবরী গান আগাগোড়া গাওয়ার পরেও কিন্তু ওই ওই অংশটা আমাদের বারে বারে ফিরে ফিরে আসে, জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী। এবারে আমি যে গানটি আপনাদের শোনাতে চাইছি সেই গানে যিনি গাইছেন তিনি বা আমরা যারা শুনছি, আমরা নির্দিষ্ট করে কেউ বলতে পারি না যে এই গানের সেই শীর্ষবিন্দুটা এই জায়গাটা যা আমার অনুভবকে, আমার সংবেদনকে একেবারে নির্দিষ্ট করে ছুঁয়ে যাচ্ছে। এখানে মানে কোন জায়গায় যে এই গানটা এসে আমাদের বিদ্ধ করছে, বিদ্ধ করছে, কিন্তু ঠিক কোন জায়গায় আমাদের বিদ্ধ করছে সেটা যেন ঠিক বুঝেই উঠতে পারি না। যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, এই জায়গাটা নাকি আমি চাই নিয়ে, চাই নিয়ে, চাই নিয়ে এমন গন্ধরঙের বিপুল আয়োজন, এই জায়গাটাকে বলবেন আপনি? অথবা আপনি এই এই জায়গাটাও যদি আমরা আলাদা করে ধরি, অকুল অবকাশে যেথায় স্বপ্ন কমল ভাসে, দে আমারে একটি এমন গগনজোড়া কোন, ভাবতে গেলে একটা যেন বিভ্রান্তি তৈরি হয় না? সেই প্রশ্নের উত্তর যে আমরা খুঁজে পাই তা নয়, বরং প্রশ্নটা আরও আরও বড় হয়ে আরও বেশি করে দেখা দেয়। আমরা অনুষ্ঠান শুরু করেছি জাগরণে যায় বিভাবরী গানটি।

এবারে আমরা যে গান শুনব এই গানটি কিন্তু আবার একটু অন্যরকম উদাহরণ। সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা ও করবে, এই গানটিতে দেখুন আলাদা করে আমরা কোথাও একটা বুঝতে পারি যে তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে, এই অংশটা কোথাও একটা আলাদা হয়ে আসে না? এই যে একটা জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার চেয়ে আরও গভীর কোনো জিজ্ঞাসাকে এই গানে আমরা পাই। এই যে তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে, পাই কি এমন আর কোনো প্রশ্ন আর কোনো জিজ্ঞাসা? যদিও আমরা পাশাপাশি এইটাও পাই যে কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি নে যে, কিন্তু এই যে কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে, এর থেকেও কি এই জিজ্ঞাসা বড় হয়ে ওঠে না আমাদের মনে, যে তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে? আসুন এবারের গান বুলবুল সেনগুপ্তর কণ্ঠে।

0: না, অপেক্ষায় ছিলাম আমরা 2213-1342-তে আমাদের কোনো বন্ধু আসেন কি না। যখন এলেন, ওই দেখুন কথা বলতে বলতে চলে এসেছেন, জানি না সরাসরি নিতে চাইব তাকে, তখন আবার তিনি থাকবেন কি না দেখা যাক। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত আপনাকে।
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি সুজয় দাস বলছি, বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে।
0: বলুন দাদা।
1: আমি আপনাদের প্রোগ্রাম শুনি নিয়মিত, কিন্তু ইদানিং একটা সমস্যা পড়ছি, সেটা হচ্ছে যে সিগন্যালের প্রবলেম হচ্ছে। আর আমি FM টিউনিং এ শুনি ফ্রিকোয়েন্সিতে, তো বর্ধমান আমাদের রিলে সেন্টার আছে, আর আমার বাড়ি যে বর্ধমান রিলে সেন্টার নবাবহাটে আছে, ওখান থেকে 2.5 কিলোমিটার দূরে রাত্রির দিকে 11টার পরে আপনাদের এই সেন্টারটা বন্ধ করে দেওয়া হয়। এবার গান শোনার ইচ্ছা থাকলে শুনতে পাই না, আমি একটু রাত জেগে আর কি কাজকর্ম করি, সেই সমস্যাটাই জন্যই আপনাকে ফোন করেছি।
0: না, বিষয়টা হচ্ছে যে সব বিষয়েরই তো একটি নির্দিষ্ট জায়গা থেকে, যে কোনো জায়গায় যে কোনো বিষয় তো আমরা পেশ করতে পারি না, সেই জন্য আপনার এই বক্তব্যটা, যখন আপনারা গানের ভেলায়, শুধু আপনাকে না, আপনার এই সূত্রে আমাদের সব বন্ধুদেরই বলা, যখন যে বিষয়ের অনুষ্ঠান হবে সেই বিষয়ের সংশ্লিষ্ট বিষয় নিয়েই আপনারা কথা বলুন সেই অনুষ্ঠানে, আর যদি তার বাইরে অন্য কোনো বিষয় আপনাদের কথা বলবার থাকে তাহলে আমাদের সবিনয় নিবেদনে চিঠি লিখুন অথবা মেল করুন বিস্তারিত জানিয়ে, সেখান থেকে আশা করি আপনি উত্তর পাবেন। কারণ এখানে বসে এই বিষয়টার উত্তর দেওয়া আমাদের, যারা আমরা
1: প্রোগ্রাম, আপনাদের কাছে সম্ভব নয়, বুঝতে পেরেছি।
0: হ্যাঁ, আমরা ধরুন প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রাম সেকশনের আমরা কর্মী, তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার কেউই নই, এটা আমাদের এক্তিয়ারের মধ্যেই পড়ে না। এই বিষয়ে কথা বলবেন কারিগরি বিভাগের আমাদের যারা সহকর্মীরা আছেন, তারা এই বিষয়ে কথা বলবেন। কাজেই আপনারা চিঠি লিখলে আমরা আমাদের সেই কারিগরি বিভাগে আপনাদের চিঠি পৌঁছে দিই, পৌঁছে দিলে তারা যে উত্তরটা আমাদের বলেন, জানান, সেটাই আমাদের, আমরা আপনাদের সবার কাছে পৌঁছে দিই। কাজেই আপনি মেল করুন আমাদের সবিনয় নিবেদনের মেল আইডিতে অথবা ডাকযোগে যে চিঠি লেখার ঠিকানা সেখানে। অনেক ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ। আপনাদের গানের ভালো ভালো লাগছে, একটা অনুরোধ আছে, এই গানের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে বনের অধিকার নিয়ে, এই গানটা যদি আপনাদের সংগ্রহে থাকে আর কি, তাহলে একবার শোনালে খুবই উপকৃত হব।
0: ঠিক আছে, বেশ শুনে রাখলাম। আজ তো বিষয়টা সম্ভব হবে না, কিন্তু মাথায় রইল, অন্য কোনো দিন নিশ্চয়ই চেষ্টা করবো।

এই গান যেমন আমরা একটু আগে শুনলাম যে সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা ও করবি, এখানে যেমন একেবারে একটা জিজ্ঞাসা খুব গভীর হয়ে আমাদের মনের মধ্যে দাগ কাটে, তেমনি আরেকটি গান যে এই গানে একেবারে কোথায় যেন আমরা দিশেহারা হয়ে যাই, সেই শীর্ষবিন্দুকে তার অবস্থান কোথায় তাকে চিহ্নিত করতে, তাকে খুঁজে বার করতে, যে যদিও একটা আবেদন দিয়ে শুরু হয়েছে এ গান, কিন্তু যে কোন অনুভূতির ডাকে সাড়া দেবে সেই জায়গাটা যেন খুব নির্দিষ্ট করে আমরা এই গানে চিহ্নিত করতে পারি না, কোথাও একটা যেন মনে হয় যে সাড়া পাওয়া যাবে দক্ষিণ হাওয়ার কাছ থেকে, আবার সেই প্রত্যাশায় তার কাছে জেগে ওঠার একটা আহ্বান যেন আমরা শুনতে পাই। এবং এই গানের মধ্যেও আরতি আছে, একাধিক জায়গায় আরতি আছে, কখনো মনে হয় যে প্রথম যে আরতি সেখানেই বোধহয় আমরা আমাদের সেই মনের সেই ভাবকে খুঁজে পাব, তারপর কখনো মনে হয় যে না এটা তো হলো না, তাহলে বোধহয় দ্বিতীয়টাকে বেছে নিলে ঠিক হয়, তখনও মনে হয় যে না তাহলে তৃতীয়কেও তো উপেক্ষা করতে পারছি না, যার ফলে এই গানের সেই শীর্ষ অনুভবের সেই শীর্ষ অবস্থানটা তাকে যেন আমরা ঠিক সেইভাবে একেবারে ধরে ফেলতে পারি না, ছুঁয়ে ফেলতে পারি না। যেমন দেখুন না যে আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত নাগান জাগো জাগো, একে কি আমি সেই সেই জায়গাটা বলবো যা আমাকে একেবারে সর্বোচ্চ সীমায় ছুঁয়ে যাচ্ছে, নাকি এই জায়গাটা বলবো নৃত্য তোমার চিত্তে আমার মুক্তির দোলা করে যে দান জাগো জাগো। এই পর্যন্ত এলে মনে হয় আচ্ছা এই জায়গাটাই বা কি দোষ করলো, যে বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান জাগো জাগো, একটা কিরকম ভ্রান্তি বিভ্রান্তি তৈরি হয় না? আসুন এই গানটি শুনি সুবীর সেনের কণ্ঠে।

0: 2213134221342 জানান দিচ্ছে আমাদের কোনো বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: দেখুন, যখন পরস্পরের প্রতি বিনয়, শ্রদ্ধা, সহানুভূতি, সাহায্য ও ভালোবাসা হারিয়ে যায়, তখন অশান্ত মন ছুটে চলে ঠিক মরুভূমির দিকে। লাগামহীন, চঞ্চল, অসংযমী মন ঠিক যখন শান্তি হারা হয়, তখন আমরা খুঁজি একটা অবলম্বন। লোভ, অর্থ, পিপাসা, উপভোগ, আকাঙ্ক্ষা প্রায় প্রতিটি মানুষের হৃদয় জুড়ে বসে আছে। ঠিক তখনই আমরা সেই শান্তির মাধ্যম হিসাবে বেছে নিতে পারি রবীন্দ্র ভাবনাকে, সঙ্গে রবীন্দ্র সঙ্গীতকে। একমাত্র রবীন্দ্রসঙ্গীত পারে মানুষের সেই ভাঙা হৃদয়কে জড়া লাগাতে। কবির গানে কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সংযম আমরা পাই। কখনো দেখছি চোখে আমার তৃষ্ণা ওগো, আবার কখনো ভ্রমর ঘরেতে গুনগুনি আসে। এইভাবে আমরা ঋদ্ধ হই অসাধারণ গানের ভেলা। আজকে আপনার উপস্থাপনা ঋদ্ধ হচ্ছি গানের ভেলার সঙ্গে, এভাবেই জুড়ে জুড়ে আছি। অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে বললাম।
0: অনেক ধন্যবাদ।

এবারে আমরা যে গান শুনব সেটি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই যে গান, এর আগের যে গানটি আমরা শুনলাম সেটি আমরা শুনলাম দক্ষিণ হাওয়া জাগো জাগো। অনুভবের একেবারে সেই শীর্ষবিন্দুকে এ গানে যখন আমরা খুঁজতে চাইছি, তখন কেবল ভাবনা এক পঙ্ক্তি থেকে আরেক পঙ্ক্তিতে সরে সরে যাচ্ছে। মনে হচ্ছে এই শীর্ষবিন্দু, তারপরে মনে হচ্ছে না এটা শীর্ষবিন্দু, আবার মনে হচ্ছে না একেও বাবা দূরে রাখি সরিয়ে রাখি কেমন করে। কিন্তু এবারে একটি গান যেটি শোনাতে চাইছি, এই গানে কিন্তু প্রথম যে বাক্য সেখানেই যেন প্রকাশের একেবারে শিখর ছুঁয়ে ফেলছে।

যদিও আগাগোড়া গানটির একটি নিজস্ব চলার একটা নিজস্ব ভূমি আছে, একটি সমতল আছে, কিন্তু প্রথম বাক্য যে শিখরে পৌঁছে যাচ্ছে, পরের যে বাক্যগুলো, পরের পঙ্ক্তিগুলো যেন কোথাও তার থেকে একটু তার গমনটা নিচের দিকে, চলনটা নিচের দিকে। আসুন শুনি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: হ্যালো,
1: নমস্কার, সুপ্রভাত।
0: হ্যাঁ নমস্কার, আমি রামপুরহাট থেকে সুদীপ্ত সেনগুপ্ত বলছি।
1: বলুন দাদা।
0: জানের বেলা প্রোগ্রামটা সত্যি আজকে তো আজকে দারুণ রূপ নিয়েছে, সেই বেলা থেকে নামাই যাচ্ছে না, এত সুন্দর। তা যাই হোক, আমি একটা গানের অনুরোধ আজকে করব আপনার কাছে, পাত্রখানা যাই যদি যাক ভেঙে চুরে, ওটা শোনালে খুব ভালো হয়।
1: এই গানে কোনটাকে আপনার শীর্ষবিন্দু মনে হয়, যে ঠিক এই জায়গায় আপনি আপনার নিজেকে সব থেকে বেশি করে খুঁজে পান?
0: বেশ,
1: অনেক ধন্যবাদ।

এবারে একটি গান আমি শোনাবো আপনাদের। এ গান আমার কাছে খুব মানে মজার গান, আমি বলবো বেশ মজা পাই এই গান শুনতে শুনতে, এই গান ভাবতে ভাবতে। দেখুন তো আমার সঙ্গে আপনাদের ভাবনা কোথাও মেলে কি না। এই যে একটা গান, মানে অদ্ভুত একটা গান, এই গানে যখন কোথাও এর শীর্ষবিন্দু খুঁজতে যাই তখন আলাদা করে কোনো শীর্ষবিন্দু খুঁজে পাই না। আমার মনে হয় গোটা গানটাই যেন সামগ্রিকভাবে একটা জায়গায় এমন একটা উচ্চতায় অবস্থান করছে যার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমার অনুভবকে একেবারে কানায় কানায় পূর্ণ করছে, তার সবটুকু দিয়ে একেবারে জড়িয়ে পেঁচিয়ে থাকছে, মানে অনুভূতির সমান বিন্যাস, একই রকম বিন্যাস পুরো গান জুড়ে, এর বিস্তারটাই এমন। আটটি পংক্তি কিন্তু তার ভাবের এত সুবিন্যস্ত একটা ভাব যে এই গান যেন একটা অসম্ভব রকমের স্বস্তি দেয় আমাদের। কোথাও কোনো অন্বেষণে যেতে হয় না এই গানের জন্য, নিজের অনুভূতিকে খুঁজে পেতে বা অনুভবকে এই গানের সঙ্গে মিশিয়ে দিতে। প্রতিটি অংশই যেন সেই চূড়ান্ত জায়গা যা আমার চেতনার একেবারে অংশ হয়ে ওঠে। আসুন এই গানটি শুনি, দেখুন তো আপনাদেরও ঠিক সেই একই রকম মনে হয় কিনা। শ্রীকান্ত আচার্য।

0: মনে হয় না এই গানের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একেবারে আমার অনুভবকে জড়িয়ে পেঁচিয়ে একেবারে একেবারে ভাবনার সঙ্গে লেপটে আছে কেমন। টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু দুই দুই এক তিন এক তিন চার দুই অপেক্ষায় আছেন এক বন্ধু। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো,
0: হ্যাঁ কি বলছেন?
1: সুপ্রভাত, আমি মানে শুনছি আপনাদের প্রোগ্রাম অনেকদিন শুনি। আমাদের সবাই যে সব মানে আমাদের রবীন্দ্রনাথ বা নজরুল সব কিছু জানে না, আমরা অনেক অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানে লাখো হয়ে যারা চিরকাল আমরা শুনে আসছি কিন্তু বলার সুযোগ পাই না, বা বললে ভালোভাবে বলতে হতে পারবো না। কিন্তু এই ভালো লাগার অনুভূতিটা আপনাদের জানাতে অসুবিধা নেই। তো এতদিনের পড়াকি সেই জন্য ফোনটা করলাম, আগেও করেছি, এখন ফোন করে পেয়েছি আমি। কিন্তু এই শ্রোতা বন্ধুরা যারা আছে সব বিষয়ে বেশ করে কথা বলে, কিন্তু অনেকে বলতেও পায় না। সেদিন আমাদের পাড়া তো অনেক আছে, তারা সবাই মিলে শুনি, আমরা একটা কুটিরশিল্পের সঙ্গে যুক্ত আছি, সারাদিন কাজ করে আমরা এই কুটিরশিল্প করতে করতে আমরা এই প্রোগ্রাম শুনি। কিন্তু আমার স্তব্ধ হয়ে আমাদের সব মামলা কারিগরা বসে কাজ করে শুনে সেই সুযোগটা আমাদের এই শিল্পে আমাদের খুব ভালো লাগে। এই জন্য কিন্তু আপনাকে বললাম যে একটা আমার ছোটবেলাকার খান শুনেছি, রুম ঝুম রুম ঝুম বা নুকুর পাতায় এসব নাতিরা রয়েছে, নাতিরা রয়েছে, এরা নাচের খানটা শুনে শুনে সেই অনুভূতিটা এখন মনে করছে। যদি সুযোগ হয় বাচ্চাদের মতো গান মানে মানে ওই গানটা একটা বাজে না, আমার নাতি নাতিরা শুনলে তাহলে আনন্দ পাবে, এইটুকুই বললাম।
0: অনেক ধন্যবাদ জানালাম আপনাকে, ধন্যবাদ জানালাম একটি বিশেষ কারণে। আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল কোথাও যেন আমার চেতনার একটা দরজা বা একটা জানলা আপনি খুলে দিলেন। আমরা এই অনুষ্ঠানে বসে বহু সময় আপনাদের অনুরোধ করি যে এই বিষয়ে, যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করতে বসেছি সেই বিষয়ে যদি কিছু সংযোজন করার থাকে তবেই আসুন এই অনুষ্ঠানে। আমাদের বহু শ্রোতা আমাদের চিঠি লেখেন সবিনয় নিবেদনে বা কখনো ব্যক্তিগতভাবে তারা জানান যে এই টেলিফোনগুলো এসে অনুষ্ঠানের একেবারে এতখানি বিঘ্ন ঘটাচ্ছে, ব্যাঘাত ঘটাচ্ছে। কখনো কখনো যে তেমনটা মনে হয় না তা না, কিন্তু এই যে বন্ধু আমাদের সঙ্গে কথা বললেন, তিনি কেমন সহজভাবে সহজ স্বীকারোক্তিতে এবং অত্যন্ত বাস্তব সত্যি কথাটা আমাদের জানালেন যে সত্যি সত্যি সবার জীবনে তো সেই সুযোগটা ঘটেনি, সেই সংযোগটা তৈরি হয়নি। আমাদের প্রত্যেকের জীবনে যার যার যেটুকু হয়েছে, যাই হয়ে থাকুক, তারই কিন্তু একটা যে সংযোগ, সেই সংযোগটা কিন্তু সেই সংযোগের ফলেই তো সেই জিনিসটা হয়েছে। সেই সংযোগটা কিন্তু সবার ক্ষেত্রে হয়নি, হতে পারেনি, সেই সুযোগটা সবার একই রকমভাবে আসে না। কাজেই একজন মানুষ, এই যিনি বললেন তিনি একজন শ্রমজীবী মানুষ, কোনো একটি পেশার সঙ্গে যুক্ত আছেন, সেখানে অনেকে মিলে বসে সেই কাজটা করেন, এদের হয়তো সত্যি রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম এই বিষয়গুলো খুব নিবিড়ভাবে পড়ার বা চর্চা করার সেই সুযোগটা আসেনি। কিন্তু চর্চার সুযোগ না থাকলেই যে ভালো লাগার অধিকার থাকে না তা তো নয়, ভালো লাগাটাও আছে। সেই ভালো লাগাটা কখনো কখনো তো আমাদের জানাতেও ইচ্ছে করে, কোনো কিছুর প্রত্যাশা না রেখেও আমাদের জানাতে ইচ্ছে করে। সেই জানানোটাই তিনি জানালেন, সেই জায়গা থেকে না আমার বড় আন্তরিক মনে হলো আমাদের এই যে বন্ধু এসেছিলেন। আবার পাশাপাশি এমনটাও হয় যে অনেকেই আসেন, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড কথা বলবেন, শুরুতে একবার নিজের নাম বলবেন, শেষে একবার নিজের নাম বলবেন। কেউ কেউ আসেন যারা এসে শুধু নিজের এসছেন, হ্যাঁ দিদি অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, চালিয়ে যান, আমরা সঙ্গে আছি, অমুক জায়গা থেকে অমুক, আমি অমুক বললাম। কোথাও কোথাও একটা মনে হয় কখনো কখনো যে শুধুমাত্র নিজের নাম এবং ঠিকানা কোথাও একটা রেডিওতে সম্প্রচার হোক, বেতারে শুনুক, আমার আশেপাশে হয়তো আরও কোনো মানুষ শুনছেন, তাদের কাছে পৌঁছে যাক যে আমি রেডিওতে ফোন করেছিলাম, আমার নাম শোনা গেছে, আমার কণ্ঠস্বর শোনা গেছে, সেই জিনিসটাও হয়। সত্যি সত্যি তখন কখনো মনে হয় যে আমরা বিষয় থেকে সরে যাই। আবার কখনো কখনো এই যে বন্ধু এলেন, কোথাও একটা খুব আন্তরিক মনে হলো আমার ভাবনাটা যে সত্যি তো যে সবসময় সেই বিষয়ে কিছু বলবার মতন সেই অর্জনটা আমাদের থাকবে, সবসময় তো সেই সুযোগটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু না হলেও তিনি কি তার ভালো লাগাটা জানাবেন না? তাহলে তো সবসময়ই আমরা যে বহু ক্ষেত্রেই বহু কারণে প্রশংসা করি, সেই প্রশংসা করার সময় আমাদের সেই তার খুব গভীর একটা তত্ত্ব জানা থাকলে তবেই আমরা তার প্রশংসা করব। তাই কি সবসময় হয় না? তো কোথাও একটা না আমার এই ভাবনাটাকেও প্রসারিত করে দিলেন আমাদের এই বন্ধু।

এবারে একটি গান শুনব, যে গান না একেবারে খুব গভীরের গান, একান্তে নির্জনে এ গানকে অনুভব করার। কিন্তু নির্মম সত্যি এটাই যে আমাদের প্রতিদিনের যাপনের যে নানান রকমের চাপ, যে বিক্ষিপ্ততা আমাদের জীবন জুড়ে রয়েছে, সেখানে এই গানকে খুব নিবিড়ভাবে উপলব্ধি করা, সেই অবকাশ যেন আমাদের সেভাবে আর আসে না, আমাদের জীবন থেকে মুছেই গেছে। এই গানকে সেইভাবে নিবিড় করে পাওয়ার জন্য যে আয়োজন জীবন জীবিকার ভেতর থেকে, এই গানের শিল্পের নিবিড় নিভৃত মুহূর্তকে যদি নিজের মধ্যে উপলব্ধি করতে হয়, তাহলে তা যেন আমাদের সত্যি একটা অপারগতা থেকে নিজেদের মধ্যে একটা যন্ত্রণা তৈরি হয়, একটা যেন হাহাকার বেজে ওঠে। এই গানে এক হাহাকার আছে, পাশাপাশি এই গানকে সেই এত আয়োজনের মধ্য থেকে সেই সামান্য আয়োজনটুকু দিতে না পারা, যেখান থেকে গানকে একেবারে নিবিড়ভাবে উপলব্ধি করতে পারি, তার জন্য যেন আরও একটা হাহাকার। দুই মিলে যেমন কেমন একটা আমাদের মনকে বড় উতলা করে। সুবিনয় রায়ের কণ্ঠে শুনব এই গানটি।

বিশ্বায়নের এই যুগে, বিপণনের এই সময়ে, বিজ্ঞাপনের মোটা পুরু শামিয়ানা ভেদ করে আমরা যেন কিছুতেই আর বলতে পারি না, কিছুতেই আর পৌঁছাতে পারি না গানের সেই শীর্ষবিন্দুর কাছে। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, পারি না, বহু সময় আমরা বলতে পারি না একথা। কিন্তু শীর্ষবিন্দু এটাই, যখন শুনি যখন পারি মন বাধা পড়ে যায় এই পঙ্ক্তিতে এসে। অনুষ্ঠানের শেষ গান শ্রীলা মজুমদারের কণ্ঠে।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় দেবাঘোষ সাহা এবং সর্বাণী ভট্টাচার্য।

0: দেবার গো, ওয়ার্ল্ড কাপ তো ভালোভাবে চলছে, রোজ আমি দেখছি। তা তুমি কি গত পরশুর ব্রাজিলের ম্যাচটা দেখলে?
1: না গো, সন্ধ্যায় একাডেমিতে রক্তকরবী দেখতে গিয়েছিলাম।
0: বাবা,
1: বাড়ি ফিরতে বেশ রাতও হয়েছে, তারপর ঘুমিয়েও পড়েছি। হ্যাঁ, তবে আর্জেন্টিনার ম্যাচ থাকলে এসব আর ভাবতাম না।
0: বুঝলাম বুঝলাম। আচ্ছা, ধরো এই ফুটবলের মরশুমে তোমার প্রিয় টিমের খেলা পড়লো, আবার সেই সময় তোমার কোনো প্রিয় নাটক মঞ্চস্থ হচ্ছে, তখন কি করবে? মানে কোনটাকে প্রায়োরিটি দেবে? মানে জানি টাইম গ্যাপের কারণে এই বছর অন্তত সেই প্রবলেমটা হবে না, তবে
1: হাইপোথেটিক্যালি তুমি আমাকে একটা দোটানায় ফেলতে চাইছো, আমি বুঝতেই পারছি। তবে দেখো, নাটক একদিকে, থিয়েটার একদিকে, ফুটবল একদিকে, তবে দুটোর প্রতি আমার ভালোবাসা 19-20 আর কি,
0: তাই
1: একদম। তবে এবার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যদি আমি প্রথমেই দেখব যে আমার যে শোটা আমি দেখতে চাইছি সেটা যদি পরবর্তী শোটা খুব শীঘ্রই অনুষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে আমি ফুটবল ম্যাচের দিকেই শিফট করব, আর অন্যথায় অন্যরকম কিছু ভাবতে হবে। তবে প্রশ্নটা আপাতত যদি প্রিয় টিমের খেলা হয় সেক্ষেত্রে কিন্তু একটু কঠিনই, অন্তত এই ফুটবল মরশুমে। চার বছর পর আসে কি না?
0: চার বছর পর আসে, প্লাস এই বছর আমাদের প্রিয় প্রিয়, আমাদের ছোটবেলা থেকে দেখে যেই লেজেন্ডদের খেলা দেখে বড় হওয়া, তাদের অনেকেরই এবছর লাস্ট ওয়ার্ল্ড কাপ, তো সেই ব্যাপারটা তো রয়েছেই। একেবারেই তাই। আর আজকে বন্ধুরা কি জানে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব?
1: যারা পোস্টার দেখেছে তারা ডেফিনেটলি জানে, তবে আমার মনে হয় যারা এখনো অবধি জানেন না, ডাইরেক্ট অনুষ্ঠান শুনছেন, তাদেরকে একবার তুমি জানিয়ে দাও, সেটাই বেটার হবে।
0: একেবারে একেবারে। তো আজ আমরা বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে কথা বলবো, কথা বলবো বাংলা নাটকে পাশ্চাত্য প্রভাব নিয়ে, আর অবশ্যই বাংলা নাটকের অগ্রপথিকদের নিয়ে।
1: বাংলা নাটকের জয়যাত্রা, বাংলা নাটকের অগ্রপথিকেরা অর্থাৎ পায়োনিয়ার্স যারা, এবং তার পাশাপাশি পাশ্চাত্য প্রভাব, মানে মাল্টিপল টপিকস,
0: এবং
1: ফোনেও কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাই তো?
0: একেবারেই তাই।
1: ফোন নাম্বারটা একবার বন্ধুদেরকে জানিয়ে দেব।
0: একদম, আমি ফোন নাম্বারটা বন্ধুদের জানিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা হলো 03322131342। এবং তোমরা কিন্তু আমাদের ফোন করে জানাও তোমরা ছোটবেলায় কি কি নাটক করেছো, এবং তোমাদের কি কি প্রিয় নাটক, এবং তোমাদের দেখা সব থেকে ভালো নাটক কি। আমরা কিন্তু বন্ধু রয়েছি তোমার ফোনের অপেক্ষায়।
1: শুধু তাই নয়, তার পাশাপাশি ফুটবলের মরশুম যেহেতু, তোমরা তোমাদের ফুটবল প্রীতির কথা বা তোমাদের প্রিয় টিম, প্রিয় প্লেয়ারের

0: কথা সবটাই আমাদেরকে জানাও।
1: একেবারেই, আমরা রয়েছি তোমাদের ফোনের অপেক্ষায়।
0: তবে অনুষ্ঠানের শুরুতে একটা গান না হলে ঠিক
1: জমে না। হ্যাঁ,
0: একেবারেই।
1: তাহলে আমরা বরং শাহানা বাজপেয়ীর কণ্ঠে একটা গান শুনে নিব।
0: একেবারেই, ফিরে আসছি গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

0: দেবার ঘো আবার ফিরে এলাম গানের পর। আর
1: বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে তো কথা বলবো,
0: কথা বলবো,
1: কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গেও কথা বলতে হবে। আমার মনে হয় এই মুহূর্তে কলে কেউ রয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
2: আমি পশ্চিম মেদিনীপুর থেকে বেলা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি আর্জেন্টিনার ভক্ত, মারাদোনাকে ভালো।
0: বাহ, আপনি মেসির খেলা দেখছেন নিশ্চয়ই?
1: বাহ, আচ্ছা আচ্ছা। প্রিয় নাটক নিয়ে কিছু বলতে চান?
2: ঠিক আছে বেটা, দেখি বেটা বেটি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। বন্ধু জানালেন যে বন্ধুর প্রিয় দল আর্জেন্টিনা। আমি দেবার ঘো দুজনেই বোধহয় আর্জেন্টিনার সমর্থক। তো গানে যাওয়ার আগে যা নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা নাট্যাঙ্গনের আড্ডায় আমি শর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে দেবার ঘো। আমরা কথা বলবো বাংলা নাটকের অগ্রপথিক এবং বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে।

0: দেখো, এক গৌরবময় সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমরা, তাই নয় কি?
1: একেবারেই তাই। লোকনাট্য, যাত্রাপালা আর কথকতার আঙিনা পেরিয়ে বাংলা নাটক আজ আধুনিক বিশ্বমঞ্চে এক মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে নিজের দৌলতে।
0: একেবারেই। আর তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একটা বিষয়ে সহমত হবে যে আধুনিক মঞ্চ নাটকের আগে বাংলার ঘরে ঘরে বিনোদনের মূল মাধ্যমই ছিল লোকনাট্য।
1: একেবারেই।
0: যদি যাত্রাপালার কথা বলো, তাহলে ধরো ঢোল করতাল বা চড়া সুরের সংলাপে খোলা ময়দানে সেই সময় অভিনয় হতো। আবার ছিল পাঁচালি, কবি গান, গম্ভীরা বা পুতুল নাচ, যাই বলি, মানে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যা কিছু। এবং পরবর্তীকালের যে নাটকের, মানে এগুলোই আর কি নাটকের সেই ভিত্তিটা তৈরি করেছে।
1: এবং আমি শুনেছি যাত্রাপালা যখন হয় তখন, এখনো হয় কি না এইভাবে জানি না, তবে আগে যখন যাত্রাপালার কথা পড়েছি কিংবা যাত্রাপালার গল্প শুনেছি, তখন এমনভাবে হতো যে তিনটে দিক খোলা থাকতো, তিন দিকে বসতে পারতো দর্শকেরা, এবং তিন দিক থেকে যাতে সবাই অভিনেতা কিংবা অভিনেত্রীর মুখ দেখতে পারে সেইভাবে কম্পোজিশন করা হতো
0: এবং সেইভাবে অভিনয় দর্শকের সামনে তুলে ধরা যায়।
1: একেবারেই তাই। এবং আধুনিক মঞ্চ নাটকের বিষয়ে বলতে গেলে বলতে হবে যে 1795-এ এইটি শুরু হয়, রুশ দেশীয় নাট্যপ্রেমিক
0: লেবেদেভ।
1: হ্যাঁ, একেবারেই তাই। আমার আমার থেকে আগে এটা দেবার্ঘ জেনে নিয়েছিল, সেই জন্যই কিন্তু তোমাদের বলতে পারলো বন্ধুরা। তো তিনি বেঙ্গল থিয়েটার প্রথম প্রতিষ্ঠা করে এবং তিনি বাঙালিদের নিয়ে একটা অনুবাদ নাটক মঞ্চায়ন করেন। তবে বাংলা নাটকের প্রকৃত জয়যাত্রা কিন্তু শুরু হয় 19 শতকের দ্বিতীয়ার্ধে।
0: একেবারেই। এবং সেই কথা বলতে গেলে যার নামটি প্রথমেই আসবে তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এই কথা কম বেশি আমরা সবাই জানি, পাঠ্য বইও তার ব্যাপারে আমরা পড়েছি, বা যাদের সাহিত্য নাটকের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে তারা তো নিশ্চয়ই পড়েছেন। যেমন যদি শর্মিষ্ঠা, পদ্মাবতী বা কৃষ্ণকুমারীর মতো যে কালজয়ী নাটকগুলো, একেই কি বলে সভ্যতা, পুরশালিকের ঘাড়েরও এই ধরনের যে প্রহসনগুলো, এগুলো তো যুগোত্তীর্ণ।
1: একেবারে
0: নাটকের আধুনিকতা এবং পাশ্চাত্যের মেলবন্ধন কিন্তু এখানেই ঘটেছে।
1: এই রিলেটেড একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার এক বন্ধু বেলগাছিয়ায় থাকে, তো সে, আমি যখনই ওদের ওখানে যাই তখনই দেখায় যে এই বাড়িটায় প্রথমবার শর্মিষ্ঠা নাটকটি মঞ্চস্থ হয়েছিল। মানে কলকাতার থিয়েটার, বাঙালির থিয়েটারে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কতটা অবদান, সেটা মানে এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা কলকাতার বেলগাছিয়ায় মঞ্চস্থ হয়েছিল। এবং দীনবন্ধু মিত্রের কথাও বলতেই হয় এক্ষেত্রে। হ্যাঁ, তার এই নীলদর্পণ নাটক একটা মানে ঐতিহাসিক মাইল ফলক যাকে বলা যায়।
0: নিঃসন্দেহে।
1: নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এই নাটকটা জাতীয়তাবোধে এবং গণজাগরণে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং মানুষকে প্রোটেস্ট করতে এবং মানুষকে বোঝাতে যে তারা কতটা অসুখী সেইটা কিন্তু অনেকভাবে সাহায্য করেছে।
0: অত্যাচারিত সবচেয়ে বড় কথা, এবং তার বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, যে স্বাধীনতার চেতনা, সেই জাগরণের মঞ্চই ছিল সেই নাটকটা। তার পাশাপাশি বাংলা নাটকের জয়যাত্রার কথা যখন বলছি, যাকে ছাড়া এই আলোচনা অসম্পূর্ণ, এক কথায় তার নাম কিন্তু গিরিশ ঘোষ।
1: একেবারেই।
0: বাংলা রঙ্গমঞ্চের জনক তাকে বলা যেতে পারে, তাই নয় কি?
1: একেবারেই। এবং তিনি থিয়েটারকে
0: পেশাদার রূপ দেন।
1: পেশাদার, হ্যাঁ।
0: পৌরাণিক বলো, ঐতিহাসিক বলো, সামাজিক নাটক, যা কিছু, সমস্ত জনরায় কিন্তু তিনি অবাধ বিচরণ করেছেন।
1: এবং গিরিশ ঘোষ এতটাই প্রাসঙ্গিক যে এখনও আমরা যখন গিরিশ ঘোষের নাটকগুলো দেখি বা এখনও যখন গিরিশ ঘোষের কথা পড়ি, তখন কখনোই মনে হয় না যে উনি অত বছর আগের একজন কিংবদন্তি শিল্পী, মনে হয় উনি একেবারেই কন্টেম্পোরারি।
0: এবং
1: তার যেহেতু এতটা কন্টেম্পোরারি রেলিভেন্স, সেই জন্য এখনও কিন্তু মঞ্চে বহু নাটক হয় যেগুলো গিরিশ ঘোষ এবং গিরিশ ঘোষের জীবন ভিত্তিক দেখা যায়।
0: এবং একটা জিনিস, হ্যাঁ ডেফিনেটলি, এবং একটা কথা ভেবে দেখো, আমি শুধু একটা জিনিস ভাবি যে সেই সময় এই যে বলে যে দূরদৃষ্টি, লেখক, সাহিত্যিক, নাট্যকার বা অভিনেতা যাই বলো না কেন, তাদের যে কাজটা, তার মধ্যে দূরদৃষ্টি কতটা লুকিয়ে থাকতে পারে যেটা এত বছর পরেও সময়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক, এই বিষয়টাও কিন্তু আমাদের ভাবার বিষয়।
1: একেবারেই তাই। এবং এই কথা বলতে আরও একজনের কথা বলতে হয় যে 1400 বছর আগে, মানে 1400 সালে লিখে গেছেন, 1400 বছর আগে না, এটা ভুল বললাম, 200 বছর আগে, 250 বছর আগে লিখে গেছেন যে কে তুমি পড়িছ আমার কবিতাখানি, বসি কৌতূহল ভরে আজি হতে 100 বর্ষ পরে। কারণ তিনি জানতেন যে তিনি শতবর্ষ পরেও রেলিভেন্ট থাকবেন একই রকম, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, আমাদের প্রাণের ঠাকুর। আমি ওনার সম্পর্কে এতটাই অবসেসড যে বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছি বন্ধুরা। তিনি আমাদের আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটককে কেবল বিনোদনের গণ্ডি থেকে বের করে এক দার্শনিক ও রূপক উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু
0: রক্তকরবী, ডাকঘর, বিসর্জন, রাজা, আমি কোন নাটকটা ছেড়ে কার কথা বলি বলো, সবটাই কিন্তু নাট্যসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। এই যে শুরুতেই রক্তকরবীর কথা বললাম, এর ক্রেজ যাওয়ার নয় কোনোভাবেই, এবং এটা অমলিন। বাংলা নাটকে গান, নৃত্য বা গীতিময়তার এক অপূর্ব সমন্বয় ঘটান তিনি, যা বিশ্বমঞ্চে আজও প্রশংসিত এবং চিরকাল থাকবেও।
1: একেবারেই। তারপর 1940-র কথা বলি, 1940-তে, 1940-এর দশক, 1940-এর দশক, 1940। তো এই দশকে একটা গণনাট্য সংঘ তৈরি হয়। এই গণনাট্য সংঘের হাত ধরে বাংলা নাটকে এক যুগান্তকারী পরিবর্তন আসে। নাটক রাজপ্রাসাদ আর পৌরাণিক আখ্যান ছেড়ে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।
0: একেবারেই, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের কথাই বলো না।
1: একেবারেই, নাটকটি 50-এর মন্বন্তরের পটভূমিতে তৈরি হয় এবং বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেয় এই নাটক।
0: এবারে পরবর্তীতে সৌম্যমিত্র আসেন, বহুরূপী দল বা উৎপল দত্তের পিপলস লিটল থিয়েটার বলো বা বাদল সরকারের থার্ড থিয়েটার বলো, মানে বাংলা নাটক আন্তর্জাতিক স্তরে তাঁরাই পৌঁছে দেন। বাদল সরকারের প্রসেনিয়াম বা মঞ্চের দেয়াল ভেঙে খোলা জায়গায় নাটক করার যে রীতি, অর্থাৎ থার্ড থিয়েটার যার কথা বললাম, নাট্য জগতে কিন্তু সেই সময় বিপ্লব এনেছিল এবং আমরা সেই সব নিয়েই আলোচনা করব। তবে সময় এখন আরও একটা গানের,
1: একেবারে
0: একটা গান, ফিরে আসবো গানের পর।

0: শুনছিলাম মোহিনের ঘোড়াগুলির বিখ্যাত গান ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। সত্যি এইসব নাটকগুলো যেমন নীলদর্পণ, যেমন নবান্ন আমাদের নতুন স্বপ্ন দেখতে শেখায়। আমাদের মন যখন ভয়ে কুণ্ঠায় সন্ত্রস্ত হয়ে পড়ে, তখন এই নাটকগুলো আমাদের বাঁচার আগুন যোগায়।
1: এবং একইভাবে ওই যে গানে বললো না, সুদিন
0: আসবে,
1: এই যে সুদিন কাছে এসো ভালোবাসি, এই নাটকগুলো কোথাও গিয়ে সেই সুদিনের গল্পই মুনেছে প্রতিশোধের মশালে, প্রতিশোধের আগুনের আড়ালে।
0: একেবারেই তাই। আর আজ কথা বলছি বাংলা নাটকের জয়যাত্রা এবং বাংলা নাটকের অগ্রপথিকদের নিয়ে। আজকে আমি সর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে দেবার্ঘ নাট্যাঙ্গনের আড্ডায়, আর আমাদের বন্ধু রয়েছে ফোন লাইনে। একজন বন্ধুর ফোন নিয়ে নেওয়া যাক।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো
2: হ্যালো, আমি গোপাল রায় বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে
2: বলছিলাম?
0: আচ্ছা বলুন।
2: হ্যাঁ বলছিলাম, আমার দুটো নাটক ভালো লেগেছে, গোপালের গোপ আর চোখে আঙুল দাদা।
0: আচ্ছা আচ্ছা, চোখে আঙুল দাদাটা কিন্তু আমাদের অনেকেরই খুব প্রিয় একটা নাটক। চোখে আঙুল দাদার গল্পটা একটু ছোট্ট করে এক লাইনে বলি। চোখে আঙুল দাদা হচ্ছে এমন একজন মানুষ যে প্রচন্ড পারফেক্ট, আসলে পারফেক্ট কিনা জানা নেই, তবে নিজেকে মনে করে নিজে ভীষণ পারফেক্ট, এবং প্রত্যেকের প্রত্যেকটা কাজে তার স্বভাব তিনি একটা ছোট্ট করে খুদ ধরবেনই, এবং খুদ ধরাটাই তার হবি।
1: এবং এরকম লোক কিন্তু আমরা আশেপাশে প্রচুর দেখতে পাই, প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে জুড়ে রয়েছে।
0: একেবারেই তাই। এবং এইটা কম বেশি আমরাও কিন্তু অনেকেই, কারণ আমরা বেশিরভাগ সময়ই তার, ধরো কোনো একটা মানুষের সঙ্গে আমাদের আলাপ হলো, আমরা তার কন্ডিশন, তার সার্কামস্টান্সেস না জেনে তাকে আমরা অনেক সময় জাজ করে ফেলি। সেটা কিন্তু আমাদের একেবারেই করা উচিত নয় কি, তাই তো?
1: একেবারেই।
0: তো আজকে আমরা আলোচনা যেটা নিয়ে করছিলাম সেটা নিয়ে বরং ফেরা যাক দেবার্ঘ। তো বাংলাদেশে স্বাধীনতার পরের কিছু নাট্য আন্দোলনের কথা বলি, যেরকম 1971 মানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর নাট্যচর্চায় এক জোয়ার আসে বাংলাদেশে, এবং নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটারের মতো দলগুলো নাটকের জয়যাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকে। আবদুল্লাহ আল মামুন, মামুন রশিদ,
1: আসাদুজ্জামান নূর,
0: হ্যাঁ এদের কথা তো বলতেই হয়, এদের মতন ব্যক্তিত্বরা বাংলাদেশের নাটককে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
1: আসলে গানের আগেই আমরা বাদল সরকারের কথা বলেছি, শম্ভু মিত্রের কথা বলেছি, উৎপল দত্তের কথা বলেছি, আরো বিশদে ডেফিনেটলি বলবো। আসলে এই ধারাটা কি বলতো, ভীষণ সমৃদ্ধ। অর্ধেন্দ্রশেখর মুস্তাফি বলো, অমৃতলাল বসু বলো, শিশির ভাদুরী, মনোজ মিত্র থেকে আজকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কাকে ছেড়ে কার কথা বলবে?
0: এবং চপল ভাদুরীর কথা কিন্তু বলতেই হবে,
1: অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নেই।
0: একেবারেই বাংলা থিয়েটারে এবং সম্ভবত

0: ভারতীয় থিয়েটারেও শেষ জীবিত নারী ছদ্মবেশী শিল্পী। তিনি বাংলা লোকনাট্যের একটি রূপ যাত্রাতে চপল রানী নামে নারীর ছদ্মবেশ ধারণ করতেন এবং তারপর 2010 সালে তিনি কৌশিক গাঙ্গুলি পরিচালিত এবং ঋতুপর্ণ ঘোষ রচিত একটি বাংলা সিনেমা, যেটা ভীষণই ফেমাস,
1: আরেকটি প্রেমের গল্প,
0: আরেকটি প্রেমের গল্পতে অভিনয় করে তাকে

0: রাবণবধ, চৈতন্যলীলা, নিমাই সন্ন্যাস, সীতার বনবাস, তারপর এরকম,
1: লক্ষ্ণ বর্জন,
0: হ্যাঁ এরকম প্রচুর
1: পুরাণ নির্ভর অসংখ্য নাটক তিনি
0: রচনা করেছেন, নাটক তিনি সৃষ্টি করেছেন, এবং গিরিশ ঘোষের একজন প্রতিদ্বন্দ্বীও কিন্তু ছিলেন
1: একেবারেই। মানে তার প্রতিদ্বন্দ্বী বলতে সেইভাবে প্রতিদ্বন্দ্বী বলা ভুল, কেননা তিনিও যথেষ্ট গিরিশ অনুরাগী ছিলেন
0: একেবারে,
1: এবং তার সহযোগী অভিনেতা বাগবাজারের অর্ধেন্দু মুস্তাফি, অর্ধেন্দু শেখর মুস্তাফি পুরো নাম, দীনবন্ধু মিত্র রচিত সধবার একাদশীতে তিনি অভিনয় করেছিলেন।
0: আর তারপর যেন তো শুনেছি অমৃতলাল বসু মুস্তাফিকে একটা খুব মজার কথা বলতেন, তিনি বলতেন বিধাতার এবং বিধবার হাতে গড়া অভিনেতা, তিনি এই কথা বলে বর্ণনা
1: করেছেন। মানে সধবার একাদশী প্রসঙ্গে তুমি বলছো তো, মজা করে
0: একেবারেই,
1: হ্যাঁ। তবে বিধাতার হাতে গড়া অভিনেতা এটা বিরাট বড় প্রাপ্তি আর কি, কারণ অমৃতলাল বসু তো ওনারই সমসাময়িক, এবং সেই সময় ব্যাপারটা এরকম ছিল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ,
0: একদমই তাই। এবং অমৃতলাল বসু যেহেতু এত মজা করতে পারতেন, অমৃতলাল বসুকে বলা হতো রসরাজ অমৃতলাল বসু, এবং এই যে তিনি মানে,
1: তবে একটা পয়েন্ট আমার এই প্রসঙ্গে মনে পড়লো, যে নীলদর্পণ নাটকে মুস্তাফির মানে প্রতিপক্ষ, মুস্তাফির যে অভিনয়টা ছিল সেটা কিন্তু প্রতিপক্ষ ইংরেজদের উট সাহেবের চরিত্রে পুরুষ মহিলা উভয় চরিত্রেই তিনি অভিনয় করেছিলেন এবং যথারীতি তাক লাগিয়ে দিয়েছিলেন
0: একেবারেই তাই। এবং 1872 থেকে 1904 এই সময়টা ভারতীয় জাতীয় থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, পান্না থিয়েটার, আর্যনাট্য সমাজ, মিনার্ভা, অরোরা এবং স্টার থিয়েটার সহ বিভিন্ন পর্যায়ে কিন্তু তিনি অভিনয় করেছিলেন।
1: আচ্ছা, বিনার ঝংকারের কথা নিশ্চয়ই শুনেছো? এই বিনার ঝংকার নামে আমার মনে হয় আমাদের বন্ধুরাও এই কথা নিশ্চয়ই অনেকেই জানেন, যে এই নামে কিন্তু একটা বইও লিখেছিলেন অর্ধেন্দু মুস্তাফি।
0: একেবারেই তাই, বইটা আমার পড়া হয়নি, তবে হ্যাঁ আমার মনে হয় জরুরি লেখা একটা। তারপরে গিরিশ ঘোষ এবং অর্ধেন্দু শেখর মুস্তাফি, অর্ধেন্দু শিখর মুস্তাফির উৎসাহে ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল এবং গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি,
1: বেঙ্গল
0: স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সাথে অভিনয় করেন যিনি, তিনি হলেন অমৃতলাল বসু। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক
1: জগত্তারিণী পদক পেয়েছিলেন সেই সময়, বিরাট ব্যাপার। এবং হাস্যরসাত্মক নাট্য রচনার জন্য তিনি কিন্তু স্বদেশবাসীর কাছ থেকে রসরাজ উপাধি লাভ করেছিলেন,
0: যেমনটা বললাম।
1: আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, ব্রাত্য বসুর একটা অসাধারণ বই আছে জানো তো, অদামৃত কথা, অর্থাৎ মানে একটা প্রথম সারির ধারাবাহিকেই আর কি, এই তোমার সংবাদপত্রেই ধারাবাহিক হিসাবে প্রকাশিত হতো, অর্ধেন্দু শেখর মুস্তাফি এবং অমৃতলাল বসু, এই যে অর্ধেন্দু এবং অমৃত দুজনকে নিয়ে অদামৃত, এনাদের কথা, শুধু এনাদের কথা নয়, কন্টেম্পোরারি সেই সময়ের নাট্য চর্চার কথা, সেটাও কিন্তু বইটাতে উল্লেখ রয়েছে, পারলে এই বইটাও পড়ো।
0: হ্যাঁ, তুমি আজকে বেশ আমার বই পড়ার লিস্টটা কিন্তু আরো সমৃদ্ধ করছো, আজকে ঠিক যেমন আমাদের বন্ধুরা সমৃদ্ধ হচ্ছে এই আলোচনায়, এবং বন্ধুরা নিজেদের কথা জানাচ্ছেও। বলতে বলতে ফোন লাইনে রয়েছেন একজন বন্ধু, শুনে নেব বন্ধু কি বলছে। হ্যালো,
1: কে বলছো, কোথা থেকে?
0: না, বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনোভাবে। তো আরো একবার
1: বলছিলাম, তো ওই যে কথাটা বললাম, যে অর্ধেন্দু মুস্তাফি এবং অমৃতলাল বসুকে নিয়ে ওনার লেখা একটি বই অদামৃত কথা, এবং পরবর্তীকালে আরও একটি উল্লেখযোগ্য বই যেটির কথা বলবো, সেটি হচ্ছে দূতপ্রেরক। সেটা কিন্তু তোমার সেই সময় মানে তার পরবর্তী যে ফেজটাতে অদামৃত কথা লেখা হচ্ছে, তার পরবর্তী ফেজে আসছে দূতপ্রেরক। এবং সম্প্রতিকালে আরেকটি বইও প্রকাশিত হয়েছে। আমি এই বইগুলোর নাম কেন বলছি, একটা কারণেই বলছি, আজকে আমরা যারা এই সময় ধরো, আমরা সেই অনেকেই, আমাদের যারা ধরো জেনজি যারা, তারা কিন্তু অনেকেই থিয়েটার বিমুখ, আমি বলছি না সবাই, অনেকে, তাদেরকে সেই, তারা যদি সেইটাকে ভালো লাগাতে পারে, মানে ভালোবাসতে চায়, তাহলে একবার, আমার পক্ষে তো সম্ভব নয় টাইম ট্রাভেল করা, আমার পক্ষে সম্ভব এইটা, সেই ইতিহাসটাকে একবার পড়ে দেখা। এবার বইয়ের কচকচানির মাধ্যমে না পড়ে সেটাকে যদি আমি এমনভাবে কোনো উপন্যাসের ঢঙে বা প্রবন্ধের আকারে পড়ি, সেটা অনেক বেশি ক্যাচি হয় বলে আমার মনে হয়। আমার মনে হয় তুমি আমার সাথে এই বিষয়ে সহমত হবে।
0: একেবারেই সহমত। এবং কিছু নাটক আছে, আমরা যদি এই গিরিশ ঘোষ কিংবা বিভিন্ন বড় বড় নাট্যশিল্পীদের কথা, নাট্যশিল্পীর জীবনের কথা জানতে চাই, এখন কিন্তু বাংলা রঙ্গমঞ্চে প্রচুর নাটক আছে, যেরকম গিরিশ ঘোষের জীবন নিয়ে রয়েছে,
1: গিরিশ প্রতিভা বলে একটা উল্লেখযোগ্য বই আছে,
0: গিরিশ বই ছাড়াও নাটক রয়েছে, সেই নাটকও কিন্তু বন্ধুরা দেখতে পারে। এবং আমাদের কথা বলতে বলতে ফোন লাইনে রয়েছেন একজন বন্ধু, বন্ধুর কথা জানব। হ্যালো,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না,
1: বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

0: মনে হয়ে গেছে বন্ধুর সঙ্গে। তো আমরা আমাদের ফোন নাম্বারটা আরও একবার বলে দিই বন্ধুদের জন্য, 0332213 1342। আজ আমি আর দেবার্ঘ রয়েছি নাট্যাঙ্গনের আড্ডায় এবং আমরা রয়েছি তোমার ফোনের অপেক্ষায়, শুনবো তোমার থেকে তোমার কি নাটক ভালো লাগে, তুমি কি নাটকে অভিনয় করেছো হয়তো কখনো ছোটবেলায়, আর আর আর ডেফিনেটলি যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো এবং তোমাদের প্রিয় ফুটবলার কে। তো দেবার্ঘ আমরা কি এখন একটা গান শুনে নিতে পারি?
1: গানের আগে মনে হয় বন্ধু আবারও কিছু বলতে চাইছেন।
0: ঠিক আছে,
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো
2: হ্যালো, আমি বর্ধমান থেকে রাজেশ চলেছি বলছিলাম।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছিলাম, আমাদের ফুটবলার ভালো লাগে, আমার একমাত্র প্রিয় হচ্ছে মারাদোনা।
0: আচ্ছা,
2: ঠিক আছে, কিনা মারাদোনা খেলতে পারে না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারাদোনা আমাদের অনেকেরই প্রিয় এবং মারাদোনার থেকেই, মারাদোনাকে দেখেই আমরা অনেকেই আর্জেন্টিনার সাপোর্টার হয়েছি। তবে এই মুহূর্তে আমরা যারা মারাদোনার খেলা তেমনভাবে লাইভ দেখিনি, আমাদের কাছে আমাদের গোট কিন্তু মেসি।
1: একদম একদম।
0: হ্যাঁ, তো যেমনটা বলছিলাম বন্ধুর সাথে কথা বলবার আগে যে শুনে নেবো একটা গান, তাহলে শুনে নিই বরং অরিজিৎ সিং এর কণ্ঠে একটা খুব সুন্দর গান।

0: এই যে গানে কি সুন্দরভাবে অরিজিৎ সিং বললেন, কোনো কোনো মানুষের ছকে বাঁধা পথে চলা নেই। তো আমরা যে নাট্যকারদের কথা বলছি, সত্যি কি তারা ছকে বাঁধা পথে চলেছেন? তারা কি যদি ভাবতেন যে সকালবেলা উঠব, অফিস যাব, বাড়ি আসব, তাহলে কিন্তু আমরা এই যুগোত্তীর্ণ নাটকগুলো পেতাম না। একটা দিক সারা জীবনের মতো হয়তো মুছে যেত,
1: একটা দিক আনএক্সপ্লোর্ড থেকে যেত। এবং নাটক যে কখনো কখনো একটা আয়না হিসেবে কাজ করে, এবং
0: নাটক তো সত্যিই সমাজের দর্পণ
1: একেবারেই, এবং সেই সমাজের দর্পণ আমাদের শেপ করতে সাহায্য করে। আর কথা বলতে বলতে আমরা দেখে নেব বন্ধু
0: ফোনে আছেন কিনা।
1: হ্যাঁ,
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, হ্যাঁ বলুন,
0: একটু জোরে বলুন। নিশ্চয়ই আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা সব বিষয়েই কথা বলবো মোটামুটি আজকে। ওই যে বললাম মাল্টিপল টপিকস নিয়ে আজকের আলোচনা,
1: একদম
0: বাংলা নাটকের জয় যাচ্ছা নিয়ে কথা বললে কি এত কমে কথা বলা হয়? তবে সর্বানি একটা কথা আমি বলবো, মানে এখন এই মুহূর্তে এমন একজনের কথা বলবো যিনি মানে 1948 সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তুললেন নাট্য সংস্থা বহুরূপী। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। 1949 থেকে 1971 বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সফোক্লেস বলো বা হেনরি গিবসন বলো কিংবা তুলসী লাহিড়ী প্রমুখ নাট্যকারদের রচনা সেই সময় মঞ্চস্থ করা হয়। তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটক রাজা অয়েডিপাস বা দর্শচক্র,
1: এবং বলা যেতে পারে এই গ্রিক থিয়েটারের সঙ্গে কিন্তু বাঙালি দর্শককে মূলত পরিচয় করিয়েছিলেন তিনি। এবং শম্ভুমিত্রের কথা যখন বলছই, তার চাঁদমণিকের পালার কথা ভুললে কি করে হবে বলো?
0: একেবারেই, একদম ঠিক বলেছো। বিভাব, ছেঁড়াতার এই নাটকগুলোর কথাও বলতে হবে যে
1: একেবারেই তাই। এবং শম্ভুমিত্রর কথা বললে আর যার কথা আসেন, তিনি হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই 1960-এর সময় জুন মাস করি বোধ হয় নান্দিকার প্রতিষ্ঠা করেন তিনি, সৌদাগরের নৌকা, সেতুবন্ধন, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো।
0: আধুনিক নাট্যকারদের কথা বললে বিজয় টেন্ডুলকার, গিরিশ কর্নাড, হাবিব তানভীর, এনাদের পাশাপাশি যার কলম বা যার নাম, শুধু কলম তো মানে তার লেখার কথা বলছি আমি, এবং যার নাম উচ্চারিত হয় তিনি কিন্তু বাদল সরকার।
1: একেবারেই, 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় প্রতিষ্ঠান বিরোধী নাটক, মানে যাকে আমরা বলি অ্যান্টি এস্টাবলিশমেন্ট নাটক, সেই নাটক তৈরির জন্য তিনি পরিচিত হন। শুরু হয় মঞ্চের বাইরে সাধারণ মানুষের জীবনে নাটককে ছড়িয়ে দেওয়ার কাজ।
0: নাট্যগোষ্ঠীর নাম বোধহয় শতাব্দী, এবং তাদের হয়ে কলকাতার কার্জন পার্কে নিয়মিত থার্ড থিয়েটারের অভিনয় করেছিলেন তিনি। এবং ইন্দ্রজিতের কথা তো আসবেই, বাদল সরকারের কথা এলে, এবং ইন্দ্রজিৎ তার লেখার সবচেয়ে জনপ্রিয় নাটক বললে কোনো অত্যুক্তি হবে না।
1: হ্যাঁ, একেবারেই তাই। তবে বাংলার রঙ্গমঞ্চের কিংবদন্তি গিরিশ ঘোষের পরবর্তীকালে নাট্যজগতের পথিকৃৎ বলতে আমরা যাকে বলি, তিনি নাট্যার্য শিশির ভাদুরী, এবং শিশির ভাদুরীর কথাই কিন্তু আমাদের প্রাইমারিলি মনে আসে।
0: সুনীতিকুমার চট্টোপাধ্যায় থেকে প্রেমাঙ্কুর আতার্থী অনেকেই তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 1921 সালের 10ই ডিসেম্বর ম্যাডন থিয়েটার কোম্পানি রঙ্গালয় আলমগীর নাটকে নাম ভূমিকায় অবতীর্ণ হন তিনি, এবং সেই সময় প্রমুখ জনপ্রিয়তা অর্জন করেন।

0: তারপর চাণক্য রঘুবীর চরিত্রে অভিনয় করেন এবং অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন, এটা বলার কোনো অন্যথাই হয় না আর কি। সেই সময় মতানৈক্য ঘটে, যা হয় হতে হতে। সেই সময় ম্যাডেন কোম্পানির সঙ্গে চলচ্চিত্র জগৎ, মানে ম্যাডেন কোম্পানি ছেড়ে দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো, চন্দ্রনাথ চিত্রায়নে অভিনেতা এবং পরিচালক উভয়ের ভূমিকাই সেই সময় পালন করেন।
1: হ্যাঁ, তারপর শুনেছি জানো তো, 1923 সালে তিনি একটা নাট্যদলও গঠন করেন। তার মতো শিক্ষিত সংস্কৃতিবান ব্যক্তির আগমনে বাংলার তরুণ প্রতিভার কিছু ব্যক্তিত্ব বঙ্গ রঙ্গমঞ্চে এসে তার দলের পূর্ণতা কিন্তু দিয়েছিলেন। এবং ইডেন গার্ডেন এক্সিবিশনে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকটি মঞ্চস্থ করেন এবং তিনি কিন্তু তাতে রামচন্দ্রের ভূমিকা অভিনয় করে এবং সেইটা নাট্যজগতে একটা চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে আমার মনে হয় জানো তো, এখন সময় একটা গানের, তো একটা গান শুনতে শুনতে ফিরে আসি।
0: ঠিক আছে, একটা গানের সময়, ফিরে আসছি একটা গানের পর।

0: ফিরে এলাম মেলার গানের পর। মেলার গান শুনলেই কিন্তু একটা অদ্ভুত উৎফুল্লতা ঘিরে ধরে, ভুল বললাম সর্বাণী?
1: না, একদমই না, এবং মেলায় যেতে কার না ভালো লাগে, আমার তো।
0: আবার একইভাবে এই জিনিসটাও ঠিক, এই গানটা যতবার শুনি, এই গানটা যেখান থেকে শুরু হয় এবং যেখানে এসে শেষ হয়, এই যে ট্রানজিশনটা গোটা মানের, এটা অদ্ভুত ভাবে কোথাও গিয়ে আঘাত করে
1: একেবারেই।
0: গান শুনতে শুনতে আমি আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে পড়ছিলাম, মানে আজকের পোস্টারের কমেন্ট সেকশনটা পড়ছিলাম। সপ্তর্ষী চক্রবর্তী লিখেছেন, আজকে আপনাদের অনুষ্ঠান বেশ ইন্টারেস্টিং হচ্ছে, ফোন করে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু নম্বর খুঁজে পাচ্ছি না, তুমি নম্বরটা কাইন্ডলি আরেকবার একটু বলে দাও না।
1: হ্যাঁ, একেবারেই, বন্ধুদের জন্য আরও একবার বলে দিই আমাদের ফোন নম্বরটা। আমাদের ফোন নম্বরটা হলো 0332213 1342। আমরা কিন্তু রয়েছি তোমাদের অপেক্ষায় এবং কথা বলতে বলতে
0: এসে গেছে একটি ফোন, কথা বলে নেব। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁড়িয়ার থেকে সুজয় চৌধুরী।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: এই গানটা, যে মেলার গানটা হলো, সত্যিকারে খুবই ভালো গান, আমাদের এখানে তো ইউটিউবে টিভিতে দিয়ে শুনি, খুবই ভালো। আর নাটক সম্পর্কে বলতে গেলে তো নাটক তো ছোটবেলা থেকেই করেছি এবং আগে প্রচুর পরিমাণে নাটক আমরা দেখেছি বা করেছি, আর এখন আস্তে আস্তে কিন্তু নাটক মানে দেখাই যায় না, আর স্কুল টিস্কুলে বা ক্লাবে বা ইয়েতে নাটক খুব একটা হয় না, ওই মাঝে মধ্যে বাইরে থেকে নাটক আসে, একাঙ্ক নাটক এখানে আমাদের ক্লাবে আসে, চার পাঁচ দিন হয়, সেটাই যা দেখতে পাওয়া যায়। মানে নাটক তো দেখবার মতো জিনিস এবং ভালোও লাগে, যাত্রা নাটক এগুলো তো মানে আস্তে আস্তে যাতে আবার পুনরায় ফিরে আসে, তার জন্য যদি সমস্ত ক্লাব ড্রাব বা সরকার থেকে চেষ্টা চেষ্টা হয় তাহলে খুব ভালোই হয়।
1: একেবারেই, তাই সঙ্গে থাকুন,
0: খুব প্রাসঙ্গিক কথা বলেছেন।
1: এবং আমরা এখন যারা নাটকের সঙ্গে যুক্ত কিংবা নাটক দেখি আমরা, তাদের কাছে বাংলা নাটকে এই সময়টা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ একই সঙ্গে এখন আমরা যদি বাংলা নাট্যমঞ্চ ধরি, আমাদের যেমন একদিকে চলছে আন্তিগোনে মানে গ্রিক থিয়েটার, চরম একটা ইউরোপিয়ান থিয়েটার, এবং তার পাশাপাশি
0: যে প্রভাবের কথা আমরা আজকে আলোচনা করব ডেফিনেটলি,
1: এবং তার পাশাপাশি চলছে রবি ঠাকুরের রক্তকরবী।

0: পাশাপাশি চলছে শেক্সপিয়রের ম্যাকবেথ, মানে বাংলা নাটক কিন্তু একটা গোল্ডেন ইরাতে রয়েছে এখন আমরা বলতে
1: পারি। তবে একটা জিনিস আমার সবসময় মনে হয়, এবং আমি হয়তো প্রতি শনিবারই এই কথাটা বলি, মানে প্রতি শনিবার অর্থে আমি বেশিরভাগ দিন যেহেতু বলছি, সেটা হচ্ছে যে শুধু কলকাতা কেন্দ্রিক নয়, বাংলা মানে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, এবং গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহারেও যেমন বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, মালদাতেও বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, সারা বাংলা জুড়ে তার অঞ্চল ভেদে বিভিন্ন কালচারগুলোকে তুলে ধরা হচ্ছে নাটকের মাধ্যমে। ওই যে বললাম নাটক সমাজের আয়না, তাই সেটা কোথাও গিয়ে খুব প্রাসঙ্গিক। আচ্ছা, বলতে বলতে সময় হয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের। বন্ধু স্বপ্নময়ের কণ্ঠে আপাতত তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপের ছোট্ট অংশ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: বিশ্বকাপের লড়াই কিন্তু সায়ান এসে পৌঁছেছে গ্রুপ স্টেজের ম্যাচগুলো, এবং আমি স্বপ্নময় আজ লাস্টে ম্যাচেস নিয়ে তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। প্রথমে আসি পানামা বনাম ইংল্যান্ড ম্যাচ। পানামা দল আলবার্টো ক্রেসকে মাইকেল মুরিলোদের উপর ডিপেন্ড করবে, অপরদিকে ইংল্যান্ড দল কিন্তু ডিপেন্ড করবে হ্যারি কেন, জুড বেলিংহাম, বুকায়ো সাকার উপর। 2018 বিশ্বকাপ এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল, সেখানে ইংল্যান্ড 6-1 গোলে ম্যাচটা জিতেছিল। ইংল্যান্ড দল ফুল ফিট, পানামা দল ফেডেল এসকোবারের সার্ভিসেস মিস করবে কার্ড সমস্যার কারণে। পানামা এখন অবধি বিশ্বকাপে কোনো জয় পায়নি, অপরদিকে ইংল্যান্ড কিন্তু গ্রুপ এল এর শীর্ষে রয়েছে 6 পয়েন্ট নিয়ে। এবং ইংল্যান্ডের যদি অ্যাটাকিং ডেপথ এবং অ্যাটাকিং ফায়ার পাওয়ার দেখি, সেটা কিন্তু অনেক বেশি, সুতরাং পাল্লা কিন্তু হেলে থাকবে ইংল্যান্ডের পরে। এরপরে আসি ক্রোয়েশিয়া বনাম ঘানা। ক্রোয়েশিয়া দলে লুকা মডরিচ, জোস্কো গার্ডিওল, আন্দ্রে ক্রমারিচরা রয়েছে, অপরদিকে ঘানা দলে কিন্তু রয়েছে মোহাম্মদ কুদ্দুস, ইনিয়াকি উইলিয়ামস, থমাস পার্টিরা। প্রথমবার এই দুই দল বিশ্বকাপের আসরের মুখোমুখি। তবে ক্রোয়েশিয়া দল, তারা কিন্তু মার্সেলো ব্রোজোভিচ তাকে মিস করবে, কারণ তিনি কিন্তু চোটের কারণে এই ম্যাচটি খেলতে পারবেন না। দুই দলের কাছে কিন্তু 3 পয়েন্ট রয়েছে, এবং এই ম্যাচের জয় কিন্তু তাদেরকে তুলে নিতে পারে টপে। এবং মডরিচের অভিজ্ঞতা বনাম কুদ্দুসের গতি কে জিতবে, তার জন্য কিন্তু চোখ রাখতে হবে ম্যাচের দিকে। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে ক্রোয়েশিয়া কিছুটা হলেও অভিজ্ঞতার দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে। এরপরে আসি কলম্বিয়া বনাম পর্তুগাল। কলম্বিয়া দলে লুইস দিয়াজ, হামেস রড্রিগেজ, জেফারসন লোরেমারা রয়েছেন, অপরদিকে পর্তুগাল দল, তারা কিন্তু ডিপেন্ড করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর। 2014 প্রীতি ম্যাচে পর্তুগাল কিন্তু 2-1 গোলে জিতেছিল কলম্বিয়ার বিপক্ষে, এবং পর্তুগাল এই টুর্নামেন্টটা অসাধারণভাবে শুরু করেছে উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলে জয় দিয়ে। অপরদিকে কলম্বিয়া কঙ্গো ডিআরকে কিন্তু 1-0 গোলে হারিয়ে 3 পয়েন্ট তাদের দখলে নিয়েছিল। এরপরে আসি আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, জর্ডান বনাম আর্জেন্টিনা নিয়ে। জর্ডান দলে মুসা আলতামারি, ইয়াজান আলনাই মাত্রা রয়েছেন, আর্জেন্টিনা দল, তারা কিন্তু ডিপেন্ড করবে লিওনেল মেসির ওপর, সঙ্গে কিন্তু তার থাকবে লতারো মার্টিনেজ এবং এনজো ফার্নান্ডেজরা। আর্জেন্টিনা দলে লিসান্দ্রো মার্টিনেজ, তিনি কার্ড সমস্যার কারণে সাসপেন্ডেড, যদিও জর্ডান দল, তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে আসবে। এবং জর্ডানের এটা প্রথম বিশ্বকাপ, তবে প্রথম বিশ্বকাপটা সেভাবে ভালো কিন্তু যায়নি, এবং এটা গ্রুপ স্টেজে মেসির শেষ ম্যাচ, এবং আজকের ম্যাচ থেকে কিন্তু পূর্ণ 3 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা কিন্তু গ্রুপ স্টেজের লড়াইটা থেকে কিন্তু মেন রাউন্ডে যেতে চাইবে। এছাড়াও ডিয়ার কঙ্গো, তারা উজবেকিস্তানের বিপক্ষে খেলবে, আলজেরিয়া খেলবে কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে। এরপরে চলে আসি এখন অবধি হয়ে যাওয়া ম্যাচগুলো নিয়ে। কেপে ভার্দে, তারা কিন্তু সৌদি আরবের সঙ্গে 0-0 ড্র করেছে, এবং তারা কিন্তু জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 32-তে। এবং যদি দেখি দুটো দলই কিন্তু ডিফেন্সিভ খেলেছে, সৌদি আরবের কাছে কিন্তু বল পজিশন বেশি ছিল, তা সত্ত্বেও পেনিট্রেটিভ জোনে গিয়ে কোথাও যেন তারা খেই হারিয়ে ফেলেছিল। এরপর যদি আসি উরুগুয়ে বনাম স্পেন। উরুগুয়ে কিন্তু এই বিশ্বকাপ থেকে আপাতত বিদায় নিয়েছে, কেননা স্পেনে অ্যালেক্স বায়না 42 মিনিটে একটা চমকপ্রদ গোল করে রিবাউন্ড থেকে, এবং যার ফলে উরুগুয়ে কিন্তু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট হারায়। এবং স্পেন দলের মিডফিল্ড কন্ট্রোল, 63% বল পজিশন, 16টি শট তারা এই ম্যাচে নিয়েছে। এবং উরুগুয়ের কিন্তু লাস্ট মোমেন্টে অগুস্তিন কেনেবিও, তিনি কিন্তু একটা লাল কার্ড দেখেছেন, যার ফলে উরুগুয়ের দল কিন্তু এই বিশ্বকাপ থেকে কিন্তু বেরিয়ে গেল। এরপরে আসি নরওয়ে বনাম ফ্রান্স। নরওয়ের বিপক্ষে ফ্রান্স 4-1 গোলে ম্যাচটা জিতেছে, হ্যাট্রিক করেছেন উসমান দেম্বেলে, এছাড়াও বেজির দুয়ে, তিনি কিন্তু 1টি গোল করেছেন, এবং এর ফলে ফ্রান্স 2 ম্যাচে 2 জয় এবং গ্রুপ টপ করে তারা কিন্তু চলে যাবে পরের রাউন্ডে। এরপরে চলে আসি সেনেগাল বনাম ইরাক ম্যাচ। সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে, এবং সেনেগালের 5-5টা গোল কিন্তু সত্যি স্বপ্নাতীত। এবং ইরাক দলের রবিন সুলাকার যে 13 মিনিটে লাল কার্ড দেখে, তা কিন্তু ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যায়। এবং তবে ইরাকের দলের যদি ডিসিপ্লিন দিকে দুটো ম্যাচে দুটো লাল কার্ড এবং ডিফেন্সিভ অর্গানাইজেশন একদম মিসিং, অপরদিকে সেনেগাল তারা কিন্তু অনেক সময়

0: ফাইনাল থার্ডে গিয়ে অনেক ইম্পর্ট্যান্ট চান্সেস মিস করছে এবং তাদের ফিনিশিংকে কিন্তু আরও শার্প করতে হবে। এবং সেনেগালের ফুলব্যাক দে ডিজার্ভ স্পেশাল ক্রেডিট, কেননা যেভাবে দুটো উইং থেকে কনস্ট্যান্টলি তারা অ্যাট্যাকে আসছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এর ফলে রাউন্ড অফ 32-তে আমাদের দেখার বিষয় যে তারা কার সঙ্গে ম্যাচটি খেলে। সুতরাং রাউন্ড অফ 32 কিন্তু সামনে এবং গ্রুপ স্টেজের লড়াই কিন্তু জমে উঠেছে। এখন দেখার বিষয় আজকে লাস্ট দিনে কি নাটক অপেক্ষা করছে বিশ্বকাপের মঞ্চে। চোখ রাখো তোমরা, চোখ রাখবো আমিও স্বপ্নময়, কেননা বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু মিস আ টাইনি বিট অফ দ্যাট শো। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিওয়।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর ফিরে এলাম, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নাটকের জয়যাত্রা নিয়ে, বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে যেমন কথা বলছি, পাশাপাশি বন্ধুরা কিন্তু ফেসবুকে তাদের ভালোবাসার কথাও জানাচ্ছেন। যেমন রিমা মুখার্জি থেকে শুরু করে সৌভিক সরকার, এখানে সৌভিক সরকার আবার লিখেছে এখানে যে ছোটবেলায় ডাকঘর আর অবাক জলপান নাটকে রিহার্সালের কথা, এই স্মৃতিগুলো সর্বাণী সারা জীবনের স্মৃতি, যে স্কুল কলেজে কি অভিনয় করেছি, দরকার নেই পেশাদারভাবে অভিনয় করার, কিন্তু এগুলো আমাদের সারা জীবনের স্মৃতি। আচ্ছা, এই যে গ্রিক থিয়েটারের এফেক্টের কথা তুমি একটু আগে আমাকে বলছিলে গানের, মানে এই ক্লিপটা চলাকালীন, হ্যাঁ, সেই বিষয়ে একটু আমাদের বন্ধুদের বলো বিশদে।
3: হ্যাঁ, এইবার যদি ট্র্যাজেডির কথা বলি, গ্রিক নাটক এবং গ্রিক নাটকে আমরা সবথেকে বেশি জানি গ্রিক ট্র্যাজেডি, কথায় বলেই আমরা বলি গ্রিক ট্র্যাজেডি। তো এই গ্রিক ট্র্যাজেডির কথা যদি বলি তাহলে বলতে হবে যে এর ধারণা ঐতিহ্যবাহী সংস্কৃতি নাট্যশাস্ত্রে চরম এক পরিণতির কোনো স্থান ছিল না। সেখানে নাটক সবসময়ই হ্যাপি এন্ডিং হতো।
2: হ্যাঁ, মানে আসলে নাটক মানে তো দু ধরনের পরিণতি আমরা জানি, হয় মিলনান্তক কিংবা বিয়োগান্তক, অর্থাৎ হয় কমেডি নয় ট্র্যাজেডি। এবার এই ট্র্যাজেডির এফেক্টটা কিন্তু বিশ্ব সাহিত্যে ব্যাপক।
3: এবং এই গ্রিক নাটকের হাত ধরেই কিন্তু বাংলা নাটক সম্পূর্ণ বদলে যায় এবং বাংলা নাটকে আসে ট্র্যাজেডি। এর প্রভাবে আমাদের সবার প্রিয় মাইকেল মধুসূদন দত্ত
2: কৃষ্ণকুমারী
3: কৃষ্ণকুমারী নাটকটি লেখেন এবং সেই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হিসেবে ধরা হয় এবং যা গ্রিক ট্র্যাজেডির আদর্শে নির্মিত। নিয়তি বা অদৃষ্ট মানে ফেটের কাছে চরিত্র যেইভাবে তার নতি স্বীকার করে এবং চরিত্রকে ফেট যেখানে নিয়ে যায় সেইগুলোই মূলত উঠে এসছে গ্রিক নাটকে। যেরকম অডিপাউস, আমরা অডিপাউসে দেখি কিভাবে নায়কের পতন ঘটে, কিংবা আমরা দেখি আন্তিগোনেতে কিভাবে ক্রেয়নের পতন ঘটে। এই খাঁটি গ্রিক থিয়েটারের ধরন ধারণ থেকেই অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী।
2: তারপর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ
3: একেবারেই। এবং
2: আচ্ছা, গঠনতত্ত্বের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ধরো অ্যারিস্টটলের নাট্যতত্ত্ব অনুযায়ী সেই সময় তিনটি ঐক্য মেনে চলা হতো, কালের ঐক্য, কাজের ঐক্য, স্থানের ঐক্য। আবার কোরাসের ব্যবহার, এটা একটা উল্লেখযোগ্য দিক, এ কথাও বলতে হবে। মানে হুবহু গ্রিক স্টাইল না হলেও পরবর্তীকালে কিন্তু আমরা বাংলায় অনেক রূপান্তরিত রূপ, মানে রূপান্তরিত ফর্ম দেখতে পাই আর কি। এবং গিরিশ ঘোষের নাটকে বলো, পৌরাণিক নিয়তি বা বিবেক চরিত্র, যেগুলো অনেক জায়গাতে দেখা যায় বিবেকের আগমন, এই বিষয়টাও কিন্তু উল্লেখযোগ্য
3: একেবারেই। তাই, এবং কোরাসের ক্ষেত্রে আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে কোরাসে আমরা সবসময় দেখি কোনো গ্রিক গড কিংবা গডেস, সেই তাদের নামগান প্রচারের মাহাত্ম্য। আমাদের যেরকম লোকগান রয়েছে তেমনই গ্রিক লোকগানগুলো মূলত উঠে আসে গ্রিক নাটকের কোরাসে। এবং আজকে আমি সর্বাণী এবং আমার সঙ্গে রয়েছিল দেবার্ঘ, নাট্যাঙ্গনের আড্ডায় আমরা কথা বলছিলাম,
2: যে কথা একটু আগেই, মানে একটু আগে বলতে এক ঘন্টা আগে যে কথা বলছিলাম, যে এই বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে কথা শুরু হলে এক ঘন্টা সময়টা খুব কম এবং অনেক গল্পই বাকি থেকে যায়। আমি জানি যে বন্ধুরাও অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু কি করব, সময় তো আজকের মতো এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় নাট্যাঙ্গনের আড্ডায়, কথা হবে বাংলা নাটকের আরও অনেক দিক নিয়ে। তবে যেতে যেতে সর্বাণী, তুমি যদি বন্ধুদের উদ্দেশ্যে আরও কিছু বলে দাও।
3: হ্যাঁ, বন্ধুদের উদ্দেশ্যে বলার, তোমরা সকলে ভালো থেকো, ভালো রেখো এবং শুনতে থেকো যুববাণী। যুববাণীর আসরে আমরা আবার ফিরে আসবো তোমরা

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন দেবার্ঘ সাহা এবং সর্বাণী ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আজ যে গ্রামে আপনাদের নিয়ে যাব তার নাম কচুখালী। দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রত্যন্ত জনপদ এই কচুখালী। সুন্দরবন বনাঞ্চলের খুবই ছোট্ট এই গাঁয়ের জনসংখ্যাও খুবই কম। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে বিদ্যাধরী নদী। সুন্দরবনের অধিকাংশ গ্রামের মানুষেরই অন্যতম প্রধান জীবিকা জঙ্গলে মাছ, কাঁকড়া অথবা মধু সংগ্রহ। কিন্তু কচুখালী এর ব্যতিক্রম। জীবিকার জন্য জীবনকে বাজি রেখে জঙ্গলে যাওয়ার পরিবর্তে কৃষিকাজ করেই জীবন নির্বাহ করেন এখানকার মানুষেরা। সবুজে সাজানো কচুখালী গ্রামের হাল হাকিকাত জানতে কথা বলেছিলাম কিছু গ্রামবাসীর সঙ্গে। প্রথমেই কথা বলেছিলাম এলাকার অভিজ্ঞ কৃষক গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে।
1: বর্ষা যে ধান চাষ সেটা এখন সবে শুরু, আর এই সময়টা সবজি করতে গেলে খুব কষ্ট করে করতে হয়। বর্ষার আগে জলের সংকট থাকে, এখানে জলের খুব সমস্যা। নিজেদের যেসব পুকুর খনন আছে সেই দিয়ে যতটা পরিমাণ জলের প্রয়োজন হয় ততটা আমরা ঠিক মেক আপ করতে পারি না। যে পরিমাণে সেচটা দেওয়ার দ্বারা সেই সেচটার ব্যবস্থা নেই আমাদের। কোনো রকমে গাছগুলো প্রথম বর্ষার শুরুতেই গাছগুলো একটু ভালো হয়। এখন বর্তমান চিচিঙ্গা হচ্ছে, করলা হচ্ছে, বেগুনও হচ্ছে, করলা আছে, চিচিঙ্গা আছে। এখানে প্রত্যেকের প্রায় বেগুনটা আর কোবি, টমেটো আর লঙ্কা, এটা শীতকালীন থাকে।
2: দুবার ধানের ফলন হয়, সেটা আপনারা বিক্রি করেন কিভাবে?
1: এই আমাদের যারা গ্রাম ও ব্যবসায়ী আছে তাদের মারফতে, অনেকে সরকারি ধান মান্ডি যে কাট করেছে, অনেকে যারা করেছে তারা ওদের মাধ্যমে দেওয়া হয়, রেটটাও ভালো হয়। এটা সবার ক্ষেত্রে হলে ভালো হয়, কিন্তু সবাই এখনো করে উঠতে পারেনি। এখান থেকে কিনে নিয়ে শহরে বা হাড়োয়াতে নিয়ে যায়, তাদের কাছে দিলে রেটটা আমরা সঠিক পাই না, তাদের মর্জি মতো যে রেটটা তারা নিবে। আর সবজিটা আমাদের এখান থেকে পাইকারি যায় না, যার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে যদি এখানে সবজিটা চাষ করি করতে পারি, কিন্তু আমাদের এখানে সাপ্লাই নেই। এই গ্রাম যে সমস্ত বাজারগুলো আছে, ছোট ছোট বাজারগুলো, সেখান থেকে আমাদের সাইকেলে করে নিয়ে যাই। সব বাজারগুলো ভটভটিতে যাওয়া যায় না, ভটভটিতে একটা দুটো বাজার গেলাম, তারপর তো আর ভটভটিতে যাওয়া যায় না, তখন সাইকেলে করে নিয়ে যেতে হয়। হয়তো এক মন কি 50 কিলো, 60 কিলো এর ঊর্ধ্বে তো নিয়ে যাওয়া যায় না। এখানে বাজারে আপাতত সাজেলি আছে, ওটা ভটভটিতে যেতে হয়। বেলতলিতে যেতে গেলেও ভটভটিতে, টোটো বা ভ্যান করে গেলে আবার সেই নদী পার।

0: হতে হবে, অনেক একটা হ্যাপা হয়ে যায়। ধান চাষের জমি আমার কম, যদিও কখনো কখনো লোকের জমি লিজ হিসেবে যে একটা ফসলের তাগিদে 1,000-1,500 টাকা বিঘে দিয়ে নিতে হয়, নিয়ে ফসল উঠে গেলে আবার তাদের জমি ছেড়ে দিতে হয়। কি ধরনের চাল হয় এখানে? চাল সব ধরনেরই হয়, মিনিকিট হয়, বাঁশকাঠিও হয়, স্বর্ণমাসুরি হয়, গোবিন্দভোগ হয়, যেটা সীতাভোগ বলে, কেউ গোবিন্দভোগ বলে, দুধেশ্বর হয়।
1: কি বুঝছেন চাষবাসের অবস্থা কেমন এখন?
0: প্রফিটটা হচ্ছে না, আমরা যারা চাষি চাষই করে যাচ্ছি, আর চাষ করার পরে আমাদের হাতে আর কিছু থাকছে না। এখন লেবার মজুরির দাম বেড়ে গেছে, 500 টাকা 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো কাজ হয় না। সারের দাম আর মেডিসিনের দাম তো আকাশ ছোঁয়া। ফসল বিক্রি করে আমাদের উদ্বৃত্ত যে টাকা থাকবে এরকম থাকছে না। বর্ষা মরশুমে লেবারের চাহিদা খুব হয়, দুটো ফসল চাষ হয়, তো সেই সময়টায় লেবার গুলো থাকে না, লেবার গুলো সব সেই সময়টা বাইরের সিজনে কাজ করতে যায়, তারা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, এই সময়টা ধান চাষে খুব লেবার বেরিয়ে যায়, এখানে লেবারই পাওয়া যায় না।
1: আজকের যে প্রজন্ম, তারা কি চাষবাসে আসতে চাইছে?
0: বাইরের কথা কি বললাম, আমার ছেলে তো চাষবাসে আসতে চাইছে না, চাষবাস করে লাভ নেই, হচ্ছে বিদেশে খাটবো, বাইরে যাব, এইসব তাদের চিন্তা ভাবনা।
2: গ্রামের হাতে গোনা কয়েকজন মৎস্যজীবীদের মধ্যে অন্যতম হলেন তরুণী কয়াল। উনি আমাদের বললেন,
3: আমাদের এই পাশের নদীতে রাত্রে পাটা জাল দিয়ে মাছ ধরা হয়, বিভিন্ন রকম মাছ ধরা হয়। ফ্যামিলিতে আমার স্ত্রী আমি দুজন যাই, আমরা রাত 12টার দিকে যেতে হয়, গুণ পরে যখন ভাটা সরে তখনই গিয়ে আমাদের জাল তুলতে হয়। জাল তুলে দিলে তোমার ভাটা সরে গেলে মাছ তুলে আনতে হয়, সকালে গ্রামে বিক্রি করি। একাদশীর পরের থেকে আমাদের মোটামুটি নদীতে মাছ পাওয়া যায় বেশি, নিজস্ব নৌকা। বিভিন্ন রকম জাল আছে, কারো পাটা জাল, কারো বেঞ্চি জাল বলে, ওই দিয়ে রাত্রে বুঝে থাকে। পাটা জালে চিংড়ি মাছ পড়ে, দাঁতনে মাছ পড়ে, তারপরে ভেটকে মাছ পড়ে, ভাঙন মাছ পড়ে, বেঞ্চি জাল বলে যেগুলো, ওতে চিংড়ি মাছটা হয়। চিংড়ি মাছটা 200-250, আর ওই চওড়া চিংড়িগুলো আমরা বিক্রি করি 350 টাকা 300 টাকা, আর এমনি ছোট চিংড়িগুলো বিক্রি করি 20 টাকা সহ। ভেটকি মাছ গ্রামে বিক্রি করি 400-350 এরকম বিক্রি করি, কিলো 1200-1300 কি 1 কিলো। কৈবল মাছটাই আছে সবচেয়ে ভালো মাছ, টেস্ট। আগে যে হারে মাছ পেয়েছি এখন আর সে হারে মাছ আমরা পাই না। একের দিনই ভাঙন মাছ ব্যাট দিলাম, 8 খানা ভাঙন মাছ পেয়েছিলাম, কেনি বিক্রি করতে গিয়েছিলাম, 1.5 কিলো 1200-800-900। আগে ছিল ভালো মাছ, এখন খুব কম। পাটা জাল ধরা হয় তো অনেক বাচ্চা মার পড়ে যায়, ওই জন্যই মাছটা কমে যাচ্ছে। বেঞ্চি জাল যেগুলো দেয় তাতেও বাচ্চা মার খেয়ে যায়। তারপরে কুমির আছে, কুমিরও ভয় করতে হয়। আমি যখন 5 নম্বরে বাড়িতে ছিলাম তখন ওই পাটা জাল দিয়েলাম, আমি যখন জাল ঝাড়তেছি আমার স্ত্রী টর্চ মেরে দেখে এই কানিতে এসে মুখ চোখ জ্বালিয়ে বসে রয়েছে। আস্তে আস্তে আমি জালের ভিতরে এসে জাল ঝাড়লাম, আমরা সাবধানে

0: একই মোটামুটি, মাছ দেখতে আসে না, ওরা ওরা ধরার জন্যও চেষ্টা করে, ওরা তো খাওয়ার চেষ্টা করে। আমাদের এখানে কুমির চরে যদি ছাগল যায়, অনেকগুলো ছাগল ধরে নিয়ে গেছে, আমরাও রাত্রে তাড়িয়ে ছাগল কেড়ে নিয়েছি কুমিরের কাছ থেকে। আমাদের বাড়ির পাশে রাত্রে ছাগল এরকম নদীর রাস্তার ওর দাঁড়িয়েছে, কুমির নিয়ে গেল, সেই রাত্রি নৌকো নিয়ে ওই রানীপুর বাজার থেকে তাড়িয়ে ছাগল ছাড়িয়ে আনছিলাম, তা মরে গেল ছাগলটা।
1: আশা কর্মী শেফালি মন্ডল রপ্তান।
2: 24 ঘন্টা আমাদের ডিউটি, মায়ের প্রেগনেন্ট অবস্থা থেকে সেই মায়ের সমস্ত পরিষেবা, সেই মায়ের বাচ্চা হলে প্রসূতি মায়ের পরিষেবা, 15 বছর পর্যন্ত তার টিকাকরণ, তারপরে বয়স সন্ধিকালের পরিষেবা পরিষেবা যেমন ন্যাপকিন আসছে, ন্যাপকিন দেওয়া, এই এইচপিভি ভ্যাকসিন এসছে, ওই ভ্যাকসিনটার জন্য মেয়েদের ওই পরিষেবা দিয়ে সেখানে পিএইচসিতে নিয়ে যাওয়া, তারপরে এনসিডি যে বয়স্কদের যে একটা ক্যাম্প চলছে, তাদের প্রেশার সুগার হাইট, মানে বলতে গেলে আমাদের গ্রামের সমস্ত দিকটা সামলাতে হচ্ছে।
3: নাবালক বা নাবালিকাদের বিয়ে করার প্রবণতা কি এই অঞ্চলে আছে?
2: হ্যাঁ, প্রচুর আছে। 14 বছর বয়স থেকে দেখা যাচ্ছে স্কুলে পড়ছে, 7-8 পড়ছে, সেখান থেকে যোগাযোগ করে তারা অন্য কোথাও চলে যাচ্ছে। তারা এরকম অনেক অনেক আছে, এরকম আমাদের এখানে অনেক আছে, তাদের বলা হয়, বোঝানো হয়, তা সত্ত্বেও রুখতে পারছি না।
3: স্থানীয় কোনো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে?
2: হ্যাঁ, আমাদের এখানে কচুকালী 21 নম্বর স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে পরিষেবা আমাদের এই গর্ভবতী মা বাচ্চা, তারপরে এই বয়স সন্ধিকাল 30 বছরের ঊর্ধ্বের সমস্ত মানুষের পরিষেবা দেওয়া হয়। সেখানে ডাক্তার মাঝে মাঝে আসেন।
3: যদি এখানে না হয় তাহলে কোথায় যেতে হয় আপনাদের?
2: গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গোসাবা ব্লকে। প্রচুর যাতায়াতের সমস্যা, বোর্ড যায় এখান থেকে, একটা বোর্ডের লাইন আছে, আর উপর দিয়ে যেতে গেলে ওই ভ্যান টোটো রিজার্ভ করে যেতে হয়। আমাদের কচুকালীতে কোনো অ্যাম্বুলেন্স নেই। বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের কথা আসতে হয় সেখানে, কচুকালী 6 নম্বরের এইখান থেকে আমাদের বোর্ডে করে নিয়ে যাওয়া, রাত্রে দেখা যাচ্ছে একটা মাকে রাত্রে নিয়ে যাওয়া 2 ঘন্টা করে লাগে, গোসাবা বিপিএইচসিতে নিয়ে যেতে 2-2.5 ঘন্টা ধরে নিয়ে যেতে হয় সেখানে।
3: সচেতনতা কিরকম লক্ষ্য করছেন আপনি যখন এসেছেন আর আজ অবধি?
2: যখন এসেছিলাম তখন সচেতনতা ছিল না, কিন্তু এখন অনেকটা হয়েছে, যেটা কোনো অসুবিধায় পড়লে আমার সঙ্গে সঙ্গে ফোন করে, তারপরে আমরা তো ফিল্ডে সবসময় হাঁটছি, তাদের অসুবিধা সুবিধা আমাকে বলছে, অনেক সচেতন হয়েছে।
3: বাড়িতে ডেলিভারি করার প্রবণতা ছিল, সেটা কি এখন কমেছে?
2: হ্যাঁ, ডেলিভারি তো বাড়িতে হয়ই না।
1: প্রবীণ যাত্রা শিল্পী বঙ্কিম মণ্ডল।
4: স্কুলে তখন আমরা অনুষ্ঠান শুরু করেছি নাটক ফাটক দিয়ে স্কুলে, যখন রবীন্দ্র জয়ন্তী হইতো তখন 14-15 থেকে আমরা শুরু স্টার্টিং করেছি। তারপর আস্তে আস্তে পড়াশোনার পরে যাত্রার মধ্যে কিছুদিন ঢুকে গেলাম। যাত্রা আমাদের গ্রামে তখন আমার যারা গুণীজন অনন্ত জানা, গুণসেন্দু গিরি, কালীপদ মণ্ডল, ওদের সান্নিধ্যে গিয়ে তখন আস্তে আস্তে থেকে এই যাত্রার মধ্যে প্রবেশ করি। এবং একটা টিম একসময় আমাদের প্রচুর যাত্রা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, গ্রামে ভালো দল ছিল, গোসবা, পাঠানখালি, সাতজেলিয়া, যোগেশগঞ্জ, বসিরহাট, আমাদের টিমগুলোকে ওরা কন্ট্যাক্ট করে নিয়ে যেত। পয়সাটা তখন অতটা মনে করতাম, একটা ক্যারিং কার্ড ছিল তখন, এখন যেমন আর্থিক দিক থেকে একটা জায়গায় পৌঁছিয়েছে, তখন তো এতটা ছিল, তখন একটা আনন্দের সহিত ধরুন আমি এখান থেকে বসিরহাটে যাচ্ছি, এই টিমটাকে আমাদের একজন ঠিক করেছে, আপনাদের ক্যারিং কস্ট যাতায়াত হয়তো 5,000 কি 6,000 টাকা, ওইটাই আমাদের খুব বিশাল একটা আনন্দ ছিল।
3: যে সময় আমি যাত্রা করেছি সে সঙ্গে আপনার দলে কোনো মেয়ে ছিল?
4: হ্যাঁ হ্যাঁ, গ্রামের মহিলা নাটকগুলোই আমরা পেতাম, স্কুলে মেয়েদের আমরা পেতাম, যাত্রায় ওদেরকে পেতাম না। তখন আমাদের এখানে কি ছিল, গোসবা মোল্লাখালী ড্রেস কোম্পানি ছিল, তারা সেখান থেকে যাত্রা ড্রেস এবং অভিনেত্রী মিউজিক এইগুলো তারা সরবরাহ করত। যাত্রার দল গ্রামে আপাতত এখন নেই, এখন এসে গেছে আপনার এক অঙ্ক নাটকগুলো।
3: কোন সময় যাত্রা বেশি হতো?
4: ধরুন দুর্গা পূজায় আর মাঘের দিকে, শীত একটু থাকলেও তখন ওই টাইমটা আমাদের এখানে কলকাতা থেকে ভালো ভালো টিমও আসতো, এখন বর্তমান কমে গেছে।
3: কি কি ধর্মীয় উৎসব এখানে হয় এখনো?
4: এখানে ধর্মীয় উৎসব এখনো আছে আপনার, দুর্গা পূজা আছে, শীতলা মায়ের পূজা বাৎসরিক, এগুলো হরি পূজা আমাদের এখানে, যেমন বিশেষ অনুষ্ঠান আমাদের কচুখালীর বুকে আছে একটা মনসা মেলা, ভাদ্র মাসের শেষ তারিখ থেকে শুরু হয়, এক সপ্তাহ ব্যাপী হয়, বহু জায়গা থেকে বহু দূরের থেকে যাত্রীরা আসে। তবে এই যাত্রা নাটকগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথ হচ্ছে সব, কিন্তু বাড়ি থেকে আমাদের এনে করাতে হচ্ছে, এই দুর্গা পুজোয় কালী পূজায় বিভিন্ন ওকেশনে টিম ভাড়া করে কমিটি থেকে আনতে হচ্ছে। যে টাইমটা আমরা করেছি, আমাদের বনমালী ক্লাব থেকে ছিল বনমালী অপেরা এবং অধিনায়ক ছিল যজ্ঞেশ্বর কোয়াল, খুব সুনামের সেই টিমটা ছিল।
3: কিন্তু বহু ধরনের অভিনয় করেছেন, তো সেই ধরনের অভিনয়ের মধ্যে একটা যদি কোনো মনে থাকে?
4: আর একটুখানি বলি, ওই দেবী সুলতানা মুর্শিদ কুলেখা চরিত্র, ঝড় আসতে এখনো অনেক বাকি, তার আগে পথের কাটা ওই নবাব সোজাউদ্দিন, তাকে ছলে বলে কৌশলে যেভাবে হোক এই দুনিয়ার বুক থেকেই সরাতেই হবে।
1: স্থানীয় শিক্ষক প্রদ্যুৎ মণ্ডল।

0: পূর্ব কচুখালী এপি স্কুল আমার স্কুলের নাম। আমার স্কুলে এখন 7-8 জন ছেলে মেয়ে আছে। কারণ হচ্ছে প্রথমত নদী বাঁধ কংক্রিটের আওতায় চলে যাওয়ায় ওখান থেকে প্রচুর পরিমাণে লোকজন অন্যত্র শিফট হচ্ছে। দ্বিতীয় কথা, আশেপাশে বাচ্চার সংখ্যা খুবই কম, এজন্য ছাত্রছাত্রীর হ্রাসের পথে। আমরা শিক্ষক আছি 2 জন। এখানকার বেশিরভাগ ছাত্র অভিভাবকদের জীবিকা কৃষিকাজ এবং পশুপালন, ছাগল ভেড়া গরু এসব বিক্রি করেই জীবিকা নির্বাহ করে। আর কৃষিকাজ
1: আপনার এই কচুখালীতে স্কুল কিরকম আছে মোটামুটি?
0: প্রাইমারি স্কুল আছে মোট 10টা, হাই স্কুল আছে 2টো, মন্মথপুর হাই স্কুল এবং রামনগর উচ্চ বিদ্যালয়, দুটোই HSS স্কুল। এখানে কোনো বালিকা বিদ্যালয় নেই।
1: মিড ডে মিল হয়?
0: হ্যাঁ হ্যাঁ, এখানে প্রত্যেক স্কুলেই মিড ডে মিল হয়, শিশু শিক্ষা কেন্দ্রেও হয়। SSK আছে 4খানা টোটাল অঞ্চলে। আমার গ্রামে বা বুথে 2খানা প্রাইমারি আছে, 1টা SSK আছে, অঙ্গনওয়াড়ি আছে 3টে। এখান থেকে হাই স্কুল মিনিমাম 2.5 কিলোমিটার দূরে। আর একটা হাই স্কুল আছে আমার অঞ্চলে না, মোল্লাখালী তারানগর রাধানগর অঞ্চলে, নদী পেরিয়ে যেতে হয়, সেখানেও একটা পার্টের ছেলে মেয়ে ওখানে যায়।
1: উচ্চ মাধ্যমিকের পর ছেলেমেয়েরা কোথায় যায়?
0: উচ্চ মাধ্যমিকের পর বেশিরভাগ ছেলেমেয়েরা শহরমুখী হয়, তবে পড়াশুনোর হাল হকিকত খুব একটা ভালো নয়। কারণ গ্রামের ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পর বেশিরভাগ মানুষই কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, কলকারখানায় কাজ করার জন্য চলে যায়, আবার কিছু ছেলে মেয়ে ধান রোয়ার কাজে, ধান কাটার কাজে চলে যায়।
2: এনএম রীতা তরফদার মণ্ডল আমাদের জানালেন,
3: আমি কচুখালী 21নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রের ANM। আমি 2010 সালের 6ই জানুয়ারি উপস্বাস্থ্য কেন্দ্রে ANM হিসেবে নির্বাচিত হয়েছি। একটা সেন্টারে 2টো ANM আছি। এবার আমাদের মূলত কাজ হচ্ছে মা ও শিশুর পরিষেবা দেওয়া, মাকে কিভাবে যত্ন সহকারে পরিষেবা দিয়ে একটা সুস্থ সবল নিরোগ বাচ্চা জন্ম দিতে পারে তার উপরে আমাদের কাজ। 12 উইকসের মধ্যে রেজিস্ট্রেশন করানো হয় একটা প্রেগন্যান্ট মাকে, তারপরে রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদেরকে TD ইঞ্জেকশন দেওয়া হয়। আগে ছিল টিটেনাস টক্সয়েড, এখন ডিপথেরিয়া টিটেনাস দেওয়া হয় মাকে। তারপরে মায়ের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, মায়ের হিমোগ্লোবিন চেক, প্রেশার, সুগার, সিফিলিস, HIV, জন্ডিস এগুলো পরীক্ষা করা হয়। একটা হাই রিস্ক মাদার যদি হয়ে যায় মা ও বাচ্চার ক্ষতি হতে পারে, তার জন্য রেজিস্ট্রেশনের সাথে সাথে এগুলো করা হয়। তারপরে দ্বিতীয়বার আরেকটা TD দেওয়া হয়, আগে ছিল 3টে, এখন তো 2টো করে হয়েছে। দেওয়ার পরে ন্যূনতম 4টে পরীক্ষা করা হয়। আর একটা সুস্থ নিরোগ শরীর বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে তাকে BCG মানে জন্মটিকা দিচ্ছি, সাথে সাথে পালস পোলিও, হেপাটাইটিস বিটা আমরা দিতে পারছি না, এটা যদি হসপিটালে হয় 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বিটা দেওয়া হয়। আর তারপরে 1.5 মাস বয়স থেকে তার ইঞ্জেকশন শুরু। ভ্যাকসিন আমরা জন্ম থেকেই 5 বছর বয়সে একটা দেওয়া হয়, আবার 10 বছর কমপ্লিট হলে একটা দেওয়া হয়, আর 16 বছর কমপ্লিট হলে একটা দেওয়া হয়। এছাড়া আমাদের বিভিন্ন ছোটোখাটো রোগের চিকিৎসা করা হয়। আমার ফিল্ড ডিউটি আছে 3 দিন, আর 3 দিন সাবসেন্টার ডিউটি আছে। আমাদের সেন্টারে বিভিন্ন রকম ছোটোখাটো রোগের ওষুধপত্র থাকে, জ্বর সর্দি কাশি পায়খানা। রিসেন্ট NCD ক্যাম্প হচ্ছে, মানে আদার TV প্রোগ্রাম চলছে, 100 দিনের TV কম্পেরিজন ক্যাম্প হচ্ছে। সেখানে যদি সাসপেক্টেড কেউ হয়, মানে হাই প্রেশারের কেউ থাকে, সুগারের কেউ থাকে, তাহলে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যেসব ওষুধপত্র থাকে আমরা দিয়ে দিচ্ছি। ছোটোখাটো চিকিৎসাগুলো তো আমাদের করতেই হয়, আর এবার অসুবিধা হলে আমরা হসপিটালে রেফার করে দিই। এছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, চিকনগুনিয়া, জাপানি এনকেফ্লাইটিস গ্রামীণ হসপিটালে আমরা এগুলো পাঠাই। এবার ম্যালেরিয়া যদি হয় আমাদের আবার RDT টেস্ট করতে হয়। কমিউনিকেশন তো ভালো না, এখানে অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই, কারণ নদী তো 3খানা নদী, যেতে অসুবিধা। যদিও আগে বেলতলির থেকে আমাদের অ্যাম্বুলেন্স ছিল, ইদানিং একটু অসুবিধা হয়ে গেছে আর আমাদের অ্যাম্বুলেন্স যায় না। HPV ইঞ্জেকশান 14 বছরের মধ্যে মেয়েদের, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানে সার্ভাইকাল ক্যান্সার যেটা বাচ্চাদের, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য 28/2/11 সাল থেকে 28/5/12 মধ্যে ডেটা বার্থ হবে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। অ্যাডোলেসেন্ট কেয়ার হয়, 4খানা মাদার্স মিটিং প্রত্যেক শুক্রবারে শুক্রবারে এলিজেবল কাপল, টিনেজ মাদার সব নিয়ে।
2: রবীন্দ্রনাথের গানে প্রবীণা

0: বেশ কয়েক বছর যাবত এলাকার উন্নতিতে কাজ করে চলেছে এক বেসরকারি সংগঠন। এই নিয়ে সংগঠনের প্রতিনিধি কৌশিক মণ্ডল আমাদের বিশদে জানালেন।
1: আমরা শিশু সুরক্ষা, মা সুরক্ষার উপরে কাজটা করি। তো আমরা এর উপরে কাজ করতে গিয়ে দেখলাম যে গ্রামের সার্বিক উন্নয়নটা প্রয়োজন। তো আমরা কাজ শুরু করতে গিয়ে দেখলাম যে মা বাচ্চার অনেকটা ঘাটতি, অনেক গোড়া থেকে ফেলে নেমেছি। আমাদের যে এখানে তিনটে সাব সেন্টার আছে, ICDS সেন্টার আছে 27টা, অল ওভার সবাইকে নিয়ে আমরা কাজটা করি একসঙ্গে কৌশলগুলো জিপিতে। অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে, মাদার্স গ্রুপ আছে, প্রত্যেকদিন ICDS সেন্টারে আমরা মিটিং করি মায়েদেরকে নিয়ে কিভাবে সুরক্ষা দিতে হয় সেটা আমরা কাউন্সিলিং করাই। গেমের মাধ্যমে হোক, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে হোক, সেটা আমরা করি। অ্যাডোলেসেন্ট গ্রুপ যখন আমরা নতুন তৈরি করি তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ কোনো বাড়ির থেকে গার্জেনরা চাইবেন না যে আমাদের অ্যাডোলেসেন্ট মেয়েকে পাঠিয়ে দিই। তো আমরা প্রথমে গার্জেনকে কাউন্সিলিং করাই যে আমরা কী কী সুরক্ষা মেয়েদেরকে দিতে পারি। সে ক্ষেত্রে গার্জেনরা আমাদেরকে সাপোর্ট করেছে, তা ওনারা পাঠায়। অ্যাডোলেসেন্টদের নিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে আমরা ওদের বিভিন্ন শারীরিক যে প্রতিবন্ধকতা আছে কীভাবে অ্যাভয়েড করতে হবে সেটা আমরা কাউন্সিলিং করাই। তার সাথে সাথে আমরা 20 বছরের নিচে যে বিয়ে করতে নেই সেটা আমরা কাউন্সিলিং করাই, সেটা আমরা বোঝাই। আর ওই মেয়েরাই আবার কী করে যে পাশ

0: তাদের বন্ধু বান্ধবরা যদি 20 বছরের মধ্যে যদি কারোর বিয়ে হয়ে যেতে থাকে তো ওরাই আমাদেরকে সংবাদ দেয়, ওরাই আবার সেটাকে বাধা দেয়। এরকম 4টে মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে, সাব সেন্টার পেয়েছে, 2টো করে টার্গেট আছে, তো আমার মোটামুটি কভার হয়েছে। আর মায়েদেরকে নিয়ে ওই একই পদ্ধতি, তাদেরকে বুঝানো নিউট্রিশনের ব্যাপারে। বাচ্চাদের আমরা যেহেতু ম্যালনিউট্রিশন চাইল্ড নিয়ে কাজ করছি, ম্যালনিউট্রিশন চাইল্ড বেরিয়ে আসছে আমাদের কাউন্সিলিংয়ের ভিতরে, তো আমরা সেই বাচ্চাগুলোকে ট্র্যাক করছি, ট্র্যাক করে বাড়ি ভিজিট করছি, হাইট ওয়েট নিচ্ছি, বাড়ির গার্জেনদের বোঝাচ্ছি যে কীভাবে আমরা এদেরকে ডেভেলপ করাতে পারবো। কিছু কিছু মাধ্যম আছে, সেগুলো আমরা ওদেরকে কাউন্সিলিং করাই খাবারের উপর দিয়ে। তার বাদে আমরা যেগুলো প্রেগনেন্ট মা আছে তাদেরকেও কাউন্সিলিং করাই। গ্রামের পুরনো মারা আছে, ঠাকুমারা আছে, তাদের একটা ধারণা আছে কি যে আমরা আগে যে পদ্ধতিতে ডেলিভারি করিয়েছি সেই পদ্ধতিটা তাদের বাড়ির বউদের উপরে প্রয়োগ করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেখানে তাদেরকে কাউন্সিলিং করায়, বুঝায়, সবাইকে এক জায়গায় জড়ো করে বুঝায় যেন হোম ডেলিভারিটা না হয়। আর কিভাবে গাইড করতে হয় সেই গাইডগুলো আমরা করিয়ে দিই, কারণ অনেক বাধা বিঘ্ন আসে, অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলো যাতে না হয় সেটা আমরা কাউন্সিলিং করে। অ্যাডোলেসেন্ট গ্রুপদের নিয়ে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, ছোটো ছোটো নাটকের আকারে করি, গল্পের আকারে করি, ছবি আঁকার মাধ্যমে করাই, যেন আগ্রহটা আরও বাড়ে। যতদূর এ পর্যন্ত এগিয়েছে দেখলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জিনিসগুলো গ্রহণ করেছে। আমাদের আর একটা টার্গেট আছে, পঞ্চায়েতের সঙ্গে একটা কানেক্ট তৈরি করা, যাতে এই গ্রুপগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
1: কথা হলো এখানকার এক গ্রামীণ চিকিৎসক পীযূষ কান্তি মণ্ডলের সঙ্গে।
2: আমাদের এখানে মূলত সিজনাল যে ফিভারগুলো, জ্বর, পায়খানা, বমি, এগুলো হয়। তাছাড়া ধরুন হার্টের প্রবলেমটাও এখন গ্রামাঞ্চলে খুব বেশি দেখা দিচ্ছে। আমরা সেগুলো কি করি, প্রাথমিক একটুখানি চিকিৎসা দিয়ে আমরা হসপিটালে ট্রান্সফার করে দিই। আমরা কোনো রকম এমার্জেন্সি রুগী আমরা খুব বেশি হাতে রাখার চেষ্টা করি না। এখানে ধরুন কারো কিছু দমের কষ্ট হলো, সেক্ষেত্রে আমরা একটু নেবুলাইজ করে দিতে পারি। আমাদের অক্সিজেন রাখার মতো পজিশন এখানে নেই, তো আমরা ওইটুকুনি করে দিয়ে বোর্ড রিজার্ভ করে ঘোষা হসপিটাল বা অন্য অন্য হসপিটালে আমরা ট্রান্সফার করে দিয়ে দিই।

0: একটা বেটার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, সেটা অনেকটা সুবিধা হয়।
1: স্বাস্থ্যগতভাবে সচেতনতা এই অঞ্চলে বেড়েছে বলে আপনার মনে হয়?
0: না, অনেক বেড়েছে। আগে যেমন দেখা যেত যে পায়খানা করতো রাস্তাঘাটে, তার থেকে একটা পরিবেশটা অনেকটা নষ্ট করে দিত, সেগুলো আর হয় না। সব প্রত্যেক বাড়িতেই এখন ল্যাট্রিন তৈরি হয়েছে। তারপরে একটা সময় আমরা দেখতাম বর্ষার টাইমটায় ব্যাপকভাবে ডায়রিয়া হতো, আমাদের একটা সময় রাত্রে ঘুমাতে পারতাম না, রাতে সেখানে সেলাইন নিয়ে তাদের একটা ট্রিটমেন্ট আমাদের দিতে হতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেটা অনেকটা কন্ট্রোলের মধ্যে এসে গেছে আর সেইগুলো খুব বেশি হয় না।
2: স্বরচিত কবিতা পাঠ করেন রীতা তরফদার মণ্ডল।
3: আমার প্রিয় কবি, আমার প্রিয় কবি, বিশ্ববিখ্যাত স্মরণীয় রবি, তুমি চলে গেছো সুদূর স্বর্গপুরী, অবহেলে ফেলে এ অবুজদের ভুলি। যে সাহিত্যে আছে তোমার জগৎ বিখ্যাত বিশ্বকবি নাম, গান ও কবিতার সার্থক রূপায়ণে রচে আছো অপূর্ব এই ধাম। সারা জীবন লিখে গেছো অজস্র কাব্য নাটক গল্প সঙ্গীত, ঘরে ঘরে বরণীয় তোমার মধুময় কণ্ঠের সুমধুর রবীন্দ্রগীত। 14 থেকে 80 বছর পর্যন্ত অনর্গল তোমার লেখনীতে ঝরেছে অপ্রন্ত ছন্দধারা, প্রভাত সঙ্গীত, ছবিও গান, কড়িও কোমল, এসবেতে মানুষকে করেছ ছন্দে দিশেহারা। 1913 সালে গীতাঞ্জলি লিখে এশিয়া ভূখণ্ডে প্রথম পেলে নোবেল পুরস্কার, এই প্রেমময় সুন্দর ধরণীতে তোমার সঙ্গীত গাইতে চমৎকার। ঠাকুর বাড়ি ধন্য হয়েছে তোমার মতো সুসাহিত্যিক জন্ম দিয়ে, মোরা সবাই ধন্য হব তোমার ওই রবীন্দ্র সঙ্গীত গে। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে ত্যাগিলে স্যার উপাধি, রাখি বন্ধন উৎসব করে বরণীয় হলে জ্যোতির্ময় মৃত্যুঞ্জয় রবি।
2: স্থানীয় যুবক বিকাশ মণ্ডলের সঙ্গে কথা বলে জানা গেল
4: খাটাখানির মধ্যে চলে, অন্য যে বয় বন্ধুক নিয়ে খাওয়া দাওয়া হয়, 30,000 টাকা দিয়ে বন্ধুক রাখা হয়, মালিকরা যখন টাকা ফেরত দেবে আমার জমি ছেড়ে দিতে হবে, এইভাবে চাষবাস করা হয়। এবছর 30,000 টাকা মালিককে দিলাম, এবার মালিক যখন টাকা তুলে দেবে, যতক্ষণ না দেবে ততক্ষণ আমি চাষ করবো। লোক লেবার দিয়ে করলে কিছু থাকে না, কিছুই থাকে না, যতটা নিজেরা শৈলী দিয়ে হয় ততটুকু রাখা যায় আর কি।
5: অঞ্চলে ক্লাব আছে, খেলাধুলো হয়?
4: ক্লাবই আছে, খেলাধুলো আগে যে আর হতো, এখন খেলাধুলো আর নেই। ওই ক্রিকেট খেলাটা এখন ছিমছাম একটু চলছে, ফুটবল তো টোটালি চলে না।
5: পানীয় জল কিভাবে পান?
4: পানীয় জল আমরা টিউবওয়েলের মাধ্যমে ব্যবহার করি। আগে আমরা ছোটবেলায় দেখতাম যে কাছাকাছি টিউবওয়েল থাকতো, এখন টিউবওয়েল আর গ্রামে নেই বললে চলে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। টাইম কল যেটা ওই টাইমের মধ্যে আসে ওই জলটা ব্যবহার করা হচ্ছে।
5: মানুষ যাতায়াত করেন কিভাবে?
4: নদী দিয়ে, ভটভটি দিয়ে যাওয়া আসা করা হয়। রাস্তাগুলো মেরামত হয়েছে, ভালো হয়েছে, এখন ইঞ্জিন ভ্যান, টোটো, অটো এই মতো ভাবে যাওয়া হয়।
2: অরবিন্দ মণ্ডল পেরিয়ে এসেছেন জীবনের 75টা বছর, বললেন অনেক কথা।
6: কিছু জঙ্গল অবস্থা আমরা এখানে দেখেছি, ওই জঙ্গলে যেসব গাছ ছিল, ঝাউ গাছ ছিল, গেঁও, বান, কেওড়া, সেই গাছগুলো আপনার কেটে কেটে কেটে কেটে সংস্কার হয়েছে ধান চাষ। দিন যত এগিয়েছে মানুষের সংস্কারের দিকে এগিয়েছে, প্রচুর মাছ ছিল তখন, মাছের কোনো অভাব হতো না মানুষের, সীমিত চাষবাস হতো, কিছু কিছু জায়গা হয়তো উঁচু জায়গাগুলো চাষ হতো না, নিচু জায়গাগুলো চাষ হতো, এইরকমভাবে মানুষের খুব কষ্টেই তখন দিন যেত। তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে এখন পরিবর্তন হয়েছে, 14,000 বিঘে এরিয়া মাত্র এই দ্বীপটা।
7: একটা চরিত্র নদী ভাঙা, আপনাদের এখানে নদী ভাঙন
6: প্রচুর? নদী ভাঙন আইলায় আমাদের তো বাড়ি ঘর সব ভেসেই গেল, আমাদের বলে না এলাকায় কোনো কিছুই ছিল না, এই রাস্তার উপর দিয়ে সব গলা জল ছিল। আইলার পরের থেকে নদী ভাঙনে যা জায়গা চলে গেছে, এক একজনের অনেক জমি চলে গেছে।
7: বাড়ির থেকে মানুষ এসে বসতি করেছেন? এখানে ছিলই বসতি,
6: পূর্ববঙ্গের অনেক লোক এখানে আছে, কালী নদীর ওপারেই বাংলাদেশ, বাপ ঠাকুরদাদের জন্মস্থান, ওই সেখান থেকে আমাদের বসতি এখানে, বাপ ঠাকুরদারা ওরা থেকে এই জঙ্গল কাটে, জঙ্গল কেটে এখান থেকে বসতি আরম্ভ করে। বাংলায় 1933 সালে আমাদের এখানে এই জঙ্গল সংস্কার করে বসবাস করে। তারপরে আস্তে আস্তে আস্তে বাংলাদেশি লোকজন এখানে এসে স্থানীয় বাসিন্দা হয়ে গেছে। পেটে ভাত না থাকলে কিন্তু শান্তি ছিল, নিজেদের মধ্যে একটা ঐক্য থাকার দরকার, একের বিপদে আর একজনকে যে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ার দরকার, কিন্তু এখন আর সে নেই।
2: শেষ হলো বাংলার মুখ, আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
8: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন

0: না, তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলির কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরে এই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। জলপাইগুড়ির ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তার অভিযোগ সামনে আসতেই গতকাল নরেশমোড় এলাকা ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকার। পরিদর্শনের সময় রাস্তার পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন মন্ত্রী। রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার অন্যান্য নাগরিক সমস্যারও সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন 2026 আগামীকাল নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। সম্মেলনের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ধরনের সম্মেলন দেশেই প্রথম হতে চলেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, বরিষ্ঠ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা যোগ দেবেন। তারা দেশের সর্বস্তরে গ্রামাঞ্চলের উন্নয়ন, গৃহীত প্রধান কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন, নির্মাণ করবেন গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা। ভিভিজি রামজি আইনের বাস্তবায়ন, গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া জোরদার করা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসবে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে বহরমপুর পুরসভা পথ বিক্রেতাদের জন্য এক পক্ষকালব্যাপী বিশেষ ঋণদান ও লোককল্যাণ মেলার সূচনা করেছে। প্রান্তিক এলাকার স্ট্রিট ভেন্ডার, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের 15,000 থেকে 50,000 টাকার মেয়াদি ঋণ ও কেন্দ্রের 8টি প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ শিবির করা হচ্ছে। আর্থিক ঋণদানের পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা ছাড়াও পথ বিক্রেতাদের ডিজিটাল লেনদেন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে চিরের মেলা তথা দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তদের ভিড়। কথিত আছে, এই মেলার শুরু শ্রীচৈতন্যদেবের সময়কালে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরে চিঁড়ে, দই, মিষ্টি সহযোগে পুজো দিচ্ছেন ভক্তরা। দণ্ড মহোৎসব উপলক্ষে কীর্তন, শ্রীচৈতন্যের জীবনকথা পাঠসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরেও ওই এলাকায় আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা জানানো হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির 2-1টি জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতিভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের 2-1টি জায়গায়। ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলারই 2-1টি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী হৈমন্তী শুক্লা। এ গান লিখেছেন চিরঞ্জিত বসু, সুর দিয়েছেন বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারে কবি রামপ্রসাদ মিত্রর কথায় নিজের সুরে সুনিতার গাওয়া গান।

0: আধুনিক গানের অনুষ্ঠানটি আজ এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। অনুষ্ঠানের শুরুতেই শ্যামল মিত্র এবং সহশিল্পীদের গাওয়া একটি গান আপনাদের জন্য। এ গান লিখেছেন দিলীপ বিশ্বাস, সুর দিয়েছেন অলোকনাথ দে।

রোমগীতির শেষ গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কথা শান্তি ভট্টাচার্য, সুর অনুপম ঘটক।

0: শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
3: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
4: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
4: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
5: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে

0: চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা, এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
1: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
0: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফের ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলে 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো

হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদামঘরের পাশাপাশি উপকূলীয় রেডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়া এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত এক মেট্রিক টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবুভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং NDRF এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার

0: চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হয়েছে। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। আপাতত 6তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউ টাউন এলাকা, এনকেডিএ, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়ানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভার অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়ছে না। স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও উদযাপিত হচ্ছে বিশ্ব অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ MSME দিবস। আজ এই উপলক্ষে কলকাতায় বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্স উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8,000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই সরকারের কাছে একটি চ্যালেঞ্জ।
1: মস্ত বড় একটা চ্যালেঞ্জ আমাদের নতুন গভর্নমেন্টের কাছে। এই চ্যালেঞ্জটাকে আমরা একদম 100% এফোর্ট দিয়ে আমরা এটা সাকসেস করব। আমরা এই MSME ছোট বড় মাঝারি ক্ষুদ্র শিল্প মোরালেস প্রায় 8,000-এর কাছাকাছি ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে, এগুলো চ্যালেঞ্জ। সেগুলোকে রিবিল্ড আপ করানো, তাদেরকে নতুন করে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই চ্যালেঞ্জটা আমাদের কাছে সবার কাছে থাকবে।
0: জলপাইগুড়ির ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তার অভিযোগ সামনে আসতেই গতকাল নরেশমোড় এলাকা ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকার। পরিদর্শনের সময় রাস্তার পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন পর্যটনমন্ত্রী। রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার অন্যান্য নাগরিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থসারথী দাসের অভিযোগ, লটারি সংস্থার অনুকরণে রাজ্যের বিভিন্ন জেলায় অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই লটারির জাল টিকিট বিক্রি করা হচ্ছে। ঘটনায় উপযুক্ত পুলিশি তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমানের মেমারি থেকে আজই জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে সন্তু দাস, সুজয় মিত্র এবং নীতিশ তেওয়ারি নামে জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় রাত 2:25 নাগাদ পরপর 2টি বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মিতা মজুমদার নামে এক বাসিন্দার বাড়ির সামনেই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছে জগৎদলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানান, এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না, এ বিষয়ে রাজ্য সরকার কড়া আইন আনছে বলেও জানান তিনি। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উত্তর 24 পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে ছিঁড়ের মেলা তথা দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তদের ভিড়। কথিত আছে, এই মেলার শুরু শ্রী চৈতন্যদেবের সময়কালে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরে ছিঁড়ে, দই, মিষ্টি সহযোগে পুজো দিচ্ছেন ভক্তরা। গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে 510তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে। নদিয়ার মায়াপুরেও এই উপলক্ষে চিরাদধি মহোৎসব পালিত হচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকর্ম জানতে উৎসাহ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা ডাব্লিউ

0: www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: দশ লাখের লটারি জিতেছি আমি। সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
2: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে স্বাগত বন্ধু। আবারও চলে এসেছি আজকে নির্দিষ্ট দিনে আপনাদের চিঠি নিয়ে। হ্যাঁ, আজ তো এক কলমে দুই নারী, মাসের শেষ প্রায়, আর আপনাদের কয়েকটা চিঠি আমার কাছে আছে, সে কটা চিঠি পড়ে শোনাবো। লীলা মজুমদারের মাকু উপন্যাসের সোনা ও টিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য, এই ছিল এবারের এক কলমে দুই নারীর চিঠির বিষয়।

বন্ধু, প্রথম চিঠি ভারতী চট্টোপাধ্যায় গ্রামডিহা থানা জয়পুর বাঁকুড়া থেকে লিখেছেন। কে লিখেছেন পড়ে শোনায়। প্রিয় এক কলমে দুই নারী, লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা ও টিয়া দুই বোন একই বয়সের হলেও তাদের মধ্যে চারিত্রিক বৈপরীত্য স্পষ্ট। সোনা বড় বোন অত্যন্ত বুদ্ধিমতী, শান্ত, দায়িত্বশীল। কোনো বিপদ দেখলে সে ঘাবড়ে না গিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি সামলায় এবং ছোট বোন টিয়াকে আগলে রাখে। সে সবসময় সঠিক যুক্তি দিয়ে কথা বলে ও পরিপক্ক আচরণের পরিচয় দেয়। অন্যদিকে ছোট বোন টিয়া বেশ চঞ্চল, কৌতূহলী এবং কিছুটা আবেগপ্রবণ। সে সহজেই ভয় পায় এবং কোনো সমস্যা দেখলে কেঁদে ফেলে। তবে সে প্রাণবন্ত এবং নতুন কোনো জিনিস বা বিষয় দেখলে তার প্রতি সে তীব্র আকর্ষণ অনুভব করে। পরিশেষে বলা যায়, সোনা হল দায়িত্ব ও সাহসের প্রতীক, আর টিয়া হল কৌতূহল ও সারল্যের প্রতিমূর্তি। এই দুই বিপরীত ধর্মী চরিত্রের মেলবন্ধনের জন্যই গল্পটি পাঠকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বলে আমার মনে হয়। শুভেচ্ছা নিয়েও লিখেছেন ভারতী চট্টোপাধ্যায়। ভারতীদের ব্র্যাকেটে বয়সও লিখেছেন 71 বছর বয়স, গ্রামডিহা থানা জয়পুর জেলা বাঁকুড়া। ভারতীদি, এভাবেই লিখুন, মহিলা মহলের সঙ্গে থাকুন আপনি।

চলে যায় পরের চিঠিতে। বিদিশা মণ্ডল চাপা পুকুর বারাসাত থেকে লিখেছেন। কে লিখেছেন? প্রিয় এক কলমে দুই নারী। লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা আর টিয়া দুজনেই খুব গুরুত্বপূর্ণ চরিত্র। সংক্ষেপে বললে গল্পের মূল মেয়ে চরিত্র সোনা। হ্যাঁ, নাম সোনামণি, ডাকনাম সোনা। ভীষণ ডানপিটে, কৌতূহলী আর স্বাধীনচেতা, ঘরে আটকে থাকতে পারে না। নতুন জিনিস দেখা, গাছে চড়া, পুকুরে ঝাঁপ দেওয়া, সবেতেই সে আগে। সোনার চোখ দিয়ে আমরা মাকু অর্থাৎ মাকুরসার জগৎটা দেখি। তার জে, তার মমতা দুটোই গল্পটাকে এগিয়ে নেয়। মাকুরসার বাচ্চাদের বাঁচানোর জন্য সে একরকম যুদ্ধই করে ফেলে। সোনা প্রথাগত ভালো মেয়ে নয়, বড়দের কথা শোনে না, প্রশ্ন করে, নিজের যুক্তিতে চলে। এই জেদের মধ্যেই তার সাহস আর মানবিকতা ফুটে ওঠে। সোনার সবচেয়ে কাছের বন্ধু তার প্রতিবেশী। সোনার একেবারে উল্টো, শান্ত গোছানো, বড়দের কথা মেনে চলে, ভয় পায় বেশি, কিন্তু বন্ধুর বিপদে পিছোপা হয় না। হ্যাঁ, টিয়া। টিয়া হলো সোনার ফয়েল চরিত্র। সোনার পাগলামিকে ব্যালেন্স করে। সোনা যখন মাকুরসা নিয়ে মেতে ওঠে, টিয়া প্রথমে ভয় পেলেও পরে সোনার সঙ্গে জুটে যায়। দুজনের কথোপকথন দিয়েই লেখিকা অনেক কুসংস্কার ভেঙেছেন। টিয়া প্রমাণ করে যে ভীতু হলেও বন্ধুত্ব আর কৌতূহল মানুষকে বদলে দিতে পারে। শেষ দিকে সেও মাকুরসার জীবনচক্র বুঝতে চেষ্টা করে। সোনা আর টিয়া একসঙ্গে মিলে মাকু উপন্যাসের মূল সুরটা তৈরি করে। জানার আগ্রহ, প্রকৃতির প্রতি মমতা আর বড়দের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নিজের মতো করে পৃথিবীকে চেনা। লীলা মজুমদার এই দুই চরিত্র দিয়ে বুঝিয়েছেন যে মেয়েরা চাইলে ভয়, কুসংস্কার সব পেরিয়ে বিজ্ঞান মনস্ক হতে পারে। লিখেছেন বিদিশা মণ্ডল, চাপা পুকুর বারাসাত, 700012 থেকে।

বন্ধু, চলে যায় পরের চিঠিতে। বিনোদিনী রায়, মেদিনীপুর, 7211 থেকে লিখেছেন।

প্রিয় মহিলা মহল, জুলাই মাসের এক কলমে দুই নারীতে আমার নিবেদন, লীলা মজুমদারের লেখায় সোনা কে? সোনামণি ওরফে সোনা হল মাকু উপন্যাসের প্রাণ। মেয়েটা একদম পুকুরের মাছের মতো চঞ্চল, গাছে চড়বে, জলে ঝাঁপাবে, মাটি খুঁড়ে পোকা দেখবে, বড়দের বারণ শোনার ধার ধারবে না, আর মাথায় কেবল প্রশ্ন আর প্রশ্ন। গল্পে মাকুরসার দুনিয়াটা আমার সোনার চোখ দিয়েই চিনি। হ্যাঁ, আমরা সোনার চোখ দিয়ে চিনি। একটা মা মাকুরসা আর তার শত শত বাচ্চাকে বাঁচাতে সোনা যা করে সেটা রীতিমতো লড়াই। বড়রা বলে মাকুরসা মানে ভয়, মেরে ফেলো, কিন্তু সোনা বলে ওরাও তো বাঁচতে চায়। এই জেদটা

তাই সোনাকে আলাদা করে দেয়। সে তথাকথিত লক্ষ্মী মেয়ে নয়, বরং সাহসী আর মায়াবী এক কিশোরী। আর টিয়া, টিয়া হলো সোনার একেবারে উল্টো পিঠ। খুব শান্ত, ঘরোয়া, নিয়ম মানা মেয়ে। অন্ধকার, পোকামাকড়, বড়দের বকুনি, সব কিছুতেই তার ভয়। প্রথমে সে মাকড়সা দেখলে দশ হাত দূরে পালায়, কিন্তু বন্ধুত্বের জোর যে আলাদা। সোনার পাগলামি দেখতে দেখতে টিয়াও ধীরে ধীরে বদলায়। ভয় পেতে পেতে সেও মাকড়সার ডিমের থলি হাতে তুলে দেয়, তুলে নেয় নিজে। সোনা যদি আগুন হয়, টিয়া তবে জল। দুজনে মিলে ব্যালেন্সটা আসে। টিয়া বুঝিয়ে দেয় যে ভীতু মানুষও কৌতূহলী হলে সাহসী হয়ে উঠতে পারে। সোনা আর টিয়া একসঙ্গে লীলা মজুমদারের আসল কথাটা বলে দেয়, প্রকৃতিকে ভয় না পেয়ে তাকে জানো, ভালোবাসো। বড় রাজা বলে, সবসময় চোখ বুঝে মিনো না, নিজে দেখো, নিজে বোঝো। এই দুই বান্ধবী প্রমাণ করে যে মেয়েরা চাইলে কুসংস্কারের দেয়াল ভেঙে বিজ্ঞানের আলোয় হাঁটতে পারে। বিনোদিনী রায় মেদিনীপুর, 7211-01 থেকে লিখেছেন।

বন্ধু চলে যাই এবারে পরের চিঠিতে। পরের চিঠি লিখেছেন স্বাতী দাস, পানশিলা সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

প্রিয় মহিলা মহল, সোনা ও টিয়া এই উপন্যাসের দুই প্রধান কিশোরী চরিত্র। লেখিকার মূল বক্তব্যের বাহক, দুজনের স্বভাব ও দৃষ্টিভঙ্গির বৈপরীত্যই কাহিনীকে গতিময় করেছে। আর সোনার প্রকৃতি দুরন্ত, প্রশ্নপ্রবণ, নিয়ম ভাঙা, দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী ও মানবিক। সমাজের প্রচলিত ভয় ও কুসংস্কারকে সে নিজের অভিজ্ঞতা দিয়ে যাচাই করে। সোনা মাকড়সার জীবন রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এখানে তার চরিত্রে আমরা প্রতিবাদ, মমতা ও বৈজ্ঞানিক কৌতূহলের মিশ্রণ দেখি। সোনা প্রচলিত আদর্শ বালিকার ধারণাকে একেবারে ভেঙে ফেলে। লেখিকা তার মাধ্যমে দেখান যে মেয়েদের স্বাধীন চিন্তা ও সাহস সমাজ বদলের হাতিয়ার হতে পারে। আর অন্যদিকে টিয়া, টিয়ার প্রকৃতি শান্ত, অনুগত ও ভীত। আর টিয়ার দৃষ্টিভঙ্গি প্রথমে প্রথা নির্ভর, বড়দের কথা ও সমাজে শেখানো ভয়কেই সত্য বলে মানে। সোনার সংস্পর্শে এসে তার উত্তরণ ঘটে, ভয় থেকে কৌতূহল, কৌতূহল থেকে অংশগ্রহণ। মাকড়সার প্রতি তার ঘৃণা শেষ পর্যন্ত আগ্রহে বদলে যায়। আসলে টিয়া সাধারণ পাঠকের প্রতিনিধি। লেখিকা বুঝিয়ে দেন যে সঠিক সঙ্গ ও জানার সুযোগ পেলে ভীরু মানুষও যুক্তিবাদী হয়ে উঠতে পারে। সোনা ও টিয়া পরস্পরের পরিপূরক। সোনা শক্তি যোগায়, টিয়া সংযমানে। এই দ্বন্দ্ব মিলনের মধ্য দিয়ে লীলা মজুমদার কিশোর মন ও বিজ্ঞান মনস্কতার জয় দেখিয়েছেন। দুজনে মিলে উপন্যাসের মূল বার্তা দেয়, অন্ধবিশ্বাস নয়, পরীক্ষা ও পর্যবেক্ষণই সত্যের পথ। লিখেছেন স্বাতী দাস, পানশিলা, সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

বন্ধু, হাতে সত্যি আর চিঠি নেই, তাই পড়তে পারলাম না। তবে আমাদের জুলাই মাসের যে চিঠির বিষয় বলে দিই, আমার কলমে চিঠির বিষয় জীবনের সন্ধ্যা তারা। আসলে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যে সবসময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও বা হয়, তাতে কি নিজেও তো হতে পারি। আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। হ্যাঁ, মেল করতে পারেন mohilamahol.aircolkata@gmail.com-এ, আর চিঠিও পাঠাতে পারেন আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জানি দি, এ মাসের এক কলমে দুই নারীর চিঠির বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের, মানে জুলাই মাসের আর কি চিঠির বিষয়। এ মাসে জানিয়ে দিচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবী, লতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে mohilamahol.aircolkata@gmail.com-এ, আর চিঠিও পাঠাতে পারেন এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। হ্যাঁ বন্ধু, ছটফট লিখে ফেলুন, যত আগে লিখবেন চিঠির সংখ্যা শুরুর দিকে কম থাকে, আপনাদের চিঠি পড়তে পারব। আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই বন্ধু, সবাই ভালো থাকুন, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায় আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন শৈলেন্দ্রনাথ, আমোদপুর মেমারি পূর্ব বর্ধমান থেকে। আমরা ধন্যবাদ দিই শৈলেনবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম সোনালীর স্বপ্ন। একই গ্রামের দুই মেয়ে সোনা ও রূপা, ভালো নাম সোনালী ও রূপালী, ওদের একই দিনে জন্ম হয়। শুধু তাই নয়, উভয়েরই ভালো বন্ধু, কিন্তু একজন ধনী ঘরের মেয়ে আর একজন গরিব ঘরের, একসঙ্গেই তারা বড় হয়। তারপর ওই দেখ, তোর বান্ধবী রূপা আসছে, তোরা দু বন্ধুতে মিলে বরং গল্প কর, আমি একটু চায়ের ব্যবস্থা করি।
1: ধর, নিকুচি করেছে বন্ধুত্বের, আজ থেকে সব ছাড়ান কাটান করে দেব।
2: হাই সোনালি, তোর জন্য একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং নিউজ আছে। যা বাবা, মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? কি হয়েছে তোর? প্লিজ প্লিজ বল আমায়, আমি তো তোর একজন ভালো বন্ধু, বলবি না তো? যা, তোর সঙ্গে আমার আড়ি।
1: এটাই আমি ভাবছিলাম, কিভাবে আড়ি করা যায়।
2: তার মানে?
1: দেখ রূপা, তুই আমার ভালো বন্ধু ঠিক কথা, কিন্তু আমি তো তোর মতো ভালো নই, ভালো থাকিও না।
2: বুঝলাম না।
1: ঘর বাড়িও তোদের মতো নয়, এখানে আসতে বিবেকে বাঁধে না।
2: তোর কাছে আসব বিবেকে বাঁধবে কেন?
1: পাড়া বা সমাজের মানুষজন বলে না, কার সঙ্গে কার বন্ধুত্ব, ক্রিটিসাইজ করে না?
2: হঠাৎ এতদিন বাদ এইসব কথা কেন?
1: বলতাম না, দিনে দিনে আমার প্রতি তোর টান দেখছি ক্রমশ বাড়ছে, অনুরাগ দেখে বলতে বাধ্য হচ্ছি। প্লিজ রূপা, তুই আমাকে ভুলে যা, কোনোদিনও এই গরিব বাড়িতে আর আসিস না, আমার খুব লজ্জা করে।
2: শোনা,
1: বললাম তো তোর মতো আমি চকচকে নই, তুই কিন্তু আমার চেয়ে অনেক অনেক বেশি ব্রাইট, তাই না?
2: ডাল মে কুছ কালা হে, মাসিমার সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে তোর হয়েছেটা কি।
1: লাভ হবে না, তুই বাড়ি চলে যা।
2: চাও খাবো না?
1: সে তোর ভালো লাগবে না, কারণ তোদের মতো আমরা দামি ব্র্যান্ডের চা খাই না।
2: সোনালি, তাহলে আমি যে ইন্টারেস্টিং নিউজটা নিয়ে এলাম, সেটাও জানাতে পারবো না।
1: ইন্টারেস্টিং নিউজ আমার জন্যে?
2: বাপিকে তোর কথা বলায় বাপি তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছেন, ভালো মাইনের কাজের ব্যবস্থা। কাজের ফাঁকে তুই আর আমি একসঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে পারবো।
1: কি বললি তুই? তুই এই কথাটা আমাকে বলতে এসেছিলি?
2: তবে কি, তুই আমার ভালো বন্ধু, তোর ভালো মন্দ দেখার ভাবার অধিকারও তো আমার আছে।
1: নিশ্চয়ই আছে, কিন্তু তুই বল রূপা, চায়ের দোকানের এই সামান্য আয় আজকাল কারোর সংসার চলে? তাই তো তোকে আমি বলেছিলাম যে
2: বাপিকে বলে একটা কাজের ব্যবস্থা করতে, তাই আমি ব্যবস্থা করেছি।
1: সত্যি সত্যি তুই আমার জন্যে মা, মা রূপা আমার জন্য কি খবর নিয়ে এসেছে শুনে যাও। চল আমরা মায়ের কাছে বরং যাই।
2: সেই বরং ভালো, চল চল।
3: জয় গুরু, পাখিটা আজই ধরা দেবে, দিলেই ওকে আমি খাঁচাবন্দি করে ফেলবো। জয় গুরু, আমার যে আর তর সইছে না।
2: বাপি, তোমাকে বলেছিলাম না আজই আমার বান্ধবী আসবে, ওই দেখো এসে গেছে। আয় সোনা, আয়
3: সোনা।
1: সোনা নই জেঠু, আমি সোনালি, সোনালি সাহা।
2: ডাক নাম সোনা, আমি যেমন তোমার রূপা ও তেমনই সোনা।
3: বাহ বাহ, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। জয় গুরু।
1: জয় গুরু, সে আবার কে?
2: বাপির ইষ্ট দেবতা, বাপির নাম গৌর কি না? তাই
3: অন্তর দেবতার নাম গৌর, ওকে নিয়েই তো আমার ব্যবসা।
1: আপনার কিসের ব্যবসা জেঠু?
3: সব জানতে পারবে মা, আগে ফ্রেশ হও, মিষ্টি জল খাও, তারপর অনলাইনে কিসের বিজনেস অফিসে গেলেই সব জানতে পারবে। সেখানে লোক আছে, তারাই তোমায় কাজ বুঝিয়ে দেবে।
1: ও আচ্ছা, তা আপনার অফিসটা কত দূর?
2: কাছেই রে।
1: তাহলে সেখানে যাওয়া যাক।
3: নিশ্চয়ই যাবে, তুমি আমার মেয়ের বন্ধু, বাড়িতে এসেছো, একটু মিষ্টি মুখ করো, তারপর না হয় যাবে। মা রূপা।
2: হ্যাঁ বাপি, আমি এক্ষুনি ব্যবস্থা করে নিয়ে আসছি।
1: কোথায় যাচ্ছিস?
2: আসছি, তুই ততক্ষণে বাপির সঙ্গে বসে কথা বল।
1: বলুন জেঠু, আপনার শরীর কেমন আছে?
3: ভালো নেই মা, বয়স হচ্ছে তো, তার উপর এত বড় ব্যবসা, একমাত্র মেয়ে রূপা, বিয়ে দিলে পাত্র ঘর জামাই হয়ে থাকবে কি না, এই ভাবনাতেই আমি অস্থির হয়ে উঠছি।
1: অত কিছু ভাববেন না তো, সব ঠিক হয়ে যাবে।
3: এই সেদিন এমন পড়ে গেলাম।
1: ও মা, সে কি?
3: হ্যাঁ, গা হাতের ব্যথা আজও ভালো হলো না, মাথাটাও ধরে আছে। রূপাকে বলবো, ওই বা কোন দিক সামলাবে।
1: না না, রূপাকে বলতে হবে না, আমি তো আছি, কাজের ফাঁকে ফাঁকে আমি আপনার সেবা করব।
3: জয় গুরু, খুব ভালো মেয়ে, সেবা করো আর নাই করো, এই যে মুখে কথাটা বললে, এটাই আজকের দিনে কজন বলে। তুমি মা এক কাজ করো।
1: হ্যাঁ বলুন।
3: বেকার বসে না থেকে আমার মাথাটা একটু টিপে দাও দেখিনি।
1: হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি।
3: আহ, খুব ভালো লাগছে। এবার এবার এদিকটা একটু এইখানে
1: হাত ধরে দেখাতে হবে না, বা দিক না ডান দিক বলুন, আমি সেখানে টিপে দিচ্ছি।
3: এই বা দিকটায় দাও,
1: সোজা হয়ে বসুন। ও হেলবেন না, মাথাটা মাথাটা আমার গা থেকে একটু সরান।
3: দেখেছো আরামে চোখ বুজে আছে কিনা তাই দেখতে পাইনি।
1: না না ঠিক আছে।
3: খুব সুন্দর তোমার কাজ, হাতে যেন জাদু আছে।
1: ধন্যবাদ জেঠু।
3: ঠিক এইভাবেই টেপো মা।
1: আপনি আমার শরীরের কোন জায়গায় হাত দিয়ে দেখাচ্ছেন জেঠু?
3: এই কোথায় মা?
1: চোখটা খুলে দেখুন।
3: ও ও সরি মা, অতটা অতটা বুঝতে পারিনি
1: আমি। কিন্তু কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ সেটা বুঝি জেঠু।
3: এই তুমি যেন এসব কথা রূপাকে বলো না মা।
1: এখনই বলবো না, তবে এখানে এখন আর নয়, বরং আমি রূপা কি করছে একটু দেখে আসছি।
3: হ্যাঁ মা, এসো এসো। জয় গুরু জয় গুরু। শেষ পর্যন্ত মেয়েটা কাজ করবে তো? দেখি একটা ফোন করি দেখি। হ্যালো ভিকি, হ্যাঁ একবার বাড়িতে আয়, অফিসে একজনকে নিয়ে যেতে হবে। তবে সাবধান, মেয়েটা আমার মেয়ের বন্ধু। নাম সোনালি, সোনা ম্যাডাম বলবি। কি বললি? মনে হচ্ছে খাঁটি সোনা, খাঁদ নেই তাই জাট শুটতে পারে। ভেরি কেয়ারফুল। ছাড়লাম। হ্যাঁ
1: কেন আমাকে বিরক্ত করছেন? আমি তো বলেছি আপনাদের সংস্থায় আমি কাজ করব না।
4: ঠিক আছে ম্যাডাম, এখানে অসুবিধা হয় আমাদের সিনেমা লাইনে চলুন, প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কথা বলে দিচ্ছি।
1: সেখানে গিয়েও তো এখানকার মতো কথা শুনতে হবে, এটা গিভ অ্যান্ড টেকের যুগ, দাও এবং নাও।
4: ছি ছি ছি ছি ছি, এ কি বলছেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, স্বার্থ ছাড়া কটা পুরুষ মানুষ ঠিক পথে হাঁটে বলুন তো।
4: আপনি
1: বলুন না, কজন বাবা পরের মেয়েকে নিজের মেয়ে বলে ভাবে, ভাবেও যদি থাক, আমি আর গভীরে যেতে চাইছি না। আপনি আসুন, আমি বাড়ি যাচ্ছি।
0: শুনলেন শৈলেনাথের লেখা নাটক সোনালীর স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, অনেক সময় স্বপ্নকে চরিতার্থ করার জন্য আজকের দিনে মেয়েরা বেছে নেয় সেই গিভ অ্যান্ড টেক পলিসিকে, কিন্তু সোনালী সেই পলিসিকে তার জীবনে সফল হতে দেয়নি। নিজের আত্মসম্মানকে বজায় রেখেই সে জীবনে এগিয়ে গিয়েছিল এবং একদিন সফল হয়েছিল।
5: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
0: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: This is Akashwani. Here comes the weather weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Andaman and Nicobar Islands, subdued over Jharkhand. Heat wave condition prevailed over Jharkhand and heavy to heavy rain followed by sub-Himalayan West Bengal, Alipurduar, Darjeeling, as well as in Andaman and Nicobar Island. Even gusty winds were recorded at one to place in Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received Alipur 9 cm on 4 Kharagpur, West Midnapore 6 cm, Newland Tea Garden 10 cm, Deogar 2 cm and Balasore 4 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershower to be over Darjeeling, Jalpaiguri, Kalimpongdear, Alipurduar, Kochbihar, District of Samal and West Bengal, Andaman and Nicobar Island, Sikkim, light to moderate rain over Samal and West Bengal and light to moderate thundershowers over Gangetic, West Bengal, Bihar and Odisha. Light rain to be over Jharkhand too. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall for about 7 to 20 cm, extremely heavy rainfall, more than 20 cm to be over sub-Himalayan West Bengal, Jalpaiguri, Alipurduar, Darjeeling, Kalimpong, Kuchbihar and sub-Himalayan West Bengal. Heavy rainfall for about 7 to 11 cm to be over Sikkim, Bihar, Odisha and thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km over Jharkhand, Odisha, Andaman and Nicobar Island, Malda, North and South, Dinajpur, District of Samalan, West Bengal, East and West, Midnapur, Jharkhand, North and South, 24 Parganas, Purulia, Bakura, West Burdwan, Birbhum, Murshidabad, District of Gangetic, West Bengal. Also thunderstorm of reaching 30 to 40 km per hour to be over sub-Himalayan West Bengal and thunderstorm to be over Sikkim. Heat wave to be prevailing over Bihar. Hot and humid condition to prevail over Jharkhand and Odisha. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours, generally cloudy sky with light rain, maximum temperature to be around 34 degrees Celsius, minimum to be around 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast, swell surge alert for the coast of West Bengal. Whereas for Andaman and Nicobar coast, the fishermen are warned squally wind and reaching up to 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, likely to prevail along and offshores of Andaman and Nicobar Islands. Fishermen are advised not to venture into the sea from 28th of June to 1st of July 2026. Swell surge alert. Coast of Andaman and Nicobar, swell waves for range about 70 to 20 seconds, period of 1.2 to 1.4 meters of height, forecasted up to 11:30 hours on 28th of June 2026. It's advised there is a possibility of surging waves. Boats supply with utmost vigilance and recreation with due care. You were listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি। প্রচার তরঙ্গে শুনবেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সক্রিয় হয়েছে। সক্রিয়তার পরিমাণ কমেছে ঝাড়খণ্ডে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দু এক জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের দু এক জায়গায় এবং হিমালয় সন্নিহিত দার্জিলিংয়ে। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের দু এক জায়গায়, যদিও বিহারের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি জায়গায়, সিকিমের দু এক জায়গায়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বিহারের বেশ কয়েকটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওড়িশায়। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিহারের ভাবুয়ায় 42.2 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের সিকিমের তাড়ংয়ে 30.7 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে কলকাতার আলিপুরে 9 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরের আম্ফু খড়গপুরে 6 সেন্টিমিটার, হাওড়ার উলুবেড়িয়ায় 5 সেন্টিমিটার, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে 3 সেন্টিমিটার, পূর্ব বর্ধমানে 3 সেন্টিমিটার, কালিম্পংয়ের ঝালুঙে 10 সেন্টিমিটার, পূর্ব চম্পারণের ঢাকায় 4 সেন্টিমিটার এবং দেওঘরের মধুপুরে 2 সেন্টিমিটার। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। আগামী 7 দিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের দুই এক জায়গায়। ভারী বর্ষণের সম্ভাবনা সিকিম, বিহার এবং ওড়িশা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের বেশ কয়েকটি জায়গায়। সিকিমের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের দু এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড ও ওড়িশার দু এক জায়গায় গরম এবং আর্দ্র তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজকের আকাশ সাধারণত মেঘলা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গের সমুদ্র

এর উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা মাছ ধরতে যান, প্রবল ঝোড়ো হাওয়ার কারণে তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, একটু পরে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 1855 সালের হুল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করবেন কানাইলাল হাঁসদা।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। ফুটবল বিশ্বকাপের ৩২ রাউন্ডের পূর্বাভাস মাফ করবেন রাউন্ডের পূর্বালোচনা, অতিথি ভাস্কর গঙ্গোপাধ্যায়। ৫:৩০ সাঁওতালি নাটক, সন্ধ্যে ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:৩৮ শুনবেন কৃষক ও তার পরিবার, মানসিক স্বাস্থ্য সাক্ষাৎকার ডক্টর দেবাশিস দাস সঙ্গে রামরঞ্জন দাস রায়। ৭:০০ শুনবেন কৃষি কথার আসর, কৃষি তথ্য পরিষেবা আলোচনা গৌতম মণ্ডল, সাফিউল হাসনাথ সঙ্গে রামরঞ্জন দাস রায়। ৭:৩০ শুনবেন বিচিত্র সংবাদ, ৮:০০ নাটক, ৯:৩০ কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার এবং তন্ময় ভট্টাচার্য, ১০:০০ অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন সন্তুর, প্রভাত মুখোপাধ্যায় আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। ১১:০০ শুনবেন গজল শিল্পী সুস্মিতা গোস্বামী, ১১:১০ আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান।

সঞ্চয়িতায় প্রথম অধিবেশনে বেলা আড়াইটে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল, শিল্পী বলরাম দাস। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্ট ধারাবাহিক প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ, অতিথি রিতেশ স্বামী, শুনবেন সাত পর্ব। 5:30 উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 শুনবেন রাগ প্রধান গান, শিল্পী সুস্মিতা গোস্বামী। 7:30 দর্পণ, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 শুনবেন কাহাঁ কাশান, উপস্থাপনায় আফতাব আলম। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো, শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরে গেল তরিগেটরে তরিমিটারে এ হবে না সান্তাড়ি আখড়া।

0: ব্যবহার রাখা যা তাইম দারাম আয়মা নাগামিয়ে কো অলাকাত গিয়া যেমন কালীকিঙ্কর দত্ত নতুন নামডাক মিটং নাগামিয়ে কানাই উনি হ ঝাড়খণ্ড এলাকার গিয়ে যেতে পড়া আন জায়গা রে কানে ঝিকরহাটি আতর নি কানে তো উনি কিন্তু সান্তাল ইনসারেকশন নতুন তে অলা খাওয়া রে হুল অড়ে দো বাই ব্যবহার রাখা অনকা লাগাতে হুল অড়ে দো সান্তালি পাশি না কান গিয়া তো হুল লাহারে অর্থাৎ 1855-56 সালে লাহারে তো হুল অড়ে সঙ্গে আবার উনি তো জপড়াও তো বাং তাহে কেন
1: ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱞ ᱟᱹᱲᱟᱹ ᱫᱚ ᱟᱵᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱵᱤᱨᱩᱫᱷ ᱨᱮ ᱚᱱᱱᱟᱭ ᱵᱤᱨᱩᱫᱷ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱮᱴᱮᱡᱚᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱛᱤᱸᱜᱩ ᱫᱟᱨᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱰᱟᱦᱟᱨ ᱤᱱᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱵᱟᱫ ᱞᱮᱠᱟ ᱛᱮᱜᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱮᱵᱷᱟᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱦᱩᱭᱱᱟ 30 June ᱛᱟᱹᱨᱤᱠᱷ ᱦᱤᱞᱳᱜ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱹᱛᱩ ᱟᱹᱛᱩ ᱠᱚᱨᱮ ᱥᱟᱨᱡᱚᱢ ᱜᱤᱨ ᱥᱮᱴᱮᱨᱮᱱᱟ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱛᱟᱹᱠᱤᱱᱟᱜ ᱥᱮ ᱚᱱᱠᱟᱱ ᱦᱩᱞ ᱜᱟᱹᱰᱤ ᱠᱚᱣᱟᱜ ᱦᱚᱦᱚᱛᱮ ᱥᱟᱨᱡᱚᱢ ᱜᱤᱨᱟᱹ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱣᱟᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱩᱱ ᱢᱟᱨᱟᱝ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱦᱩᱭᱮᱱ ᱫᱮᱥ ᱫᱤᱥᱚᱢ ᱠᱷᱚᱱ ᱨᱮᱰᱮᱡ ᱚᱪᱚᱜ ᱠᱟᱱ ᱠᱚ ᱪᱚᱞᱚᱱᱚᱜ ᱠᱟᱱ ᱚᱱᱠᱟᱱ ᱦᱚᱲᱚᱯᱚᱱ ᱠᱚ ᱜᱟᱹᱨᱩᱢ ᱜᱟᱹᱨᱩᱢ ᱠᱚ ᱡᱟᱣᱨᱟᱭᱮᱱ ᱫᱚ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱫᱟᱱᱟᱝ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱫᱚ ᱦᱩᱞ ᱵᱚᱱ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱦᱩᱞᱟ ᱦᱩᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱮᱞᱟ ᱵᱚᱱ ᱥᱟᱯᱲᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱟᱨ ᱪᱮᱫ ᱥᱮ ᱮᱴᱟᱜ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ
0: 1855 30 June ᱦᱤᱞᱳᱜ ᱚᱠᱟ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱨᱮ ᱫᱚᱞᱫᱚᱞᱤ ᱵᱩᱨᱩ ᱥᱩᱨ ᱨᱮᱱᱟᱜ ᱛᱮ ᱢᱮᱞᱟᱝᱠᱤ ᱚᱠᱟ ᱢᱟᱨᱟᱝ ᱡᱚᱢᱮᱞᱟ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱱᱟᱜᱟᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱯᱩᱛᱷᱤ ᱚᱞ ᱯᱩᱛᱷᱤ ᱠᱚᱨᱮ ᱠᱷᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ 400 ᱜᱟᱱ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱯᱨᱟᱭ 10,000 ᱜᱟᱱ ᱟᱵᱚ ᱦᱚᱲ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱡᱟᱣᱨᱟ ᱞᱮᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ ᱞᱟᱦᱟᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱚᱱᱟ ᱡᱤᱱᱤᱥᱴᱟᱜ ᱫᱚ ᱩᱫᱩᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱦᱩᱞ ᱞᱟᱦᱟᱨᱮ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ 1855 ᱞᱟᱦᱟᱨᱮ ᱦᱚᱸ 1854 ᱥᱮᱱ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱫᱚ ᱯᱨᱟᱭ 6,000 ᱠᱷᱚᱱ 7,000 ᱞᱮᱠᱟᱱ ᱦᱚᱲ ᱟᱵᱚ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚ ᱡᱟᱣᱨᱟ ᱞᱮᱱᱟ ᱵᱷᱟᱜᱚᱞᱯᱩᱨ ᱵᱟᱸᱠᱩᱲᱟ ᱪᱚᱴᱱᱟᱜᱽᱯᱩᱨ ᱯᱟᱞᱟᱢᱩ ᱚᱱᱟ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱦᱮᱡ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱛᱚᱵᱮ ᱚᱱᱟ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱫᱚ ᱚᱠᱟ ᱛᱟᱹᱨᱤᱠᱷ ᱥᱮ ᱚᱠᱟ ᱢᱟᱹᱦᱤᱛ ᱦᱤᱞᱳᱜ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱨᱤᱱ ᱵᱚᱦᱚᱜ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱚᱦᱚᱜ ᱠᱚᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱯᱟᱥᱴᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱛᱚᱵᱮ ᱱᱤᱭᱟᱹ ᱴᱩᱠᱩ ᱵᱟᱲᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱥᱟᱢᱯᱟᱨᱜᱟᱱ ᱚᱠᱚᱭ ᱯᱟᱲᱮᱨ ᱴᱚᱞᱟ ᱨᱤᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱟᱶᱛᱤᱱᱤᱡ ᱦᱚᱲᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱯᱤᱯᱲᱟ ᱟᱹᱛᱩ ᱨᱤᱱᱤᱡ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱢᱮᱛᱟᱭ ᱠᱟᱱᱟ ᱦᱟᱲᱢᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱩᱱᱠᱤᱱᱟᱜ ᱫᱩᱫᱽᱞᱟ ᱛᱮᱜᱮ ᱡᱟᱹᱱᱤᱡ ᱱᱚᱣᱟ ᱥᱟᱯᱲᱟᱣᱱᱟ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱢᱟᱨᱟᱝ ᱦᱩᱞ ᱚᱱᱟ ᱦᱩᱞ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱣᱨᱟ ᱫᱚ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ
1: ᱟᱪᱪᱷᱟ 30 June ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱲᱟᱭ ᱠᱚ ᱤᱱᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱦᱚᱸ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ
0: ᱟᱪᱪᱷᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱦᱩᱞ ᱚᱠᱟ ᱤᱭᱟᱹᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱟᱦᱟᱡᱚᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱤᱠᱩ ᱵᱮᱯᱟᱨᱤ ᱠᱚᱣᱟᱜ ᱡᱚᱢᱤᱫᱟᱨ ᱠᱚᱣᱟᱜ ᱞᱚᱲᱚᱭ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱠᱷᱚᱱ ᱯᱟᱨᱟᱝᱜᱚᱛ ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱠᱤᱱᱛᱩ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱫᱩᱜ ᱫᱟᱨᱟᱢᱟᱱ ᱚᱱᱟ ᱦᱚᱨ ᱰᱟᱦᱟᱨ ᱯᱤᱪᱷᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱩᱨᱩᱫᱷᱩᱞ ᱠᱚ ᱟᱨ ᱱᱟᱣᱟ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚᱲᱟ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱮᱯᱮᱜᱮᱫ ᱥᱤᱨᱡᱟᱹᱣ ᱞᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱛᱚᱵᱮ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱛᱤᱦᱤᱧ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱵᱟᱲᱟᱭ
1: ᱠᱟᱱᱟ
0: ᱛᱚᱵᱮ ᱱᱤᱭᱟᱹ ᱴᱩᱠᱩ ᱵᱟᱲᱟᱭ ᱞᱮᱱᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮ ᱯᱩᱨᱩᱫᱷᱩᱞ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚᱲᱟ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱮᱯᱮᱜᱮᱫ ᱥᱤᱨᱡᱟᱹᱣ ᱞᱮᱱᱟ ᱚᱠᱟ ᱰᱟᱦᱟᱨ ᱛᱮ ᱟᱵᱚ ᱢᱩᱠᱷᱚᱱ ᱯᱟᱨᱟᱝᱜᱚᱛ ᱡᱩᱣᱟᱹᱱ ᱧᱟᱢᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱟᱫᱚ ᱥᱟᱢᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱨ ᱤᱭᱟᱹ ᱛᱤᱠᱤᱱ ᱫᱚᱠᱤᱱ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱱᱩᱭ ᱦᱟᱲᱢᱟ ᱫᱮᱥᱢᱟᱹᱡᱤ ᱛᱤᱠᱤᱱ ᱫᱚᱠᱤᱱ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱠᱚᱱᱥᱴᱤᱴᱤᱭᱩᱥᱚᱱᱟᱞ ᱳᱭᱮ ᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱟᱵᱮᱫᱚᱱ ᱱᱤᱵᱮᱫᱚᱱ ᱠᱟᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱟᱵᱚ ᱱᱮᱦᱚᱨ ᱡᱚᱦᱟᱨ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱯᱟᱨᱟᱝᱜᱚᱛ ᱧᱟᱢᱱᱟ ᱰᱟᱦᱟᱨ ᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱵᱟᱝ ᱠᱚ ᱨᱮᱵᱮᱱ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱟᱫᱚ ᱚᱸᱰᱮ ᱚᱱᱠᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱨᱚᱯᱷᱟᱨᱮ ᱥᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱚᱱᱥᱩᱣᱟᱹ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ 1855 ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ ᱚᱠᱟ ᱦᱩᱞ ᱦᱩᱭᱱᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱛᱤᱦᱤᱧ ᱠᱤᱱ ᱥᱟᱢᱟᱝ ᱦᱮᱡ ᱮᱱᱟ
1: ᱡᱟᱹᱥᱛᱤ ᱯᱟᱥᱱᱟᱣ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱫᱚ ᱚᱸᱰᱮ ᱚᱱᱟ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱨᱮᱱᱟᱜ ᱴᱟᱺᱰᱤ ᱨᱮᱫᱚ ᱱᱚᱣᱟ ᱛᱚ ᱵᱟᱝ ᱜᱚᱴᱟ ᱩᱛᱟᱹᱨ ᱞᱮᱱᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱰᱟᱦᱟᱨ ᱛᱮᱜᱮᱵᱚᱱ ᱛᱟᱲᱟᱢᱟ
0: ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱡᱚᱢᱮᱞᱟ ᱞᱮᱱᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱛᱚᱵᱮ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱩᱱ ᱡᱚᱠᱷᱟᱜ ᱚᱱᱟ ᱡᱚᱢᱮᱞᱟᱭ ᱨᱮ ᱜᱚᱴᱟ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮᱱ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱡᱩᱢᱤᱫᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱠᱚᱢᱤᱥᱚᱱᱟᱨ ᱠᱚ ᱱᱩᱠᱩ ᱛᱷᱟᱱᱟ ᱯᱩᱞᱤᱥ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱤᱴᱷᱤ ᱠᱚ ᱮᱢᱟᱜ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱪᱤᱴᱷᱤ ᱫᱚ ᱠᱚ ᱚᱞ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱥᱤᱫᱩᱣᱟᱜ ᱟᱹᱭᱩᱵ ᱛᱮ ᱚᱞ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱥᱚᱨᱱᱚ ᱥᱤᱫᱩ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱟᱹᱭᱩᱵ ᱛᱮ ᱛᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱤᱴᱷᱤ ᱠᱚ ᱚᱞ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱭᱛᱷᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱠᱚ ᱚᱞ ᱞᱮᱫ ᱛᱟᱦᱮᱸ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱚᱱᱟᱨᱮ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫ 15 ᱫᱤᱱ ᱥᱚᱢᱚᱭ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ ᱱᱩᱠᱩ ᱟᱵᱚᱣᱟᱜ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱠᱚ ᱟᱞᱚ ᱠᱚ ᱡᱟᱛᱮ ᱟᱞᱚ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣᱢᱟ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱫᱚ ᱛᱮᱞᱟ ᱫᱚᱠᱚ ᱧᱟᱢ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱮᱫᱟ ᱥᱮ ᱵᱟᱠᱚ ᱧᱟᱢ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱮᱫᱟ ᱵᱟᱝ ᱵᱟᱲᱟᱭ ᱞᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱜᱮ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱩᱫᱤ ᱱᱚᱣᱟ ᱛᱮᱞᱟ ᱵᱟᱝ ᱛᱟᱦᱞᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱪᱚᱞᱚ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱜᱚᱴᱟ ᱞᱮᱫᱟ ᱟᱪᱪᱷᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱷᱳᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱮᱞᱟ ᱚᱠᱚᱭ ᱪᱮᱫ ᱮ ᱨᱚᱲ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱮᱞᱳ ᱦᱮᱞᱳ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮ ᱮᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱨᱤᱠᱟᱹᱭ ᱤᱧ ᱱᱮᱦᱚᱨᱟᱢ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱟᱢ ᱫᱚᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱜᱚᱴᱟ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮ
0: ᱪᱚᱴᱞᱟᱴ ᱴᱷᱮᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱟᱨᱫᱟᱥ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱮᱦᱚᱨ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭ ᱦᱚᱪᱚᱭᱮᱭᱟ
1: ᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱤ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮ ᱚᱱᱟ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱰᱟᱹᱦᱤ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱥᱟᱺᱜᱤᱧ ᱛᱟᱱᱟᱲᱟᱢ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱞᱚᱝ ᱢᱟᱨᱪ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱟᱹᱴᱤᱡ
0: ᱞᱤᱧ ᱠᱩᱲᱟᱹᱭ ᱧᱩᱛᱟᱹᱛ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱛᱤᱨᱤᱥᱮ ᱡᱩᱱ ᱯᱚᱨᱮ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱠᱚ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱥᱮ ᱵᱟᱠᱚ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱪᱷᱚᱭ ᱡᱩᱞᱟᱭ ᱥᱮ ᱚᱠᱟ ᱛᱩᱨᱩᱭ ᱢᱟᱹᱦᱤᱛ ᱡᱩᱞᱟᱭ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱢᱟᱹᱦᱤᱛ ᱨᱮ ᱠᱤᱱᱛᱩ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱤᱪᱷᱤᱞ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱦᱤᱡᱩᱜ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱱᱟᱜᱟᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱱ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚᱥᱟᱨ ᱮᱢᱚᱱ ᱢᱤᱪᱷᱤᱞ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱩᱱᱠᱩ ᱢᱟ ᱟᱠᱚ ᱚᱸᱰᱮ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤᱦᱤ ᱨᱮ ᱡᱟᱢᱮᱞᱟᱭ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱜᱮ ᱡᱟ ᱠᱤᱪᱷᱩ ᱥᱟᱶᱛᱮ ᱠᱚ ᱟᱹᱜᱩᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱟᱹᱜᱩᱣᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱠᱚᱢᱟ ᱡᱚᱢᱟᱜ ᱧᱩᱣᱟᱜ ᱠᱚᱢᱟ ᱪᱟᱵᱟᱭᱮᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱟᱫᱚ ᱦᱚᱨᱵᱤᱨ ᱨᱮ ᱦᱟᱹᱱᱤ ᱱᱟᱹᱭ ᱴᱷᱮᱱ ᱠᱚ ᱫᱟᱨᱚᱥᱛᱚ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱸ ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱟᱠᱚ ᱧᱟᱢ ᱞᱮᱫ ᱞᱩᱴᱯᱟᱴ ᱠᱚ ᱮᱦᱚᱵ ᱠᱮᱜᱼᱟ ᱞᱩᱴᱯᱟᱴ ᱥᱟᱶᱛᱮ ᱚᱱᱟ ᱤᱭᱟᱹ ᱫᱚ ᱦᱩᱞ ᱫᱚ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱷᱳᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ ᱞᱟᱝ ᱦᱮᱞᱳ ᱦᱮᱸ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱚᱠᱚᱭᱮᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱜᱚᱢᱠᱮ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱟᱢᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱥᱟᱺᱜᱤᱧ ᱠᱷᱚᱱ ᱨᱚᱲ ᱢᱮ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱢᱟᱜ ᱨᱮᱰᱤᱭᱳ ᱥᱮᱴ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱟᱺᱜᱤᱧ ᱠᱷᱚᱱ ᱨᱚᱲ ᱠᱷᱟᱱ ᱚᱸᱰᱮ ᱟᱸᱡᱚᱢ ᱛᱮ ᱯᱩᱥᱴᱟᱹᱣ ᱧᱚᱜᱚᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱞᱟᱹᱭ ᱢᱮ
2: ᱦᱮᱸ
1: ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱚᱠᱚᱭᱮᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ
2: ᱤᱧ ᱫᱚ ᱵᱩᱫᱽᱫᱷᱤᱢᱟᱱ ᱦᱟᱸᱥᱫᱟᱧ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ
1: ᱦᱟᱸᱥᱫᱟ ᱜᱚᱢᱠᱮ ᱡᱚᱦᱟᱨ
2: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱥᱩᱱᱤᱞ ᱵᱟᱹᱵᱩ ᱟᱨ ᱥᱩᱠᱞᱟᱞ ᱵᱟᱹᱵᱩ ᱵᱟᱱᱟᱨ ᱜᱮ ᱱᱟᱜᱟᱢ ᱪᱮᱛᱟᱱ ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱜᱮ ᱱᱟᱜᱟᱢ ᱵᱟᱲᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱮᱵᱚᱝ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱯᱚᱱ ᱧᱮᱞ ᱜᱮ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱫᱚ ᱦᱟᱸᱥᱫᱟ ᱜᱚᱢᱠᱮ ᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱠᱞᱤ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱢᱚᱝᱜᱚᱞ ᱯᱟᱱᱰᱮ ᱩᱱᱤ ᱠᱚ ᱯᱷᱟᱥᱴ ᱥᱤᱯᱟᱹᱦᱤ ᱵᱤᱫᱽᱨᱳᱦᱚ ᱠᱚ ᱜᱷᱳᱥᱱᱟᱭ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱚᱨᱮᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱡᱤᱣᱤ ᱠᱤᱱ ᱮᱢ ᱞᱮᱫᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱯᱷᱟᱥᱴ 1855 ᱥᱮ 56 ᱨᱮ ᱡᱤᱣᱤ ᱠᱤᱱ ᱮᱢ ᱞᱮᱫᱟ ᱠᱤᱱᱛᱩ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱯᱷᱟᱥᱴ ᱤᱝᱨᱮᱡᱽ ᱥᱮ ᱵᱟᱝ ᱠᱤᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨᱠᱤ ᱢᱤᱫ ᱱᱟᱜᱟᱢᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱛᱮ ᱟᱵᱚ ᱪᱮᱫ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱠᱟᱱᱟ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨᱠᱤ
1: আচ্ছা হয় হাসদা গমকে আর জানাম লিয়া বাং আচ্ছা মা আজমে হয় আম নন্দিরন কামেলাল গমকে বাং আজম কাদালিন আম আজম মেনিত হয়
0: হাসদা গমকে কুকলি তো চথাত গিয়া নোয়া কুকলি তো উডি সেদাই খন গিয়া আচুর বিহর কোন হর সমাজ আছে হর সাউতারে আদো নাগামিয়ে কো নাগাম ওকা কো লাকাত বনা এবং আবো স্কুল কলেজ ইউনিভার্সিটি কো কাপন পড়াবে তা ᱚᱱᱟ ᱢᱟ ᱟᱠᱚ ᱞᱮᱠᱟ ᱛᱮᱠᱚ ᱚᱞ ᱟᱠᱟᱫ ᱟᱫᱚ ᱫᱤᱱᱟᱹᱢ ᱠᱮ ᱫᱤᱱ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱨᱤᱥᱤᱢᱟ ᱥᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱟᱜᱽ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱪᱟᱨᱪᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱟᱜᱟᱢ
1: ᱥᱟᱵᱩᱫ ᱟᱛᱮᱫ ᱞᱟᱦᱟ ᱦᱤᱡᱩᱜ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸᱥᱮ ᱦᱳᱭ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱡᱟᱦᱟᱸᱭ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱞᱟᱭᱤᱱ ᱨᱮ ᱦᱮᱞᱳ ᱦᱮᱞᱳ ᱢᱟ ᱚᱠᱚᱭᱮᱢ ᱞᱟᱹᱭᱫᱟ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱷᱟᱲᱟ ᱯᱟᱴᱷᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ ᱦᱟᱸᱥᱫᱟ ᱜᱚᱢᱠᱮ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱠᱟᱞᱜᱮ ᱵᱟᱝ ᱡᱚᱛᱷᱟᱛᱟ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ ᱵᱷᱤᱱᱟᱹᱛᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱢᱟ ᱮᱠᱟᱞᱜᱮ ᱵᱟᱝ ᱡᱚᱛᱷᱟᱛᱟ ᱦᱳᱭ ᱛᱚᱵᱮ ᱟᱵᱚ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱦᱚᱸ ᱨᱟᱯᱟᱪᱟᱜ ᱫᱚ ᱢᱟᱲᱟᱝ ᱛᱮᱦᱚᱸ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱱᱤᱛᱚᱜ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱜᱮᱭᱟ ᱛᱚ ᱟᱵᱚ ᱨᱤᱠᱟᱹ ᱛᱟᱦᱮᱱᱟ ᱤᱱᱟᱹ ᱨᱟᱯᱟᱪᱟᱜ ᱠᱷᱚᱱ ᱥᱟᱦᱟ ᱠᱟᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱩᱞ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱠᱷᱟᱹᱣᱱᱟᱭ ᱮᱢ ᱠᱟᱜ ᱵᱚᱱ ᱤᱱᱟᱹ ᱰᱟᱦᱟᱨ ᱛᱮ ᱛᱟᱲᱟᱢ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱠᱷᱟᱹᱣᱱᱟ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱠᱟᱜ ᱤᱱᱟᱹ ᱥᱮᱪᱮᱫ ᱠᱚ ᱟᱛᱮᱫ ᱞᱟᱦᱟ ᱥᱮᱱ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤᱭᱟ ᱦᱳᱭ ᱟᱢ ᱯᱷᱳᱱ ᱠᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱥᱟᱨᱦᱟᱣ ᱞᱮ ᱪᱟᱞᱟᱢ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱦᱳᱭ ᱦᱮᱸ ᱡᱚᱠᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱟᱸᱡᱚᱢ ᱮᱱᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱪᱟᱞᱟᱜ ᱦᱚᱨ ᱨᱮ ᱦᱳᱭ ᱚᱱᱩ ᱪᱤᱴᱷᱤ ᱠᱚ ᱚᱞ ᱠᱮᱫᱼᱟ ᱟᱨ ᱟᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱚᱥᱚᱫ ᱚᱱᱟ ᱠᱚᱢ ᱤᱫᱤᱭᱮᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱱᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱮᱱ 7 ᱡᱩᱞᱟᱭ ᱢᱤᱫᱴᱮᱱ ᱛᱟᱹᱨᱤᱠᱷ ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱠᱟᱱᱦᱟᱭᱞᱟᱞ ᱤᱠᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱦᱳᱭ ᱠᱮᱱᱟᱨᱟᱢ ᱢᱚᱦᱟᱡᱚᱱ ᱟᱨ ᱦᱳᱭ ᱢᱚᱦᱮᱥ ᱫᱟᱨᱚᱜᱟ ᱩᱱᱠᱤᱱ ᱠᱚ ᱦᱮᱞᱮᱡ ᱠᱮᱫ ᱠᱤᱱᱟᱹ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱵᱟᱝᱢᱟ ᱦᱩᱞ ᱦᱩᱞ ᱱᱤᱭᱟᱹ ᱧᱩᱛᱩᱢᱛᱮ ᱦᱩᱞ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱟᱫᱚ ᱮᱱ ᱦᱤᱞᱳᱜ ᱟᱫᱚᱢ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱮᱱ ᱦᱤᱞᱳᱜ ᱫᱚ ᱦᱩᱞ ᱢᱟ ᱟᱫᱚ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱮᱱ ᱦᱤᱞᱳᱜ ᱠᱷᱚᱱᱟᱜ ᱱᱚᱝᱠᱟ ᱦᱚᱸ ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱦᱩᱞ ᱫᱚ ᱮᱱ ᱦᱤᱞᱳᱜ ᱮᱦᱚᱵ ᱮᱱᱛᱮ ᱤᱱᱟᱹ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱫᱚ ᱮᱱ ᱦᱤᱞᱳᱜ ᱦᱚᱸ ᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱩᱠᱞᱤ ᱞᱟᱝ ᱪᱟᱞᱟᱜ ᱤᱱᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱷᱳᱱ ᱞᱟᱝ ᱦᱟᱛᱟᱣ ᱞᱮᱜᱮ ᱦᱮᱞᱳ
2: ᱦᱮᱞᱳ
1: ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ ᱡᱚᱦᱟᱨ আচ্ছা হয় বাস্কে গমকে মালে মে আমার কুকলি তো সিধু কানু হুল দো সান্তাল পরগনা খোনা এহব লেনা সে বাং ইনে গেতো আচ্ছা ঠিক আছে আঞ্জম আঞ্জম আঞ্জম হয় হ্যাঁ বাস্কে গমকে কুকলি না তেলা হাতে হাতাও লেগে আই এলে না যে সান্তাল পরগনা খোনা গে সে বাঙা
0: কুকলি তো ᱠᱚ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱠᱩᱠᱞᱤ ᱠᱟᱱᱟ ᱵᱩᱱᱤᱭᱟᱫ ᱠᱩᱠᱞᱤ ᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱩᱞ ᱱᱤᱭᱟᱹ ᱟᱵᱚ ᱦᱚᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱩᱞ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱦᱩᱞ ᱫᱚ ᱪᱤᱛᱟᱹᱨ ᱫᱚ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱧᱚᱜ ᱟᱹᱞᱤᱧ ᱵᱤᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱯᱚᱨᱜᱚᱱᱟ ᱵᱟᱦᱨᱮ ᱥᱮ ᱩᱱ ᱡᱚᱠᱷᱚᱱ ᱢᱟ ᱵᱤᱦᱟᱨ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱯᱚᱨᱜᱚᱱᱟ ᱢᱟ ᱟᱫᱚ ᱟᱵᱚ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮᱱ ᱥᱮ ᱩᱲᱤᱥᱥᱟ ᱨᱮᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱮ ᱟᱥᱟᱢ ᱨᱮᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱫᱚ ᱦᱩᱞ ᱱᱤᱭᱟᱹ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱟᱭᱰᱤᱭᱟ ᱜᱮ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱡᱚᱛᱷᱟᱛ ᱠᱩᱠᱞᱤ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱡᱮ ᱵᱤᱦᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱩᱱ ᱡᱚᱠᱷᱚᱱ ᱡᱮᱞᱮᱠᱟ ᱥᱟᱦᱮᱵᱽᱜᱚᱸᱡᱽ ᱡᱤᱞᱟᱹ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱩᱱ ᱫᱚ ᱵᱤᱦᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱦᱮᱵᱽᱜᱚᱸᱡᱽ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱮᱭᱟ ᱪᱮᱫ ᱦᱚᱲ ᱥᱟᱱᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱜᱮ ᱞᱟᱝ ᱦᱮᱞᱳ
2: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ
1: ᱦᱳᱭ ᱵᱚᱫᱨᱤᱱᱟᱛᱷ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱢᱮ
2: ᱤᱧ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱠᱟᱛᱮᱫ ᱠᱤ ᱠᱳᱱᱳ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱵᱤᱯᱞᱚᱵ ᱫᱤᱠᱩ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧᱟᱹᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ
1: ᱚ ᱦᱩᱞ ᱥᱟᱞᱟᱜ ᱡᱚᱯᱲᱟᱣ ᱠᱟᱱ ᱮᱴᱟᱜ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱠᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱤᱱᱟᱹ ᱜᱮ ᱛᱚ ᱟᱪᱪᱷᱟ ᱦᱳᱭ ᱢᱟ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮ ᱦᱮᱸ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚᱦᱚ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱦᱩᱞ ᱥᱟᱞᱟᱜ ᱦᱩᱞ ᱨᱮᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱢᱮᱱᱢᱟ ᱦᱚᱲ ᱵᱟᱫ ᱠᱟᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱯᱚᱱ ᱵᱟᱫ ᱠᱟᱛᱮ ᱮᱴᱟᱜ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝ
0: ᱱᱚᱣᱟ ᱠᱩᱠᱞᱤ ᱨᱮᱱᱟᱜ ᱛᱮᱞᱟ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱠᱩᱠᱞᱤ ᱦᱚᱸ ᱡᱚᱛᱷᱟᱛ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱠᱟᱨᱚᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱩᱞ ᱨᱮᱱᱟᱜ ᱪᱩᱨᱤᱛ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱥᱟᱞᱟ ᱜᱚᱴᱟᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱢᱮᱛᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱟᱠᱚᱣᱟᱜ ᱥᱚᱵᱫᱚ ᱛᱮ ᱥᱮ ᱟᱠᱚᱣᱟᱜ ᱟᱹᱲᱟᱹᱛᱮ ᱱᱤᱢᱱᱚ ᱵᱚᱨᱱᱚ ᱱᱤᱢᱱᱚ ᱵᱚᱨᱱᱚ ᱨᱮᱱ ᱫᱤᱠᱩ ᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱥᱟᱵ ᱠᱚᱣᱟ ᱱᱩᱠᱩ ᱜᱟᱹᱲ ᱠᱚ ᱥᱮ ᱠᱟᱢᱟᱨ ᱠᱚ ᱠᱤᱢᱵᱟ ᱱᱩᱠᱩ ᱛᱟᱱᱛᱤ ᱠᱚ ᱚᱠᱚᱭ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟᱞᱮ ᱚᱱᱛᱮ ᱫᱚ ᱯᱮᱬᱮ ᱦᱚᱸᱠᱚ ᱢᱮᱛᱟᱭ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱱᱩᱠᱩ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱮᱢᱚᱱᱠᱤ ᱢᱩᱥᱞᱤᱢ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱛᱟ ᱢᱩᱥᱞᱢᱟᱱ ᱡᱚᱞᱦᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱢᱮᱛᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱢᱩᱢᱤᱱ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱢᱮᱛᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱵᱚ ᱥᱟᱶ ᱠᱚ
1: ᱦᱳᱭ ᱵᱚᱱᱫᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱛᱟᱹᱞᱤᱠᱟ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱ ᱰᱚᱠᱩᱢᱮᱱᱴᱥ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱ ᱵᱚᱱᱫᱤ ᱠᱚᱣᱟᱜ ᱛᱟᱹᱞᱤᱠᱟ ᱨᱮ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱣᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱫᱷᱟᱨᱟ ᱟᱵᱚ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱯᱩᱨᱟᱹᱯᱩᱨᱤ ᱡᱚᱯᱲᱟᱣ ᱩᱛᱟᱹᱨ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱫᱚ ᱤᱱᱟᱹ ᱟᱱᱟᱴ ᱨᱮᱜᱮ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱨ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱚᱞ ᱞᱟᱝ ᱨᱤᱥᱤᱵᱷ ᱞᱮᱜᱮ ᱦᱮᱞᱳ
3: ᱦᱮᱞᱳ
1: ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ ᱡᱚᱦᱟᱨ
3: হ্যাঁ জোহার গে গমকে ঝাড়গ্রাম খন ই লক্ষ্মীরাম মুরমু লইদা
1: হুম হুম
3: তবে হ্যাঁ নোনোয়া মিটেন খেরওয়াল পাটা কোন সেন্টার পাটা কোন ইনকে মেন দো আবি নাপাইন বুঝো আমি নেই নো ভারত দেশম রে নুকু ইংরেজ কো চিহ্ন দো জানি চান পুইলো খেরওয়াল কো কো দিছে লতা হ্যাঁ ᱱᱩᱠᱩ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱞᱟᱲᱟᱣᱱᱟ ᱱᱩᱠᱩ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱞ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱟ ᱛᱤᱞᱠᱟᱹ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱮᱱᱟ, ᱤᱧᱫᱩᱧ ᱢᱮᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱡᱟᱹᱱᱤᱡ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱪᱮᱛᱚᱱ ᱡᱟᱹᱛᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱩᱠᱩ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱮᱢ ᱟᱠᱟᱫᱟ, ᱟᱨ ᱵᱤᱛᱚᱨᱠᱚ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱦᱚᱭᱛᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱟᱵᱚ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ
1: ᱴᱷᱤᱠ
3: ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱᱟᱹᱝ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱛᱷᱟᱭᱤ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱠᱷᱟᱹᱞᱤ ᱠᱟᱱᱟ, ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱦᱩᱞ ᱢᱟ

এতক্ষণ শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 57 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর খড়িতে এখন বিকেল 5:12। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: এক নজরে
1: ফিফা বিশ্বকাপে দ্বিতীয় সারির নরওয়ে দলকে 4-1 গোলে হারালো ফ্রান্স। দেম্বেলের হ্যাট্রিক, বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল। কোবো ভার্দে বিশ্বকাপের নকআউটে স্পেন 1-0 গোলে হারালো উরুগুয়েকে। আজ এল গ্রুপে ক্রোয়েশিয়া বনাম ঘানা ও ইংল্যান্ড বনাম পানামা। আগামীকাল কে গ্রুপে পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচে গ্রুপ শীর্ষে থাকার লড়াই। যে গ্রুপে আগামীকাল আর্জেন্টিনা বনাম জর্ডান। প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডের অবিশ্বাস্য জয় ভারতের বিরুদ্ধে 34 রানে। মহিলাদের টি

0: টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 88 রানে হারালো নেদারল্যান্ডসকে। নটিংহামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ডের 438 রানের জবাবে ইংল্যান্ডের 5 উইকেটে 286 রান। FIH প্রো হকি লিগে ভারত 7-1 গোলে হারালো পাকিস্তানকে। US ওপেন ব্যাডমিন্টনের শেষ চারে রৌনক চৌহান, সেমিফাইনালে উঠলেন দেবিকা সিহাগ, শেষ চারে কিদম্বি শ্রীকান্ত। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। আষাঢ়ের বর্ষা কখনো মেঘ নিয়ে আসছে, আবার কখনো তাপদগ্ধ দিন নিয়ে আসছে। এই মেঘ রোদ্দুরের আপাত লুকোচুরির মধ্যে দিয়েই এই মুহূর্তে প্রকৃতিতে এক অন্যরকম পরিবেশ। তবে ক্রীড়াপ্রেমীদের, বিশেষ করে ফুটবল প্রেমীদের এখন কিন্তু নিঃশ্বাস ফেলার সময় নেই, কারণ চলছে যে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026। প্রতি 4 বছর অন্তর এই বিশ্বকাপ ফুটবল ঘিরে সারা বিশ্বের তামাম ফুটবল প্রেমীরা একেবারে বিমোহিত হয়ে পড়েন, একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়েন। প্রতি মুহূর্তে খেলোয়াড়দের কীর্তি কৃতিত্বের বিশ্লেষণ চলে পাড়ায় পাড়ায় এবং ঘরে ঘরে। ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে আমরা চলে যাব আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায় ফুটবলের মহাযজ্ঞ।
0: ফুটবলের মহাযজ্ঞ সত্যিই তাই, মহাযজ্ঞই চলছে এই মুহূর্তে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপ ফুটবলে আই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্স 4-1 গোলে হারিয়ে দিল নরওয়েকে। বোস্টনে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইতিমধ্যেই নকআউট পর্বে নিশ্চিত হওয়া নরওয়ে এদিন দ্বিতীয় সারির দল নামায়। ফরাসি ফরওয়ার্ডদের সামনে কোনো প্রতিরোধই তারা গড়ে তুলতে পারেনি। 25 মিনিটের মধ্যেই হ্যাট্রিক সম্পূর্ণ করলেন ওসমানে ডেম্বেলে। এই গ্রুপে শীর্ষস্থান অধিকার করে ফ্রান্স রাউন্ড আপ 32-তে নিউ জার্সিতে আগামী মঙ্গলবার খেলবে। টেক্সাসে নরওয়ে খেলবে আইভারি কোস্টের বিরুদ্ধে রাউন্ড আপ 32-তে। নরওয়ে হয়ে 21 মিনিটে একটি গোল করেন আসগার্ড। তার আগে অবশ্য দেম্বেলে 7-20 মিনিটে 2টি গোল করেছেন। 32 মিনিটে দেম্বেলে তার হ্যাট্রিক সম্পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফ্রান্সের হয়ে চতুর্থ গোলটি করেন ডোয়ে। আর্লিং হালান্ড সহ প্রথম একাদশের 10 জন খেলোয়াড়কে এদিন বাদ রেখেই প্রথম একাদশ নামান নরওয়ে কোচ স্টেল সোলবাকেন। এমব্যাপে হালান্ড দ্বৈরথ দেখার প্রত্যাশা ছিল, কিন্তু এমব্যাপে নামলেও হালান্ড ছিলেন না। এই গ্রুপে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে শেষ 32-এ অর্থাৎ নকআউট পর্বে ওঠার আশা জিগিয়ে রাখল। গ্রুপে তৃতীয় স্থান পেয়ে তৃতীয় স্থানাধিকারী সেরা 8 দলের মধ্যে থাকার সম্ভাবনা আছে সেনেগালের। সেনেগালের হয়ে গোল করেন হাবিব দিয়ারা, ইসমাইল সার, পাপে গুইয়ে 2টি, সিমান চিক দিয়ায়ে এবং ইয়োমি। ইরাকি ডিফেন্ডার রেবিন সুলাকা 13 মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। গ্রুপ এইচে কোবো ভার্দে ও সৌদি আরবের খেলা গোলশূন্যভাবে শেষ হল। গ্রুপ পর্বে 3টি ম্যাচই ড্র করে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে শেষ 32-এ পৌঁছল কোবো ভার্দে। এবারই বিশ্বকাপে প্রথম খেলছে কোবো ভার্দে। এই গ্রুপে শীর্ষে থাকা স্পেনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কোবো ভার্দে। আগামী 3রা জুলাই মিয়ামিতে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে কোবো ভার্দে। উরুগুয়েকে এদিন 1-0 গোলে হারায় স্পেন। 42 মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যালেক্স বায়েনা। এই ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। লাল কার্ড দেখেন উরুগুয়ের ফুটবলার আগাস্টিন ক্যানোবিও। এই হারের ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। জি গ্রুপে নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে বেলজিয়াম গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে উঠল। বেলজিয়ামের পক্ষে

লিওনার্দো ট্রোসার দুটি এবং কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু ও সাইলে মেকার্স একটি করে গোল করেন। নিউজিল্যান্ডের পক্ষে ব্যবধান কমান এলিজা জাস্ট। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে মিশর 1-1 গোলে খেলা শেষ করল ইরানের সঙ্গে। 5 মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। 14 মিনিটে ইরানের হয়ে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। মিশর গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে উঠল, তবে ইরানকে নকআউট পর্বে যাওয়ার জন্য অন্য গ্রুপের ফলাফলের দিকে অপেক্ষা করতে হবে। নকআউট পর্বে রাউন্ড অফ 32 মিশর খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার গোলকিপার সুমিত মুখোপাধ্যায়। সুমিতদা, তোমাকে স্বাগত ক্রীড়াঙ্গনে।
1: ধন্যবাদ।
0: সুমিতদা, 4 বছর আমরা অপেক্ষা করে থাকি, ফুটবল প্রেমীরা, তামাম বিশ্বের সমস্ত ফুটবল প্রেমীরা অপেক্ষা করে থাকেন। এই 4 বছর ধরে তাদের অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষার পর এই ফুটবল বিশ্বকাপের জন্য। কেমন হচ্ছে এইবারে নকআউট পর্ব শুরু হবে, তার আগে পর্যন্ত ফুটবল বিশ্বকাপ তোমার চোখে কেমন?
1: এই বিশ্বকাপ আমাদের মতো যারা এক্স ফুটবলাররা বা যারা কোচিং করে, যারা খেলে, তারা এই ফুটবলটাকে না পুরো ভালোভাবে দেখতে চায়। কি নতুন অ্যাডাপ্ট করলো, কিভাবে স্পিডে অপারেট করছে, কোন পজিশন থেকে অপারেট হচ্ছে, কোনখানে ডিফেন্স ব্লক করছে, উইং স্টেজ কি করছে, এসব টেকনিক্যাল জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। কি সুন্দর মজাদার এই লিগের খেলায় দেখো, ব্রাজিলের ভেনিসিয়াস জুনিয়র 4 গোল দিয়ে রেখে দিয়েছে, ফ্রান্সের এমবাপ্পে 4 গোল করেছে, আর্জেন্টিনার মেসি এখনই 5 গোল করে হাইস্ট স্কোরার হয়ে রয়েছে, স্পেনের ইয়ামালে এখনো পর্যন্ত আমি সেরকম কিছু না দেখলেও, তবে ও যখনই নামছে মাঠে ও ঠিক আনফিট ছিল, আমার মনে হয় ও যখন গ্রুপ লিগে যাবে তখন অসাধারণ ফুটবল ওর কাছে আমরা আশা করব। আর সর্বকালের পর্তুগালের রোনাল্ডোকে আমি খুব পছন্দ করি, এবং এই যে পুরো টিমটা মানে ওয়ার্ল্ড কাপে যেসব টিম কোয়ালিফাই করছে বা যে টিমগুলো আছে তার মধ্যে বেস্ট সাইড হচ্ছে কিন্তু পর্তুগাল। পর্তুগালের যেসব প্লেয়াররা আছে সবাই বড় বড় ক্লাবে খেলা প্লেয়ার এবং খুব স্পিডে অপারেট করছে। আর আর আমি নিজে পার্সোনালি এটা আমার মত, যেহেতু আগের বছর ম্যারাডোনা আমাদের, এই মেসি আমাদের অনেক কিছু দিয়েছে, তাই আমরা সবাই চাইছিলাম ওয়ার্ল্ড কাপটা মেসির হোক। তা আমিও এবছর মনে করছি, এটা আমার জাস্ট আমার একটা বলা, এবছর আমি মনে করছি যেহেতু এবার পর্তুগাল টিমটাও ভালো এবং রোনাল্ডো আমাদের জীবনে অনেক আনন্দ দিয়েছে, অনেক ভালো ভালো খেলা দিয়েছে, তা ও যদি এবছর ওয়ার্ল্ড কাপটা পায় ফাইনালে উঠে আমার খুব ভালো লাগবে। আর দেখো এর মধ্যে কিন্তু 3টে হ্যাট্রিক হয়ে গেছে দাদা, মেসি, জোনাথন, ওসমান, ফ্রান্সেস হ্যাট্রিক হয়ে গেছে, তার এবং গোল অ্যাভারেজ বেশি গোল হচ্ছে,
0: অনেক গোল হয়েছে এবার।
1: তার মধ্যে দুটো টিমকে কিন্তু আমি ভাবছি, যেমন আমার খুব পছন্দের টিম জার্মান, প্রথম ম্যাচে আউটস্ট্যান্ডিং একটা স্পিডে ফুটবল খেলে খুব ভালো খেলছিল, তারপরে কিন্তু জার্মান হঠাৎ দেখি লাস্ট ম্যাচটা হেরে গেল। যদি অনেক প্লেয়ার হয় আগে থেকে কোয়ালিফাই করে গেলে পুরো এফোর্ট দেয় না, আর ইংল্যান্ড কেনকে কিন্তু আরো ভালো ফুটবল খেলতে হবে, ওরকম ধরনের গোল পাস মিস করলে। আর দেখো ইংল্যান্ড কবে একবার সেই ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তারপরে সেরকম ভাবে কিন্তু ইংল্যান্ড ভালো খেলতে পারছে না।
0: 1966
1: তারপরে আর কোনো জায়গায় নেই। তা আমি চাইবো যে এইসব টিম গুলো আরো ভালো পারফরমেন্স করুক এবং আরো ভালো ফুটবল হোক, এটাই আমার এখনো পর্যন্ত যা দেখেছি। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে আমি শেষ করব, দেখো ছোট টিম কি সুন্দর, কেপ ভার্দে, দেশটা কত ছোট্ট একটা দেশ, হ্যাঁ, সে স্পেনের সাথে ড্র করলো আর 3টে ড্র করে কোয়ালিফাই করে গেল, মানে এটা মানে ভাবা যায় না, তার মানে ছোটখাটো দেশগুলো কিন্তু এইসব সেরকম ভাবে খেলতে পারবে না, কিন্তু অসাধারণ ফুটবল খেললো, স্পেশালি ওদের গোলকিপার ভেজিনহা, আমি তো মানে মুগ্ধ, প্রথম ম্যাচে 8টা না 9টা যেভাবে সেভ করলো, একটা অসাধারণ ফুটবল আমি দেখলাম। তাই আমার মনে হয় প্রি কোয়ার্টারে উপভোগ্য ফুটবল হবে এবং জমজমাট এবছর আমেরিকা আর কানাডান ওয়ার্ল্ড কাপ।
0: এই যে বিশ্বকাপে তুমি যেহেতু গোলকিপার ছিলে, তো এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন গোলকিপার আমাদের কিন্তু নজর কেড়েছে। তুমি বোজিনার কথা একটু আগেই বলছিলে, বোজিনা তো প্রথম ম্যাচেই নজর কেড়ে নিয়েছে, আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও অনেক গোলকিপার কিন্তু বেশ ভালোভাবে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে, কি বলবে তুমি?
1: একদমই তাই, গোলকিপারদের পারফরমেন্স খুব ভালো, কিন্তু তুমি কি বলবে দাদা, এই জার্মানের যে গোলকিপার আমার জীবনের খুব ফেভারিট গোলকিপার
0: ম্যানুয়েল নোয়ার
1: কিন্তু এবছর যেন কেমন যেন ডিফেন্স, অবশ্য জার্মানের অ্যাটাকিং খুব ভালো, ডিফেন্স কিন্তু প্রতি লাস্ট প্রি মানে কোয়ালিফাই থেকে আরম্ভ করে যদি দেখো প্রায় 12টা মতো গোল খেয়েছে। আমি বুঝতে পারছি না যে এটা কি জন্য হচ্ছে। আমার ফেভারিট গোলকিপার হলো সবাইকে দিয়ে দিচ্ছে। এটা ভবিষ্যতে ফুটবলে কোন যে যাবে তার একটা কিন্তু গবেষণার একটা ভালো তথ্য এই বলের পেতে পারি। ওভারঅল পারফরমেন্স খুব ভালো যদি বলো। এর মধ্যে থেকে আমার কাকে সব থেকে ভালো লাগলো অবভিয়াসলি সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলকে আমার খুবই ভালো লাগলো। ব্রাজিলের নেইমার, আচ্ছা নেইমার কথা যদি আমার আনো, আমার মনে হয় আগের দিন যে 14 মিনিট উনি খেলেছেন, আমার মনে হয় ওনাকে ওনাকে সেইভাবে বোধ হয় এবছর ওয়ার্ল্ড কাপে পাবো কিনা আমার একটু চিন্তার বিষয়। কেননা কিন্তু তা সত্ত্বেও সবকিছুতেই ওভারঅল এক্সট্রাঅর্ডিনারি খেলছে ভেনিসিয়াস।
0: হ্যাঁ
1: লেভেল অফ ফুটবল অবশ্য তুমি ভাবো নিজের ক্লাব ফুটবলেও ও কিন্তু 15খানা গোল করে।
0: এটা কি অনেকটা সুবিধা হচ্ছে, মানে কোচ কার্লো আনসেলোত্তি রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, ওখানে ভিনিসিয়াসকে পেয়েছেন, এখানে ব্রাজিলে কিছুটা সুবিধা হচ্ছে মনে হয় আনসেলোত্তি?
1: খুবই সুবিধা হচ্ছে, আর অত বড় কোচ, তার কাছে দুটো ইউরোপিয়ান কাপ, সব ট্রফি তার কাছে আছে। তার কাছে শুধু ওয়ার্ল্ড কাপটা নেই, তাই ব্রাজিলও কিন্তু খারাপ খেলবে না। তাই আমরা অধীর আগ্রহে ওয়েট করে থাকবো এই প্রি কোয়ার্টার ফাইনাল থেকে যে টিমগুলো উঠেছে। তারা অলরেডি 3টে ম্যাচ খেলে, 2টো ম্যাচ করে খেলে তারা কিন্তু নিজেকে অ্যাডাস্টাম করে নিয়েছে ম্যাচের সাথে, পরিবেশের সাথে এবং টিম।
0: ঠিক
1: হ্যালো হ্যালো
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: এই তাই ভালো পারফরমেন্স আমরা দেখবো, তাই আমরা অধীর আগ্রহে ওয়েট করে থাকবো প্রি কোয়ার্টার ফাইনালে যে ম্যাচগুলো হবে তার থেকে কে আরো ভালো পারফরমেন্স করবে।
0: একদম টানটান উত্তেজনা এবার।
1: কিন্তু তার সাথেও আরেকটু কথা বলে আমি শেষ করি, মেসি কিন্তু যতই বলো তোমার বেস্ট অলরেডি 5খানা গোল করে সে এগিয়ে আছে, সারা ওয়ার্ল্ড কাপের যত গোল হয়েছে তার মধ্যে এখন 1 নম্বরে আছে। আমি চাইব যেন মেসি এবছর হাইস্ট করা হয়ে ওই ট্রফিটা যেন পাই, ওই ট্রফিটাই কিন্তু আধারা রয়ে গেছে মেসি।
0: ঠিক ঠিক ঠিক একদম। অনেক ধন্যবাদ সুমিত দা আমাদের সঙ্গে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ।

ফুটবল বিশ্বকাপ নিয়ে আমরা বিশেষজ্ঞের মতামত শুনছিলাম প্রাক্তন ভারতীয় ফুটবলার গোলকিপার সুমিত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। আতশকাঁচের তলায় ফুটবল বিশ্বকাপের কথাই হলো।

আসুন এবার যাই বিশ্বকাপ রঙ্গমঞ্চে। বিশ্বকাপ রঙ্গমঞ্চে ক্রীড়াঙ্গনে আমাদের বিশেষ বিভাগ এই ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে। আর বিশ্বকাপ রঙ্গমঞ্চে আজ কিন্তু একটু অন্য ধরনের ঘটনা আপনাদের বলবো। বিশ্বকাপের ইতিহাসে নানা ধরনের ঘটনাবলী ঘটে, আজ একটি আশ্চর্যজনক ঘটনার কথা বলবো। ১৯৫৮র বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সুইডেনে। সুইডেনে অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৮র বিশ্বকাপ। আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে সুইডেনে পৌঁছয়, কিন্তু সুইডেনে পৌঁছানোর পর তারা আবিষ্কার করে যে তাদের যে চিরাচরিত জার্সির রং তা পশ্চিম জার্মানি দলের জার্সির রঙের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কি করা যায়? আজকের দিনে তো প্রত্যেকটি দলের অনেকগুলি কোলে বিভিন্ন ধরনের জার্সি থাকে, বুট থাকে, কিন্তু সেই সময়ে বিশ্বকাপে খেলা দলগুলি এক সেট জার্সি নিয়েই যেত। এবার কি হবে? আজকালকার দিনে এটা কোনো সমস্যাই নয়, কিন্তু সেই সময়, আমি যে কথা বলছি ১৯৫৮র বিশ্বকাপ, সুইডেন বিশ্বকাপের কথা বলছি, তাহলে কি হবে? একটি সমাধান সূত্র বের করা হলো। স্থানীয় সুইডিশ ক্লাব আইএফকে মালমো দলের হলুদ জার্সি আর্জেন্টিনা ধার নিল। স্থানীয় সুইডিশ ক্লাব আইএফকে মালমো দলের হলুদ জার্সি আর্জেন্টিনা ধার নিল। ফুটবল বিশ্বের অন্যতম বড় শক্তি আর্জেন্টিনা বিশ্বকাপের একটি ম্যাচ খেলল সুইডিশ ক্লাব দলের জার্সি পরে। এক অদ্ভুত ঘটনা সেদিন ঘটল বিশ্বকাপে। তবে বর্তমান আধুনিক যুগে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু অকল্পনীয়। বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ ছিল এই ঘটনার কথা।

ফিফা বিশ্বকাপ ফুটবলে এবার জে, কে ও এল গ্রুপের শেষ ম্যাচ। জে গ্রুপে আর্জেন্টিনা বনাম জর্ডান এবং আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার ম্যাচ আগামীকাল ভারতীয় সময় সকাল 7:30। এছাড়া রয়েছে আজ ভারতীয় সময় রাত 2:30 এল গ্রুপের শেষ দুটি ম্যাচ, ক্রোয়েশিয়া বনাম ঘানা এবং ইংল্যান্ড বনাম পানামা। এছাড়া আগামীকাল ভারতীয় সময় ভোর 5:00 মিয়ামিতে পর্তুগাল ও কলম্বিয়ার খেলা গ্রুপ কে তে। এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে কঙ্গো ও উজবেকিস্তান।

ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ বিভাগ এবং নানান ধরনের খবরাখবর তো আপনাদের দিলাম। এবারে খেলার জগতের অন্যান্য কিছু খবরাখবর আপনাদের জন্য। টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে প্রথম জয় পেল আয়ারল্যান্ড। গতকাল বেলফাস্টে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব। ভারতীয় ব্যাটারদের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করলেন আইরিস পেসাররা। প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ড 34 রানে হারাল ভারতকে। দু ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে গেল আয়ারল্যান্ড। প্রথম ব্যাট করে 20 ওভারে আয়ারল্যান্ড 9 উইকেটে 182 রান তোলে। আয়ারল্যান্ড অধিনায়ক লোরান টাকার 36 বলে 50 রান করেন। গারেথ ডেলানি করেন 32 বলে 49 রান। ভারতের পক্ষে হর্ষিত রানা 24 রানে 3টি উইকেট নেন। পেস সহায়ক পিচে ব্যাট করা দুঃসাধ্য ছিল না, কিন্তু ধৈর্য ধরে ব্যাট করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। 148 রানে ভারতের ইনিংস শেষ হয়। একমাত্র উল্লেখযোগ্য রান ওপেনার অভিষেক শর্মার, তিনি 20 বলে 50 রান করেন। 18.5 ওভারে 148 রানে ভারতের ইনিংস শেষ হয়। আয়ারল্যান্ডের পক্ষে অভিষেককারী জয় মুন্দ্রা 26 রানে 2টি উইকেট নেন। এছাড়া ম্যাট হল্যান্ড 28 রানে 3টি, মাহিউ হামফ্রিজ 38 রানে 3টি উইকেট নেন। ঈশান কিশান, তিলক বার্মা, অধিনায়ক শ্রেয়া সাইয়ার, শিবম দুবে কেউই কিন্তু এই ম্যাচে দাগ কাটতে পারেননি। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল দক্ষিণ আফ্রিকা 88 রানে বড় জয় পেল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। 20 ওভারে দক্ষিণ আফ্রিকা 1 উইকেটে 208 রান তোলে। তঞ্জিম ব্রিটস অপরাজিত 114 রান করেন। 20 ওভারে নেদারল্যান্ডস 8 উইকেটে 120 রান তোলে। ফেবে মলকেনবয়ের 41 রান করেন। দক্ষিণ আফ্রিকার আয়াবেঙ্গা খাকা 19 রানে 3টি উইকেট নেন। এর ফলে গ্রুপ এ থেকে সেমিফাইনালে ওঠার জন্য দ্বিতীয় স্থান দখলের ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে এখন লড়াই। গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ট্রেন্ট ব্রিজে চলছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেট টেস্ট। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 438 রান করেছে, আর আজ তৃতীয় দিনে এখনও পর্যন্ত ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 21 রানে এবং জেকব ব্যাথল আজ 74 রানে আউট হয়েছেন। 6 উইকেটে 302 রান করেছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত তারা 136 রানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে নিউজিল্যান্ডের থেকে। আজ জো রুট 21 রানে আউট হয়েছেন। জ্যাকব স্মিথ 1 রানে আউট হয়েছেন। বেন স্টোকস 15 রান করে আউট হয়েছেন। গাস অ্যাটকিনসন এবং হ্যারি ব্রুক তারা ক্রিজে রয়েছেন। হ্যারি ব্রুক 49 আর অ্যাটকিনসন 2 রান করে তারা ক্রিজে রয়েছেন। ইংল্যান্ডের পক্ষে নাথান স্মিথ 3টি উইকেট নিয়েছেন। উইল ওরুর কি 2টি উইকেট নিয়েছেন। 1টি উইকেট নিয়েছেন জে পলকেস। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। আবার ঠিক আগামীকাল এই সময় কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন শুনলেন। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়।

মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে সাঁওতালি নাটক।

আকাশ বাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কাটুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তাড়ি আখড়া নিতুক দপে আঁচমা গায়ান তেহেঞাক গায়ান দো হুলসু সেঙ্গেল অলকাদায় শান্তিময় হাঁসদা সাপড়াওয়াকাদায় রাবণ বাস্কে গায়ান হুলসু সেঙ্গেল।

0: ᱦᱚᱲᱟᱨᱮ ᱢᱤᱫ ᱪᱩᱯᱩᱫ ᱦᱚᱸ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱢᱟᱦᱟᱡᱚᱱᱟᱜ ᱫᱟᱫᱚᱱ ᱦᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱡᱚᱛᱚ ᱦᱩᱲᱩ ᱪᱟᱵᱟᱭᱮᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱮᱨᱟ ᱩᱨᱩ ᱪᱮᱫᱤᱧ ᱡᱚᱢ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ ᱴᱷᱤᱠᱟᱹᱱ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱢᱟᱦᱟᱡᱚᱱᱮ ᱞᱟᱹᱭᱫᱟ ᱟᱨᱚ ᱦᱩᱲᱩᱭ ᱧᱟᱢᱟ ᱪᱮᱫᱤᱧ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱚᱠᱟᱨᱮ ᱪᱮᱫᱤᱧ ᱧᱟᱢᱟ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱧ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱠᱩᱨᱩᱯ ᱤᱫᱤᱭᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱡᱚᱵᱚᱨᱡᱚᱥᱛᱤ ᱛᱟᱞᱟ ᱨᱮᱫᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱵᱟᱧᱪᱟᱣᱞᱮ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱮ ᱦᱟᱲᱢᱟ ᱦᱟᱲᱢᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱢᱮᱭᱟ
0: ᱦᱳᱭ ᱢᱟᱦᱟᱡᱚᱱ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ
1: ᱦᱟᱲᱢᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱵᱟᱹᱠᱤ ᱦᱩᱲᱩ ᱫᱚ ᱛᱤᱥᱮᱢ ᱮᱢᱟᱹᱧ ᱠᱟᱱᱟ
0: ᱟᱨᱦᱚᱸ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱵᱩ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱲᱩᱧ ᱟᱹᱜᱩ ᱞᱮᱫᱟ ᱚᱱᱟ ᱛᱚ ᱡᱷᱚᱛᱚᱧ ᱦᱟᱞᱟ ᱟᱠᱟᱫ ᱛᱟᱢᱟ
1: ᱚᱠᱟᱨᱮᱢ ᱮᱢ ᱠᱮᱫᱟ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱵᱟᱹᱠᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱢᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱧᱮᱞᱢᱮ ᱠᱷᱟᱛᱟ ᱟᱹᱜᱩ ᱞᱮᱫᱟᱢ 10 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱟᱥᱚᱞ ᱛᱚ ᱦᱩᱭᱮᱱ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ 20 ᱟᱲᱟ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱫᱚ ᱚᱦᱚᱧ ᱮᱢ ᱠᱚᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱫᱟᱫᱚᱱ ᱦᱟᱞᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱚᱜᱼᱡᱚᱜᱛᱮ ᱦᱩᱲᱩᱧ ᱥᱚᱝ ᱪᱟᱵᱟᱣᱟᱫ ᱢᱮᱭᱟ ᱮᱱᱦᱚᱸ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ ᱜᱮ ᱵᱟᱝ ᱦᱟᱞᱟ ᱞᱮᱱ ᱛᱟᱢᱟ
1: ᱤᱧ ᱫᱚ ᱪᱮᱫ ᱤᱧ ᱪᱤᱠᱟᱹ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱢᱟᱜ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱞᱩᱠᱤ ᱠᱷᱟᱛᱟ ᱜᱮ ᱛᱚᱧ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱟᱢᱴᱷᱮᱱ ᱯᱟᱣᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ 20 ᱟᱲᱟ ᱦᱩᱲᱩ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱫᱚ ᱚᱦᱚᱧ ᱮᱢ ᱠᱚᱜᱼᱟ ᱟᱞᱮ ᱢᱩᱨᱠᱷᱚ ᱦᱚᱲ ᱮᱲᱮᱭᱮᱫ ᱞᱮᱭᱟ ᱯᱮ ᱡᱷᱚᱛᱚ ᱟᱯᱮ ᱥᱤᱵᱚᱲ ᱤᱫᱤᱭᱮᱫ ᱛᱟᱞᱮᱭᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱤᱫ ᱪᱩᱯᱩᱱ ᱦᱚᱸ ᱡᱚᱢᱟᱜ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱮᱨᱟ ᱩᱨᱩ ᱪᱮᱫ ᱞᱮ ᱡᱚᱢᱟ
1: ᱵᱟᱢ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱠᱟᱜᱚᱡᱽ ᱨᱮ ᱴᱤᱯ ᱪᱟᱯ ᱮᱢ ᱜᱚᱫ ᱠᱟᱜ ᱢᱮᱥᱮ ᱟᱨ ᱡᱚᱢᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱟᱵᱽ ᱤᱧ ᱴᱷᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱵᱷᱮᱡᱟ ᱠᱟᱠᱚᱢᱮ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱟᱵᱽ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
0: ᱵᱟᱝ ᱵᱟᱹᱵᱩ ᱟᱯᱮ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱞᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱮᱨᱟ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚᱣᱟᱜ ᱢᱟᱹᱱ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱦᱟᱞᱮ ᱵᱩᱞᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱡᱷᱚᱛᱚ ᱟᱯᱮ ᱞᱩᱴᱮᱫ ᱛᱟᱞᱮᱭᱟ
1: ᱵᱟᱢ ᱴᱤᱯᱟ ᱵᱮᱡᱟᱭ ᱡᱟᱞᱤᱢᱟ ᱩᱫᱩᱜ ᱮᱫᱟ ᱛᱚ ᱥᱤᱯᱟᱹᱦᱤ ᱢᱟᱥᱟᱵᱮ ᱢᱮ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱟᱭ ᱴᱤᱯᱟ
2: জঙ্গলি
3: সন্তর আম আলে শেতাম মেতালিয়া বেজায় জালিম উদুগ কেন জঙ্গলি ভূত জালিম লং উদুগ তামা
1: বেশ জাজেলে লেগেত কান কামি বান চেলা আপেরেন গুতি তো বাং কানালে নিতো তম বুঝে দাও তো বীরে তাহাকে তারুপ ঠাঁ লড়াই রেনা দশা
2: আপেলে কেন সেতা তুই নিয়েলতে সান্তার কত বাং কো বতর আকাই থি তি তল মেনা তিনি আমেনতে বাংখান বনার পাপিং সিপি গজ কি বিনা
3: জঙ্গলি সন্তর আডি পে ইতি লাকানা বাং ইতি লং চাবাই তাপেয়া অকয়া এলাকারে মেনা পেয়া বাং পে বড়য় ইন হয়োক কানুইন মহেশ দারোগা যাহায়া নিতুম আজম লেখান সেটা কুশি মিতে দাগ কুঞ্জুয়া আর নুকু পেটেজ মানমি গুজুক লাগিদ ইলো মনা কাকানা সিপাহি মা আচ্ছা লেখা কেড়ে কিনতে
1: ছেলে বাবা থাকিন গরব না ধমক বিন জামেরা তো নিত কথা লেখাতে বিন কামি লেখান আড়াক কামি নালে মা মানে কাগজ যে টিপ ছাপ ভোট কামে মা
4: বাংলি টিপা সান্তার কু গুজলে এন্ড্রিও আপে জাগা লতার তো বাংলে তাই না
1: গুজুক গেপে কুশিয়াগ কানা বাং জঙ্গলি সন্তর
2: আপেলকান নাহাচারি লালচিয়া সেতা জাঙ্গা লাতার দো সন্তর কো দো বান কো তাহেন বেজাতি
3: আচ্ছা নিত্রে হো জালিম বাং চাওয়ালেন তাবি না সিপাহি মা গহর কিনপে ভাগলপুর ইদিকাতের সাদম চুপিরে তল কাতের গহর কিন হইওয়া মারিজ দা ললকাতের মুরে দুলাকিন হইওয়া নেলইন জঙ্গলি শান্তরা তিন তাকিন ধমক
5: ᱦᱤᱞᱤ ᱮ ᱦᱤᱞᱤ ᱫᱮᱱ ᱥᱮ ᱢᱤᱫ ᱞᱚᱴᱟ ᱫᱟᱜ ᱤᱢᱟᱹᱧ ᱢᱮ
6: ᱚ
5: ᱚ ᱫᱟᱫᱟ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱪᱮᱫ ᱮᱢ ᱠᱷᱮᱛ ᱯᱚᱴᱚᱢ ᱮᱫᱟ
6: ᱵᱚᱠᱚᱧ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱨᱩᱣᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱞᱟᱛᱟ ᱠᱚ ᱚᱸᱰᱮᱱ ᱠᱚ ᱦᱚᱲ ᱥᱟᱶ ᱠᱚ ᱧᱟᱯᱟᱢ ᱞᱮᱱᱟ ᱚᱸᱰᱮ ᱜᱮ ᱠᱷᱚᱵᱚᱨ ᱧᱟᱢ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮᱜᱮ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱧᱮᱧᱮᱞᱤᱧ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ
5: ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱨᱩᱣᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱫᱟᱫᱟ ᱤᱧ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱧᱮᱧᱮᱞᱤᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
6: ᱵᱟᱝ ᱵᱚᱠᱚᱧ ᱟᱢ ᱫᱚ ᱱᱮᱢ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱡᱤᱨᱟᱹᱣ ᱞᱮᱱ ᱢᱮ
5: ᱫᱟᱫᱟ ᱫᱩᱞᱟᱹᱨᱤᱱ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱨᱩᱣᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱤᱧ ᱫᱚ ᱪᱤᱠᱟᱹᱛᱤᱧ ᱡᱤᱨᱟᱹᱜᱼᱟ ᱫᱟᱫᱟ
6: ᱵᱚᱠᱚᱧ ᱟᱢ ᱦᱚᱸᱢ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱚᱠᱚᱭ ᱧᱮᱞ ᱠᱚᱣᱟ ᱟᱞᱟᱝ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱫᱟᱹᱦᱤᱠ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱥᱟᱹ ᱥᱮᱸᱜᱮᱞ ᱛᱮᱦᱮᱧ ᱡᱩᱞ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱩᱥᱠᱩᱨᱟᱜ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱦᱟᱹᱨᱥᱩᱲ ᱜᱚᱫᱚᱜᱼᱟ ᱵᱚᱠᱚᱧ
7: ᱥᱤᱫᱩ ᱫᱟᱫᱟ ᱠᱟᱹᱱᱩ ᱫᱟᱫᱟ
6: ᱵᱚᱠᱚᱧ ᱚᱠᱚᱭ ᱦᱚᱦᱚᱭ ᱫᱟ ᱵᱚᱠᱚᱧ
7: ᱧᱮᱞᱮ ᱢᱟᱥᱮ
6: ᱢᱟᱥᱮ ᱢᱟᱥᱮ ᱚᱱᱛᱮ ᱠᱚᱭᱚᱜᱮᱢ ᱦᱟᱯᱮ ᱟᱨ ᱦᱚᱸ ᱚᱠᱚᱭ ᱪᱮᱫ ᱠᱷᱚᱵᱚᱨᱮ ᱠᱩᱡᱤᱫᱟ
7: ᱠᱟᱹᱱᱩ ᱫᱟᱫᱟ
5: ᱦᱟᱯᱮ ᱥᱮ ᱟᱯᱮ ᱚ ᱞᱟᱲᱭᱟ ᱵᱚᱠᱚᱧ ᱟᱲᱟᱝ ᱞᱮᱠᱟᱧ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟ ᱫᱟᱫᱟ
6: ᱞᱟᱲᱭᱟ ᱵᱚᱠᱚᱧ ᱟᱞᱠᱟ
5: ᱪᱮᱫᱟᱜ ᱱᱚᱝᱠᱟ ᱫᱚ ᱦᱚᱦᱚ ᱟᱹᱜᱩᱭᱮᱫᱟ ᱪᱮᱫ ᱪᱤᱠᱟᱹ ᱟᱠᱟᱱ ᱛᱮ ᱦᱟᱯᱮ ᱥᱮ ᱦᱟᱯᱮ
7: ᱥᱤᱫᱩ ᱫᱟᱫᱟ ᱠᱟᱹᱱᱩ ᱫᱟᱫᱟ
5: ᱪᱮᱫ ᱪᱤᱠᱟᱹ ᱟᱠᱟᱱᱟ ᱞᱟᱲᱭᱟ ᱵᱚᱠᱚᱧ ᱤᱥ ᱚᱠᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱭ ᱜᱷᱟᱹᱞ ᱠᱮᱫ ᱢᱮᱭᱟ ᱚᱠᱚᱭ ᱯᱟᱯᱤ ᱠᱟᱭᱫᱤ ᱥᱮᱸᱜᱮᱞ ᱮ ᱛᱤᱫᱚᱭ ᱞᱟᱦᱟ ᱮᱫᱟᱭᱟ ᱤᱥ ᱜᱚᱴᱟ ᱦᱚᱲᱢᱚ ᱢᱟᱭᱟᱢ ᱟᱠᱟᱱᱟ
7: ᱥᱤᱫᱩ ᱫᱟᱫᱟ ᱠᱟᱹᱱᱩ ᱫᱟᱫᱟ ᱦᱟᱲᱢᱟ ᱢᱟᱨᱟᱝ ᱵᱟ ᱟᱨ ᱜᱟᱨᱜᱩ ᱫᱟᱫᱟ ᱛᱟᱹᱠᱤᱱ ᱫᱚᱢᱮ ᱠᱚ ᱫᱟᱞᱮᱫ ᱠᱤᱱᱟ
6: ᱫᱚᱢᱮ ᱠᱚ ᱫᱟᱞᱮᱫ ᱠᱤᱱᱟ ᱚᱠᱚᱭ ᱚᱠᱚᱭ ᱯᱟᱯᱤ ᱠᱟᱹᱭᱫᱷᱤᱭᱟ ᱱᱩᱱᱟᱹᱜ ᱛᱟᱭ ᱫᱤᱞ ᱵᱩᱨᱩᱢ ᱵᱤᱧᱮ ᱦᱩᱰᱜᱟᱹᱣ ᱵᱮᱨᱮᱫ ᱠᱟᱱᱟ
7: ᱩᱱᱠᱤᱱ ᱠᱮᱱᱟᱨᱟᱢ ᱟᱨ ᱢᱚᱦᱮᱥ ᱛᱟᱨᱚᱜᱟ
6: ᱢᱚᱦᱮᱥ ᱛᱟᱨᱚᱜᱟ
7: ᱪᱮᱫ ᱠᱟᱜᱚᱡᱽ ᱨᱮ ᱦᱟᱲᱢᱟ ᱢᱟᱨᱟᱝ ᱵᱟ ᱵᱟᱭ ᱴᱤᱯᱞᱮᱫ ᱛᱮ ᱛᱚᱞ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚ ᱫᱟᱞ ᱠᱮᱫᱮᱭᱟ
6: ᱠᱚ
7: ᱟᱨ ᱜᱟᱨᱵᱩ ᱫᱟᱫᱟ ᱦᱚᱸ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱭ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱ ᱛᱮ ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱫᱟᱨᱚᱜᱟ ᱫᱚᱢᱮ ᱛᱷᱟᱹᱭᱟᱹ ᱠᱮᱫᱮᱭᱟ ᱥᱤᱯᱟᱹᱦᱤ ᱴᱷᱮᱱ ᱫᱟᱞ ᱦᱚᱪᱚ ᱠᱮᱫᱮᱭᱟ
5: ᱫᱟᱲᱮᱭᱟ ᱵᱚᱠᱚᱧ ᱭᱟ ᱮᱱ ᱨᱮᱦᱚᱸ ᱛᱷᱤᱨ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱯᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱛᱮ ᱵᱟᱝᱯᱮ ᱥᱟᱢᱟᱜ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱚᱣᱟ
7: ᱮᱠᱞᱟ ᱛᱮᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱫᱟᱫᱟ ᱠᱚᱲᱟ ᱠᱚ ᱡᱚᱛᱚ ᱵᱤᱨ ᱛᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱯᱟᱱᱤᱵᱟᱹᱦᱩ ᱵᱷᱤᱱᱴ ᱭᱟᱛᱮ ᱞᱟᱦᱟ ᱞᱮᱱᱟᱭ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱵ ᱨᱮ ᱪᱷᱩᱴᱤᱭᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱠᱤᱱ ᱛᱷᱟᱹᱭᱟᱹ ᱵᱷᱤᱸᱫᱟᱹᱲ ᱠᱮᱫᱮᱭᱟ ᱤᱧ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱹᱯᱤ ᱥᱟᱵ ᱠᱟᱛᱮᱧ ᱫᱟᱹᱲ ᱫᱤᱞᱮᱫ ᱜᱮᱭᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱟᱹᱧ ᱫᱟᱲᱮᱭᱟᱫᱟ ᱫᱟᱫᱟ ᱚᱱᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱵᱮᱱ ᱴᱷᱮᱱ ᱞᱟᱹᱞᱤᱧ ᱛᱤᱲ ᱟᱹᱜᱩ ᱠᱟᱫᱟ ᱫᱟᱫᱟ
5: ᱫᱟᱫᱟ ᱫᱟᱫᱟ ᱟᱫᱚ ᱵᱤᱞᱚᱢ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱯᱟᱱᱤ ᱦᱤᱞᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱨᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱪᱚᱠᱚ ᱪᱟᱞᱟᱣᱟ ᱢᱟ ᱟᱢ ᱫᱚ ᱞᱟᱲᱭᱟ ᱵᱚᱠᱚᱧ ᱨᱟᱱ ᱵᱟᱲᱟ ᱠᱟᱛᱮ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱧᱮᱧᱮᱞ ᱪᱟᱞᱟᱜ ᱢᱮ ᱤᱧ ᱫᱚᱧ ᱫᱟᱹᱲ ᱤᱫᱤ ᱞᱮᱜᱮ ᱯᱟᱱᱤ ᱦᱤᱞᱤ ᱫᱚ ᱧᱮᱞ ᱠᱤᱱᱟᱹᱧ ᱩᱱᱠᱤᱱ ᱯᱟᱯᱤᱭᱟᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱛᱟᱠᱤᱱ ᱡᱟᱹᱞᱤᱢ
6: ᱵᱟᱝ ᱵᱚᱠᱚᱧ ᱵᱟᱝ ᱮᱠᱞᱟ ᱨᱮ ᱤᱧ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱪᱟᱞᱟᱣ ᱦᱚᱪᱚ ᱟᱢᱟ ᱚᱦᱚᱧ ᱠᱚᱭᱚᱜ ᱜᱚᱫ ᱠᱮᱢᱟ ᱮᱥᱠᱟᱨ ᱫᱚ
5: ᱫᱟᱫᱟ ᱤᱧ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱚ ᱟᱞᱚᱢ ᱵᱷᱟᱹᱵᱤᱛᱚᱜᱼᱟ ᱛᱷᱩᱢ ᱤᱢᱟᱹᱧ ᱢᱮ ᱫᱟᱫᱟ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩ ᱧᱩᱢ ᱠᱟᱛᱮᱫ ᱫᱟᱹᱲ ᱤᱫᱤᱭᱟᱹᱧ ᱩᱱᱠᱤᱱ ᱠᱟᱹᱭᱫᱤ ᱢᱚᱦᱮᱥ ᱫᱟᱨᱜᱟ ᱟᱨ ᱞᱟᱞᱚᱪᱤᱭᱟᱹ ᱠᱮᱱᱟᱨᱟᱢ ᱫᱟᱨᱟᱢ ᱫᱩ ᱟᱢ ᱫᱚ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱧᱮᱞ ᱟᱹᱜᱩᱭᱮᱢ ᱛᱚᱵᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱟᱞᱚᱢ ᱞᱟᱹᱭᱟᱭᱟ ᱟᱨ ᱪᱟᱞᱟᱜ ᱡᱚᱠᱷᱟᱱ ᱤᱫᱤ ᱛᱚᱨᱟᱭ ᱢᱮ ᱤᱧᱟᱹᱜ ᱛᱷᱩᱢ ᱢᱮᱥᱟ ᱪᱷᱟᱴᱠᱟ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱡᱟᱢᱵᱤᱨ ᱵᱟᱦᱟ
7: ᱫᱟᱫᱟ ᱟᱫᱚ ᱮᱠᱷᱟ ᱞᱟᱞᱚ ᱵᱤᱱ ᱯᱤᱞᱚᱢᱟ
6: ᱦᱮᱸ ᱵᱚᱠᱚᱧ ᱟᱫᱚ ᱵᱤᱞᱚᱢ ᱫᱚ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧ ᱟᱫᱚ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱤᱧ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱫᱮᱜ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱭᱳ ᱵᱟᱨᱟᱵᱟᱨᱤ ᱩᱱᱤ ᱯᱟᱱᱤ ᱦᱤᱞᱤᱫᱟᱹᱭ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱞᱮᱠᱟᱱ ᱟᱨᱦᱚᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱩᱱᱠᱩ ᱯᱟᱯᱤ ᱠᱟᱹᱭᱫᱷᱤᱭᱟᱜ ᱞᱟᱞᱚᱪ ᱥᱮᱸᱜᱮᱞ ᱛᱮᱠᱚ ᱞᱚ ᱛᱚᱨᱚᱡᱚᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱢᱚᱦᱟᱡᱚᱱ ᱫᱟᱨᱚᱜᱟ ᱡᱚᱢᱤᱫᱟᱨ ᱠᱚᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱵᱚᱭᱦᱟ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ
5: ᱫᱟᱫᱟ ᱢᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱫᱚ ᱮᱠᱟᱞ ᱟᱞᱚ ᱵᱤᱱ ᱵᱤᱞᱚᱢᱟ ᱤᱧ ᱫᱚ ᱦᱚᱯᱚᱱ ᱢᱟᱹᱭ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱢᱤᱨ ᱵᱟᱦᱟ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩᱣᱟᱜ ᱛᱷᱟᱱ ᱨᱤᱧ ᱟᱸᱡᱞᱮ ᱦᱚᱴᱚ ᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱹᱵᱤᱱ ᱦᱚᱸ ᱢᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮ ᱦᱤᱡᱩᱜ ᱵᱤᱱ
6: ᱦᱳᱭ ᱵᱚᱠᱚᱧ ᱢᱟ ᱪᱟᱞᱟᱜ ᱢᱮ ᱟᱨ ᱪᱟᱞᱟᱜ ᱞᱟᱦᱟᱨᱮ ᱚᱱᱟ ᱥᱮᱸᱫᱽᱨᱟ ᱴᱟᱢᱟᱠ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱨᱩ ᱥᱟᱰᱮ ᱦᱚᱴᱚ ᱠᱟᱜ ᱢᱮ ᱡᱮᱢᱚᱱ ᱡᱷᱚᱛᱚ ᱠᱚᱲᱟ ᱠᱚ ᱦᱮᱡ ᱡᱟᱣᱨᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱢᱟ
7: ᱦᱳᱭ
6: ᱪᱷᱟᱴᱠᱟ ᱨᱮᱵᱚᱱ ᱫᱟᱨᱟᱢ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱠᱮᱱᱟᱨᱟᱢ ᱟᱨ ᱢᱚᱦᱮᱥ ᱫᱟᱨᱚᱜᱟ ᱨᱮᱱ ᱥᱤᱯᱟᱹᱦᱤ ᱠᱚ
7: ᱫᱟᱫᱟ ᱟᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ ᱚᱲᱟᱜ ᱨᱮᱫᱚ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱠᱚᱣᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ ᱵᱷᱟᱜᱚᱞᱯᱩᱨ ᱪᱟᱞᱟᱜ ᱦᱚᱨ ᱠᱚ ᱥᱟᱵ ᱟᱠᱟᱫᱟ

0: 신가 따라 꼬비 루이가 지다 그만 사고 앞이 나옵니다. 제치가 그래.
1: 뭐하고 안 좀 따본 배. 라디아 바보 커버라 구우거라 하르마마랑 바르갈 부다다다 긴도메고 나라카키나 게나람 아르모헤스 다르와렌 시바히고 পানি হৃদয় চেতারে না হাজার কো চালাও কাদা গর্ব দাদা তাকিন ভাগলপুর তে কত লে দিয়ে কিনা নিতু উনকু দারাম হইও তাবনা ছাড়াও কিন হইও তাবনা উনকু না হাজারি সিপাহি কোঠেন চলো চলো চলো
2: উনকু পাপি উদো আকুয়া বন সন্তাল কো দাদা জাপিক কাতে দো বানু কোয়া এবে না কানা কো কিনারাম আর মহেশ তারগা মায়াম তে গবাবন আবা নোয়া কবি আর তারওয়ারি
1: গবাবন নোয়া কবি তারওয়ারি চলো তবন উনকু বিদেশি সেতা উনকু বিদেশি সেতা লাগা লাগিতে উদু আকোয়া বন সান্তারে কেন বুঝুক তবাং কো বাড়ায়া গগই হো বাড়ায়া চলব
3: লাড়িয়া বকইন লাড়িয়া বকইন আম তো লাড়িয়া বকইন আম তো তাহেন মে হিলি মে হেজ লেন খান লে আই মে সেতরা চালায় না বয়া কো মা মিথ মারাং বুরু জুম কাতে লে তাবন পে মারাং বুরু জিতকর
4: জিতকর জিতকর
3: মারাং বুরু জিতকর
4: জিতকর জিতকর
3: মারাং বুরু জিতকর
4: জিতকর জিতকর

0: সিপাহী চলো দাল দাল তে দিকিন পে জঙ্গলি সাঁওতাল বাংলা বাড়াইয়া মহেশ দারোগা তিনক তাই দেমাক পেটে মানমি আড়ি জালিম কো উদুগক কান দাল দাল তে ছতন সজিক
1: চেলে নিত গরব না ধমক বিন নামে দত বুগি বুগি তিন মেতাক বিনা নান ইয়া কথা লুতু থেকে বাং মিন লেবেট লেদা নিত না লাইবেন ইয়া কথা লাগাতে বিন কামি লেখান
2: তো বিদেশি রিন জাঙ্গা জাল সেতা আপে সাং রোল হো পাপ গিয়া
0: জঙ্গলে ফুট বেজায় জালিমে মতো কানা দেয়া হাটটা উর কাতে বুলুং মারিস লাং ছুড়ি ও মা
3: কটি দা
0: দা
3: দা মন পে চিতাং তে কোড়া মোড়ে যো কান লেকে নি কেউ দা
1: দা লে মা বে মা মানো কাগজ টিপ সেই গট কামে মা লাগান লাগান তে টিপ মে
3: দা দা দা কটি দা মন পে দা দা
2: গুজুগ আলে এন্তেরহ আপেয়া জম কাতে তো বাংলে বাঁচা আপেয়া জাঙ্গা লাতার তো বাংলে তাহেনা
0: চংলে কুথকার নিতে হো বহুত বং চবালেন তমা সিপাহি মা গহর কিন পে নতুন তো ভাগলপুর তে ইদি হই ও এল তাকুন জংলি শান্তর ইন তাক জালিম ইন হই কানন
4: বয়া কো আপে তো কোনাটা হর তেলা হাপে সাঙ্গি আলাং আজু ওতে আনু দাদা মা আম তো কোনাটা হর তে দিকম আলে তো মাটা হর তেলা লাহা চালা কানা এল কপে মিটটো হু আলো কো দড় দাড়ে আমা যত মা খিতি খিতে কাতে নেই দা রে বন আতু গট কাকো বয়া কো মা লেই তাবন পে মারাং বুরু জিত কর
5: জিত কর জিত কর
4: মারাং বুরু জিত কর
5: জিত কর জিত কর
4: মারাং বুরু জিত কর
5: জিত কর জিত কর কানো
0: কয় কয় গোলমালিদা গোলমালিদা কিছু কালে কাজ

শুনলেন সাঁওতালি নাটক। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজকের আকাশ সাধারণত মেঘলা, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী চূড়ামণি মুর্মু এবং সম্প্রদায়। সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠান কিন্দ্রী, স্বরচিত ছোট গল্প বলেছেন বাপ্পাদিত্য বেসরা, লোকগীতি সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:38 কৃষক ও তার পরিবার, মানসিক স্বাস্থ্য সাক্ষাৎকার ডক্টর দেবাশিস দাস সঙ্গে রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 7:00 শুনবেন কৃষি কথার আসর, কৃষি তথ্য পরিষেবা আলোচনা গৌতম মণ্ডল সাফিউল হাসনাত সঙ্গে রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 শুনবেন নাটক নেফা সুন্দরী নেফা, রচনা ও প্রযোজনা বাসুদেব বসু। 9:30 কবিতার জন্য, অংশগ্রহণে পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার এবং তন্ময় ভট্টাচার্য। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলনে সন্তুর, শিল্পী প্রভাত মুখোপাধ্যায়, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত 11:00 শুনবেন গজল, শিল্পী সুস্মিতা গোস্বামী। রাত 11:10 আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: সঞ্চিতা প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, সন্ধ্যে 7:10 রাগ প্রধান গান শিল্পী সুস্মিতা গোস্বামী, 7:30 দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 শুনবেন কহকশান উপস্থাপনায় আফতাব আলম, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না, পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা পনসাই মরেগেল তুরুই গাডুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উছেন তালমাখন আজমিত তাবনাপে সাঁতারি আখড়া নিতগা সাঁতারি আখড়া রে দেবে আজমা চূড়ামণি মুরমু আর সাঁওতেন কোয়া হুল সেরিং সেরিং রে দো মেনা কিনা চূড়ামণি মুরমু আর পানমণি বাস্কে

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। হাওড়ার আমতার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়া গ্রামে আজ আনুষ্ঠানিকভাবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের সূচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার সদ্য নির্বাচিত বিধায়ক অমিত সামন্ত। প্রকল্পের অধীনে গ্রামে পুকুর কাটার কাজে প্রায় 11.5 লক্ষ টাকা খরচ হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন 2026 আগামীকাল নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। সম্মেলনের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ধরনের সম্মেলন দেশে এই প্রথম হতে চলেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, বরিষ্ঠ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা যোগ দেবেন। ভিবিজি রামজি আইনের বাস্তবায়ন, গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া জোরদার করা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসবে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইল ফলক স্থাপন করল ICAR কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কৃষক সভায় আজ ইলিশ মাছের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম RAS এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সভাপতিত্ব করেন সিবার অধিকর্তা ডক্টর কুলদীপ কে লাল। অনুষ্ঠানে জৈব সার, মাছের খাবার এবং হিলসা মিশন সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত আসবাবপত্রগুলিকে সযত্নে রাখার জন্য ফের মিউজিয়ামের দাবি তুললেন নেতাজির পদধূলিতে ধন্য ও স্মৃতিবিজড়িত পূর্ব বর্ধমানের কালনার জ্ঞানানন্দ মঠ কর্তৃপক্ষ। কালনার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার আজ মঠে দর্শনে প্রণামে যেতে তাঁর কাছে এই দাবি রাখেন মঠের দায়িত্বে থাকা নিত্য প্রেমানন্দ মহারাজ। উল্লেখ্য, নেতাজি 1930 সালে দুদিন দুরাত এই মঠে কাটিয়েছিলেন। তাঁর ব্যবহৃত চেয়ার, চৌকি ইত্যাদি আজও সযত্নে রক্ষিত রয়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গতকাল রাতে 5 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী BSF। ধৃতদের আজ ভগবানগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 11:20 থেকে বিকেল 5:20 পর্যন্ত মোট 360 মিনিট ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আগামীকাল কাটোয়া ব্যান্ডেলের মধ্যে 3 জোড়া, হাওড়া কাটোয়া ব্যান্ডেল নৈহাটি মেমারি হাওড়া পান্ডুয়া হাওড়ার মধ্যে 1 জোড়া করে আপ ডাউন ট্রেন বাতিল থাকবে। এছাড়াও হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 37924 ডাউন কাটোয়া হাওড়া লোকাল পরিবর্তিত সময় চলবে বলে রেল সূত্রের খবর। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘণ্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় 160 মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে 123 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি।

0: কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আগামী দুদিনে তাপমাত্রার বিশেষ কিছু হেরফের ঘটবে না। কৃষিকাজের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকাল প্রায়শই আমরা দেখি, কিন্তু গ্রামে গঞ্জে হোক কিংবা শহরে, যে একটা মানসিক দিক থেকে কোনো প্রকার দুর্বলতা যেন আমাদের গ্রাস করছে, আমরা যেন অবসাদগ্রস্ত হয়ে পড়ছি, কিন্তু কি করে বেরোবো তার থেকে, কি করে আমরা মানসিক সুস্থ থাকব এবং শারীরিকভাবে সুস্থ থাকব, কর্মক্ষম থাকব, সেসব নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দাস। ডাক্তার দাস, নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি,
2: মানসিক স্বাস্থ্য মানুষ এবং শরীরের থেকে বিচ্ছিন্ন নয়। এ বিষয়ে বলতে গেলে প্রথমে আমাদের WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার একটা কথা স্মরণ করে নিতে হবে। সেখানে বলা আছে, আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ শুধুমাত্র রোগ মুক্ত থাকা এটাই স্বাস্থ্যের লক্ষণ নয়, সামগ্রিকভাবে শরীরের দিক থেকে, মনের দিক থেকে এবং সামাজিকতার দিক থেকে যিনি সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সাধারণ, সম্পূর্ণ স্বাভাবিক, তিনিই প্রকৃত স্বাস্থ্যবান। এবং তার সঙ্গে আর একটা কথাও মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভিন্ন হতে পারতে পারে না।
1: আচ্ছা,
2: তো সে কারণের জন্য মানসিক স্বাস্থ্য অবশ্যই শরীরের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা যদি এবার আসি যে মানসিক স্বাস্থ্য তাহলে আমরা কাকে বলবো বা মানসিকভাবে সুস্থ কোন মানুষকে বলবো,
1: ঠিক ঠিক,
2: তা আমরা সেটা বলতে পারি যে ব্যক্তি উদ্বেগ এবং উত্তেজনা মুক্ত, যিনি দক্ষতার সঙ্গে তার পারিবারিক, সামাজিক, তার বিভিন্ন চাপের সম্মুখীন হতে পারেন এবং চারপাশের পরিবেশ ও মানুষজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করতে পারেন, সেই ব্যক্তিকে আমরা মানসিক সুস্বাস্থ্যের অধিকারী বলি। আর যে পদ্ধতির মাধ্যমে তিনি এই পর্যায়টাতে উত্তীর্ণ হন বা পর্যায়টা তিনি থাকতে পারেন, তাকেই আমরা বলবো যে তার মানসিক স্বাস্থ্য।
1: তো একটু আপনার কাছে জানতে চাইব যে মানসিক স্বাস্থ্যটা বিঘ্নিত হওয়ার কারণগুলো কী কী, সম্ভাব্য কারণগুলো কী কী?
2: আগে কারণ জানতে গেলে আমাকে মানসিক স্বাস্থ্যের লক্ষণ যেগুলো, মানে সুস্বাস্থ্যের অধিকারী তার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাই সেটা যদি বলে নিই, তাহলে পরে আমাদের বলতে সুবিধে হবে তার থেকে ডেভিয়েশন কোথায় হচ্ছে।
1: বেশ বেশ, আপনি তাই বলুন।
2: ঠিক, তাহলে মানসিক স্বাস্থ্যের লক্ষণ কি, না যিনি যথাযথভাবে শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আবেগগত এবং সামাজিক বিকাশ বজায় রাখতে পারছেন। বৌদ্ধিক মানে তার বুদ্ধিমত্তা, বুদ্ধি দিয়েই আমরা চলি এবং সেই জন্যই জীবজগতের সবার উপরে মানুষের স্থান। তার সঙ্গে সঙ্গে কি, তিনি আত্মনির্ভরশীল হবেন, তার আত্মমর্যাদার জ্ঞান যথেষ্ট ভালো থাকবে এবং আত্মসচেতন হবে, অর্থাৎ তিনি কি করছেন, কি বলছেন সেই বিষয়ে তিনি যথেষ্ট দায়িত্ববান হবেন। তিনি যুক্তিবাদী হবেন, যে কেউ বললেই সেটা বিশ্বাস করে নেওয়া নয়, সেটা যুক্তির দাঁড়িপাল্লায় মেপে তবে তিনি করবেন, তার বিচারবোধ ঠিক থাকবে। প্রত্যেক দিনে তিনি একটি রেগুলারের নিয়মমাফিক জীবন যাপন করবেন। তিনি উদ্যমী এবং পরিশ্রমী হবেন, তিনি তার লক্ষ্য স্থির এই বিষয়টার সম্বন্ধে যথেষ্ট রকমের দক্ষ হবেন এবং সেই লক্ষ্যের প্রতি অবিচল থাকবেন। তিনি সামগ্রিকভাবে বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণ করবেন। তিনি শান্ত, ধৈর্যশীল এবং যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবেন।
1: আচ্ছা,
2: এই লক্ষণগুলোই হচ্ছে মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ। এবার যদি আমরা বলি যে সেখান থেকে বিচ্যুতি কী কীভাবে ঘটতে পারে।
1: ঠিক,
2: সাধারণভাবে এই যেগুলো আমাদের দীর্ঘস্থায়ী রোগ কিংবা যেগুলো সংক্রামক ব্যাধি নয়। আপনি জানেন যে এখন সংক্রামক ব্যাধির থেকে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য বিভাগের কাছে যেগুলো সংক্রামক ব্যাধি নয়, অর্থাৎ শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন গণ্ডগোলের জন্য যে রোগ সৃষ্টি হয়, যেমন ধরুন ডায়াবেটিস, যেমন ধরুন শ্বাসকষ্টের সমস্যা, প্রেশার বেশি হওয়ার সমস্যা, সেরকম মানসিক সমস্যা। তা এই ধরনের যেগুলো কোনোরকম বাইরের ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সংঘটিত হচ্ছে না, ভাইরাস দ্বারা সংঘটিত হচ্ছে না, শরীরের আভ্যন্তরীণ বদল হচ্ছে, সেটা দুটো বিষয়ের জন্য দায়ী বৃহত্তরভাবে। একটা হচ্ছে যে বৈশিষ্ট্য মানুষ নিজে বহন করছে তার উপর, আর তার পারিপার্শ্বিক যেটা বহিরাগত তার উপর, এটাকে বলা হয় এনভায়রনমেন্টো জেনেটিক।
1: আচ্ছা,
2: তাহলে নিজের বিলঙ্গিং যেগুলো, মানে নিজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কী কী? সেগুলো হচ্ছে তার জিনগত বৈশিষ্ট্য। মানুষের সমস্ত বৈশিষ্ট্যর প্রতিলিপি হচ্ছে তার জিন, জিন ক্রোমোজোম। তো তার যদি কোনো রকম গণ্ডগোল থাকে তাহলে তার ক্ষেত্রে কিছু আমরা পরিবর্তন দেখতে পাই। যেমন ডাউন সিনড্রোম বলে একটা মানে সমস্যা আছে, সেটা জন্মগতই, কারণ জিনগত হলে জন্মর থেকেই সে সেটা পাবে। সেখানের ক্ষেত্রে দেখা যায় যে তার চেহারাগত কিছু বদল থাকে, তার বৌদ্ধিক বিকাশ ঠিক মতো ঘটে না, অর্থাৎ সে কম বুদ্ধিসম্পন্ন মানুষ হয়। তাছাড়াও তার আভ্যন্তরীণ আমাদের যে বিভিন্ন যন্ত্রাংশ, তারও কিছু কিছু রকমের ব্যতিক্রম থাকতে পারে বা তার কিছু রকম গণ্ডগোল থাকতে পারে। আবার পরবর্তী সময়তে মস্তিষ্কের আঘাত, তার দরুন আমাদের বুদ্ধির ক্ষেত্রে অসুবিধে তৈরি হতে পারে, আমাদের খিঁচুনির রোগ তৈরি হতে পারে। মস্তিষ্কের স্নায়ুকোষে বিভিন্ন রকমের রাসায়নিক জিনিস রয়েছে, বিজ্ঞানের মাধ্যমে আমরা জেনেছি, যেগুলোকে বলা হয় ইংরেজিতে নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ এক কোষ থেকে আর এক কোষে সংবাদ বহন করে নিয়ে যায় যারা, তাদের মাত্রার তারতম্যের জন্য হতে পারতে পারে বিভিন্ন রকমের মানসিক সমস্যা। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা, দীর্ঘদিনের নিদ্রার অভাব, তার জন্য মানসিক অস্থিরতা, মানসিক সমস্যা দেখা দিতে পারতে পারে। এগুলো ব্যক্তির আভ্যন্তরীণ, ব্যক্তির নিজস্ব। আবার সেমনি বাইরের যে জিনিসগুলো তার মানসিক স্বাস্থ্য বিঘ্ন ঘটাতে পারে, তার মধ্যে একটা প্রধান জিনিস হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আসক্তি। সেই আসক্তি বস্তুগত জিনিস হতে পারতে পারে, যেরকম আমরা সাধারণভাবে নেশার দ্রব্য যেগুলো বলি, সেটা তামাকজনিত হতে পারে, আমাদের অ্যালকোহল হতে পারতে পারে, বা আরও বিভিন্ন রকমের। তাছাড়াও এখনকার দিনে ভীষণ মাত্রায় অন্তর্জাল, ইন্টারনেট, তার উপর আসক্তি, তারও প্রভাব একই রকমভাবে পড়ছে মানসিক স্বাস্থ্যের ওপর। তাছাড়া বাইরের জিনিস কোন কোন জিনিসগুলো রয়েছে না, পরিবার এবং তার প্রভাব, সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ তার প্রভাব, ছোটোবেলা থেকে পারিবারিক কলহ, বা যদি দেখা যায় তার যারা অভিভাবক, একদম নিকট অভিভাবক বলতে বাবা মার কথা বুঝি, বাবা মায়ের মধ্যে হয়তো কোনো রকমের বিরোধ, কিংবা তাদের অসুস্থ রকম শারীরিক অসুস্থতাও হতে পারে বা ব্যক্তিত্বের অসুস্থতা, কেউ হয়তো খুব ক্রোধী, কেউ হয়তো আবার তাকে শাসনই করতে পারেন না, এই রকম একটা বৈষম্য। কিংবা দেখা যেতে পারে যে এখন খুব কমন শিশুদের মধ্যে তো বিশেষ করেই যৌন নির্যাতন, বা বিভিন্ন রকমের হচ্ছে বুলিং, মানে সে সামাজিকভাবে ছোটো ছোটো পরিবারের অংশ, সমাজের জায়গাতে সে হচ্ছে কি আগের থেকে তার কোনো রকম অভিজ্ঞতা থাকছে না, সেখানে সে বিভিন্ন রকমভাবে চাপের সম্মুখীন হচ্ছে, কেউ ছোটো জিনিসের জন্য তাকে ভয় দেখাচ্ছে, সেটা হয়তো খুবই ছোটো, কিংবা তাদের মধ্যে ভীষণ রকমের দেখা যাচ্ছে অসহিষ্ণুতা, অসহিষ্ণুতার জন্য একে অপরকে ঠিক সহ্য করতে পারছে না, অনাবশ্যক চাপ দিয়ে ফেলছে। জটিল জীবনযাত্রা এখনকার সবাইকার মধ্যে, চাহিদা খুব বেশি, সেই চাহিদার অপ্রাপ্তি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দেশ, রাজ্য, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকমের অসামাজিক দাঙ্গা, যুদ্ধ, এই প্রভাব, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ, তার একটা প্রভাবে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়। অতি নিকটজনের অস্থিরতা, অতি নিকটজনের অসুস্থতা, কিংবা আত্মীয় বন্ধু বিয়োগ, তার মাধ্যমেও মানসিক চঞ্চলতা, অস্থিরতা, তার দরুন আমাদের মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটতে পারতে
1: পারে, মানে বিভিন্ন কারণে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে।
2: একদম।
1: তো এবারে মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্যের কি সম্পর্ক?
2: মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। মানুষ যেরকম তার নাম এবং চেহারা যদি আমি বলি, সেটা অবিচ্ছেদ্য। আমরা সিনেমা গল্প সেসবে দেখি, কারো অমুক আরেক রকম দিয়ে বদলে দিল, কিন্তু সেটা তো বাস্তবোচিত নয়। তা এখানের ক্ষেত্রেও শরীর এবং মন একটা মুদ্রার এপিটোপিটের মতো, এবং একটা কোনোভাবে যদি বিঘ্নিত হয় তার আবশ্যিকভাবে প্রভাব অন্য অংশের মধ্যেও পড়বে।
1: তো আজকের দিনে যখন আমরা এতটা উদ্বিগ্ন হয়ে থাকি বা আমাদের যে জীবনযাত্রা যে পাল্টে গেছে, এই দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সবসময় একটা প্রতিযোগিতামূলক যে আচরণ, তো এতে কিন্তু আমাদের মনের উপর একটা চাপ পড়ছে, বাচ্চাদের মনের উপর একটা চাপ পড়ছে, এই সমস্ত ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন আছে। তো এই পরিবারের কি ভূমিকা থাকতে পারে?
2: পরিবার হচ্ছে গিয়ে আমরা বলি সমাজের সবথেকে ক্ষুদ্রতম অংশ বা ইউনিট পরিবার, সেই হিসেবে হচ্ছে প্রতিফলন সমাজের। তা পারিবারিক বা সামগ্রিক সমাজ এই জায়গার থেকে শিশুর ক্ষেত্রে কি সমস্যা সৃষ্টি করতে পারে? পরিবারের প্রথম জিনিস হচ্ছে গিয়ে তার অভিভাবক বলতে বাবা মা। যদি দেখা যায় যে শিশুটিকে হয়তো বাবা মা তাদের নিজেদের বিরোধ মেটানোর জন্য একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কখনো এক পক্ষ তাকে ঢাল করছে, কখনো আর এক পক্ষ ঢাল করছে, এতে শিশুর মানসিক বিকাশ বিভিন্ন ভীষণভাবে বিঘ্নিত হয়। যদি এক একজন অভিভাবক এক এক রকম আচরণ করছে শিশুর প্রতি, তারা সবাই ভালোই চাইছেন কিন্তু কেউ হয়তো খুব কড়া শাসন করছেন, আবার কেউ একদম তাকে সম্পূর্ণ শাসনহীন রাখছেন, এই যদি বৈষম্য হয় তাহলে পরেও কিন্তু শিশুর বিকাশের পক্ষে সেটা খুব অসুবিধের সৃষ্টি করবে। আবার দেখা গেল কোনো পরিবারের পেরেন্টিং অর্থাৎ অভিভাবকত্ব, তার ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে খুব লাগাম ছাড়া কঠোরতা, আর কারোর দেখা যাচ্ছে লাগাম ছাড়া প্রশ্রয়। দুটোর কোনো জিনিসই কিন্তু ভবিষ্যতের জন্য তাকে সুঠাম বা সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে পারছে না। যে প্রশ্রয় পাচ্ছে সে জানছে যে আমি যা করি সেটাই ঠিক, পরবর্তী সময়ে সে বাস্তবতার সঙ্গে সম্মুখীন হতে পারে না। আবার যে খুব কঠোর শাসনে থাকছে সে সবসময়ই অভিভাবকের ওপর নির্ভরশীল হয়, এবং যখন সে নিজে অভিভাবক হয় তখন তার এই পরনির্ভরশীলতা থাকে, যে কারণের জন্য সেও কিন্তু মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না।
1: ডাক্তারবাবু, মানসিক অবসাদ বলতে আমরা কি বুঝব?
2: মানসিক অবসাদ, অবসাদ একটা হচ্ছে আমাদের যদি বলি যে ইমোশান, অর্থাৎ আমাদের একটা আচরণের প্রকাশ, আমাদের একটা ভাবের প্রকাশ, সেটা যদি কার্যকারণ সম্পর্কে হয় তাহলে পরে কিন্তু সেটা সমস্যা নয়। আমি আজকে পরীক্ষায় হয়তো আমার মনোমতো রেজাল্ট করতে পারিনি, কিংবা আমার কোনো আত্মীয় বিয়োগ হয়েছে নিকট আত্মীয়, তাহলে আমি দুঃখ পাবো, এই অবসাদটা কিন্তু সমস্যা বা রোগ নয়, এটা কিন্তু মানসিক স্বাস্থ্য বিঘ্ন নয়, এটা বরঞ্চ বলা যেতে পারে যে সঠিক রিফ্লেকশন আমার আচরণের বা আমার যেটা মানসিক অবস্থা তার একটা বহিঃপ্রকাশ, একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার রিয়াকশান, এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন দেখা যায় যে এই অবসাদ, এই কোনো কিছু ভালো না লাগা, এটা দীর্ঘস্থায়ী রোগের হিসেবে আমাদের যদি আপনি শিক্ষা বলুন, বই বলুন, সেখানে যে ডেসক্রিপশন তার একটা সময়সীমা নির্দিষ্ট আছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু সামগ্রিকভাবে যদি বলি যে দিনের বেশিরভাগ সময়ই তিনি অবসাদগ্রস্ত আছেন, তাহলে পরে কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা স্বাভাবিকতার সঙ্গে যাচ্ছে না। কার্যকারণ সম্পর্কে একদিন দুদিন মানানসই হতে পারতে পারে, কিন্তু যখনই সেটা সমস্ত রকমের কার্যের মধ্যেই প্রতিফলিত হচ্ছে, সারা দিনের বেশিরভাগ সময়ই প্রতিফলিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার যে স্বাভাবিক জীবনযাত্রা সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তিগত তিনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন, তার যদি আমি বলি প্রতিফলনের ক্ষেত্রে সব জায়গায় বিঘ্ন হচ্ছে, তখন আমরা সেটাকে জানব যে সেটা একটা সমস্যা বা মানসিক অসুবিধে, মানসিক রোগ।
1: ঠিক,
2: তখন আমরা তাকে
1: থেকে বেরোনোর উপায় কী?
2: ঠিক,

0: প্রথমেতেই আমরা এখানে বলবো চিকিৎসার জায়গা বাদে কখন আমরা এটা পড়ব না, কেন আমরা মানসিকভাবে অবসাদ হব না। যদি অবসাদগ্রস্ত না হই তাহলে পরে অটোমেটিক্যালি তার সমস্যা তৈরি হওয়ার আগেই আমরা মুক্ত থাকব। সেখানে প্রধানত যেটাতে ধ্যান দেওয়া উচিত সেটা হলো গিয়ে আমাদের চাহিদা প্রাপ্তির সামঞ্জস্য বজায় রাখা, অর্থাৎ অনাবশ্যক চাহিদার প্রতি আমাদের আকৃষ্ট না হওয়া, আমাদের শিশুদেরকে অনাবশ্যক চাহিদার প্রতি তাদেরকে হচ্ছে আকৃষ্ট না করা বা চাপ না দেওয়া, এবং যে পরিস্থিতিতে যখন থাকছি সেটার সঙ্গে যথেষ্ট মানান করতে পারা। আমার নিজেকে ভালো ভালো যে স্মৃতি আছে কিংবা নিজের কিছু ভালো কাজ তার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, সেটা খুব তুচ্ছ জিনিস হতে পারে। আমি 10 মিনিট গান শুনতে পারতে পারি প্রতিদিন, আমি আমার প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারতে পারি, কিংবা আমার যেটা হবি আমি যে জিনিসটা করতে ভালোবাসি সেটাতে এনগেজ হওয়া, সেটা এক মুঠো মুড়ি খাওয়াও হতে পারে, একটা গাছ লাগানোও হতে পারে।
1: তাহলে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে মানসিক স্বাস্থ্য বজায় রাখতে গেলে কিন্তু মনটাকে যাচাই করতে হবে যে আমার মন কি চায়, এবং সেই চাহিদাটুকু যেন আকাশ ছোঁয়া না হয় যেটা আমি কোনোদিনই পূরণ করতে পারবো না। তাহলে একটা সন্তুষ্টির জায়গা আমাকে তৈরি করতে হবে এবং নিজেকে সন্তুষ্ট রাখতে হবে কোনো একটা সীমার মধ্যে, যে এইটুকুন আমি পারি, এইটুকুন আমাকে নিয়ে আমাকে সন্তুষ্ট থাকা বা নিশ্চিন্ত থাকা,
0: আমার সীমাটার সম্বন্ধে আমাকে যথেষ্ট রকমের জ্ঞান থাকতে হবে এবং সেই সীমার মধ্যে আমার বিচরণটাকে বজায় রাখতে হবে।
1: এবং তার সঙ্গে কি কোনো রকম যে ব্যায়াম ধ্যান এগুলো সম্পর্কে কিছু বলবে না?
0: হ্যাঁ নিশ্চয়ই, মানসিকভাবে শান্ত থাকতে গেলে ধ্যান, মানসিকভাবে শান্ত থাকতে গেলে আমাদের এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেটা আদি ভারত থেকে বা অনেক পুরানো কাল থেকে মানুষজন অভ্যাস করতেন, সেই জিনিসটা আমরা এখনও বলি, সেটা হয়তো একটু মডিফাইড ওয়েতে, কিন্তু রিল্যাক্সেশন এক্সারসাইজ, অর্থাৎ দীর্ঘশ্বাস গ্রহণ, সেটা ধরে রাখা, তারপর ধীরে ধীরে ছাড়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যথেষ্ট প্রশান্তি পেতে পারতে পারি, যার জন্য আমাকে অনেক বেশি কিছু ব্যয় করতে হবে না। নিজের ঘর, নিজের জায়গা, কর্মস্থল, সব জায়গায় এটা আমরা অভ্যাস করতে পারি, একটু সময় শুধু দিতে হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম মানসিক স্বাস্থ্য সম্পর্কে। মানসিক স্বাস্থ্য অর্থাৎ আমরা যদি নিজেকে সন্তুষ্ট রাখতে পারি, নিজেকে একটা শান্ত রাখতে পারি, এবং যে যে জিনিসগুলো আমাদের চঞ্চল করে তোলে বা উদ্বিগ্ন করে তোলে সেসব জায়গা থেকে দূরে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব, ভালো থাকব। আমরা আমাদের চাহিদা যতটা সীমাবদ্ধ রাখতে পারি, আকাশচুম্বী চাহিদা না করে আমাদের নিজেদের পরিধির মধ্যে যা কিছু আছে তা যদি আমরা নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে ভালো থাকব বলে আমার মনে হয়। ডাক্তারবাবু কী বলছেন?
0: নিশ্চয়ই।
1: তাহলে এতক্ষণ শুনছিলেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে, এ বিষয়ে বললেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দাস। ডাক্তার দাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহৎদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে

0: দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: আকাশবাণী কলকাতা, এখন বিজ্ঞাপন বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাম ভাই বলছি। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভাবছেন আজ কি নিয়ে কথা বলবো। দেখুন, একটা সময় ছিল যখন বলা হতো যার কাছে যত টাকা সে বোধ হয় খুব ধনী। কিন্তু যুগটা পাল্টাচ্ছে, প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যত বেশি নতুন নতুন প্রযুক্তি আমাদের কাছে এসেছে এবং বিশ্বের দুয়ার খুলে গেছে, ভাবনার কিন্তু তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। আজকাল বলা হয় ইনফরমেশন রিচ, ইনফরমেশন পুয়ার, অর্থাৎ কে কত বেশি খবর রাখেন, তথ্য রাখেন, তার উপর নির্ভর করছে সেই তথ্যকে কাজে লাগিয়ে কতটা উনি নিজেকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কীভাবে। তাহলে আসুন আমরা জেনে নেব কৃষি বিষয়ে। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের পাবলিক রিলেশন, পাবলিসিটি অ্যান্ড ইনফরমেশন, অর্থাৎ জনসংযোগ, সম্প্রচার ও তথ্য বিভাগের দুজন সহ কৃষি অধিকর্তা গৌতম মণ্ডল এবং সফিউল হাসনাত। গৌতমবাবু, সফিউল সাহেব, আপনাদের স্টুডিওতে স্বাগত।
5: নমস্কার।
4: যে কথাটা বলছিলাম যে কৃষি তথ্য পরিষেবা নিয়ে আমরা আজকে কথা বলবো। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই যে কৃষি তথ্য সম্পর্কে আপনি যত বেশি জানতে পারবেন ততটাই কিন্তু আপনারা যদি বাস্তবে কাজে লাগাতে পারেন, আমার মনে হয় কৃষিক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে যাবেন এবং উপার্জন ততটাই বাড়াতে পারবেন। আসুন আমরা আলোচনায় চলে যাই। গৌতমবাবু, তাহলে প্রথমেই আপনার কাছে জেনে নিতে চাইব, এই যে বলছি কৃষি তথ্যের কথা বা পরিষেবা, তথ্য পরিষেবা, বিষয়টা ঠিক কি রকম?
6: কৃষি তথ্য বলতে আমরা বুঝি কৃষি কাজের জন্য যে ধরনের তথ্যের প্রয়োজন, এবং সেই তথ্যটা সবচেয়ে বেশি প্রয়োজন কাদের? যারা চাষবাস করেন, কৃষক ভাই। এই কৃষক ভাইদের যদি আমরা সঠিক তথ্য, আধুনিক তথ্য পৌঁছে দিতে পারি, তাহলে চাষবাসের উন্নতি হবে, ফলনের বৃদ্ধি হবে। এটাই মুখ্যত উদ্দেশ্য কৃষি দপ্তরের, যে কিভাবে উৎপাদনশীলতা আমরা বৃদ্ধি করতে পারি।
4: একদম।
6: এবং কৃষক বাদেও কৃষি উপকরণ অন্যান্য প্রয়োজন আছে, সেই কারণে এই উপকরণ ব্যবসায়ী

0: দেরও আমাদের কিন্তু পরিষেবা দেওয়ার প্রয়োজন হয়েছে থাকে। যেমন উপকরণ ব্যবসায়ী বলতে আমি বোঝাচ্ছি বীজ ব্যবসায়ী, সার ব্যবসায়ী, অথবা যেটা কীটনাশক ব্যবসায়ী,
1: মানে যা অঙ্গাঙ্গিভাবে কৃষি উন্নয়নের সঙ্গে জড়িত
0: যারা অন্যরাও রয়েছেন তারা, এবং সেই আধুনিক কৃষি প্রযুক্তি তাদের কাছে পৌঁছে দেওয়া এবং উপকরণগুলো উপলব্ধ করানো, এবং পাশাপাশিভাবে সরকারি সুবিধা কী কী আসে সেইগুলোও তাদের কাছে জানানো, যাতে তারা সরকারি যে আমাদের প্রকল্পগুলো চলে সেইগুলোও যাতে কৃষক এবং অন্যান্য যারা উপভোক্তা হবেন তারা যাতে সেটাকে গ্রহণ করতে পারেন
1: এবং উপকৃত হন। বেশ, সফিউল সাহেব, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন যে এর গুরুত্ব ঠিক কতখানি।
2: এক কথায় কৃষি তথ্য পরিষেবার গুরুত্ব অপরিসীম,
1: কারণ যে বিষয়টা আমি শুরুতেই বলছিলাম যে আজকাল কিন্তু যার কাছে খবর আছে, ইনফরমেশন রিচ, উনি চাইলে নিজেকে উন্নীত করতে পারেন, সেই ক্ষেত্রে তথ্যের গুরুত্ব ঠিক কতখানি।
2: একদম ঠিক কথাই বলেছেন, কৃষি দপ্তরের মাধ্যমে আমাদের উপভোক্তা কারা, কৃষক বন্ধু। তাহলে কৃষক বন্ধুদের তথ্য আমাদের দিতে হবে, এইটাই হচ্ছে কৃষি দপ্তরের মুখ্য কাজ, এবং এটা আমাদের কৃষি সম্প্রসারণ শাখা করে থাকেন। তো সেই তথ্যটার ভিত্তিতে চাষি কিন্তু তার মাঠে নিজের হাতে খাতায় কলমে শিখে তারপরে চাষটা করবেন, উন্নত চাষ পদ্ধতিতে চাষ করবেন, ফলাবেন, অধিক ফলন হবে এবং তিনি আর্থিকভাবে লাভবান হবেন, এটাই আছে আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সাধন করতে গিয়ে আমাদের কৃষির তথ্য যদি আমি সেই কৃষককে সরবরাহ করতে না পারি তাহলে কিন্তু সেই উদ্দেশ্যটা সামগ্রিক রূপ পাবে না। আর এই রূপদান করার কাজটাই কিন্তু কৃষি দপ্তর, বিভিন্ন দপ্তর এবং কৃষি দপ্তরের নিজস্ব বিভিন্ন উইংস আছে রয়েছে, তাদের সমন্বয়ে সেই তথ্য সংগ্রহ করে আলটিমেটলি আমাদের উপভোক্তা কৃষক বন্ধুদের দিচ্ছেন, এবং সেখানেই কিন্তু কৃষি পরিষেবা তথ্যের গুরুত্ব রয়েছে।
1: তাহলে বোঝা যাচ্ছে যেটা, যে কৃষি দপ্তরের কৃষি তথ্য যারা উপভোক্তা, কৃষক হতে পারেন বা কৃষি কাজের সঙ্গে সংযুক্ত মানুষজন গ্রামীণ হতে পারেন, তাদের কাছে পরিবেশন করা, তাদের কাছে পৌঁছে দেওয়া মুখ্য উদ্দেশ্য, যাতে তারা তার সুবিধাভোগী হয়ে নিজের চাষের উন্নয়ন করতে পারেন। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে পরিবেশিত হয়, গৌতমবাবু?
0: হ্যাঁ, এটা পরিবেশিত হয় মুখ্যত আমাদের যেটা PRPNI, যেটা আপনি বললেন, আমাদের যে শাখাটা রয়েছে সেই শাখার মাধ্যমেই পরিবেশিত হয়। কিন্তু আমরা সেটা কিভাবে করি, সেটা আমরা টিভির মাধ্যমে প্রচার করতে পারি, সেটা আমরা অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে প্রচার করে থাকি, আমরা নিউজ পেপার এবং যেটা বহুল প্রচারিত নিউজ পেপার তাতেও প্রচার করি, আমরা লোকাল নিউজ পেপারে প্রচার করে থাকি। এছাড়া আমাদের অন্যান্য যে মূল্যায়ন শাখা আছে, শস্য সুরক্ষা শাখা আছে, ভূমি ও জল সংরক্ষণ শাখা আছে, তাদেরও নিজস্ব তারা কিন্তু পাবলিকেশন বা তারা করে থাকেন। এছাড়াও ডিস্ট্রিক্টে, যেটা জেলায়, আমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তথ্য থাকেন, তিনিও নানাভাবে এই প্রচারটা করে থাকেন, তাদেরও পাবলিকেশন তারা মাঝে মাঝে অবশ্যই আমাদের অনুমোদন নিয়ে করে থাকেন। এছাড়াও আমি বলবো দপ্তরও নানাভাবে কিন্তু করে থাকে পাবলিকেশন, এই সমস্তই আমাদের কিন্তু, সেটা পুস্তিকা আকারেও হোক, সেটা কোনো বিজ্ঞাপন আকারেও হোক, সেটা কোনো বিজ্ঞপ্তি আকারেই হোক, এইভাবে কিন্তু আমরা প্রচার করে থাকি।
1: এই যে তথ্যগুলো, যেমন আপনারা আমাদের যেটা দিয়ে থাকেন আকাশবাণীতে, যে কৃষি সুপারিশ, অর্থাৎ কৃষক বন্ধুরা যে চাষবাস করছেন তারা কখন কোন চাষটা করবেন, কিভাবে করবেন, রোগ পোকা আক্রমণ হলে তার থেকে কিভাবে নিজেদের ফসলকে রোগ পোকার হাত থেকে নিয়ন্ত্রণ করবেন, এই যে সমস্ত টিটবিটস, কি করতে হবে, কি করতে না হবে, এবং সেগুলো আমরা প্রচার করি, এগুলো আপনারা কিন্তু কৃষক বন্ধুদের সুবিধার্থে আমাদের মাধ্যমে সেগুলো প্রচার করে থাকেন। তাহলে বন্ধুরা, এই কথাটা তো পরিষ্কার যে কৃষি তথ্যের মাধ্যমে যে নির্দেশিকা বা আপনার ব্লকের কথাও যদি ভাবেন, চাষবাসের ছোট ছোট পুস্তিকাগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। একটু হাসনাত সাহেবের কাছে যাব, সফিল সাহেব, আপনি যদি বলেন যে কৃষি দপ্তর ভিত্তিক যে কার্যপ্রণালী রয়েছে সেগুলো কিভাবে সম্প্রসারিত হয় বা হয়ে থাকে।
2: কৃষি দপ্তরের যে কার্যপ্রণালী, সেটা কৃষি তথ্যের যে আদান প্রদান চাষিদের সঙ্গে, সেটা মূলত আমাদের ব্লক লেভেলের কৃষি আধিকারিকদের মাধ্যমে হয়ে থাকে, এবং রাজ্য স্তর থেকে ব্লক লেভেল পর্যন্ত মাঝখানে কিন্তু বিভিন্ন ধরনের রেঞ্জ আছে, ডিস্ট্রিক্ট আছে, মহকুমা আছে, পরপর ধাপে ধাপে সেই নির্দেশনা বা কৃষি তথ্যগুলো কিন্তু আলটিমেটলি ব্লক

0: স্তরের আধিকারিকরা চাষিদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং এই যে ইনফরমেশন দু রকমের, অর্থাৎ তথ্যগুলো দু রকমের। একটা হচ্ছে যে কৃষি দপ্তরের মধ্যে বিভিন্ন উইংস রয়েছে, যেমন ধরুন এগ্রিকালচারের সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট উইংস রয়েছে, রিসার্চ উইং রয়েছে, এই সমস্ত উইংসগুলোর থেকে ইনফরমেশন তৈরি হচ্ছে। সেই ইনফরমেশনটা চাষিদের উপযোগী, ফসল উপযোগী, সময় উপযোগী, বা এগ্রিকালচার মেটেরিওলজি দপ্তর রয়েছে, উইংস রয়েছে, সেখান থেকে সেই তথ্যগুলো, উপযোগী তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। সেই সংগ্রহ করা তথ্যগুলো কৃষি সম্প্রসারণ শাখার মাধ্যমে চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে তথ্য সংগ্রহ, তথ্য নির্বাচন, তথ্য ভাণ্ডার তৈরি করার পরে সেটা চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে কৃষি সম্প্রসারণ শাখা। এইভাবেই কিন্তু আমাদের এই যে রাজ্য স্তর থেকে একদম ব্লক স্তর পর্যন্ত কৃষির যে বিভিন্ন পরিষেবা, তথ্য ভিত্তিক পরিষেবা, সেগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে।
1: বেশ, তাহলে আমরা যদি একটু তাকাই রাজ্য সরকারের কৃষি দপ্তরের দিকে, যে কৃষি পরিষেবা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন দপ্তরের কথা কৃষি দপ্তরের মধ্যে উল্লেখ করেছেন, যে ইনফরমেশন পাবলিসিটি উইং, আপনাদের তো মূল্যায়ন শাখা রয়েছে, বা গ্রিভেন্স মনিটরিং সেল, কোথাও যদি কৃষকের কোনো সমস্যা হয় সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন।
0: একদম সঠিক কথাই বলেছেন। যেমন আমাদের কৃষির যে তথ্য এবং প্রকাশনার যে উইংস রয়েছে, সেখান থেকে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের পাবলিসিটি অর্থাৎ প্রকাশনা প্রকাশিত হয়। যেমন ধরুন কোয়ার্টারলি বেসিসে বসুন্ধরা বলে একটা পত্রিকা বের হয়, সেই পত্রিকার মধ্যে বিভিন্ন কৃষি সংক্রান্ত, কৃষকদের উপযোগী এবং রাজ্য সরকার তথা কৃষি দপ্তরের যে বিভিন্ন পরিকল্পনা সমস্তটাই কিন্তু এখানে সিজন ভিত্তিক অর্থাৎ বছরের বিভিন্ন কোয়ার্টারে
1: মরশুম
0: অনুযায়ী সেটা কিন্তু প্রকাশিত হয়। তাছাড়া বিভিন্ন নিউজ লেটার প্রকাশিত হয়, টেকনিক্যাল যে সমস্ত বুকলেট অর্থাৎ প্রযুক্তিগত ফসলের ক্ষেত্রে, তার ফসলের কিভাবে ফসলটা লাগানো হবে, ফসলের জন্য কি কি পরিচর্যা দরকার, তার জন্য কি সার দরকার, কি সময়ে রোগ পোকা দমন করা দরকার, এইগুলো কিন্তু সবই আমাদের পুস্তিকার আকারে পাবলিশ হয় এবং এই এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি এগুলো পাবলিশ করে থাকেন। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন স্কিম ভিত্তিক, ধরুন ফার্ম মেকানাইজেশন স্কিম, কৃষি যন্ত্রপাতির স্কিম হলো, বা অন্য যে কোনো স্কিমের ক্ষেত্রে, বা কোনো টেকনোলজিকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, চাষির কাছে পৌঁছে দিতে হবে, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বুকলেট বের হয়।
1: বেশ গৌতমবাবু আপনার কাছে একটু বিভিন্ন ধরনের স্কিমগুলো সম্পর্কে জেনে নিতে চাইব, যেগুলো কৃষক বন্ধুরা কিন্তু তাদের প্রয়োজনে কাজে লাগাতে পারেন, যদি খুব সংক্ষেপে একটু বলেন।
2: দেখুন, এই প্রসঙ্গে আমি বলতে চাই যে দুটো স্কিমে আমরা ইনক্লুড করতে পেরেছি, চ্যাটবোর্ড বলে একটা ব্যাপার। এই চ্যাটবোর্ড মানে আপনার সেই নাম্বারটা মোবাইলে আপনাকে লোড করে নিতে হবে, যেটা আমরা হোয়াটসঅ্যাপে এখন আমরা সকলেই পরিচিত।
1: একদম,
2: তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে 9833833383।
1: আরেকবার বলুন।
2: আমি আবার বলছি, 9833833383।
1: এখানে কৃষক বন্ধুরা কি সুবিধা পেতে পারে?
2: এখানে আপাতত এই নাম্বারটা যদি আমরা মোবাইলে লোড করে দিই, তাহলে সেটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমরা হাই করে মেসেজ করি, তাহলে এখানে এখন কৃষক বন্ধু এবং বিএসবি বা বাংলা শস্য বীমা সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে।
1: আচ্ছা,
2: হঠাৎ এখানে তিনি জানতে পারবেন যে তার কি পজিশনে তার এই সুবিধা, কোথায় তার অবস্থান রয়েছে, তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না, কবে তার টাকাটা ছাড়া হয়েছে, বা এই ধরনের কৃষক বন্ধুর ক্ষেত্রে এবং বিএসবির ক্ষেত্রেও যথাযথ যেভাবে নির্দেশনামা তিনি হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা যেটা করে থাকি সেইভাবে কৃষক নিজেই এটা করতে পারবেন। এছাড়াও আমাদের কিন্তু ওই kishokbondhu.net বলে একটি পোর্টাল আছে, মাটির কথা .wbgov.in বলে দুটো পোর্টাল আছে। এবার এই পোর্টালের মাধ্যমে এই উনি অনেক তথ্য জানতে। আর আমরা যে সমস্ত উল্লেখযোগ্য প্রকল্পের কথা বলে থাকি, সেটা হচ্ছে কৃষক বন্ধু, ফার্মার্স ওল্ড এজ পেনশন, বিএসবি, ফার্ম মেকানাইজেশন, বিকেএসওয়াই, তারপর ধরুন এআইএফ, কেসিসি এবং ব্লক স্তরে আত্মা, তাছাড়াও পিকেভিওয়াই,
1: নানা ধরনের প্রকল্পগুলো কিন্তু রয়েছে। একটু যদি সফিউল সাহেব আপনি বলেন যে আমাদের রাজ্যে এই পরিষেবাগুলো দিতে গিয়ে তো বিভিন্ন রিসার্চ স্টেশন রয়েছে,

0: সয়েল বা সিড টেস্টিং ল্যাব রয়েছে, প্রশিক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সেই খবরাখবরগুলো যদি একটু সুবন্ধুদের দেন তো খুব ভালো হয়।
1: হ্যাঁ, প্রথম কথা যে বিভিন্ন রিসার্চ স্টেশন রয়েছে, যেমন ধরুন কমোডিটি রিসার্চ স্টেশন রয়েছে চিনসুরাতে, রাইস রিসার্চ স্টেশন পালসের জন্য অর্থাৎ ডাল শস্যের জন্য রয়েছে বহরমপুরে, এরকম করে আমাদের সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিসার্চ স্টেশন। সেখানে রিসার্চের যে ফাইন্ডিংসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো চাষিদের উপযোগী করে চাষির কাছে পৌঁছে দেওয়ার কাজটা সম্প্রসারণ শাখা করছেন। তাছাড়াও আমাদের কিন্তু সিড এবং সয়েল টেস্টিং ল্যাবরেটরি রয়েছে, সেই সিড এবং সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে সিড টেস্টিংয়ের বিষয়টা করা হয়, অর্থাৎ বীজের যে গুণগত মান সেটা কিন্তু এখানে টেস্ট করা হয় এবং চাষিদেরকে দেওয়ার আগে বা চাষিদেরকে সরবরাহ করার আগে কিন্তু এই সিড টেস্টিংয়ের টেস্ট করার পরেই সেটা দেওয়া হয়। অনুরূপভাবে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে সয়েল অর্থাৎ চাষির জমির যে মাটি, সে মাটিকে পরীক্ষা করে মাটির যে উর্বরতা শক্তি কীরকম আছে এবং সেটা কোন চাষের জন্য উপযোগী বা তার উর্বর শক্তি বাড়ানোর জন্য কী কী করা দরকার, তার জন্য সয়েল হেলথ কার্ড নামে একটা স্কিমই রয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন যে এটিসি অর্থাৎ এগ্রিকালচার ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, এই এগ্রিকালচার ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে একদিকে যেমন আমাদের নিজস্ব কর্মচারীদের যারা রয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কেপিএসদের ছয় মাসের ইনস্টিটিউট ট্রেনিং দেওয়া হয়, তাছাড়াও কিন্তু বিভিন্ন এন্টারপ্রেনিয়রশিপ প্রোগ্রাম ভিত্তিক যেমন ধরুন কোনো পাওয়ার টিলার সারানো বা রিপেয়ার করা বা মেনটেন্স করা, বা আজকালকার দিনে যেগুলো কৃষি যন্ত্রপাতি হিসাবে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার হচ্ছে, এই কম্বাইন্ড হারভেস্টার কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং এইগুলোকে সারানো
2: বর্ধমানে মাটি গাঁথার সেন্টারটাই আমাদেরকে যেগুলো করা
1: এটা করানো হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারে এই যে এন্টারপ্রেনারশিপ যে স্কিমগুলো করানো হচ্ছে তাতে করে কিন্তু চাষ এবং চাষের সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে,
0: এছাড়াও তো অনেক কৃষি ক্ষেত্রে বা গ্রামীণ যুবক যুবতী যারা আছেন তাদের স্বনির্ভরতার জন্যে আপনারা নানা ধরনের প্রকল্প নিয়ে থাকেন এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন, সেটা কৃষি সংক্রান্ত যে কোনো বিষয়ই হোক না কেন।
2: হ্যাঁ, এটা সম্প্রসারণের ক্ষেত্রে দেখুন নলেজটাকে যদি আমি মাঠেতে না প্রয়োগ করতে পারি, রেজাল্টটাকে ডেমনস্ট্রেট না করতে পারি, তাহলে কৃষক গ্রহণ করবে না। তাই জন্য আমাদের কিন্তু নানা স্কিমে এই প্রদর্শনী ক্ষেত্রের ব্যবস্থা করা আছে, এইগুলো কিন্তু কৃষকদের নিয়ে আমরা ওই প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেটা ওই ব্লক লেভেলের আমাদের যে সহকৃষি অধিকর্তা আছেন তিনি তার অফিসের মাধ্যমে কিন্তু এটা করানো হয়। সেখানে কিন্তু সরকারি যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধাও তারা পান এবং তাদের দেখাতে হয় যে আমি এটাকে কতটা মাঠে কাজে লাগিয়ে সেটার মানে কতটা ফল পাচ্ছি, কতটা আমার মাঠে সেই জিনিসটা ঘটছে, এটাই তাদের কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় এবং নানা প্রকল্পে নানা ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে।
0: একটু জানতে চাইবো যে গ্রাম বাংলায় এমন বেকার যুবক বন্ধুরা রয়েছে যারা নাকি কৃষি সংক্রান্ত ব্যবসায় আসতে চাইছে, মানে ইনপুট ডিলার্স হিসেবে আসতে চাইছে, তো সেক্ষেত্রে পরিষেবাগত দিক কি আছে?
1: কৃষি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে বেসি বলে এক ধরনের কোর্স রয়েছে, যে কোর্সটি করলে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে ফার্টিলাইজারের লাইসেন্সিংয়ের ক্ষেত্রে কিন্তু তিনি যোগ্য বলে বিবেচিত হবেন। আর তাছাড়াও যারা গ্র্যাজুয়েট রয়েছেন, সায়েন্স গ্র্যাজুয়েট রয়েছেন, যারা বিভিন্ন কেমিস্ট্রি জুওলজি বা এই ধরনের কোনো সাবজেক্ট রয়েছে বিএসসিতে, তারাও কিন্তু এতে আবেদন করতে পারেন। এতে কী হবে যে তারা ফার্টিলাইজার এবং সেই সঙ্গে সিড এবং পেস্টিসাইড এই লাইসেন্সগুলোর জন্য আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তারা নিজস্ব এই ইনপুট ডিলার হিসাবে তারা কিন্তু স্বনির্ভর হওয়ার দিকে এগিয়ে যেতে পারে।
2: এবং পাশাপাশি আমি আর একটু বড়ভাবে বলতে চাই, যেমন ব্যবসা মানে সেটা বলছি এআইএফ বলে একটি প্রকল্প আছে, তার মাধ্যমে কিন্তু সুবিধা পেতে পারেন যারা এখানে। এআইএফ মানে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বড় উদ্যোগপতিরা কিন্তু এটাকে এই
0: ব্যবহার করতে
2: পারেন। যেমন এখানে আমাদের করে অনেকেই কোল্ড স্টোরেজ বা আরো বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচারের দিকেও কিন্তু
0: যাচ্ছেন। আর ছোট চাষিদের কথা যদি আমরা ভাবি তাহলেও তো তাদের জন্য ছোট হিসেবে শুরু করার জন্য এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট যেটা আপনি বলছিলেন সফিল সাহেব, তো সেক্ষেত্রেও তো তারা ব্যাংক লোন, ব্যাংক ফিনান্স প্রজেক্ট দেওয়ার মধ্য দিয়ে পেতে পারেন, সেই খবরাখবরগুলোও তো ওদের দরকার।
1: ব্যাংক লোন মাধ্যমে পেতে পারেন, সেটা হচ্ছে যে কৃষকরা সরাসরি যেমন হচ্ছে যে কিষান ক্রেডিট কার্ড এর মাধ্যমে ফসল লাগানোর জন্য যে খরচ তার জন্য তিনি লোন নিতে পারেন। এই যে আমরা যেটা বললাম যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য যে

0: নির্ভর হওয়ার লক্ষ্যে এই তথ্যটা কিন্তু কৃষি দপ্তরের রেডি ইন হ্যান্ড আপনার ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। এগ্রিল ইনপুট যে ওয়েবসাইট রয়েছে আমাদের, সেখানে কৃষি মাটির কথাতে সেখানে কিন্তু কেউ ইচ্ছা করলে ফার্টিলাইজার অর্থাৎ সার সংক্রান্ত ব্যবসার জন্য তিনি আবেদন করতে পারেন। আবেদনের জন্য কি কি তার কাগজ দরকার সেই বা কি কি ডকুমেন্টস দরকার সেগুলোও কিন্তু ওখানে পেয়ে যাবেন।
1: আরেকবার বন্ধুরা আপনাদের বলে দিই, একটু আগেই কিন্তু গৌতমবাবু বলে দিয়েছেন যে মাটির কথা পোর্টালের বিষয়টা, যে মাটির কথা .wb অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল .gov মানে গভর্নমেন্ট .in এই পোর্টালে গেলে সফিলবাবু আপনি বলছেন যে এই তথ্যগুলো পাওয়া যাবে।
0: এই তথ্যগুলো সবটাই পাওয়া যাবে, কারণ আলাদা আলাদা উইন্ডো রয়েছে, যেখানে হচ্ছে যে কৃষি যন্ত্রায়ন একটা উইন্ডো রয়েছে, সেখানে কৃষি যন্ত্রায়ন সংক্রান্ত চাষি বন্ধু যদি যা কিছু যন্ত্রপাতি কিনতে চান সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারছেন। অর্থাৎ কিন্তু সেটা নোটিফিকেশন হয় গভর্নমেন্টের, একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পিরিয়ড বেঁধে দেওয়া হয়, তার মধ্যে তিনি আবেদন করতে পারেন।
1: আচ্ছা, এ বিষয়ে আমার একটু জানতে ইচ্ছা করছে যে ধরুন এই যে পরিষেবাগুলো আপনারা পাচ্ছেন, এমনটা তো হতেই পারে আমাদের রাজ্যে এত কৃষকের মধ্যে কোনো একজন কেউ কোনো কারণে পরিষেবাটা তার কাছে পৌঁছলো না বা তিনি হয়তো সঠিকভাবে পেলেন না, তো তার মনে একটা বিষয় জাগতেই পারে আমি কেন পেলাম না, সেই ক্ষেত্রে একটা গ্রিভেন্সের ব্যাপার এসে যায়, তাহলে সরকারের পরিষেবা আমি পাবো না কেন, আমার পাশের বাড়ির লোকটা তো পেয়েছে, তো উনি কি করবে
2: না। এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সত্যি একটু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, সেটা হচ্ছে সিএমও গ্রিভেন্স পোর্টাল আছে আমাদের,
1: সিএমও গ্রিভেন্স চিফ মিনিস্টার্স অফিস গ্রিভেন্স পোর্টাল,
2: সেই পোর্টালে ঢুকে তিনি কিন্তু তার অভিযোগটা জানাতে পারেন। জানা
1: কিরকম
2: সেটা তিনি ওয়েবসাইটে ঢুকে যখন তার আবেদনটা করলেন যে এই কারণে আমি এটা কেন পাচ্ছি না, তখন সেইখান থেকে দপ্তর, যেই দপ্তরের এটা, এটা সমস্ত দপ্তরে চালু আছে, কৃষি দপ্তরের যদি গ্রিভেন্সটা থাকে তাহলে কৃষি দপ্তরের কাছে কিন্তু
0: ফোন করেও জানাতে পারেন,
2: ফোন করেও জানাতে পারেন, ডিপার্টমেন্টাল কৃষি দপ্তরে সেটা চলে আসলো, এই কৃষি দপ্তর থেকে কিন্তু সেই স্কিম রিলেটেড মানে কৃষক বন্ধু নিয়ে হয়তো উনি জানিয়েছেন, কৃষক বন্ধু অথবা বিএসবি শস্য বিমা বা ফার্টিলাইজার বা কেসিসি নিয়ে জানিয়েছেন, তো সংক্রান্ত যে নোডাল অফিসার আছে আমাদের ডাইরেক্টরেটে সেখানে সেটা চলে আসে, তারপর সেটা ডিস্ট্রিক্টে চলে যায়, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে এটা করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট থেকে সেটা ব্লক লেভেলে চলে আসে যে এটাকে অ্যাড্রেস করার জন্য, যে দেখুন এটা পাচ্ছেন না, এবং সেই সঠিক তথ্যটা যে কি কারণে তিনি পাচ্ছেন না বা কোন জায়গাটায় ওনার ভুল আছে বা কি অবস্থানে রয়েছে সেটা আবার সেই তথ্যটা ওনারা আমাদের পাঠান, তারপর কনসার্ন সিএমও পোর্টালে আমরা সেটা তুলে দিই।
1: সফিল সাহেব, আপনি বলছিলেন যে ফোনও করতে পারেন, সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট ফোন নাম্বার আছে?
0: হ্যাঁ, গ্রিভিয়েন্স মনিটরিং সেলের যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে গৌতম
1: একটু আপনারা লিখে নিতে পারেন,
0: 9137091370। আবার একবার বলছি, 9137091370, এই নাম্বারে ফোন করেও কিন্তু গ্রিভিয়েন্স মনিটরিং সেলে
1: মানে দুবার, বন্ধুরা ভালো করে দেখুন, 9137091370, 10টা ডিজিট হলো, এই হচ্ছে টোটাল নাম্বার। হ্যাঁ, তারপর
0: এই সেলে উনি ফোন করে কিন্তু তার গ্রিভিয়েন্সের কথা জানাতে পারেন।
1: তো বেশ, এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন জিনিসটা যদি আমরা যে কথাগুলো বলছিলাম যে কৃষি তথ্যের গুরুত্ব নিয়ে এবং রাজ্য সরকারের কৃষি দপ্তর কৃষি সংক্রান্ত যে পরিষেবাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছে, এর বাইরে নতুন কিছু পরিষেবার সংযোজন মাননীয় মুখ্যমন্ত্রীর কি বলছিলেন?
2: আর আরও একটা কথা আমার মনে পড়ছে,
1: হ্যাঁ বলে,
2: সেটাকে ওয়েস্ট বেঙ্গল RTPSA,
1: RTPSA একটু যদি বুঝিয়ে বল,
2: ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট।
1: আচ্ছা,
2: এটা চালু হয়েছে এবং এই রাইট টু পাবলিক সার্ভিস কমিশনারের কাছে আমরা কিছু রিপোর্ট পাঠিয়ে দিই, সেটা এখনো পর্যন্ত আমাদের সিড ফার্টিলাইজার এবং পেস্টিসাইড এই সংক্রান্ত যে পরিষেবা আমরা দিই থেকে, পরিষেবা মানে তার রেজিস্ট্রেশন সংক্রান্ত, এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়টা কিন্তু ওই অ্যাক্টে ইনক্লুড হয়েছে, সেই জন্য ওটা আমরা মান্থলি বেসিসে ওই কমিশনার অফিসে এটা পাঠিয়ে দিই এবং অন্যান্য দপ্তর তাদের সংশ্লিষ্ট রিপোর্টও পাঠায়।
1: বেশ বেশ, আপনারা যদি কেউ মনে করেন তাহলে কিন্তু এই অ্যাক্টের সুবিধাও আপনারা নিতে পারেন। কিন্তু তার পরবর্তীতে যে প্রশ্নটা আমি সফিউল সাহেব আপনাকে করতে চাইব, যে তথ্যের গুরুত্ব এবং পরিষেবা সংক্রান্ত যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, তাতে করে রাজ্যে কৃষি ক্ষেত্রে যে উন্নয়নের ছবি আমরা পাচ্ছি তা যদি একটু বলব।
0: বিগত কয়েক বছরে কৃষিতে নজিরবিহীন অগ্রগতি ঘটেছে। ভুট্টার উৎপাদনে প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়েছে, ডাল শস্যের উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তৈলবীজের উৎপাদন 2 গুণ বৃদ্ধি পেয়েছে। এই বিগত 12 বছরে মোট খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি প্রায় 57 লক্ষ মেট্রিক টন হয়েছে। পশ্চিমবঙ্গে পাট ধান মেস্তা উৎপাদনে দেশে প্রথম এবং আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এই সমস্ত সফলতার যে খতিয়ান, সেই খতিয়ান পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কর্মকাণ্ডে কৃষি বিভাগের মাধ্যমে সমস্ত আধিকারিক এবং কর্মচারীদের উদ্যোগে বিভিন্ন রকমের এমনকি প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তী পুনর্গঠন এবং দুয়ারে সরকার পরিচালনার কাজেও কিন্তু সফলতার সঙ্গে কৃষি দপ্তর কাজ করে আসছে।
1: গৌতমবাবু, আপনার কাছে আমি জানতে চাই, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, হাতে সময় আর বেশি নেই, দীর্ঘদিন যাবত আপনি কৃষি দপ্তরের এই যে জনসংযোগ সম্প্রচার ও তথ্য বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আপনি কি মনে করেন আপনার কৃষক বন্ধুদের প্রতি আপনি কি বার্তা দেবেন?
2: আমি কৃষক বন্ধুদের প্রতি এই বার্তাই দেব যে এই যে তথ্য, এই তথ্য ভাণ্ডার কিন্তু অসীম এবং এই তথ্য ভাণ্ডারকে আমাদের গ্রহণ করতে হবে এবং আমাদের সেটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের কিন্তু জ্ঞান বা নলেজ বৃদ্ধি হবে, তার মাধ্যমেই আমরা পারবো টেকসই কৃষি ব্যবস্থা গঠন করতে। আমরা চাই যে হঠাৎ করে একটা কিছু আমরা ফলন বাড়িয়ে ফেললাম কিন্তু সেটা টেকাতে পারলাম না। স্থিতিশীলতা কৃষি কার্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার যে কৃষিকাজ সেটা যেন টেকসই হয়, তার উদ্দেশ্যে আমাদের তথ্য সংগ্রহ আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমাগত চালিয়ে যেতে হবে।
1: তাহলে কৃষক বন্ধুরা, আমরা যে কথা বলতে চাইছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে কৃষি তথ্য পরিষেবা বিষয়ে দেখুন, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ, এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিতেও আপনাদের চাষবাসের ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তনকে মানিয়ে নিতে হচ্ছে, নানা ধরনের প্রযুক্তি বিকাশ ঘটছে, সেই প্রযুক্তি আজকে ড্রোন টেকনোলজি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখানে নাকি আকাশ থেকে ড্রোন এর মধ্য দিয়ে আপনারা কিন্তু আপনাদের জমিতে সার কীটনাশক এগুলো ব্যবহার করতে পারছেন। তো এই যে পরিবর্তনশীল যে চাষবাস, তার সঙ্গে গৌতম বাবু যেটা বললেন যে চাষকে টিকিয়ে রাখা, টেকসই করা, তো সেইগুলো করতে গিয়ে আমরা যদি সাবেকি প্রথায় কথা ভাবি, সাবেকি জ্ঞান নিয়ে চলি, তাহলে কিন্তু চলবে না। আমাদের সমস্ত জ্ঞান আহরণ করতে হবে, তার জন্যেই এই যে পরিষেবাগত কৃষি তথ্যগত ভাণ্ডারের কথা সফিউল সাহেব বারে বারে উল্লেখ করেছেন, এই জ্ঞান নিজের মধ্যে নিয়ে আমাদের আমাদের নিজেদের সমৃদ্ধ করতে হবে এবং প্রয়োজনে নিশ্চয়ই আমরা যে ব্লকে যে আধিকারিক রয়েছেন, কৃষি সহকৃষি আধিকারিকের করণ, সেখানে যাব বা বিজ্ঞানী যারা রয়েছেন তাদের সংস্পর্শে আসব, কৃষি বিশ্ববিদ্যালয় যা আছে বা কেভিকে যেখানে রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমরা নিজেদের এনরিচ করব, সমৃদ্ধ করব, তবেই আগামীতে আমরা কিন্তু এই তথ্যকে কাজে লাগিয়ে নিজেদের বিকশিত করতে পারব এবং রুজি রুটির প্রশ্নে উপার্জন বাড়াতে পারব, তাই তো?
0: একদম।
1: আমাদের হাতে সময় একদম নেই, আমাদের আলোচনা আজ এখানেই শেষ করলাম। বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন কৃষি তথ্য পরিষেবা বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের জনসংযোগ সম্প্রচার ও তথ্য বিভাগের 2 জন সহ কৃষি অধিকর্তা গৌতম মণ্ডল এবং সফিউল হাসনাত। গৌতমবাবু, সফিউল সাহেব, আপনাদের 2 জনকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: সাইক্লোনের সময় যাতে

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিচিত্র সংবাদ।
1: কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা রক্তিম ভট্টাচার্য। 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে আবারও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। তবে ফুটবলের বাইরেও মেক্সিকোকে আলাদা করে চেনায় তার বিস্ময়কর সংস্কৃতি এবং এমন কিছু উৎসব যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। মেক্সিকোর বিচিত্র উৎসব বা সংস্কৃতির মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হল ডে অব দ্য ডেড। এটি এমন একটি উৎসব যেখানে মৃত্যু নিয়ে শোক নয়, বরং আনন্দ, স্মৃতি আর ভালোবাসার উদযাপন করা হয়। প্রতি বছর পয়লা ও দোসরা নভেম্বর মেক্সিকো জুড়ে পালিত হয় ডে অফ দ্য ডেড। স্থানীয় ভাষায় একে বলা হয় দিয়া দি লস মুর্তাস। বিশ্বাস করা হয় এই সময় মৃত আত্মীয় স্বজনদের আত্মা পৃথিবীতে ফিরে আসে এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রতীকীভাবে সময় কাটায়। এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে মৃত্যু নিয়ে ভয় বা দুঃখ প্রকাশ করা হয় না, বরং মানুষ প্রিয়জনদের স্মরণ করে, গান গায়, নাচে, খাবার তৈরি করে এবং নানান রঙে সাজায় তাদের বাড়ি ও কবরস্থান। নিজেরাও সাজেন বিচিত্র ভৌতিক সাজে। ফল স্বাস্থ্যকর খাবার হিসেবেই পরিচিত, কিন্তু বন্ধুরা জানেন কি, বিশ্বের এমন কিছু ফল রয়েছে যেগুলো শুধু খাবার নয় বরং বিলাসিতার প্রতীক। নিখুঁত আকার, বিশেষ স্বাদ, সীমিত উৎপাদনের কারণে এসব ফলের দাম হয় আকাশ ছোঁয়া। জাপানের হোক্কাইডো অঞ্চলে উৎপাদিত হয় ইউবারি কিং মেলন। এই মেলনকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলা হয়। একজোড়া ইউবারি কিং মেলনের দাম নাকি $30,000 থেকে $45,000 বেশি। ব্রিটেনের কর্নওয়ালে অবস্থিত লস্ট গার্ডেন্স অফ হেলিগানে ভিক্টোরিয়ান যুগের পদ্ধতিতে উৎপাদিত হয় হেলিগান আনারস। উৎপাদন প্রক্রিয়া জটিল হওয়ায় একটি আনারসের দাম প্রায় $1,500 পর্যন্ত হতে পারে। চীনে বিশেষ ছাঁচ ব্যবহার করে উৎপাদিত নাশপাতিগুলোকে ছোট বুদ্ধমূর্তির আকৃতি দেওয়া হয়। সাধারণ নাশপাতির তুলনায় অনেক বেশি দামে এই নাশপাতিগুলি বিক্রি হয়। সাধারণত পুলিশ বেপরোয়া গতির গাড়ি কিংবা ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করে, কিন্তু এবার পুলিশকে থামাতে হল একটি বিশাল কলাকে। অবশ্য আসল কলা নয়, কলার আদলে তৈরি একটি গাড়ি। মার্কিন মুলুকের মন্টানায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। বিলিংস শহরের কাছে ইন্টারস্টেট হাইওয়ে 90-এর পাশে একটি কলার আকৃতির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল স্প্লিট। পুলিশ অবশ্য চালককে সতর্ক করে ছেড়ে দেয়, কোনো জরিমানা করা হয়নি। অদ্ভুত এই গাড়ির নির্মাতা ও চালক স্টিভ ব্রেথওয়েট জানিয়েছেন, 1993 সালের একটি ফোর্ড F-150 পিকআপ ট্রাক দিয়ে তিনি এই গাড়ি বানিয়েছেন। আসলে নিজের বিজ্ঞাপন ব্যবসার প্রচারের জন্যই নাকি গাড়িটিকে এমন অদ্ভুত আকার দেওয়া। অতিরিক্ত শব্দ আমাদের অসুস্থতার কারণ হয়ে ওঠে অনেক সময়। বাচ্চাদের চিল চিৎকার তো অনেকেরই মাথা ব্যথার কারণ হয়। অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেইল বেটাপ সম্প্রতি এক অদ্ভুত রেকর্ড করেছেন। লর্ড জোসেফ নামে পরিচিত এই ব্যক্তি টাউন ক্রায়ার বা নগর ঘোষক পদে কাজ করেন। 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মানুষ স্বাভাবিকভাবে প্রায় 60 ডেসিবেল তীব্রতায় কথা বলে থাকে। 85 ডেসিবেলের বেশি তীব্রতার শব্দ মানুষের কানের জন্য ক্ষতিকর। ব্লেন্ডারের শব্দ, ঘাস কাটার যন্ত্র কিংবা ড্রিল মেশিনের শব্দের তীব্রতা 90 ডেসিবেলের মতো হয়। ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি টাউন ক্রায়ার জোসেফ রীতিমতো কণ্ঠের চর্চা করে আজ এই পর্যায়ে পৌঁছেছেন। 2017 সালে নগর ঘোষক পদে নিয়োগ পান জোসেফ ম্যাকরেল। গত মে মাসে তিনি 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে পুরুষ বিভাগে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড করেছেন। বন্ধুরা জানেন কোন শব্দ উচ্চারণ করে এই রেকর্ড গড়েছেন জোসেফ? শব্দটি হল নাও। চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকাল শুরু থেকে বিকেলের আড্ডা, এক কাপ চা যেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু বাঙালি নয়, বিশ্বের সব দেশের মানুষ চা পান করেন। তবে সব চায়ের দাম এক নয়। রাস্তার পাশের দোকানে কয়েক টাকায় এক কাপ চা পাওয়া গেলেও পৃথিবীতে এমন কিছু চা আছে যার দাম

0: শুনলে অবাক হতে হয়। বিশ্বের সবচেয়ে দামি হিসেবে পরিচিত চীনের দা হং পাও চা, বিশেষজ্ঞদের মতে দা হং পাও শুধু একটি পানীয় নয়, বরং ইতিহাস, ঐতিহ্য এবং বিরলতার এক অনন্য সমন্বয়। এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালা অঞ্চলে। পাহাড়ি পাথুরে পরিবেশে জন্ম নেওয়া বিশেষ চা গাছের পাতা থেকেই তৈরি হয় এই বিখ্যাত চা। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা রক্তিম ভট্টাচার্য।
1: এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে MSME দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে MSME ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি MSME দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that the contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এই প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকের ডিএমকের সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকে সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকের 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাত্তাহি বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা FRC-র তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা FRC-র তথ্য দিল্লির ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার 3য় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার 2য় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন নাটক নেফা, সুন্দরী নেফা, রচনা ও প্রযোজনা বাসুদেব বসু। রাত 9:30টায় কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার এবং তন্ময় ভট্টাচার্য। রাত 10:00টায় শুনবেন অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলনে সন্তুর, শিল্পী প্রভাত মুখোপাধ্যায়, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত 11:00টায় গজল, শিল্পী সুস্মিতা গোস্বামী। রাত 11:10 আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, রাত 8:15 কহকাশান উপস্থাপনায় আফতাব আলম। রাত 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো, শিল্পী অরুণা ভো চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত।
2: এখন শুনবেন খবর।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের কন্যাকে অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এদিকে আজ সকাল থেকেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলে। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে ছিল। খোলা হয়েছিল 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
4: অপরাধ হয়েছে একটা, 15 জন মানুষের মৃত্যু হয়েছে, তদন্ত হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, এটা জানি। কে কোথায় কি বলছে, কে কোথায় কি করছে, আমি যা দেখছি তাই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি।
3: হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেফতার এবং 51 জনের বিরুদ্ধে FIR করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে।
5: আমি পরিবারকে বলে এসেছি যে FIR নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। অতএব এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। SP ছিলেন, IG ছিলেন, DIG ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে, কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে, যা যা পানিশমেন্টের প্রভিজন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে BNS-এ সেটা দেওয়া হবে।
3: নিহত বিজেপি কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কেরা। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর আগে আরও 11 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারি দাঁড়ালো 23। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় শ্রী অধিকারী ধৃত 12 জনের নামের তালিকা প্রকাশ করে রাজ্য পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, আগের সরকারের সময় অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে যে বিচার করা হতো এবং পুলিশের পদক্ষেপ ব্যাপকভাবে প্রভাবিত হতো তা বর্তমান সরকারের সময় হবে না। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
5: সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই।
3: রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের

0: বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আইটিআই কলেজগুলির আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। এজন্য রাজ্য সরকার 51টি আইটিআই কলেজ বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনা করবে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দিবস উপলক্ষে আজ কলকাতায় বণিক সংগঠন বেঙ্গল চেম্বার অফ কমার্সে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, অধিক বিনিয়োগের মাধ্যমে শিক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামোর দ্রুত উন্নতিতে জোর দিতেই এই সিদ্ধান্ত।
1: নিজেরা করাচ্ছি, সরকার করাচ্ছে, একইভাবে পিএম সেতু বলে যে একটি প্রকল্প নতুন এসছে, গত বাজেটে মাননীয় নির্মলাজি ঘোষণা করেছেন যে 1000 গভর্নমেন্ট আইটিআই কে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে সেখানে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা কাস্টমাইজ স্কিলিং এর জন্য আমরা নিয়েছি। তাতে পশ্চিমবঙ্গ সরকারের 51টি এমন গভর্নমেন্ট আইটিআই কে আমরা ইন্ডাস্ট্রিকে দিয়ে দিতে চাইছি ফর 5 ইয়ার্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার মিলে এই 51টি আইটিআই এর জন্য প্রায় 1200 কোটি টাকা ইনভেস্ট করতে চায়।
0: স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যে উদযাপিত হচ্ছে বিশ্ব অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ বা MSME দিবস। আজ এই উপলক্ষে কলকাতায় বণিক সভা, মার্চেন্ট চেম্বার অফ কমার্স, উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই নতুন সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। ক্রীড়া ও যুবমন্ত্রী ইন্দ্রনীল খা আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছেন। শিলিগুড়ি ও দার্জিলিং সফরে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আগের সরকার বাংলার উন্নয়নকল্পে একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনোটাই বাস্তবায়িত করেনি। তিনি বলেন, রাজ্যে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে বাজেটে জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। রাজ্যে পালাবদলের পর 21 জুলাইকে সামনে রেখেই কংগ্রেস এবার বড় আকারে পালন করবে শহীদ দিবস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়ে বলেন, 21 জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেস অঙ্গীকার ব্যক্ত করবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সত্য জানার অধিকার নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত ফাইল জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হবে। এদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই 21 জুলাইয়ের সভা করতে চেয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতা পুলিশকে একটি চিঠি দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করল ICAR কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কৃষক সভায় আজ ইলিশ মাছের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম RAS এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় 160 মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে 123 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিদশের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে গতকাল কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামী 29 তারিখ সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3 জুলাই রাত 8টা থেকে 6 জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। আগামীকাল ভারতীয় সময় ভোর 5:30 গ্রুপ কে এর দুটি খেলা হবে। মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে। অন্য দুটি খেলায় গ্রুপ জে এর ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 8:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আজকের নাটক নেফা সুন্দরী নেফা, রচনা ও প্রযোজনা বাসুদেব বসু, নাট্যানুষ্ঠান নেফা সুন্দরী নেফা।

0: Natalie. Oh, Peter. তোকে আমি সুখে রাখবো, ফিরে আসবো, ফিরে
1: আসবো। মদ খাবো না, কিন্তু না খেয়ে বা কি করবো বলতে পারেন? মাস্টার সাহেব, নেফার বোলিং এর গভীর জঙ্গলে বড় কঠিন মেহনত, বুলডোজার দিয়ে বড় বড় আকাশ ছোঁয়া গাছগুলোকে মাটিতে শুয়ে দিই, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিই পাহাড়ের পর পাহাড়। আমার কন্ট্রাক্টর, ওভারসিয়ার, মজদুরের দল সব রয়েছে, আমাকে তো তদারক করতেই হয়। আই গট টু সুপারভাইজ দ্য হোল ড্যামড অপারেশন।
2: ও, তাহলে সবটা পথ আপনি মাথা নিচু করে চলেন না, চুপি চুপি অনেক কিছুই দেখা হয়। যতটা লাজুক মনে হয়েছিল ছেলে ততটা লাজুক
3: নয়। পিঙ্কু পিন্টে
4: সারা সারা আবারও সারাব। জানো, নেফার অরণ্যে এসব খানিকটা না করলে কেমন চলো চলো ঠাকে, খানিকটা অভিনয় করতে হয়।
5: পিস্তল হাতে গুপ্তধনের বকরা চাইছো?

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, সংক্ষেপে নেফা। ভারতের উত্তর পূর্ব সীমান্তের এই ভূখণ্ড এক অদৃশ্য মায়াজালে আমাকে জড়িয়েছিল। নেফাকে ভোলা যায় না। নেফা ছেড়ে চলে এসেছি আজ অনেক বছর হল। জানিনি আজ তার কতটা পরিবর্তন হল। নিশ্চয়ই আজ দ্রুত উন্নতির পথে সে এগিয়ে চলেছে। নেফা, নেফা এখনো আমাকে হাতছানি দিয়ে ডাকে। কামিং ডিভিশনের বমডিলা টুয়াং অঞ্চলের পর্বত শিখরে বরফ জমে, তাতে সূর্যের কিরণ পড়ে রং বেরঙের সৃষ্টি করে। লোহিত আর টিরাপের অনেক স্থান রয়েছে যেখানে এখনো হয়তো জরিপি হয়নি। টিরাপের গভীর অরণ্যে এখনো কি শানিত তা নিয়ে সিংফোরা ঘুরে বেড়ায়। লোহিতের জঙ্গলে বর্ষাকালে গাছের পাতা থেকে টুপ টুপ করে মাথার ওপর চোপ গড়িয়ে পড়ে। সুবনশিরির জঙ্গলে নিঃশব্দ চরণে দল বেঁধে টোরা কাটা বাঘের দল ঘুরে বেড়ায়। কামিং ডিভিশনের উত্তর প্রান্তে বরফের ওপরে মানুষের যদি গায়ে পায়ের ছাপ দেখা যায়, সেগুলো কি আমাদের

মতো সাধারণ মানুষের পদচিহ্ন বরফগুলি বৃহৎ আকার ধারণ করেছে, না সেই অবিশ্বাস্য তুষার মানব। নিফা, রহস্যময়ী নিফা, আমি ফিরে গিয়ে তোমাকে কি আর সেভাবে দেখতে পাবো?

0: কাঁদে এমন করে? এই ঝড় বাদলের রাতে কে এমন করে কাঁদে? চারিদিকে কি চমাট অন্ধকার! সিয়াং নদী ফুসছে, গর্জাচ্ছে, ঘন অরণ্যানি বুকে ধরে পাহাড়গুলো অন্ধকারের ভেতর দাঁড়িয়ে রয়েছে। নেফার এত অভ্যন্তরে সিয়াং ডিভিশনের পাশিঘাটে স্কুল মাস্টারের অফার গ্রহণ না করলে বোধ করি ভালো ছিল, কিন্তু মাইনেটা লোভনীয়। ইনার লাইন পাস পারমিট ছাড়া নেফাতে প্রবেশ নিষিদ্ধ। এখানে চাকরি করতে এলে সুযোগ সুবিধা অনেক, 33 1/3 অ্যালোয়েন্স, রেন্ট ফ্রি হাউস, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, টান্না মান্নার লোক যাকে পকেট থেকে মাইনা দিতে হবে না। আবার ফিস ফিস করে কারা যেন সব কথাবার্তা বলছে। এ নিশ্চয়ই হাওয়ার কারসাজি। ইন্সপেকশন বাংলোর দরজা জানলার সঙ্গে হাওয়ার এক গোপন ষড়যন্ত্র।
1: কে কে?
2: আমি। দরজাটা খুলুন স্যার।
1: আমি কে?
2: আমি বিশ্বনাথ নন্দী।
0: আসুন, হাতের ভিজে ছাতা আর গায়ে রেনকোট খুলে ওই চেয়ারটার উপর রাখুন।
2: আমি হচ্ছি ওই পাশিঘাট হাসপাতালের ডাক্তার। কারণে অকারণে রুগী মেরি ফেলি বলে কেউ আমাকে বদনাম দিতে পারবে না। সমস্ত পাশিঘাটের খোঁজ খবর নেওয়া আমার পেশা। সবাই আমাকে পাশিঘাটের গেজেট বলে। দাঁড়া, চুরুকটা ধরে নিচ্ছি।
3: তা কেমন লাগছে জায়গাটা?
0: দু একদিনের ভেতর মন্তব্য পেশ করা উচিত নয়, তবে অসম্ভব নির্জন বলেই মনে হচ্ছে।
2: নির্জন? পাশিঘাটকে নির্জন বলছেন? নেফার অভ্যন্তরে গেলে বুঝতেন নির্জনতা কাকে বলে।
3: নির্জনতা সম্বন্ধে ভেবেছেন কি মরেছেন? অবিটবি আছে নাকি কিছু?
0: না, তেমন কিছু নেই।
3: থাকলে সময় কাটতো।
0: আপনার কিছু হবে আছে নাকি?
2: হল ভাত রয়েছে, নাটক মঞ্চস্থ করবার শখ রয়েছে মশাই। পাশিঘাটে বছরে অন্তত একটি নাটক মঞ্চস্থ করবার ভার এই এই আমার উপর। এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কালস্রোতে ভেসে যায়। আচ্ছা আজ থাক, হ্যাঁ, অন্যদিন পুরো শোনানো যাবে। সংসার পেতেছেন না? ব্যাচেলার?
0: ব্যাচেলার।
2: বাহ বাহ বাহ, ঠিক আমার মত। দেখুন, এই নেফাতে বৃষ্টি শুরু হয় সেই মার্চের শেষ দিক থেকে আর চলে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। এক নাগাড়ে বৃষ্টি পড়ে আপনার 20-22 দিন পর্যন্ত। নেফার সমস্ত বৃষ্টির জল নেমে যায় ব্রহ্মপুত্রে। তখন ব্রহ্মপুত্রের কি রূপ! বাপ, রাস্তাঘাট এমনিতে তো নেই। বর্ষাকালে নেফার অনেক স্থানের সঙ্গে বাইরের জগতের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্ষার সময় ঘাসের ডগা গুনা যায়, বুঝলেন, কিন্তু জোঁক শেষ করা যায় না।
0: আমাকে বোধ করি বছর দেড়েক দুই নেফার অন্য কোথাও যেতে হবে।
2: সে কি মশাই, স্কুল মাস্টার থেকে চড়চড় করে ডিভিশনাল ইন্সপেক্টরের পোস্টে উঠে যাবেন। নেফা সার্ভিসে প্রমোশন বড্ড কুইক। তবে হ্যাঁ, সারাটা নেফা চষে বেড়াতে। আপনার প্রভিনশিয়াল আর সেন্টারে চাকরি নয়, নেভার চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে লোক পাওয়া যায় না।
0: কে কাঁদে মশাই?
2: আজ থাক, আর একদিন বলবো। রাত হয়েছে অনেক।
0: কেন কেন, আমাকে বলতে দোষটা কোথায়?
2: না না, আজ থাক। শুনুন, যে কথা বলবো বলে ভেবেছিলাম এতক্ষণ তো বলাই হয়নি। সিয়াং নদী আতখানা পাশিঘাট খেয়েছে আর আতখানার উপরও লোভ রয়েছে। আপনার এই বাংলোর ধার পর্যন্ত সিয়াং নদী এসে গেছে। এখন যে কোনো দিন সিয়াং নদী এই ইন্সপেকশন বাংলোকে ফাঁসিয়ে নিয়ে যেতে পারে। সিয়াং নদী একটু বেপরোয়া আর অবুজ।
3: চোখ কান খোলা রেখে ঘুমোবেন?
0: চোখ কান খোলা রেখে কি কেউ ঘুমোতে পারে মশাই?
3: উপরে খুব পারে, সিয়াং বড্ড অবুজ।
0: কে কাঁদছে আর কেন কাঁদছে খুলে বলুন দেখি।
3: অমিময়াং হবে বোধ হয়।
0: অমিময়াংকে?
3: আমাদের পুরনো চৌকিদারের ভাগ্নে, ওর কান্নাই শুনছেন।
0: তা ওরকম করে কাঁদে কেন?
3: অমিময়াংয়ের বউ নেনিময়াং
2: এই সিয়াং এর জলে ডুবে মরেছে, তারপর থেকে ওর কান্নাকাটি। ও বলে নেনির আত্মা নাকি এদিক সেদিক ঘুরে বেড়া। সিয়াং এর তীরে বাংলোর আশেপাশে ঘুরে বেড়া, তাকে মাঝে মাঝে দেখতে পায়।
0: আর কেউ দেখেছে?
3: তা অনেকে দেখেছে,
0: আপনি দেখেছেন?
2: কয়েকবার দেখেছি।
0: ও,
2: প্রথমবার দেখলাম গভীর জঙ্গলের ভেতর। তখন সবই ডাক্তারের চাকরি নিয়ে পাশিঘাটে এসে পৌঁছেছি। এদিকটা তখন গভীর জঙ্গল। একটু বেশি রাতে খবর পেলাম বালিময়ং ভীষণ অসুস্থ। বালিময়ং এই অঞ্চলে ট্রাইবদের কর্তা, না গেলেই নয়। একটা ছুরি আর টর্চ সম্বল করে জঙ্গলের পথে পা বাড়ালাম। খানিকটা যাবার পর বুঝতে পারলাম পথ হারিয়েছি। ঠিক এই সময় মনে হচ্ছে, বাবা যেরকম অন্ধকার। শোনো, সরা দেয় না কেন? শোনো, এটা কালার পোকা নাকি? প্রথম ট্রাইবদের মেয়ে হবে শুনে ছোড়া খুব সাহসী হয়। আরে, এই যে দেখছি আঙুল নেড়ে ওকে অনুসরণ করবার জন্য ইঙ্গিত করছে। পথ যখন হারিয়েছি তখন ওর পিছু পিছু না গিয়ে উপায় নেই।

0: হচ্ছে ভালো উমের নয়, অন্য এক রোগিণী বলে মনে হচ্ছে। মুখটা কাপড় দিয়ে ঢাকা, মেয়েটা আমাকে এখানে রেখে কোথায় গেল? এই এই শোনো শোনো, তুমি তুমি কোথায়? কেউ উত্তর দেয় না। পাশে ঘরটা কি অন্ধকার, একটা প্রদীপ মিট মিট করে চলছে। রোগিণীর হাতটা কি অসম্ভব ঠান্ডা। একটা প্রেসক্রিপশন লিখে বিদায় নিতে পারলে বাঁচি। কিরম একটা একটা ভুতুরে বাবা, নইলে বোধ করি ভালো ছিল। সব শেষ, এবার এবার পালাই এখান থেকে।
1: আবার আবার সেই জংলা পথে চলতে শুরু করলাম।
0: মেয়েটার সঙ্গে আমার হাত বিশেকের ব্যবধান, ওর হরিণীর ক্ষতি, সারাক্ষণ একটা কথাও বলেনি।
1: ক্রাফট সেন্টারের কাছাকাছি এসে ও যেন আমার সামনে থেকে
0: কর্পূরের মতো উবে গেল।
2: আপনি কি বলতে চান কোনো অশরীরী মানুষ নয়?
0: সবটা শুনুন, সবটা শুনুন। দুদিন পরে নেহাত কৌতূহল মেটাবার জন্যে দুজন পদমকে নিয়ে রোগিণীর খোঁজে গেলাম। তো সারাটা অঞ্চল তল্লাশি চালিয়ে না পেলাম রোগিণীর সন্ধান, না কোনো ঘর বাড়ির হদিশ। সাহেবের লোক দুটো বললে ওখানে নাকি কোনোদিন জনবসতি ছিলই না।
2: আপনি বোধ করি দিকভুল করেছিলেন।
1: প্রথমে আমিও তাই ভেবেছিলাম। ফিরে আসবার জন্য যখন ওই পা বাড়িয়েছি, তখন একটা গাছের নিচে আমার হাতের লেখা প্রেসক্রিপশনটা পাওয়া গেল। তারিখ পর্যন্ত মিলে গেল।
0: রোগিণী নিখোঁজ, ঘর বাড়ির পাত্তা মিলল না,
1: কিন্তু প্রেসক্রিপশনটা ঠিক পাওয়া গেল। পদম দুটো হেসে বলেছিল ও মেয়েটা না নাকি নেনিময়াং। নেনিময়াং ছাড়া আর কেউ না, নেনিময়াংয়ের আত্মা।
0: দেখবেন স্যার, ভয় পাবেন না যেন,
1: চলি আছে। হ্যাঁ,
0: আমি না হয় একটু বেশি রাতে এখানে ঘোরাফেরা করে ভাড়া দেব।
1: আচ্ছা আচ্ছা, গুড নাইট।
2: গুড নাইট।

0: আমি চক্রবর্তী, পলিটিক্যাল অফিসের হেডক্লার্ক, নাম বিকাশ চক্রবর্তী। যাচ্ছি আপনার ওখানেই যাচ্ছি।
1: নমস্কার।
2: নমস্কার, ঘরে আসুন। রাতের বেলায় ঝোপঝাড় আকাশের ভেতর একলা কি করছিলেন? কিছু খুঁজছিলেন বলে মনে হলো। হাতে দেখছি লণ্ঠন আর কোদাল রয়েছে, মাটি খুঁটছিলেন নাকি? প্রথম রাত্রিরে দেখলাম নন্দীকে, আজ দ্বিতীয় রাত্রিরে দেখছি আপনাকে। দুজন কি বাংলোর আশেপাশে ঘুরতে দেখলাম?
1: জমিন ঠুকে ঠুকে দেখছিলাম আর কি। শিয়াং নদী যে রেটে মাটি খেয়ে এগুচ্ছে, তো বাংলোর আয়ু খুব বেশি দিনের নয়, বুঝেছেন? তো দেখছিলাম মাটিতে কতটা চিড় খেয়েছে, ফাটল ধরলো কতটা, এই আর কি।
2: আপনি বোধ করি অনেক বছর নেফাতে রয়েছেন।
1: প্রায় বছর 30 হলো, এই সে ব্রিটিশ আমল থেকে। সুবনসিরি, কামিং, সিয়াং, লোহিত আর টিরাপ, নেফার এই 5 ডিভিশনের সব খবর জানবেন স্যার এই নক্ষত্রপুরে।
2: স্বাধীনতার আগে নেফার যে অবস্থা দেখেছেন, তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক পরিবর্তন। এই এই তো সেদিন পর্যন্ত নেফার ছিল হিডেন ল্যান্ড।
2: আচ্ছা, এর আগে আপনি কোথায় ছিলেন?
1: আগে আমি ছিলাম লোহিত ডিভিশনের মিশমি পাহাড় এলাকায়, আজকে যাকে আপনারা লোহিত ফ্রন্টিয়ার ডিভিশন বলেন। নেফার সম্বন্ধে লোক আর কতটুকুই বা জানে বলুন।
2: আচ্ছা, নেফার আয়তন কত?
1: আগে নেফার আয়তন আপনার 30,000 বর্গ মাইল হবে। এর পশ্চিমে আপনাকে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে আপনাকে তিব্বত আর চীন, আর দক্ষিণ পূর্বে হচ্ছে ব্রহ্মদেশ আপনাকে।
2: আচ্ছা, অনেক ট্রাইবস রয়েছে, তাই না?
1: আগে হ্যাঁ,
2: আপনি নিশ্চয়ই অনেক ঘুরেছেন।
1: তার বলতে সাহেবরা লোহিত ওয়ালাং এর পথে চীনের দিকে চলে যেত আপনার, আর যেত কামেং এ টুয়াং এর দিকে তিব্বতের পথে, দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে, অর্কিডের উপরে, বুঝেছেন? ওদের ছিল ভীষণ লোভ। তাছাড়া হ্যাঁ, ওই এক্সপিডিশনে বেরিয়ে নতুন জায়গা খুঁজে বার করা, এই জমি জরিপ করা, খুবই মানে কঠিন সমস্ত কাজ আর কি।
2: আপনার কি কাজ ছিল?
1: আমার আরে কি না করেছি, এক্সপিডিশন রওনা হবার আগে এই শর্মার খোঁজ পড়তো, বুঝেছেন? পোর্টার চাই, তিব্বতী নয় তো খামতি, তা পোর্টারদের মজুরি নিয়ে দর কষাকষি করতে হবে এই শর্মাকেই, তাছাড়া ট্রাইবদের উপহার দিতে হবে, তা জোহাড় করো কাঁচ নয়বা পাথরের মালা, গ্রামোফোন, চা, চিনি, নুন, এছাড়া রয়েছে ইয়ার ড্রপিং এর দুর্গম অঞ্চলে সব দুরূহ কাজ, বুঝেছেন?
2: ভয় করতো না আপনার?
1: আগে ভয় করতো না, আবার কিছু বলেন, প্লেনগুলো জানেন থাকতো অনেক সময় ভাঙা চোড়া, বলবো কি মশাই জানেন, মালপত্তর ফেলবার জন্যে অনেক সময় দরজাটাই খুলে নেওয়া হতো, প্লেনে হাওয়া ঢুকতো হু করে। একবার জানেন এই মালপত্তর ফেলতে গিয়ে মালের সঙ্গে নিজেই প্রায় চলে গিয়েছি, ভাগ্যিস একজন আমার প্যান্টুলুনের ওই নিচের দিকটা টেনে ধরে গতি সংযত করেছিল, নইলে সম্মার একটি হাড় আর খুঁজে পাওয়া যেত না।
2: ভালো লাগে আপনার এই চাকরি?
1: আরে মশাই প্রথমে ভালো লাগতো না, বুঝেছেন, শেষে অবশ্যই খুবই ভালো লাগতো। নেভারে উত্তেজনা কোথায় পাবেন বলুন, প্রেন্সের চাকরি এখন যেন কেমন যেন জলো জলো মনে হয়, যেন অফিস পাড়ায় সেই 10-5টার চাকরি, বড়বাবু, মেজবাবু, সেজবাবুর দাঁত মুখ ফিচুনি, সেই লাল ফিতের বাঁধন।
2: এখানে সেসবের বালাই নেই,
1: এখানে খুব বড় একটা চাকরি করি না ঠিকই, কিন্তু ভাবুন দেখি, ভাবুন একবার, যে এখানে এই যে পলিটিক্যাল অফিসার স্বয়ং গায়ে হাত গুলিয়ে কাজ আদায় করে দেয়, এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশের কমান্ডার বাসের বাড়ির জন্য আমার হাতটা চেপে ধরে, এই বিহার মিলিটারি পুলিশের জমাদার তাদের খানা পিনাতে আমাকে নিমন্ত্রণ করে, এই আসাম রাইফেলের মেজর ভালো মদ আমার গ্লাসে ঢেলে দিয়ে বলে, চক্রবর্তী রাতে ভালো ডান্স আছে, চলে এসো।
2: ডান্সে যোগ দিয়েছেন কখনো?
1: সেই কথা তুলে আর লজ্জা দেবেন না স্যার, জানেন একবার চেষ্টা করেছিলাম।
2: আচ্ছা,
1: তার আগে জানেন গিন্নিকে বলেছিলাম, তুমি বাবু অনেকদিন মা বাপকে দেখোনি, তা ওদের তুমি একবার দেখে এসো। গিন্নি জানেন, গিন্নি তো চোখ কপালে তুলে বলে, সে কি গো, সে যে 1 কাড়ি টাকা। তো গিন্নিকে বলেছিলাম, অভয়ে কম্পিত নয় আমার হৃদয়। গিন্নি বলেছিল, আরে তোমার কিপ্টি নামের অপবাদ তাহলে ঘুচিল। গিন্নিকে পাঠিয়ে দিয়ে, বুঝেছেন, নাচের আসরে নেমে পড়েছিল। তারপর শুনুন না ব্যাপারটা কি, দুপাক নেচেই বুঝেছেন, দুপাক নেচেই পা পিছলে একবার আলুর দম। কোমরের এই হাড়টা ভাঙলুম বুঝেছেন, যার সঙ্গে নাচছিলাম সে মেয়েটা জানেন এক নম্বর নিমখার।
2: কেন, সে কি করলে?
1: আর মোড়াই বলবেন না, আমাকে ভূমিতে পড়ে থাকতে দেখে বলে কিনা জানেন, হাউ ফানি। আমার মনে হয়েছিল কি জানেন, যে নাচতে পারিনি বলে ও নিক্ষেপ আমার পায়ে ল্যাং মেরে ফেলে দিচ্ছে। চেহারা কেন আমার যেরকম দুঃসই নয় তো, তা জানেন মনে ঠিক ধরেনি, তাই হয়তো।
2: তারপর
1: গিন্নি গন্তব্যস্থানে তখনও পৌঁছননি, টেলিগ্রাম গেল হাজব্যান্ড ফলেন কামসা। তা দেখুন নেপাতে ঝিমিয়ে ঝিমিয়ে মরতে হয় না, আছি ভালো বুঝেছেন, কেউ আমাকে দমিয়ে রাখতে পারে না, আর রাখবেই বা কি করে। আই এম এ নাট হার্ড টু ক্র্যাক, দো লিভিং ফ্রম মাউথ টু হ্যান্ড, নো পারওয়া। পলিটিক্যাল অফিসের চক্রবর্তী ভাঙবে বুঝেছেন, তবু মজা হবে না।
2: ইংরেজিটা বড্ড জোর রপ্ত করেছেন মশাই,
1: আছেন যখন তখন আরো শুনবেন। আচ্ছা তাহলে যাই, বাগানটার মাটিটা ঠুকে ঠুকে দেখি গে বুঝেছেন, শিয়াং বাংলোর বড্ড কাছাকাছি এসে পড়েছে, মাটিতে কতটা ফাটল ধরলো কে জানে, বড় বিপদের ব্যাপার বুঝেছেন। আচ্ছা তাহলে আবার দেখা হবে, আসি। হ্যাঁ নমস্কার।
2: এই অন্ধকারে ঝোপঝাড়ের ভেতর মাটি পরীক্ষা করছে সম্বল মাত্র ওই টিমটিমে লণ্ঠনটা, ওর কি সাপ খবরও ভয় নেই? এখানে সমস্ত কিছুই অদ্ভুত।

0: এলেন শেষ পর্যন্ত? আচ্ছা বলুন দেখি, আপনি এরকম পালি পালি বেড়ান কেন? পাশিঘাটে পৌঁছেছেন বেশ কয়েকদিন হলো। স্কুলের ছেলে পড়াতে প্রতিদিন আমাদের এই বাসির বাড়ির ধার দিয়ে সকাল বিকেল যাতায়াত করেন। জানলায় দাঁড়িয়ে থেকে আমি সব কিছু দেখতে পাই। কি লজ্জা করছিল না কি আসতে?
1: না না, ঠিক লজ্জা নয়, মানে সময় করে উঠতে পারছি।
0: আপনি হাসালেন, পাশিঘাটে আবার সময় রাফা। ভাগ্যিস আমার কর্তা যে আপনার হাত ধরে টেনে নিলেন। ভারী লাজুক আপনি। শুনুন, খুব সাবধানে চলাফেরা করবেন, কিন্তু ঝোপের আড়ালে চিতে বাঘ লুকিয়ে থাকে। কেউ তো সাপ এক ঝোপ থেকে আর এক ঝোপে যাতায়াত করে, বুঝলেন? খুব সাবধান।
2: খুব হুঁশিয়ার। আপনি যেখানটায় পায়ে হেঁটে শীর্ণকরণ পার হন, ঠিক সেখান থেকে 200 গজের মধ্যে একটি আদি ছেলেকে চিতে বাঘে মুখে তুলে পালালো মশাই।
0: আমার নাম টাগোর, কলকাতার লোক পেয়ে খুব ভালো লাগছে। বিয়ের আগে আমিও কলকাতায় থাকতুম। আপনার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলা যাবে, কি বলুন?
2: তোমার তাহলে আলাপ করো। ওকে গিয়ে ভাজা মুড়ি নারকেল আর চা দিও, আমি চানটা সেরে আসি।
0: আচ্ছা আচ্ছা, তোমায় কিচ্ছু ভাবতে হবে না, সেসব দায়িত্ব আমার। তুমি যাও স্নান সেরে এসো।
2: চলুন স্যার, শীর্ণকরণে স্নান সেরে ফিরবো। সিয়াং নদীতে নাইবার বড্ড শখ, কিন্তু যেরকম কারেন্ট ভয় করে। আচ্ছা চলি তাহলে।
1: আসো। আচ্ছা, জায়গাটা খুব নির্জন তাই না? আপনার একলা থাকতে হয় বড় একঘেয়ে জীবন নিশ্চয়।
0: এই জায়গাটা পাশিঘাটের অনেকটা বাইরে, লোকালয় থেকে খানিকটা দূরে। সাথী নেই, সঙ্গী নেই, কি করে যে দিন কাটাই ভগবানই জানেন। চারিদিকে পাহাড় আর গভীর জঙ্গল, এর ভেতর পদম পাশে মিনিয়াং আর গালকদের ঘরগুলো। ওদের ভাষা আমি এক বর্ণ বুঝি নে, ওরাও আমাদের কথা কিছুই বোঝে না। কর্তা তো সারাদিন পোস্ট অফিসে পড়ে থাকেন, কার সঙ্গে বা কথা বলি বলুন?
1: কর্তা বুঝি পোস্ট অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত?
0: ছাই ব্যস্ত, ওই তো বাঁশের তৈরি এতটুকুন ঘর, সম্বল মাত্র একটা মেরি পিয়ন, সারাদিনে 5-10টা লোক আসে কিনা সন্দেহ, খালি অফিস আর অফিসের কথা। তাও বুঝতাম যদি গৌহাটি কিংবা ডিব্রুগড়ের পোস্ট অফিস হতো।
1: দুবেলা স্কুলে যাবার সময় আর ফেরবার সময় দেখি আপনি গালে হাত দিয়ে জানলায় দাঁড়িয়ে আছেন।
0: ও, তাহলে সবটা পথ আপনি মাথা নিচু করে চলেন না? চুপি চুপি অনেক কিছুই দেখা হয়। যতটা লাজুক মনে হয়েছিল ছেলে ততটা লাজুক নয়। যেদিন শীর্ণকরণের জল হঠাৎ বেড়ে যায় সেদিন তাকিয়ে তাকিয়ে দেখে আপনার অসহায় অবস্থা। জল কমলে ধুতি হাঁটুর ওপর তুলে জলে নামা হলো, হেঁটে পা ধুলেন শীর্ণকরণ, গুটি গুটি সন্তর্পণে পা ফেলে বিকেলে ফেরবার সময় সেই একই অবস্থা। আমি হলে অনেক তাড়াতাড়ি এবং অনায়াসে নদী পার হতাম। আপনার ভয় দেখে আমি তো হেসে মরি।
1: আপনি আপনি লুকিয়ে লুকিয়ে অনেক কিছু দেখে নিয়েছেন।
0: বাড়ি লুকিয়ে দেখবো কেন? একদিন স্যান্ডেলের লোহা পায়ে ফুটেছিল বোধ হয়, পাথর দিয়ে লোহা না ঠুকে জুতো জোড়ার আগের বসে শীর্ণকরণের জলে ছুঁড়ে দিলেন। বাপ্পা কি রাগ আপনার!
1: আপনি এত লক্ষ্য করেছেন?
0: জানেন, যখন প্রথম এখানে এলাম তখন সত্যি কান্না পেত। কতদিন হাপুস নয়নে কেঁদেছি, চারিদিকে অরণ্য,

0: বরটারা শুদ্ধ আম জাম কাঁঠাল আর হর্তুকি গাছ, গাছ থেকে অসংখ্য ঝুড়ি নেমেছে, তলায় তলায় যা জমাট অন্ধকার, সারাটা তল্লাটি একটি লোকও চোখে পড়ত না, নিঝুম দুপুর, নিঃসঙ্গ জীবন। আচ্ছা, কলকাতায় কোথায় আপনার বাড়ি?
1: শ্যামবাজারে, পাঁচ রাস্তা যেখানে মিলেছে তার কাছাকাছি।
0: ও মা, আশ্চর্য, আমারও তো ওইখানেই বাড়ি, অথচ কোনো দিন আপনাকে দেখিনি। আচ্ছা আচ্ছা, আপনি মিথুবাবুর দোকানে ফুলকপি সিঙ্গারা খেয়েছেন?
1: না তো। সত্যি, কোথায় শ্যামবাজার আর কোথায় নিফার সিয়াং ডিভিশনের পাশিঘাট?
0: জানেন, সময় আর কাটতে চায় না। দুপুরবেলা জামগাছির ওপর কাঠবিড়ালি দুটো ছুটে ছুটে দেখি, তাকিয়ে দেখি কি করে জামগাছের শাখায় পেঁচিয়ে থাকা ময়াল সাপটা পাখি ধরবার চেষ্টায় রয়েছে।
1: সন্ধ্যাবেলা আপনার নিশ্চয় খুব খারাপ লাগে?
0: ওর পোস্ট অফিস থেকে ফিরতে ফিরতে 7:30 হয়, বাসের দরজাটা ভালো করে বন্ধ হয় না, বাসের দরজা দিয়ে দমকা বাতাস এসে হারিকেন লণ্ঠনটা নিভিয়ে দিতে চায়, সুযোগ বুঝে পেঁচাটা বিস্ত্রীভাবে ডাকতে শুরু করে, থেকে থেকে ফেউ ডাকে, আশেপাশে চিতে পাক ঘুরে বেড়ায়, শিয়াং নদীর ধার থেকে জংলা হাতির ডাক ভেসে আসে, গাছের লতা পাতা হাওয়ায় দুলতে থাকলে ঘরে তার ছায়া পড়ে, মনে হয় অশরীরা ঘুরে বেড়াচ্ছে, ভয় কুঁকড়ে যাই, নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাই। এই দেখো অনেক কথা বলে ফেললাম, না না, এবার আপনার চা নিয়ে আসি, কেমন?
1: আজকে চা নয়, আরেকদিন আসবো।
0: কথা যেন ঠিক থাকে, না হলে আমি কিন্তু ভীষণ ভীষণ রাগ করবো।
1: বউটির আর কত বয়স হবে, 20 নয় তো 22? কি অসামান্য লাবণ্য চোখে মুখে, ওর সারা অঙ্গে দুরন্ত ভরা যৌবন। আর পোস্টমাস্টার, কি শীর্ণ তার দেহটা, হাত পাগুলো প্যাকাটির মতো, দুজনের ভেতর বয়সেরও অনেক প্রভেদ। পোস্টমাস্টার কি শিলমোহর কালা স্ট্যাম্প পোস্টকার্ডের স্তূপের নিচে এই দুরন্ত যৌবনকে দমবন্ধ করে মারতে পারবে? পোস্টমাস্টারের শুধু কাজ আর কাজ। বউটির কোলে কবে আসবে ফুটফুটে একটি শিশু, এক মাথা কালো চুল, টিকলো নাক, ধপধপে ফর্সা রং। সিয়াং, শুনেছি আদিরা তোমাকে দেবতার মতো শ্রদ্ধা করে, তুমি বউটির কোলে একটি শিশু তুলে দাও। টৈনিপোলো, তুমি তাপ দাও, আলো দাও, ওকে একটি শিশু দান করো। বউটি বড় নিঃস্ব।

0: প্লিজ মিস্টার পারু, প্লিজ আর মদ খাবেন না।
1: মদ আর খাবো না, মদ খাবো না, কিন্তু না খেয়ে বা কি করবো বলতে পারেন মাস্টার সাহেব? মাস্টার সাহেব, নেফার বোলিংয়ের গভীর জঙ্গলে বড় কঠিন মেহনত, বুলডোজার দিয়ে বড় বড় আকাশ ছোঁয়া গাছগুলোকে মাটিতে শুয়ে দিই, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিই পাহাড়ের পর পাহাড়। কন্ট্রাক্টর, ওভারসিয়ার, মজদুরের দল সব রয়েছে, আমাকে তো তদারক করতেই হয়। আই গট টু সুপারভাইজ দ্য হোল টাইম টু অপারেশন। নিদ্রিত নেফার ঘুম ভাঙাতে হবে। কাজের ভূতটা তাড়ায় দিনটা কোনো মতে কেটেই যায়, বাট ইন দ্য ইভিনিং আই ফিল সো ড্যাম্প টায়ার্ড অ্যান্ড লোনলি।
0: কতদিন রয়েছেন এখানে?
1: আই এখানে তারপরে মাসছয়েক রয়েছি বললেন এটাই জঙ্গলে, এই পাহাড়ে জঙ্গলে আরও 3 বছর কাটাতে হবে। মাই গড, পাহাড় পাহাড় আর পাহাড়। With this uncertain weather, terrible transport and the monsoon. Borsha, bujlen Mr. Sir. Borsha jeno ekhane tandop na chhara ar kichu jani na. And to crown all, in every corner, kono hingsro jontu mrittur porwa niye utpete boshe ache.

0: ডাকছে।
1: সন্ধ্যের অন্ধকার নামবার সঙ্গে সঙ্গে ওই দূরাকরণ আবির লিম্বুকরণের জলে চারপাশের তাম জঙ্গল থেকে সব ডোরাকাটা বাঘের দল এসে তাদের তৃষ্ণা মেটায়। শুনুন, শুনতে পাচ্ছেন? বাঘের ভয়ে সম্বরের দল সব ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। দিনের আলো ফুরানোর আগেই সবাই পালায়, মজদুরের দল, কন্ট্রাক্টরেরা সবাই। আমি থেকে যাই, সঙ্গে সাথে কেউ নেই, নিঃসঙ্গ জীবন, ভালোই আছি, কি বলেন? স্ত্রী পুত্র কন্যা কেউ নেই বটে, নাই বা থাকলো? এই জঙ্গল তো রয়েছে, রয়েছে আমার ব্রিজ বানানো, পাহাড় ওড়ানো, রয়েছে জিপ, ট্রাক, ডিনামাইট। দিনগুলো কেটেই যায়, আর রাত্রে বসে বসে শুনি জঙ্গলের লড়াইয়ের অবিরাম বিচিত্র সব শব্দ, শুনি কোনো মরণ কামড় খাওয়া জন্তুর শেষ চিৎকার।
0: সত্যি মিস্টার বালু, আপনাকে দেখে বড় কষ্ট হয়।
1: থ্যাংকস, থ্যাংকস আ লট। না, মাঝে মাঝে অবশ্য খানিকটা রিলিফ পেয়ে যাই। ধরুন ডিনামাইট এক্সপ্লোশনে কোনো মজদুরের হাতটা বা পাটা উড়ে গেল, নয়তো বাঘের থাবায় জখম হয়ে গেল, কিংবা হাতির পায়ের তলায় স্যান্ডউইচ হয়ে গেল, তখন একঘেয়ে কাজের চাকা থেকে পালাবার একটা সুযোগ আসে। ওই বিভৎস মাংসের তালটাকে জিপের পেছনে ফেলে ছুটি পাশিঘাটের দিকে।
0: মন খারাপ হয় না?
1: না, একেবারে না। আগে হতো, যখন মন নামক এই বিলাস বস্তুটি ছিল আমার, তখন হতো ঘন জঙ্গলের ভেতর দিয়ে মাইলের পর মাইল জিপে করে পেছনে মৃত প্রায় লোকটির অবিশ্রাম বোবা কান্না। রামের বোতল খুলতে হতো। বাট দিস ডেইজ মাস্টার সাহেব, আই হ্যাভ গ্রোন এ হার্ড অ্যান্ড সিনার। সত্যি কথা বলতে, শুনলে হয়তো আপনার ঘেন্নাই করবে, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকাল ওরকম অঘটন ঘটলে যেন খুশি হই। ভাবি তবু তো পাশিঘাটে ঘন্টা কয়েক ওই লোকাল সাবে নাচ গানে সময় কাটানো যাবে, চাই কি জুয়ার বোর্ডে 100-150 টাকা জিতেও যেতে পারি।

0: मेरे हार्ट में तो
1: आए शट अप आ देखिए आए एक बार लोड़े नहीं ओ बाबा हाथ बाजे नड़ाते पाछी हैं आए आए शोन शोन शोन आए शोन ओके ओके मारब আমি আমার হাতটা তুলে ধরে ওকে তুই মেরে দে দেখিনি আমি বাবা পাচ্ছি
0: বাবা ও আমাকে মারিতে ফেলে দিল আমি নিজেই পড়ে গেলাম
1: কি কি তাস পেয়েছো দেখি বাবা দেখি ছাড়ো পয়সা ছাড়ো
0: কি বলো আর খানিক তো ড্রিঙ্কস হবে নাকি
1: নো নো থ্যাঙ্কস কি বাবা মদে অরুচি জুয়োতে বিতৃষ্ণা সাধু টাধু মনে গেল নাকি কি বাবা চললে নাকি
2: হ্যাঁ আজ চলি

0: Anila!
1: Hi, Balu.
0: Anila, darling. Here's a surprise for you.
1: Is it?
0: তোমার জন্য এই আংটিটা এনেছি।
1: How wonderful! কি সুন্দর আংটিটা।
0: হাতটা বাড়াও। দাঁত পরিয়ে দি।
1: আজ কিন্তু আমাদের এখানে ডিনার পার্টি আছে, পরে ডান্স রয়েছে। মিস্টার থার্ডানি বেছে বেছে লোক ইনভাইট করেছেন, তোমাকে থাকতে হবে কিন্তু।
0: I'm awfully sorry, Nila, darling, but you'll have to excuse me.
1: No.
0: Look, I'm bored duty রয়েছে। Some other time, we'll dance together.

0: Ajaika, hmm? No. Be a good girl and give us a smile. That's it. Ajaya, good night.
1: Good night.
0: মাঝে মাঝে কি মনে হয় জানেন মাস্টার সাহেব?
2: কি?
0: I have a feeling, মনে হয় ডিনামাইট ব্লাস্টে মরুক না গোটা কয়েক লোক। বাগের থাবায় হোক যখন চারটে মজদুর, কালকে উঠোর বিষে নীল হয়ে যাক কটা লোক, তাহলে অ্যাটলিস্ট আই ক্যান এসকেপ দিস হেল ফর সাম টাইম, গো টু পাসিঘাট, ড্রিঙ্ক অ্যান্ড ডান্স অ্যান্ড হ্যাভ দ্যাট সফট সফট নীলা ফর ফিউ আওয়ার্স। মাস্টার সাহেব, এই বস্তুটির নাম আপন। নাকশিট করছেন, এর ফুড ভ্যালু আছে। অনেস্ট অনেস্ট, বিলিভ মি, ফুড ভ্যালু আছে।
2: ওই ছাইপাশগুলো কেন খান?
0: কেন খাই? বিকজ আই ওয়ান্ট টু ফরগেট দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান্স আই হ্যাড সোল, দ্য সোল দ্যাট আই lost everlastingly. I'm bhulte chai sob kichu, this damp jungle, ei jongol, ei pahar, ei upotyoka, ei nefas, sob kichu. I want to forget my past, forget my present, forget everything. Dan apni kache jinish dekhai. এটা কি দেখছেন?
2: ফটোগ্রাফ, একটি কোচি মেয়ের মুখ।
0: ইয়েস, শি ইজ মিসেস শীলা মালহোত্রা। ভাবছেন অন্য স্ত্রীর ছবি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি সাংঘাতিক চরিত্রহীন আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আজও অন্য লোকের স্ত্রী, কিন্তু জাস্ট আ ফিউ মান্থস ব্যাক ও ছিল আমার, যাকে ওই কাব্যে বলে আমার স্বপ্ন স্বরূপিনী, ওই যাকে আপনারা বলেন প্রেম, তাই ছিল আমাদের অনেক দিন অনেক বছর।
3: কি গো, কলেজ গেটে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছো?
0: বেশিক্ষণ আর কোথায়, মাত্র ঘন্টা দুয়েক হবে।
3: ঘন্টা দুয়েক বলো কি আমার জন্য না অন্য প্রত্যাশা?
0: জেলাসে শীলা দেবীর মনে সন্দেহ হয়ে গেছে নাকি?
3: না, ভাবছিলাম।
0: ভাবছিলে কি? ভাবছিলে,
3: ভাবছিলাম আমাকে কলেজ থেকে নিয়ে যেতে এসে অনেকগুলো সুন্দর মুখের দর্শন পেলে তো। দিল্লির মেয়ে, কলেজে সুন্দরী মেয়ে তার অভাব নেই।
0: হিংস হচ্ছে? তাহলে আমিও একটা কথা বলি দেবি।
3: বলো।
0: তোমাদের এই কো-এডুকেশন কলেজে ছেলের সংখ্যা বড় কম নয়? আমি তো তোমাকে কোনোদিন ছেলে দেখে বেড়ানোর অভিযোগ করিনি। রিয়েলি, তোমরা বাবা মেয়েরা এই ব্যাপারে বড্ড সূচিবায়ুগ্রস্ত।
3: ছেলেরাও কম নয়।
0: আই প্রোটেস্ট।
3: চলো, আর ঝগড়া নয়, কেমন?
0: সন্ধে।
3: এবার সাইকেলে বেরিয়ে পড়া যাক। এই শোনো, এবার বাবাকে আমাদের বিয়ের কথা বলো।
0: আমি? না, তুমি তুমি
3: বলো। তুমি বলো।
0: না, তুমি।
3: না,
0: তুমি।
3: বলছি তুমি বলো।
4: অসম্ভব, এই অসম্ভব প্রস্তাব। শুনেছি তুমি নেফাতে চাকরি পেয়েছো।
0: আগে হ্যাঁ,
4: নেফার জঙ্গলে আমার মেয়ের বাসস্থান হবে, এ আমি চাই না।
0: কিন্তু আপনি আপনি বুঝে দেখুন।
4: না না, এ বিয়ে আমি কখনো হতে দেবো না। এ বিয়ে হতে পারে না। না না না।
0: মাস্টার সাহেব, নেফার সিয়াংয়ে বসে শীলার বিয়ের চিঠি পেয়েছিলাম। ওর বাবা অনুরোধ করেছিলেন আমি যেন বিয়েতে অবশ্যই উপস্থিত থাকি।
2: আমি কি সান্ত্বনা দিতে পারি ওকে? নেফার কর্তৃপক্ষ টেন্ডার কল করেছে, কালফার্টার ব্রিজের পল্টুনাটের খোঁজ খবর রেখেছে ওরা। 33⅓ অ্যালায়েন্স ঘোষণা করে ওরা আত্মপ্রসাদ লাভ করেছে। তারা কি জানে একটি অমূল্য হৃদয় নেফার অরণ্যে মাথা কুটে মরছে? নেফাতে চাকরি করে এমন ছেলের হাতে মেয়ে দিতে মেয়ের বাপ রাজি নয়?
5: বেইমান, আমার সাথে বেইমানি করলো। লুটিং মায়াঙ্গের সঙ্গে বেইমানি।
2: কে বেইমানি করলো?
5: হাতি

0: আমার পোষা মাদী হাতিটা, আমার বউ।
1: বোলিং এর জঙ্গলে লুটিংকে দেখে কেমন যেন ভয় ভয় করছিল। লুটিং এর পরনে বাঘ ছেলের পোশাক, খালি গা, কোমরে বেতের খাপের ভেতর ঝকঝকে দা ঝুলছে, মাথায় ভালুকের চামড়ার তৈরি টুপি। ভালুকটার সঙ্গে মল্লযুদ্ধ করে সে ওটাকে মেরেছিল। ভালুকটা লুটিং এর একটা চোখ নখ দিয়ে উপড়িয়ে নিয়েছিল, বাকি চোখটা অত্যাধিক আপং পানের ফলে রক্তবর্ণ। তার দুকানের ফুটোতে পশু পাখির হাড়ের তৈরি কয়না। বড্ড ভয় করছিল আমার।
0: বাচ্চা কাল হতে ওই হাতিকে মানুষ করেছিলাম, মাকে হারায় কেঁদে কেঁদে এই এতটুকুন অবস্থায় জঙ্গলে জঙ্গলে ঘুরে মরছিল। সেই হতে ডাগর করলাম, রূপ জৈবন আর জলুসে জঙ্গল মাত করে দিলে আমার চারটা বউ হিংসায় জ্বলত।
1: তোমার তোমার চারটে বউ?
0: কেন, আমি মরাদ না? আমার ছোট বউয়ের নাম অনেডাই, চারজনের ভিতরে ওয়াকে ভালোবাসতাম সব চাইতে বেশি। তো হাতি বউয়ের সঙ্গে ওয়ারি হিংসা সব চাইতে বেশি ছিল।
2: হাতিটার সঙ্গে তো মাখা মাখি ঢালা ঢালি ফুসফুসানি গুজগুজানি করলে ভালো হইবে না বলে দিচ্ছি, এক্ষুনি চলে যাবো বাইয়ের বাড়ি ডাহু গ্রামে।
0: অনেডাই অনেডাই, তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি।
2: শুধু তোর মুখের কথা, সোহাগার মরমের যা ছিল সব তুই ঢালছিস ওই হাতিটার উপর।
0: উনেডাই বোধহয় মিছা বলে না। কি খেয়াল চাপলো নিগম, একবার রগর করলাম, হাতিটাকে বিয়া করলাম আমি। বিয়া মানে পুরো ডাকলাম, কিছু লোকজন খাওয়ালাম, আদা আপঙ্গের সাথে গুলে বাজ পাখির ডিম টাঙায় দিলাম ঘরের চালে, ভূত প্রেত দূরে থাকবে তাহলে। তা ছোট বউ তো রাগ করে ঘরে খিল দিলে। অনেডাই অনেডাই, শুন কথা শুন, তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি।
2: যা যা ভাগ ভাগ এখান থেকে ভাগ, সব মিথ্যে কথা সব মিথ্যে কথা, তুই তুই তুই এখান থেকে চলে যা বলে দিচ্ছি। হাতিটা তোর পেরান, যা ওর পিঠে চড়ে ওর পিঠে চড়ে পাশি গা রেঙ্গিন আর পাঙ্গিন ঘুরে বেড়াকে যা, যা চলে যা এখান থেকে।
0: হ্যাঁ রেঙ্গিন আর পাঙ্গিন, হ্যাঁ সারা দুনিয়া দুনিয়া তো চক্কর দিতাম, আমার নতুন হাতি বউয়ের পিঠে চড়ে চক্কর খেতাম সারা মহল। পলিটিক্যাল অফিসে ওর খেলকুদ চলতো, পলিটিক্যাল বাবুর গো ঘুমায়ে থাকলে তার পায়ে সুড়সুড়ি লাগাতো আমার হাতি বউ, সাহেবরা বাঘ শিকারে এলে ওর পিঠে চড়ে শিকারে যেত। একবার হলো কি মিগম, একবার মসুপে।
1: মসুপ আবার কি?
0: ওই যে যেখানে জোয়ান ছেলেরা রাত জেগে পাহারা দেয় সেইখানে আমার হাতি বউয়ের পিঠে চড়ে একটা মেয়ে ছেলে নিয়ে গিয়েছিলাম ফুর্তি করতে। তা মসুপে তো মেয়ে মানুষ নিয়ে যাওয়া একদম বারণ। তা গাঁও বুড়াদের আসরে আমার বিচার হলো 25টা বেতের ঘা। আমার পিঠে বেত মারা দেখে হাতি বউ তো খেপে গেল, রাগে তো পায়ের বাঁধন খুলে দুটা লোককে জখম করে ছাড়লো। আমি বেতের মার খাই আর আমার তরু আর কি ছটফটানি।
1: তা তোমার ছোট বউয়ের সঙ্গে হাতিটার বুঝি খুব রেষারেষি ছিল?
0: আমার ছোট বউকে সইতে পারত না। একদিন রাতে ছোট বউয়ের সাথে ঘরে শুয়ে আছি আমি, পিছন ফিরেছিলাম, হঠাৎ ছোট বউ চেঁচায় উঠলো, চেয়ে দেখি কি হাতি বউ তার একটা পা বিছনায় ছোট বউয়ের বুকের উপর তুলে দিয়েছে।
1: বলো কি এত হিংসে?
0: তা ছোট বউ তো মেয়ে মানুষ, তো তার হিংসা কম না। দুদিন পরে হাতি বউয়ের খাবারের সঙ্গে আগাছা লতা পাতার বিষ মিশাইয়ে দিল, মুখ দিয়ে ফেনা তুলে তুলে তোমার সতীন শেষ হয়ে যায় আর কি। কাদা জলে ভরাডুবি করে কোনো রকমে বাঁচলো সেবারকে, কিন্তু আর আমার ঘরে এলো না। একদিন রাতে পায়ের বাঁধন খুলে ফেললো আর তারপরে চারটে মদ্দা হাতির সঙ্গে কোথায় পালালো। জোয়ান বয়সের জ্বালা যে কি জ্বালা আমি তো জানি, আমি জানতাম, তাই আমি নিজে একটা মদ্দা হাতির খোঁজ খবর দিছিলাম।
1: তোমার হাতু বইয়ের খোঁজ পেলে তারপর?
0: হ্যাঁ হ্যাঁ পেলাম পেলাম, খুঁজে পেলাম ইয়াম্বুং জঙ্গলে, গহন জঙ্গলে চারটা মদ্দা জোয়ান হাতি আমার বউকে ঘিরে ধরে পীড়িত করছে। হ্যাঁ আমার বউ পীড়িতের জন্যে মরছিল। তো তো দেখে তো আমার আমার খুনে আগুন লেগে গেল, আমি আমার ধনুক বিষ্মখানা তীর দিয়ে চড়িয়ে দিলাম তোয়াকে, মাত্র আমি পারতাম। তো কি হলো, মনটা আমার উথাল পাথাল করে উঠলো কি যাই হোক ও তো আমার বউ। আহা তা মদ্দা হাতি গুলানের সঙ্গে মাতামাতি করতে করতে জঙ্গলে চলে গেল, একদম জঙ্গলে চলে গেল। তো জঙ্গলের ভিতর থেকে কে চেঁচায় উঠলো, ঘর যা লুটিং বয়ান, ঘর যা বেইমান, তোর বউ বেইমান। কিন্তু জানোয়ার বেইমানি করে না মিগম, নেফার জঙ্গলে কেউ বেইমানি করে না, বেইমানি করে মানুষ। আমার এ কথা পরে বুঝবি মিগম, পরে তুই একদিন বুঝতে পারবি।

0: বালু,
1: এই যে আমি, এই যে
2: বালু, বালু, বাঁশের বাংলোর বাইরে সাংঘাতিক কিছু একটা ঘটছে বলে মনে হচ্ছে।
3: হাতি আর বাঘে লড়াই হচ্ছে, ওদের লড়াইতে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ, জঙ্গলের আনরিটেন বাট অ্যাকসেপ্টেড ল।

0: বালু এক সময় টক ছিল, যে দৃশ্য দেখেছিলাম তা ভুলবার নয়। হাতির শুঁড়ে বাঘটা জড়িয়ে ধরে রয়েছে, হাতিটা প্রবল বিক্রমে এবং অসম্ভব ক্ষিপ্র গতিতে শুঁড়টা ঘন ঘন নিচে ওপরে এধারে ওধারে আন্দোলিত করছে। শুঁড়ের সঙ্গে মাটির কঠিন সংঘর্ষে বাঘটা মুহুর্মুহু পিষ্ট হচ্ছে। বাঘটা হাতিটাকে আঁচড়িয়ে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে তুলেছে। মিনিট পনেরো যুদ্ধ চলেছিল। হাতিটা একসময় শুঁড় থেকে বাঘটাকে মাটিতে ফেলে দিয়ে পেছনের পা দিয়ে দোলে কাদার তাল করে ফেলে। তারপর হাতিটার সারা দেহ থেকে ফোয়ারার মতো রক্ত ঝরছিল। ওই অবস্থায় মাতালের মতো টলতে টলতে হাতিটা জঙ্গলের অভ্যন্তরে ছুটে পালায়।
1: লুটি লুটি লুটি লুটি, তুমি কোথায়? এই তো লুটিং পড়ে রয়েছে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব,
2: বলো,
1: এদিকে আসুন।
2: যাচ্ছি
1: এদিকে। ওই দেখুন, নালার ধারে অচৈতন্য পড়ে আছে। মনে হচ্ছে ঘুমের ঘরে ওর হাতি বউয়ের ডাক শুনে ও বিছানা ছেড়ে বাইরে বেরিয়েছিল। বাঘের থাবা পিঠে পড়েছে, কিন্তু তবু ওই হাতি বউয়ের জন্য প্রাণে বেঁচে গেল। নাহলে যে কি হতো?
3: আমি সুখে রাখবো, ফিরে আয় বউ, ফিরে
0: আমাকে ডাকছে, কিন্তু কেন ডাকছে? এখন কি ওর সঙ্গে গল্প করবার সময়?
4: শোনো, এই শোনো,
0: বউটি বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। নিস্তব্ধ দুপুর, মাস্টার মশাই পোস্ট অফিসে। না না না না, এখন ওর সঙ্গে গল্প করা উচিত নয়, নিফাকে আমার বড্ড ভয়। নিস্তব্ধ দুপুরে ওই দুটি চোখকে আমি বড় ভয় করি।
4: কি হলো, ডাকছি শুনতে পাচ্ছ না?
0: এতটা অন্তরঙ্গতা ভালো নয়?
2: আজ নয়, আরেকদিন আসা যাবে, আজ চলি।

0: এই যে বাংলোর চার ধারটা আতিপাতি করে খুঁজে তোমাকে বের করেছি, তুমি ওরকম ভাবে কাঁদছো কেন? প্রায় রাত্রি তুমি কাঁদো, কিন্তু কেন? তোমার নাম কি?
1: অমিময়াং, নেনিময়াং। নেনিময়াং এর জন্য আমার দুঃখ হয়। তুমি নেনিময়াংকে দেখেছ?
0: নেনি তোমার কে হয়?
1: নেনি আমার বউ। শিয়াং এর জলে ডুইবা মরিছে। বড্ড সুন্দরী ছিল আমার নেনি, আমি ওই জন্য কি না করেছি। রাতটা ঘুরিয়ে ঘুরিয়ে বেড়া এদিক ওদিক, শুনবে শুনবে নেনির গল্প?
0: ভালো।
1: কাগুলি যেমন মেয়েটা একটা পাথরের মালা গলায় ঝুলে হাঁটত, গরবেই মাটিতে পা পড়ত না। আর সাহেবরা শিকারে এসে ওই মালাটা ওইকে দিয়েছিল। নেনি বেখে বসল, ওই ওই রকম আর একটা মালা চাই। নেনি খেয়ে নে, খেয়ে নে।
2: খেয়ব না আমি, আগে মালা চাই।
1: ওই দুঃখ দেখে না আমার মায়া হইল। গভীর রেতের বেলা ঠুকলাম গিয়ে কাগুলির ঘরে। মালাটা নিয়ে যখন বেরিয়ে আসছি, কাগুলি জাপটিয়ে ধরল, কিন্তু রাখতে পারল না। দেহটা তেলে পিছল করে ফেলিয়েছিলাম। নিগম, যদি দেখতে নেনির মুখের হাসি! আমার অন্তরটা ঝর্নার জলের মতো ঠান্ডা হয়ে গেল।
0: তারপর
1: ওরা খবর দিলে দেওদারকে।
0: সে কে?
1: পুরোহিত গো, পুরোহিত। পূজা করিয়া আত্মা পৃথিবীর মাটিতে দেইকে আনে, রোগ সারায়, ভূত তাড়ায়।
3: মালা যে নিয়েছে ফিরিয়ে দাও এখনই। আমি জানি মালাকে নিয়েছে, যে নিয়েছে সেই ভিড়ের ভেতরই রয়েছে। এখনো সময় রয়েছে, এখনো শিকার করো, ফেরত দাও মালা। নইলে চুটে গামটে পিরকু পিনতে অবদতা গুলোর নেমেলে ধ্বংস কেউ রুখতে পারবে না। আমি সব দিক দিয়ে অমঙ্গলের ছায়া দেখতে পারবার নেগেছি। নেই বিয়ায়, নেই বিয়ায়, নেই বিয়ায়।

গোলানের পাহাড়ে আইস কয়েকদিন ধরে শকুনেরা মরা সিদ্ধান্তর দেহ ছয়নি কেন? আমি শুধাই এই কারণটা কি? সিরকি আর তুরাকরণের দলে মরা মাছ ভেসতে উঠছে কেন? লিম্বুকরণের দুই ধারে জঙ্গলে গাছ পুড়ে কালাবরণ হইল কেন? কায়ের ধ্বংস হইবে যদি তোর না ধরে দাও তোমরা নিজে এসে শিকার করুকছে।

0: দেওদার একটা পাথরের উপর মন্ত্রবাণ ছুঁড়িয়া দেয়। পাথরটা চলতে থাকে, হড় হড় করিয়া চলা শুরু করিয়া দেয়। পাথরের সঙ্গে সঙ্গে চলে দেওদার, হাত দিয়ে পাথর ধরে রাখছে, পাথর ছুটছে চোরকে ধরবার জন্যে।
1: তারপর
0: পাথর গিয়া হাত থামলো আমার ঘরের কাছে। কে ভাঙে বিচার হইয়া 30 ঘা বেতের হুকুম হইল আমার। বেত চলছে সপা সপ সপা সপ, চোখের সামনে আধার হইয়া আসছে। সেই সময় দেখলাম।
1: কি দেখলে?
0: দেখলাম কাগুলি জামু মরম ভালোবাসা করছে নেনিকে, ওর মুখে আপন ঢালছে দেওদার, পেটে খুশিতে ডগমগ। এর পরেই অন্ধকার, জ্ঞান হইবার পর পরই দা লইয়ে কাগলির ঘরের দিকে ছুটেছিলাম। শুরু হইল দানবের গর্জানি, মাটি দুইলছে, কাঁপছে চায়ের ধার, পাহাড়ের চূড়া ভেঙে ভেঙে মাটিতে পড়তে লাগলো, ধুলাবালিতে আকাশ ছিয়া ফেললো।
1: নেনির খবর পেলে?
0: কাগলির ঘরে জ্ঞান হারাইয়া পড়েছিল, কাগলির পাথর চাপা পড়িয়া মরছিল। নেনিকে নেনিকে কোলে তুলিয়া সারাটা পথ পাড়িয়ে দিয়েছিলাম, ওর মুখখানা দেখে সব ভুলেছিলাম। নিগম আমার নেনিকে এনে দে, এনে দে আমার নেনিকে, এনে দে।
1: এই অন্ধকারের ভেতর কি করছেন মিস্টার ভার্মা?

0: ইন্সপেকশন বাংলোর এই ধাক্কায় সিয়াং এর তীরে এমনিতেই লোকজন কম আসে, আর যেরকম বন্য বরাহের উৎপাত বেড়েছে।
1: না মানে আমি অর্কিডের খোঁজ করছিলাম, ফুল আর লতা পাতার উপর আমার অসম্ভব ঝোঁক রয়েছে। আমার বাড়ির বাগানটা একদিন এসে দেখুন না।
0: যাবো একদিন, যাবো নিশ্চয়ই।
1: আসুন একদিন, দেখবেন আমার কিরকম ফুলের শখ। ফ্লাওয়ার ট্রি, ক্যাটালিয়া, সিনাবারিয়া, স্টোন ফ্লাওয়ার, প্যাঞ্জি, গ্রাউন্ড অর্কিড, লেডিস ক্লেস, বিগানিয়া, কসমস, এই এছাড়া অবশ্য অনেক দেশি ফুল রয়েছে, সব কিন্তু আমার স্ত্রীর হাতে।
0: আচ্ছা, আপনার স্ত্রী কোথায়?
1: আজ প্রায় মাস আটেক দিল্লিতে আমার বৃদ্ধা শাশুড়িকে দেখাশোনা করছে, ছেড়ে আসতে পারে না, কিন্তু এখানে ফিরে আসার জন্য ভীষণ ছটফট করছে। ওর আমার কাছে লেখা চিঠিগুলো দেখলে আপনার চোখে জল এসে যাবে। এই যে মিসমি কোটটা পরে রয়েছি না, এর ওপর সুতোর কাজ সব ও করেছে, সেলাইয়ের কাজ ওর এত সুন্দর, আর রান্না একবার খেলে আর ভোলা যায় না।
0: আমি শুনেছি আপনি ক্রাফট সেন্টারে চার্জে রয়েছেন আর ট্রাইবসের সম্বন্ধে রিসার্চ করছেন।
1: হ্যাঁ ঠিকই শুনেছেন। জানেন যতই ওদের সম্বন্ধে পড়াশুনো করছি না, ততই আমার আগ্রহ বাড়ছে। জানেন অস্ট্রোএশিয়াটিক গ্রুপের লোকেরা, মানে খাসি, জয়ন্তিয়া, ছোটনাগপুরের ওঁরাও, মুন্ডা এবং নেফার, কোনো কোনো পার্বত্য অধিবাসীদের সঙ্গে কম্বোডিয়ার লোকেদের অনেক কিন্তু সাদৃশ্য আছে।
0: আচ্ছা,
2: আরে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন, তীর চলছে।
0: তীর?
2: হ্যাঁ, বিষাক্ত তীর, লাগলে বাঁচতে হবে না।
0: কিন্তু তীর ছুটছে কে, তার উদ্দেশ্যটা কি?
2: উদ্দেশ্য নিশ্চয়ই একটা রয়েছে, আমাদের জানাশুনাই হবে কেউ কেউ ছুটছে হয়তো। আরে শুয়ে পড়ুন, আর যারা ছুটছে তারা নিশ্চয়ই খুব ভালো লোক নয় বলতে পারি, আর তাদের উদ্দেশ্য যে মহৎ নয় তাও বলে দিতে পারি।
3: না না না, তোমার কোনো কথা শুনবো না, এই সন্দেশটা তোমাকে খেতেই হবে।
0: হ্যাঁ বিশ্বাস করো, আর পারবো না খেতে, পেটটা জয়ঢাক হয়ে উঠেছে।
3: আমি জানি আসছি।
0: না না, এই ঘনিষ্ঠতা ভালো নয়। নেফা, তোমার শাপত শঙ্কুল অরণ্যকে আমার বড় ভয়, আমি ভয় করি চঞ্চল দুরন্ত যৌবনকে, আর সে যৌবন যদি হয় নিঃসঙ্গ আর এই কাকি। দুপুরবেলা না এলেই বোধ করি ভালো ছিল, কিন্তু প্রতিদিন আমাকে ডাকছে, আজ আর এড়াতে পারলুম না।
3: এই নাও চা।
0: হ্যাঁ,
3: তোমাকে দরকারি আর গোপনীয় একটি কথা বলবার জন্যে প্রতিদিন দুপুরবেলা বাঁশের ঘরের বারান্দায় আমি দাঁড়িয়ে থাকি, সাগ্রহে তোমার পথের দিকে তাকিয়ে থাকি, থাকি তোমার প্রতীক্ষায়। জানি জানি তুমি আমার ডাকে সাড়া দেবে, শুনবে আমার কথা। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনই মনে হয়েছে তুমি আমার বড্ড আপনার, যেন বহু যুগ যুগ আগে কাটছে না। তুমি বসো, আমি আসছি।
0: ওকে চাই আমি তা বুঝতে পেরেছি। মাস্টার মশাই রেজিস্টার্ড লেটার, শিলমোহর আর পোস্ট কার্ডের স্তূপের চাপে এ দুরন্ত যৌবনকে গলা বন্ধ করে মারতে পারবে না, তারই জন্য ব্যবস্থা নিয়েছে বউটি। ও ও আমাকে সঙ্গে নিয়ে পালাতে চায়।
3: এই নাও।
0: হ্যাঁ, এ পুঁকলি দিয়ে কি হবে?
3: খুলেই দেখো না, আমি আরো নিয়ে আসছি, পরে সব খুলে বলবো।
0: সর্বনাশ, এত গয়না, ঝুমকো, নাকছাবি, নোলক, মোটরমালা, সিঁথি, ঘুমুর, চুড়ি, ভালা, কঙ্কন, বাবা, টগর শুধু নিজের রূপ যৌবনের ওপর বিশ্বাস রাখেনি, সমস্ত গয়নাকাটি নিয়ে পোস্টমাস্টারকে নিঃস্ব করে আমার সঙ্গে পালাতে যায়। না না না না, এ কখনো হতে পারে না।
3: সব দেখলে লক্ষ্মীটি, এখন আমার কথা শুনো।
0: না না না, কখনো না, এ হতে পারে না, আমি হতে দেবো না, এ অসম্ভব, এ অসম্ভব।
3: কি হয় না কি?
0: তুমি যা ভাবছো তা হবে না, তুমি যা বলবে তা আমি শুনতে পারবো না।
3: আমার সব কথা শুনো।
0: না না, আমি কিছুতেই শুনবো না ঠাকুর, আমি কিছু শুনবো না।
3: এই দেখো,
0: পিঠে কাল সেজে পড়েছে। কে কে মারলে এমন করে?
3: আমার স্বামী নেশা করে, গাঁজা, ভাং, মদ, কোনো কিছুই বাদ যায় না, রাতে মদ খেয়ে সে অত্যাচার করেছে।
0: পোস্টমাস্টার একটা আস্ত পশু।
3: সম্প্রতি সরকারি তহবিল তছরূপ করার দায়ে ধরা পড়েছে, অনেক টাকা, টাকা ভর্তি করতে না পারলে ওর জেল হবে।
0: দুষ্কৃতিকারী জেল হয় বাঁচবে
3: না? না, অমন করে বলো না, ওকে বাঁচতে হবে, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। এই গহনার পুটলিটা তুমি নিয়ে চলে যাও ডিব্রুগড় কিংবা জোড়হাটে, বন্ধক রেখে বেঁচে যেমন করে হোক, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে, ওকে বাঁচতেই হবে। হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি
0: চলে যাবার আগে ওকে দয়া দেখিয়ে যাচ্ছ?

0: আর জিরজিরে দুর্বল মানুষটাকে দয়া করবো না তো, করবো কাকে? তোমাকে।
1: দয়া করেই তো শক্তিশীল হানবে ওর বুকে, তারপর তারপর পালাবে, হয়তো আমার সঙ্গেই পালাতে চাইবে।
0: পৃথিবী ছেড়ে পালাতে পারলেই বোধ করি ভালো ছিল, তা যখন হবে না তখনই দুর্বল লোক তার হাত ধরেই পালাবো। ওর হাত ধরেই একদিন পথে বেরিয়েছিলাম, আজ দরকার হলে ওর হাত ধরেই বেরিয়ে পড়বো। তাছাড়া তাছাড়া আমার যে আর কেউ নেই, আর কেউ নেই, কিছু নেই, কিছু নেই।
1: টগর, টগর, পাশিঘাটে রয়েছে মিস্টার ফরচার্জ আর তাঁর স্ত্রী। ফরচার্জ পাশিঘাটের ফরেস্ট অফিসার, সে আর মিসেস ফরচার্জ ব্যস্ত গান বাজনা নিয়ে। মিসেস ফরচার্জ যদি গায়ে রবীন্দ্র

0: মিসেস ভট্টাচার্যের বাড়িতে গানের আসর বসে। আদি অসমিয়া বাঙালি সবাই জড়ো হয় ওদের বাড়িতে। সবাইকে নিয়ে মেতে ওঠে মিসেস ভট্টাচার্য আর মিস্টার ভট্টাচার্য।
1: এই মেয়ে, গলা ভেঙে বসে আছো তো? গলায় পেনটা লাগিয়েছো? আর তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার জন্য আদা দিয়ে চা করে রেখেছি।
0: আপনার দেখছি অনেক কাজ,
1: অনেক দায় দায়িত্ব। চাকলানবিশের মতো অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল অফিসার রয়েছে, কোনো কিছুই করার হয়ে উঠছে না, বাধা আর বাধা। স্টেজের পর্দা পয়সা গ্রান্ট করতে চায় না, কিছু ফার্নিচার দরকার, ড্রেস আর মেকআপের জিনিসপত্রের জন্য টাকার দরকার, বলে টাকা নেই। ওর ধারণা আমরা অফিসের পয়সা লুটে পুটে খাবো।
0: অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল অফিসারের বোধ করি আর্ট কালচারের প্রতি সেরকম ঝোঁক নেই।
1: আর্ট কালচারেরও বোঝে কি? বিএমপি, আসাম রাইফেলস, এদের নিয়েই তো মেতে আছে সারাক্ষণ। লোকটা মেনানকে অতগুলো করার কথা শোনালো? মেনান যাকে কত্থক, মণিপুরি, ভারতনাট্যম নাচ ছেলে মেয়েদের শেখাবার জন্য অত দূর দেশ থেকে নিয়ে এলাম, তাকে কিনা অপমান! মেনান বোনের অসুখ বলে আজ চলে গেল। আমি জানি মেনান আর ফিরবে না।
0: ওকে, চোখটা ঘন ঘন মুচ্ছেন কেন?
1: না না, চোখে যেন কিছু একটা পড়ল বলে মনে হচ্ছে, চোখটা বড্ড জ্বালা করছে।
0: আমি দেখলাম মিসেস ভট্টাচার্য দাঁড়িয়ে এক টুকরো কাগজ সন্তর্পণে ব্যাগ থেকে বের করে পড়ল, তারপর কাগজখণ্ড কুটি কুটি করে ছিঁড়ে জমির উপর ছড়িয়ে দিল। পাতা ঝরে যায়, পুরনো গাছ মরে, নতুন গাছ জন্মায়, নতুন সম্ভাবনা। মিসেস ভট্টাচার্য নতুন সম্ভাবনা নিয়ে বেঁচে থাকবে। মেননের সঙ্গে শিলংয়ের হোটেলে অন্তরঙ্গতা হয়েছিল। চিঠির সারমর্ম মেননের কাছ থেকেই জেনেছিলাম। মেনন লিখেছিল, তোমাকে আমি ভালোবেসেছিলাম, সেজন্যই পাশিঘাট ছাড়লাম।

0: যাব
1: বললাম স্যার, মিস্টার ভার্মার সঙ্গে তার স্ত্রীর ডাইভোর্স হয়েছে 6 মাসের উপর। তবু লোকটার ওই রকম পাগলাম, বুঝেছেন? বম বম করি পাগল।
0: সত্যি মিস্টার ভার্মার কথা শুনে তাজ্জব মনে গেছে।
1: বাবা কি ঠান্ডা না! কদিন ধরে কি অসম্ভব বৃষ্টি, কুয়াশা আর কুয়াশা। যাক, তবু কোনো মতে প্লেনটা এয়ারস্ট্রিপে নামতে পারলো। 5টা দিন ধরে লোকগুলো আকাশের দিকে হাঁ করে রয়েছে, মালপত্র নিয়ে এয়ারস্ট্রিপে আসছে আর ফিরে যাচ্ছে। সপ্তাহে তো মাত্র ওই 1টি ফ্লাইট, আর প্লেন ছাড়া বেরোবার উপায় বাকি। রাস্তাঘাট সব জলে।

0: এসে গেছে। ব্রহ্মপুত্রে যেরকম কারেন্ট, বোট লাগায় কার সাথে? এই প্লেন মোহন বাড়িতে লোকজন নামিয়ে যাবে ইয়ার ড্রপিং এ জিরো অলং চাবাসোরা বুড়াগাঁও আর বলাং এর দুর্গম পথে। আটা, চাল, চিনি, ময়দা, ভেড়া আর ছাগল, ইয়ার ড্রপিং হবে সবারকে।
1: কে? ললিতা? না, ললিতা এখানে নেভাতে সঙ্গে ভদ্রলোকটি ওর স্বামী বোধ হয়। বহু বছর পরে দেখলাম ললিতাকে, যাব, যাই না একটু এগিয়ে, ললিতা নিশ্চয়ই চিনবে আমাকে। ললিতা টাট,
0: উঠলেন নাকি স্যার?
1: হ্যাঁ, একটু ঘুরে আসছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, নোর
2: এই শোনো শোনো, ওই লোকটাকে একটু লক্ষ্য করে দেখো, দেখছো কেমন প্যাট প্যাট করে আমার দিকে তাকাচ্ছে? জীবনে মেয়ে ছেলে দেখিনি বোধ হয়।
3: দেখেছে, কিন্তু তোমার মতো সুন্দরী এর আগে দেখবার ওর সুযোগ হয়নি।
2: দেখেছো কিরকম অসভ্য পুরুষ, দৃষ্টি নয় তো, যেন লেহন করছে।
1: না, ললিতা টাট বদলায়নি এতটুকু। সেই যে প্রথম শিলং ক্লাবে যেদিন ওর কুকুরটিকে জল থেকে উঠিয়েছিলাম, তারপর থেকে আজ পর্যন্ত অনেক বছরের ব্যবধান, এতটুকু বদলায়নি।
2: ভাগ্যিস আপনি লেকের জলে ঝাঁপিয়ে পড়েছিলেন, না হলে কুকুরটাকে বাঁচানোই যেত না। জানেন, প্যারালিটিক স্ট্রোক হয় না, ওর একটা অঙ্গ প্রায় অচল হয়ে গেছে, খুব বাঁচিয়েছেন। যা হোক, আমার তোয়ালে দিয়ে ওর জল মুছে দিয়েছি। তা আপনার হাতটা পরিষ্কার আছে তো? জিমিকে আদর করবার আগে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিন না প্লিজ। ওর গায়ে আবার ছোট্ট একটা ক্ষত রয়েছে, কি জানি বলা তো যায় না, যদি সেপটিক হয়ে যায়। হাউ সুইট অ্যান্ড লাভলি।
1: কিন্তু এই সাক্ষাতের পরই ললিতা আর আমার মধ্যে সাক্ষাৎটা ঘন ঘন হচ্ছিল, পরিচয় নিবিড় হচ্ছিল ক্রমশ। কিন্তু আমি ছিলাম 150 টাকার কেরানি, ললিতা নাম করা ধনীর দহিতা, অসামান্য সুন্দরী। ললিতার চারদিকে যখন আর্মির কর্নেল, চা বাগানের ম্যানেজার, কোম্পানির হোমরা চোমরা কর্তারা হরদম ঘুরপাক খাচ্ছে, তখন ললিতা কেন যে আমাকে কাছে টানল আশ্চর্য। ললিতা টাট ডিনারে যায়, ক্লাব করে হাসির মুক্ত ছড়ায় করুণা বিলয়। স্বর্গভূমি হোটেলে যেখানে আমি থাকি, যার মাসিক ভাড়া খাওয়া শুধু 75 টাকা, রাতের বেলা যেখানে ইঁদুর আর আরশোলা ডান্স প্র্যাকটিস করে, সূর্যের আলো যেখানে ভেতরে ঢোকবার জন্য মাথা কুটে মরে, একটুকরো মাছের জন্য যেখানে গামছা পরে ঝোলের কড়াইতে নেমে যেতে হয়, সেই স্বর্গভূমি হোটেলের ম্যানেজার বলেছিল, তুমি জানতে পারোনি যে তুমি সুন্দর পুরুষ, মাইয়া ছেলেরে তোমারে দেখলে বুক ধড়ফড়ানি হয়।
2: জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে, আমার এই ফার্স্ট লাইফের ভেতর তুমি একটা শান্ত ছোট্ট দ্বীপের মতো, মাঝে মাঝে তাই তোমার কাছে বিশ্রাম নিতে ইচ্ছে করে।
1: ক্যামেলস ব্যাক রোডে আমি আর ললিতা, ললিতার মোমের মতো দেহ, মুক্তর মতো সাদা ধপধপে দাঁত, কালেয়র রক্তি মাভা, পথের পাশে লতা পাতা ফুলের সমারোহ, কসমস, ডালিয়া, গ্লোরিয়া ব্রোম, ফরগেট মি নট, পাইনের হাওয়ায় কাঁপন ধরায়, নাশপাতি বীজ প্লাম রসে টইটুম্বুর হয়ে গাছ থেকে ঝোলে, হাজারো পাকা কমলালেবু গাছে গাছে আগুন ছড়ায়।
2: জানো ডার্লিং, আল্পস থেকে কিন্তু হিমালয় শ্রেষ্ঠ, হিমালয় বিরাটত্বের কাছে সহজেই মাথা নত হয়, মন হয়ে ওঠে উদাস উদার। আর রাইন থেকে না ভালো আমাদের গঙ্গা, পুণ্যবতী স্রোতস্বিনী দর্শনে মনের ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
1: ঠিক বলেছো।
2: জানো, লন্ডন থেকে ভালো বারাণসী, সবকিছু ভোগ সুখের পরেও ওর আকর্ষণ উপেক্ষা করা অসম্ভব।
1: ভূতের মুখে রাম নাম।
2: তোমাকে একটা জয়ন্তিয়া নীতি কথা শোনাচ্ছি, মাটির উপর ধান চাল রয়েছে তবু মানুষ কেন আকাশের দিকে তাকায়?
1: আমি নীল সাগরের অতল তলে ডুবতে থাকি, ডুবি আর ডুবি, হই না কেন আমি দরিদ্র কেরানি, রোমিও জুলিয়েট, মমতা শাহজাহান থেকে কালীঘাট পাড়ার খেঁদিয়ার পটলায় প্রেম কাহিনী বড্ড মনোরম, কিন্তু আমার প্রেমের পরিণতি ফুল লাভ ট্র্যাজেডি।
2: শোনো, আমি সন্তানের মা হতে চলেছি, ওর বাবা ভারতের বাইরে প্লেন ক্র্যাশে মারা গেছে, তুমি নেবে আমার সন্তান আর আমার দায়িত্ব? নেবে?
1: না
2: না
1: না,
2: ইউ ব্রুট, বর্বর, আনসিভিলাইজড, জঙ্গলি।
1: তোমার ছেলের বাবা জঙ্গলি না হয় বাঞ্ছনীয়। তারপর শিলং ছেড়েছিলাম,

0: আজ বহু বছর পর পাশিঘাটিয়া স্ট্রিপে দেখলাম ললিতাকে। ছেলেটির কথা জিজ্ঞাসা করব না থাক।
1: আপনার বাংলোতে দুদিন আতিথ্য গ্রহণ করে আদর আপ্যায়নের ঠেলায় একেবারে হাঁপিয়ে উঠেছে।
0: না না, তেমন আর কি করতে পেরেছি। তা মিসেস ফরচেসকে দেখতে পাচ্ছি না।
1: ওর শরীরটা ভালো নেই, সেই ফিটের অসুখটার পর থেকেই।
0: ফিটের অসুখ?
1: টয়াংয়ের কাছে নহা ডাক বাংলোতে রাতের অন্ধকারে যে বিভৎস মুখখানা উনি দেখেছিলেন, সেটা ওর ধারণা মানুষের মুখ নয়।
0: মানুষের মুখ নয়, তবে কার মুখ?
1: লোমশ কদাকার অত্যন্ত বৃহৎ একখানা মুখ, অতিমানব নয়তো তুষার মানব হবে। আমি সারাটা অঞ্চলে তদারকি চালিয়ে কোনো হদিশ করতে পারিনি। কামেং অঞ্চলে 9000 ফিট উঁচু বমডিলা আর 14000 ফিট সেলা পাস পার হয়েছি শুধু ওই তুষার মানবের খোঁজে। স্ত্রীর চিকিৎসার ত্রুটি রাখিনি। টুয়াং সোনাস্টারির বৌদ্ধ লামা তান্ত্রিক পুরুষ, তাকে পর্যন্ত দেখিয়েছি, কিছুই হয়নি।
0: কে কে চিৎকার করে উঠল?
1: মিসেস ভট্টাচার্য প্রথমবার অজ্ঞান হবার সময় ওই রকম ভাবেই চিৎকার করেছিল। চলুন শিখি, চলুন
0: চলুন। মিসেস ফরচেসের মুখ দিয়ে ফেনা ঘোরাচ্ছে, শরীরটা একেবারে বেঁকে গেছে।
2: সে এসেছিল, সে এসেছিল, এসেছিল।
1: চলুন বাগানটার দিকে এগোনো যাক।
0: চলুন।
1: লুটিং ময়াং এখানে অসময়?
0: ওকে তো আমি চিনি, দেখেছিলাম বোলংয়ের জঙ্গলে। কিন্তু ও গাছের গোড়ায় কুড়ল চালাচ্ছে কেন? নিচু হয়ে ও কি পরীক্ষা করছে?
1: লুটিং, তুমি বাংলোর দিকে গিয়েছিলে? বারান্দায় উঠে জানলা দিয়ে উঁকি দিয়েছিলে?
3: নেফার জমিতে দাঁড়ায় ও কি লুটিং ময়াংকে কৈফিয়ত দিতে হবে? বেইমান, ওরা সব বেইমান, নিমা খারাপ।
0: লুটিং গাছের নিচে কুড়ুল চালাচ্ছে কেন? মাটি খুঁড়ে খুঁড়ে কি দেখছে?
1: একসময় কাঠের চালান দিয়ে আর মাটি কাটার জন্য মজদুরের জোগাড় দিয়ে লুটিং প্রচুর টাকা করেছিল। সমস্ত টাকা পুঁথে রেখেছিল নদীর তীরে, পাহাড়ের গর্তে, গাছের নিচে, মাটির নিচে। তারপর হলো টাইফয়েড, মাথাটা জখম হলো, স্মৃতিশক্তি হারিয়ে ফেলল। আর তারপরই ওর লুকোনো ধনরত্নের খোঁজ করছে, গুপ্তধনের খোঁজ করছে, মাটি খুঁড়ে খুঁড়ে দেখছে অনবরত। আজ ও বাংলোর চারধারে পরীক্ষা চালাচ্ছে। ওর মুখখানে দেখেই সন্ধ্যের অন্ধকারের দিকে আমার স্ত্রী ভয় পেয়েছিল।
0: গুপ্তধন, গুপ্তধন! তবে কি নন্দী, চক্রবর্তী, ভার্মা সবই একই উদ্দেশ্যে এই বাংলোর আশেপাশে আতিপাতি করে খুঁজে দেখছে? গুপ্তধনের উদ্দেশ্যে ওরা সবাই ঘুরছে?
3: বেইমান, তোরা সব বেইমান, নেমা খারাম। বর পূজারীকে জানিস? বর পূজারী, ও হলো সবার সেরা বেইমান। ওকে দোস্ত বলে ডেকেছিলুম, ওর সাথে শিকার করতে গিয়েছিলুম, একখানি আপন খাওয়াইয়ে নেশা ধরাই দিলে, বেহুস হয়ে গেলুম। বর পূজারী টাকার থলি টালিয়ে পালাইলেক, আর ও সুলুক পাইলাম না। ডিব্রুগড়ের মেলাতে, ডিব্রুগড়ের মেলাতে একবার দেখেছিলুম ওকে, চোখের পলকে কোথায় মিলাই গেল। যদি ধরতে পারতাম তো নেফারি জঙ্গলে টেনে নিয়ে আসতাম ওকে, ওর মাথাটা টেনে ছুঁড়ে ফেলতাম ওর খুন। কি চাই তোদের? কেন এসেছিস এখানে নেফাতে? যা ভাগ, ভাগ এখান থেকে, যা।
1: ও ছেলে পড়াতে এসেছে।
3: ছেলে পড়াতে, ছেলে পড়াতে, মাস্টার, যা যা যা। এখানে কি জানিস রে তুই? ছেলে পড়াবি? যা এখান থেকে, যা ভাগ, ছেড়ে যা, ভাগ ভাগ।

0: এই আপনার এসে গেলুম। ঘন অরণ্যের ভেতর ঘরখানা দিব্য, গান বাজনা বেশ শোনা যাবে, কি বলেন? ভয় পাবেন না যেন।
1: চমকে উঠেছ? এর নাটক করতে হয় বাবা, একটু একটু নাটক করতে হয়। নেনির নাম শুনে চমকাচ্ছ? নেনি রয়েছে আমার কাছে।
0: ওরাং বাটু, কাল রাতে সিয়াং নদী আর ব্রহ্মপুত্র যেখানে মিলেছে সেখানে জাওলা প্রসাদের বোটের উপর ঝাঁপিয়ে পড়ে বোটটা ডুবিয়ে দেওয়া চাই, কেউ যেন না ফেরে। কেরোসিন আর পেট্রোলের পারমিট আমি তোমার জন্য ডিসির কাছ থেকে জোগাড় করেছি। মাস্টার, ঘাবড়িও না, নেফার জঙ্গলে সিনেমা নেই, থিয়েটার নেই, একটু অভিনয় করছি। কাগলে জানা, কাল 7 দিন পরে প্লেন এয়ার স্ট্রিপে নামছে। ঘিয়ের টেনে চোরাই সোনার পাত ঘিয়ের ভেতর ডুবিয়ে টিন সিল করবে। জানো মাস্টার, জঙ্গলে, এই নেফার জঙ্গলে সব না করলে জীবনটা বড্ড জোলো ঠেকে।
2: কিন্তু চক্রবর্তী, আমি এখন যেতে চাই।
0: হ্যাঁ, যেতে চাইলে কি যাওয়া যায় না? আমি যেতে দেবো। এসব যে দেখে ফেলে, যার সাক্ষী হবার সম্ভাবনা থাকে তাকে আমরা খতম করে দিই। কিন্তু মাস্টার, তুমি ভালো মানুষ, তোমাকে আজ সারাটা রাত সারাটা দিন এখানে বন্দি থাকতে হবে। তোমার বাংলোর আশেপাশে লুটিং ময়াংয়ের গুপ্তধনের সন্ধান মিলেছে, এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে, ও সব খুঁড়ে বের করে আমি আর বিশ্বনাথ নন্দী কালকের প্লেনে চম্পট দেবো। বেশ কিছুদিনের জন্য নেফা পরিত্যাগ করব। সারাব সারাব আরো সারাব, জানো নেফার অরণ্যে এসব খানিকটা না খুলে কেমন চলে চলো ঠেকে, খানিকটা অভিনয় করতে হয়। পিস্তল হাতে গুপ্তধনের বকরা চাইছো? লাইটস অফ।
2: আমি বন্দী হয়ে জঙ্গলে পড়েছিলাম। আমার বাংলোতে সে রাতে নাচ গান ভালোই চলেছিল। গুপ্তধন খুঁড়ে বের করার সমস্ত প্রস্তুতি শেষ। হঠাৎ সিয়াং নদীর ওপর ভূমিকম্পের জন্য যে পাহাড়টা হুমড়ি খেয়ে পড়ে দিনের পর দিন বাধা সৃষ্টি করেছিল, এক প্রবল জলোচ্ছ্বাস এসে সে বাধাকে দূরে ঠেলে ফেলে দেয়। এক ভয়ঙ্কর জলস্রোত মুহূর্তে গোটা বাংলোটাকে ভাসিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ভাসিয়ে নিয়ে যায় কলুষিত মনের অধিকারী লোভী মানুষগুলোকে। সিয়াং শুধু নদী নয়, সিয়াং পদমপাশি পাঙ্গিন আর টাঙ্গিন ট্রাইবসদের দেবতা। তারা সিয়াং নদীকে পুজো করে, মানত করে। সিয়াং কোনোদিন অনাচার অত্যাচার সহ্য করেনি, আজও করবে না। সিয়াং, তোমাকে নমস্কার। নেফা, রহস্যময়ী নেফা, তোমাকে ভোলা যায় না, ভোলা আমার পক্ষে সহজ নয়।
3: নেফা, সুন্দরী নেফা নাটকটি শেষ হল। অভিনয় করেছেন জ্যোৎস্না বিশ্বাস, সীমা রায়চৌধুরী, শেলী পাল, হিমানী গঙ্গোপাধ্যায়, অঞ্জলি বাগচি, ভারতী রায়, গোপা পাল, শ্রীধর ভট্টাচার্য,

পশুপতি বসু, অজিত চট্টোপাধ্যায়, সমরেশ বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, খৌনিশ বাগচি, শ্যামল সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কালী বন্দ্যোপাধ্যায় ও নির্মল কুমার। সম্পাদনা অজিত মুখোপাধ্যায়। রচনা ও প্রযোজনা বাসুদেব বসু।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লোপামুদ্রা মিত্র।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে কবিতার জন্য।
1: নমস্কার, কবিতাকে সঙ্গে নিয়ে কবিতার জন্য আজ আমরা তিনজন একসঙ্গে হয়েছি।

0: কবির থেকে দু একটি লেখা শুনে তারপরে তন্ময়ের কাছে আসছি।
1: প্রথম কবিতার নাম জেন। বাবার চিৎকার আর মায়ের কান্নার তীব্র আলো আমি আজ ভুলে গিয়ে শিখে নিতে চাই। দুফুট দূরত্বে থাকা বয়ামের মাছ নরকের মাঝে থেকে শান্ত স্বচ্ছ জলে কি উপায় ঘুরে ঘুরে অপরূপ জীবন কাটাল। এই লেখাটার নাম সান্নিধ্য। তোমার জীবন তুমি বলেছিলে একদিন ম্লান লোককাহিনীর মতো, বিষণ্ন মেঘের নিচে এখন দাঁড়িয়ে মনে হয় ঘন অন্ধকার। তবু আমারও জীবন যদি কোনোভাবে ওরকম হতো, আর কিছু হোক বা না হোক, আশ্চর্য দয়ায় কখনো তো কোনো এক কৃষ সংকলনে কাছাকাছি থাকতে পারতাম। আচ্ছা, এবারে আমি তন্ময়দা তন্ময় ভট্টাচার্যকে অনুরোধ করছি লেখা পড়ার জন্য।
2: আমি অবাং মনসগোচর থেকে দুটো কবিতা পড়ছি। সাপগ্রস্ত চুল্লির ভেতরে শুয়ে মনে পড়বে বাংলা কবিতা, এমন রোমাঞ্চকর ঘটনা জীবনে আগে ঘটেনি কখনো, যখন ঘটবে টের পাব না তবুও মুখে বাংলা কবিতা, তোমার চরিত্র নিয়ে সন্দেহ ঘোচাতে আজ আগুন পেতেছি। আমি সঙ্গ ভালো নয়, এত বৎসর কাল শুধুই সাহস দিয়ে গেলে কে যেন কাঁদবে, কেউ কাঁদে না আমার জন্য। নাটকীয় বাংলা কবিতা চিমনি পেরোলে স্বর্গ, সেখানে কবিরা থাকে, দ্বার প্রান্তে ভিক মেগে খাব। যে নাভি পড়ে না তার পাশে থেকো ডোমের ঘরণী, উৎসর্গে তোমাকেও জবা ফুল হাড়িকাঠ নাদ ব্রহ্ম বাংলা কবিতা। কৌল নৃশংস বদনা ওই কিরূপ দেখিয়ে মাথা ঘুরিয়ে দিয়েছ, এখন কিভাবে থাকি না হেরি, কিভাবে অন্য সব কাজ ছেড়ে একমাত্র তুমি, ওহ তুমি ধুর, তোমাকে না পেলে সাধনা বিফলে যাবে। মন্ত্রতন্ত্র কোর্স শেখাচ্ছে কোথায়, গুরুমারা বিদ্যে নিয়ে তুই অতকারী করছি, ঠেসে ধরছি পায়ে পড়ছি ফুল, মা বলে ডাকতে গিয়ে বাবা ইচ্ছে জাগিছে ছটুল। এবার দীপান্বিতা থেকে দুটি কবিতা শুনে নি।
0: শৃঙ্গারম পূর্ণ চোখে এক ঝলক মাত্র, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিতে হয়। মেঝেতে কিছুক্ষণ ঘোরাফেরার পর দৃষ্টি শান কোণে আর একটি ঝলক রেখে ফিরতে হয় তোমাতে, নিবদ্ধ রাখতে হয় আজীবন হৃদয়ে তোমারই, যে হৃদয়ে তোমার বলে চিনতে পারনি আজও। পরের লেখা যে কাহিনী, শুরুর আগেই দেখো যে কাহিনী শেষ হয়ে যায়, তার স্পর্শ লেগে থাকে হাওয়াদের সহস্র পাতায়। পাতার নিয়তি জানো, সে আগুন অথবা সে খড়। মানুষের উপকণ্ঠে লেগে থাকে যে স্বপ্ন মর্মর, তাতে অধিষ্ঠান করি সে আমার গত জন্ম প্রেম। পাথরের প্রতি শব্দে যে তোমার প্রথম টোটেম, তাকে দেখছি বিতরাগ। তেল আর সিঁদুরের দান ঘরের বদলে এসো, কোলে নাও আমার সন্তান। আমরা একটু গল্প করি। পৃথ্বীর কবিতাতে আমি দেখেছি যে নানান রকম ফর্ম নিয়ে পৃথ্বী, যেমন খুব স্বল্প বাক কথা রয়েছে, সংকেতময়তা রয়েছে সেখানে, আবার বেশ কাহিনী ধর্মিতাও রয়েছে। তো এইটা কিভাবে নির্মিত হয় পৃথ্বী, সেই বিষয়ে যদি কিছু
1: না? দেখো, এখানে একটা কথা আমার বলা, সেটা হচ্ছে যে কবিতা কিভাবে আসবে সেটা আমি যখন লেখালেখি করি সেটা তো আগে থেকে বোঝা যায় না। কিন্তু একটা জিনিস বোঝা যায় যে চারপাশে আমাদের যাতায়াতের মধ্যে বা আমাদের ভাবনার মধ্যে কোন বিষয়গুলো বা কোন মুহূর্তগুলো বা কোনো দৃশ্য যদি আসেইভাবে, যে কোন জায়গাটা থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে। মানে আমি একটা জিনিস দেখছি, অনেক কিছু সারাদিন ধরে দেখি বা কিছু, কোন জিনিসটা আমাকে বেশি ভাবাচ্ছে তো আমি সেইটার দিকে মনঃসংযোগ করি বা সেইটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করি। এখন এই ভাবতে ভাবতে একটা দিক তৈরি হয়ে যায়, সেইটাই কখনো কখনো লেখা দিকে আমাকে নিয়ে যায়, বা এরকমও হয় পূর্ব অভিজ্ঞতা বা কোনো চরিত্রের মনস্তত্ত্ব যেগুলো ভাবায়, সেই জিনিসগুলো হয়তো অনেকদিন পরে, সেই অভিজ্ঞতা হয়তো আমার 2013 সালে হয়েছে, 2022 সালে হয়তো আমি এমন আবার কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেই পুরনো অভিজ্ঞতা আমার কাছে ফিরে এসছে, ফলে তখন সেইখান থেকে একটা লেখা হয়েছে, এইভাবে লেখা হয় আর কি।
0: তন্ময় আদ্যপান্তে

0: একজন নাগরিক যুবক, কিন্তু ওর লেখার যে বিষয়, যে উপজীব্য, সেটা যেন ওর নিত্য জীবনের বিষয় নয়। যেমন বাংলার পুরাণ, লোকাচার, বিভিন্ন বয়সিনী নারীদের গভীর মনস্তাত্ত্বিক দিকগুলো, সেগুলো কিভাবে তন্ময় সম্ভব হয়েছে নিজের আয়ত্ত করা, আর সেগুলো কিভাবে লেখায় চলে এসছে স্বতঃস্ফূর্তভাবে, আমার জানতে বড় ইচ্ছে করছে।
1: আমার প্রথমে মনে হয় আমার ধরো 10 বছরের সার্বিক লেখাকে কোনো একটা প্যাটার্নে জেনারেলাইজ আমি নিজে করতে চাই না, এটা হয়তো একটা ফেজ। সার্বিকভাবে আমার কবিতার বাইরের অন্যান্য বিভিন্ন বিষয়ের পড়াশোনা, কৌতূহল ইত্যাদি তো বেশ কিছু ক্ষেত্রে আমাকে জারিত করে, অনুপ্রাণিত করে। তাছাড়াও আমার মনে হয় যে বাংলা কবিতা বা বাংলা সাহিত্য তো শুধু গত 50-60 বছরের নয়, তার একটা দীর্ঘ আবহমান ঐতিহ্য আছে। সেই জায়গাগুলোর থেকে আমি যদি উপকরণ পাই এবং সেগুলোকে কবিতার একটা ফেজে, একটা নির্দিষ্ট সময়কালে বা একটা গোত্রীয় কবিতার টুল হিসাবে যদি ব্যবহার করি,
0: কিন্তু তার মধ্যে তো তন্ময় অনেক পর্যবেক্ষণের জায়গা।
1: হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু আমি আজকে যদি 18 শতকের কোনো একটা আবহ বা প্রেক্ষিত বা দৃশ্য বা কোনো নারী মন এই একটা কবিতায় তুলে আনি, সেই নারী মন কিন্তু 21 শতকের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। আমি এখান থেকে অভিজ্ঞতা নিচ্ছি, সেটাকে উপস্থাপিত করছি সেই পটভূমিকায়। আমার খুব মনে হয় যে এই যে আমাদের নাগরিক সমাজ ইত্যাদি নিয়ে তো অনেক লেখা হয়েছে, কিন্তু তার বাইরেও যে একটা বিস্তীর্ণ ইতিহাস আছে আমাদের সাহিত্যের, সেই দিকে আমরা অনেকেই খুব একটা নজর দিতে চাই না। ফলে সেই জায়গাটা আমার নিজেরও চর্চার কারণে কৌতূহলের বিষয়, ফলে বিভিন্নভাবে হয়তো চেতনে অবচেতনে কবিতাতেও উঠে আসে। দীপান্বিতাদি, তোমার কবিতাতেও তো আমরা দেখেছি বৈষ্ণব অনুসঙ্গ বারংবার ফিরে ফিরে এসছে দীর্ঘ তোমার কবিতা যাত্রায়। ফলে কোথাও গিয়ে তোমারও একটা আদ্যপান্ত নাগরিক জীবনের থেকে সরে গিয়ে কোথাও একটা ফুলের খোঁজ, রেণুর খোঁজ, তিলকের খোঁজ, রসকলির খোঁজ তোমার কবিতার মধ্যে বারবার দেখা যায়। তোমার যাপনের সঙ্গে এই বিষয়টা কিভাবে মিশে গেল?
0: হ্যাঁ, আমার যাপনের সঙ্গে এগুলো একেবারেই মেলে না, কারণ আমার বারান্দাটা দুটো বড় বড় অট্টালিকা দিয়ে ঢাকা দেওয়া, শহরের মধ্যে বসবাস। কিন্তু আমারও সেই খোঁজটা হয়তো রয়েছে, গ্রাম মফস্বল আমাকে খুব টেনেছে এবং সেখান থেকে আমারও একটা লেখার কিছু কিছু অনুসঙ্গ তো অবশ্যই ঢুকেছে। আর পদাবলী সাহিত্যের তো আমি অত্যন্ত ভক্ত, সেই প্রসঙ্গেই ঢুকে পড়েছে আর কি।
1: তাহলে এই বিষয়ক তোমার কবিতা শুনেনি?
0: রাইধ্বনি। এক, রাইধ্বনি কেলো, আশেপাশে আমি শুই না, গুঞ্জয়ে মধুকুঞ্জে সখী, আমি সে কাজল ভোমরা, আমি তোর সোহাগের দাসী, সোহাগে ওই মরি বাঁচি মরি, ভিতরে সোনার পাখি রেখে খাঁচায় তালা দিলেন সাই, আর তার এত টলমল নবজ্জ্বল রস রসবতী, আমি রাই রাই নামে ভরি কলসের সুখ, তোমার প্রেমের কিবা জানি। দুই, রাখালিয়া মতি শোধেনি পীড়িতি, দেখেওনি গোড়ারূপ, শ্রীমতির বাঁশি থেকে থেকে মায়া পায় ঘন আম বনে, কে ধুলো ওড়ালো সখা সেধনীকে কহ বটে, নগর বনোয়ারি সে কতটা পুরুষ আর কতটা টলটলে জল, আমি তার বুক টেনে শ্বাস দিই শ্বাস, হৃদয় কন্দরে কত নাম গান, দোহাই দোহাই শোথ গৌর প্রেম, নদিয়ার ব্রজপথে শ্যাম সঘন লাদিনিয়ানো, আমি তার বুক টেনে দুধ দিই, সে মরমি ভাসে ডোবে সাঁতার শেখেনি বলে, আমিও তো আর পাশরিতে নারী। আচ্ছা, এরপরে পৃথিবী থেকে শুনে নি লেখা।
2: এটা একটা সিরিজ থেকে আমি দুটো লেখা পড়ছি, তোমাকে। দুই, সফল বৃষ্টির দিন ধরে রাখতে পারিনি বলেই দু চোখের পাতা জলে ভরে উঠছে যখন তখন, আমার সামর্থ্য নিয়ে তুমি যেন বিদ্রুপ করো না, তোমার তো জানা আছে তার ছিঁড়ে গেলে দৈত্য মন কীভাবে তছনছ করে আমাদের ভেতরে স্পর্ধায়, রক্তের ভেতরে ঢালে রুগ্ন তারার থেকে বিষ, এখন পৃথিবী তাই নিরন্তর সীমাবদ্ধতায়, জীবনে কুড়িয়ে পাওয়া অলৌকিক স্পর্শের হদিশ বাতাসে ভাসায়, আর দূরের সম্পর্ক থেকে ওম কাছে এলে ভ্রান্ত লাগে, তাহলে কি এবারও সংযম সমস্ত শরীর থেকে মন থেকে মুছে ফেলবে টান, মিথ্যের মোড়কে আমি কতবার ঈশ্বরের

0: দান ছুঁড়ে ফেলে দেব দূরে অতীতের স্তব্ধ অভিমানে, তোমার প্রশ্রয় আজ শুরু করতে চাই সাবধানে। ৩. তোমার সমস্ত দুঃখ ম্লান করে বেঁচে থাকতে চাই, দুহাতে ব্যথার বীজ ছড়াও এখন এইখানে, একদিন গাছ হবে আমি তার ছায়ায় ছায়ায়, পোষা কুকুরের মতো ঘুরে ঘুরে জীবন সন্ধানে সময় ফুরিয়ে দেব। আমাকে পিছনে ফেলে যারা দূরের উৎসব থেকে জ্বলে উঠছে আজ অন্ধকারে, তাদের নিয়তি আমি দূরদর্শী জ্ঞানীর প্রজ্ঞায় টের পাই, যেন তারা কুয়াশায় দূরের পাহাড়ে নিজেদের লক্ষ্যবস্তু নিজেরাই ঠেলে দিচ্ছে খাদে। তোমার জীবন তুমি এইভাবে কেন অবসাদে ব্যর্থ করে দেবে বলে মনস্থির করে বসে আছো? নুয়ে পড়া গাছও যদি উঠে পড়তে পারে দুর্বিপাকে, তাহলে তুমিও এসে তৈরি করো আলোর বলয়, নতুবা কোথায় যাব, কার কাছে, কে নেবে আমাকে? আমি আবার তন্ময়দার কাছে যাব, তন্ময়দা যদি কবিতা শোনা।
1: ক্ষেত্র গোলা ভর্তি হবে ধান, পাত পড়বে উঠোনে সবার, ধন্য ধন্য লোকমুখে উদয়াস্ত কত আশীর্বাদ, বাছারা স্কুলে যাবে গায়ে উঠবে গহনা নতুন, রক্তশূন্য বধূটিকে ঘিরে ধরছে এসবই আহ্লাদ, মাঠে যে রয়েছে নাম নিতে মানা, সারাটা বছর কি হার খাটুনি সেরে নিশ্চিন্ত হয়েছে তবে ঘাম, বধূটি সরিয়ে রাখে হাঁড়ি থেকে দুমুঠো গড়াস, কোন এক দেবীকে ভাবে লেপে পুঁছে যত্নে খাওয়ালাম। এবারে ফসল ভালো, মন ভালো, মহিমা ব্রতের, উপযুক্ত দাম পেলে যাওয়া যাবে বেড়াতে কোথাও, বধূটি এসবও ভাবে, ভেবে ভেবে সন্ধ্যা লেগে যায়, শাঁখের আওয়াজে ভাঙে ঘোর, বাজে আলতা দুটি পাও, শখে তো ব্রহ্মাণ্ড নাচে, কতটুকু সত্যি ঘটে তার, দেবীর মাহাত্ম্যে তবু ধানি জ্যোৎস্না ফুটেছে অপার। পরের কবিতা মদন দ্বাদশী। কাম সত্য কাম স্থিত, কামে হয় জগৎ আন্ধার, নিজেরই অর্চনা করি রসবতী হইয়া ফিরি ঘরে, না চাহি মদন রেণু মদালসা আমারই চৌকাঠ, পিচ্ছিল হইয়া উঠে ফোঁটা ফোঁটা কাম বিন্দু ঝরে, সে বড় আরাম সখী কেন তবে পুরুষ উন্মুখ হইয়া কাটালে নিশি, নিজেরে সন্তুষ্ট কর রতি অঙ্গুলে ফুলের বান, দগ্ধিয়া মরিতে চাহে দ্বারে, প্রবেশ অপেক্ষা কোনো সুখ নাই, ধীরলয় গতি ক্রমশ দ্রুততা জন্মে, ব্রতপুণ্য ব্রতের আস্বাদ মন্ত্রের অস্ফুট ধ্বনি, কামবাষ্প বৃন্ত উচাটন কে যেন উর্বর করে সর্ব অঙ্গ নিঙাড়ি নিঙাড়ি, কতখানি ছুঁয়া আসে গুহাগাত্র গমনাগমন, রস কাটে রস বহে রসসিক্ত জগৎ বিচার, আমারই পুরুষ আমি প্রকৃতিও একান্ত আমার।
2: আচ্ছা, কবিতা শুনতে শুনতে আমার আরো একটি ভাবনা মনে এলো, যে আমরা তো খুব একটা বিপন্ন সময় কাটিয়েছি বিগত বছরগুলিতে, আমাদের অস্তিত্ব সংকটে, আমরা তো জানি, আমরা মনে করিও হয়তো কিছুটা, যে হয়তো আনন্দ থেকে সবচেয়ে সুন্দর লেখাগুলি হয় না, হয়তো বিষাদের থেকেই জন্ম নেয় সব থেকে সুন্দর লেখাগুলি।
0: এখন আমার দিকটা আমি বলতে পারি, যে তুমি বললে যে আনন্দে থাকলে কবিতা লেখা যাবে কি যাবে না, সেটা একটা অন্য তর্কের বিষয়, নিশ্চয়ই যাবে, কিন্তু আমার দিক থেকে বলতে পারি যে এই ভিড়ভাড়টাই হইচইয়ের মধ্যে থেকে আমি একটু একা থাকতে চেয়েছিলাম, এই একা থাকার জায়গাটা থেকেই কিন্তু আমার কবিতা লেখার শুরু, সুতরাং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার লেখায় বিষাদ এসছে, বিষাদ আসবে, এবং আমি যে এই গোটা যে পরিবেশ থেকে যে বিচ্ছিন্ন হতে চাইছি, বিচ্ছিন্নতার বোধ আমাকে ক্রমশ কবিতার দিকে ঠেলেছিল। এখন যদি আমি আনন্দে থাকতাম, হয়তো আজকে আমি ফুটবল খেলতাম, হয়তো আমি অন্য কিছু করতাম, হয়তো কবিতা লিখতাম না, এইটা আমার মত। এরপর তন্ময়দা আর একটু হয়তো অন্যরকম বলতে চাইবে।
1: আমার মনে হয় বিষাদ বিষয়টা এমন অন্তর্লীন এক বস্তু, যে মানুষ প্রচন্ড ভিড়ের মধ্যে থেকেও একা হয়ে যেতে পারে, আবার একাকিত্বর মধ্যেও যে চূড়ান্ত একটা নিঃসঙ্গতা কাজ করে সেই বিষয়টাও কিন্তু ফেলনা নয়। আমরা বিষাদ একাকিত্ব এই ব্যাপারটার একটা জলজান্ত উদাহরণ দেখি।

0: দেখেছি আমরা গত 2 বছরে, যখন কোভিড পরবর্তী সময়ে প্রত্যেক মানুষ একটা চরম নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছিলেন, এবং আমরা আমাদের অনেক প্রিয়জন পরিজনদের হারিয়েছি, অনেক কবিও চলে গেছেন। ফলে বিষাদ জিনিসটা কবিতার ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করে কি না, হয়তো খানিকটা করে, কারণ বিষাদ মানুষকে কোথাও গিয়ে কনসেন্ট্রেটেড হওয়ার দিকে এগিয়ে দেয়, যেটা উৎফুল্লতা মানুষকে সেই দিকটায় ঠেলে দেয় না, খানিকটা একাগ্র করে। যেহেতু একা করে, নিজের সঙ্গে নিজের কথোপকথন চলতে থাকে বিষাদের সময়। অতি সম্প্রতি আমাদের এক বন্ধু অরিত্র সোম অকাল প্রয়াত হয়েছে, সেও নাগরিক একজন, নগর জীবনেই অভ্যস্ত, তার কবিতাতেও
1: আমরা সেই বিপন্নতা,
0: একাকিত্ব এবং শব্দ ব্যবহারেও বারংবার সেই প্রবণতাগুলো ঘুরে ঘুরে এসেছে।
1: হ্যাঁ,
0: আমি অরিত্রের একটা কবিতা যদি পড়ি তাহলে হয়তো বিষয়টা বোঝানো আরো সহজ হয়। আরতি ফার্মেসি কবিতাটার নাম। ছেঁড়া পাতা উড়িয়ে ট্রেন থেকে হারিয়ে গেল স্টেশন, এখন দৃশ্যত মফস্বল পড়ে আছে পাশে, বহু দূরে একটা টিমটিমে বাড়ি, জানলা খোলা পেয়ে রাস্তায় মিশে যাচ্ছে আদর স্নেহ অন্ধকার। অথচ এসব দৃশ্য দেখাবে বলে ডেকেছিলে যাকে, তার চোখ মুছিয়ে দিয়েছে শীতকাল, এই রোগশয্যা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে।
2: দীপান্বিতা দিকে বলছি, কবিতা যদি তুমি পড়ো।
1: ঘর, আমাদের যদি একটা ঘর হতো, ঘরের সামনে একটা বাগান হতো, আমি ফুল ফোটাতাম, মাটি কুপিয়ে জল দিতাম, তোমার ভালো লাগতো না বলো? আমি যদি সেই ঘরের চারদিকে অগণন অগণন প্রদীপ জ্বালিয়ে বাতাসকে থামিয়ে রাখতাম কিছুকাল, তোমার কি খুব খারাপ লাগতো? আমি একটা আসন বুনতাম, পাহাড় নদী আর পাইন বন, সেই আসনে আসন পিড়ি করে তুমি এসে বসতে আর দু একটা গল্প শোনাতে মুড়ি খেতে খেতে, তোমার বুঝি এতই খারাপ লাগতো? আমি যদি আস্ত একটা চাঁদ নামিয়ে জোয়ারের স্রোতে উথলে ওঠাতাম সেই সব মায়া জল, তবু তোমার কাছে এসব ধস্ত হাড় মজ্জা মাংস রক্ত সবটুকু তাই, সবটুকু তাই বুঝি। পরের লেখাটির নাম পাহাড় চূড়োটিতে। কোন পাহাড় চূড়োর খুঁটিতে বেঁধে রেখেছ প্রাণ জানো না গো, এক চুল নড়ার সাধ্য নেই আমার, দূর থেকে শহরের আলোগুলো জ্বলে উঠতে দেখি, নিভে যেতে দেখি, দেখি শান্ত উপত্যকায় রাখাল গাছের নিচে ঘুমিয়ে রয়েছে, পাহাড়ি বধূরা ফুল গাছের টবে ফুল আঁকছে, আমি ওদের সবার কাছে যেতে চাইছি, অথচ তুমি বেঁধে রেখেছ সবচেয়ে উঁচু দুর্গম চূড়োটিতে, তারপর নিজেই ভুলে গেছ। একটি ছোট্ট সিরিজ, ফ্যাকাশে মলাটের বই এক। কয়েকটা কবিতা, দুটো ছেঁড়া পাতা, তিন চারটে ফ্যাকাশে মলাটের বই, এই নিয়ে কি সংসার চলে বলো? চৌকোনা বাক্সে বাঁধা মন, ভেতরে ফড়িংয়ের ওড়াউড়ি, অভাবের ঘরে কোথাও বিনিদ্রা নেই আমার, তোমার বুকের ওপর শুয়ে থাকি ঘুমে কাদা হয়ে, পেন্সিলের আঁকি বুঁকিরা ম্লান হয়ে আসে এও স্ত্রীচিহ্নগুলি। একটা লেখা হারিয়ে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে, যেন সন্তান হারিয়েছে আমাদের, তোমার লেখা গুছিয়ে তুলে রাখা আর ছুঁয়ে দেখা শুধু, এ কাগজ ও কাগজ নতুন নতুন সংখ্যা, এত সামলাতে সামলাতে হাঁপ ধরে আজকাল, বয়স বেড়ে যাচ্ছে টের পাই, হারিয়ে ফেলি খুঁজে আনি ধুলো ঝাড়ি, এত লেখা জমিয়েছি তোমার, যেন আমি মরে গেলে ওরাই করবে মুখাগ্নি। এরপর পৃথিবী থেকে শুনে নেব।
2: এটাও একটা সিরিজ থেকে আমি পড়ছি। প্রথাগত নিন্দার শহরে এক। দুর্বলের মুগ্ধতার কাল, সূর্য সরে গেলে তার যাত্রা শুরু হয়, তোমার আঙুল সোজা রাত্রির আঁধার ভেদ করে তারাদের সান্ধ্য ভাষা চুরি করে নিয়ে আসতে চায়, আর মায়াময় যে আকাশ নত ঘুমে জেগে থাকে তাঁবুর ভেতরে, ভরে ওঠে তারায় তারায়। দুই। রাত্রি লাল, রাত্রি কালো, তাঁবুর

0: ভিতরে নোনা হাওয়া, বালি ভর্তি তোমার শরীর, আমার অতিক্রম করে যাওয়া ক্লান্ত উটের চলাচল, অদূরে সাক্ষী তারা, ভূতগ্রস্ত সমুদ্রের জল। তিন, অগ্নি সাক্ষী দিয়েছিল ঘাস, মাঠের চতুর্দিকে সপ্তপদী গমনের লোভে পরিবর্তে লেখা হল যে দীর্ঘশ্বাস, আধার করেছি তাকে, বহুদিন পরে এসে আশ্রয় করেছি তার দূতি, এর বেশি কতটুকু পারে জানা নেই, অবৈধের বিবাহ প্রস্তুতি। যে লেখাটা পড়ব তার নাম বন্ধু। হারিয়ে যাওয়ার আগে তোমাদের বলে রাখতে চাই, লিখতে এসেছি বলে এত ফুল, এত উদযাপন, কোনোদিন লেখা যদি থেমে যায় দুঃখ হবে না, বন্ধুদের বই হবে। পাইনের বন পেরিয়ে তখন আমি বহুদূর পাহাড়ের গায়ে, শেষ রোদটুকু নিয়ে চলে যাব সূর্যাস্ত আভায়, পাহাড় সোনালি করে, স্পর্শ করে পাহাড়ের চূড়া, হারিয়ে যাওয়ার আগে ওই শেষ, বাকিটা বন্ধুরা। তো আমি বন্ধু তন্ময় ভট্টাচার্যকে বলছি, ও যদি কয়েকটা কবিতা পড়ে।
1: আমি আবার অবাং মনসগোচর বইয়ে ফিরে যাচ্ছি। আশ্রয়, পুরুষ স্খলন শেষে ঘটনা প্রবাহ ভুলে যায়, ভোলে দম্ভ ফুঁসে ওঠা, থেমে গিয়ে স্বাগত জানানো, আরও যা সার্থক ইচ্ছা ভোলে সবই, বিরহ ভোলে না, নারীটির বুকে শুয়ে ভয় পায়, শিশু হয়ে ওঠে, নারীও প্রবল স্নেহে রতির কল্যাণ ভুলে গিয়ে চুমো দেয় চোখে মুখে, প্রসাদী বুলোয় খোলা চুলে, এভাবে বিশ্বাস জাগে ক্ষণস্থায়ী, নিজেকে বোঝানো, প্রণয় যদি বা ভাঙে মা স্বভাব সঙ্গে থেকে যাবে। মুখাগ্নি মন্ত্র। ধন্যবাদ হে জীবন, এতদিন ছিলে ধন্যবাদ, আমার সন্তান ধর্ম নতুনত্বে ভরে গেল আজ, ধন্যবাদ হে মানুষ নিশ্চিন্ত শয়ন, ধন্যবাদ যেন শান্তি পাঠ পায় থেকে যাওয়া প্রতিটি নালিশ, ধন্যবাদ পলাতক, ধন্যবাদ চির উপস্থিত, বিস্তৃতি চিনিয়ে দিচ্ছে আমাদের যুগ্ম অধিকার, ধন্যবাদ না শরীর, ধন্যবাদ চূড়ান্ত শরীর, আলোদ্বন্দ্বে ঠেলে দাও আগুন সেলাম, ধন্যবাদ। সাদা পৃষ্ঠা। এতদিন হয়ে গেল ওসব কি মনে রাখলে চলে, এই বলে বই ছেড়ে চলে গেল প্রেমের কবিতা। শিরোনাম একা একা কিছুদিন চেষ্টা করেছিল, তারপর অন্য কোনো বই দেখে, প্রতিপত্তি দেখে যেই না এগোতে যাবে, টান পরে সেলাইয়ে পাতায়, কবিতা শরীর ইচ্ছা বিজ্ঞাপনে ভুল থেকে যায়। মৃত্যুদিন। তোমার ছবির সামনে থরে থরে খাবার সাজিয়ে আমি কি দুরন্ত কোনো বার্তা দিতে চেয়েছি, নিছক ঘরোয়া যোগার কিছু, গণ্ডুষ করার মতো জল, জ্বর মুখে আরও যা যা ভালো লাগতে পারে সেই সব নেঁধে ফেলা, খাও যত্ন করে খাও, প্রতি পদ থেকে অল্প অল্প নিয়ে দেখো নুন হলুদ ঠিক পড়ল কি না, আয়েশি উদ্গার তোলো আঁচিয়ে দি, জর্দা দেওয়া পান নিজেই চিবিয়ে ভাবি, তুমি কিন্তু তৃপ্ত হলে খুবই।
2: কবিতা শুনতে শুনতে কথা বলতে বলতে প্রায় আমরা শেষের দিকে। পৃথ্বী এবং তন্ময়, সামগ্রিকভাবে কবিতা নিয়ে কি ভাবনা চিন্তা করছো জানতে চাইছি।
0: এটার খুব এক কথায় উত্তর যদি দিতে হয় সেটা হচ্ছে কিছুই ভাবছি না। তার কারণ হচ্ছে আমি যখন লেখালেখি করছি বা লেখা যখন হয় বা কবিতার বই বেরোয়, এই গোটা যাত্রাপথটা আমার হাতে থাকে না। আমি লিখি একটা সময়, তার পরিবর্তন করি আর একটা সময়। 2019 থেকে হয়তো ধরা যাক বইয়ের পাণ্ডুলিপি গোছাচ্ছি, 2023 গিয়ে মনে হলো যে এবার পাণ্ডুলিপিটা হলো, তো বইটা বেরোলো। এখন 2023 বইমেলায় বই বেরোনোর পরে মার্চ মাস থেকে আমার মনে হতে থাকছে এই কবিতায় এই শব্দটা বাদ দিলে ভালো হতো, ওই কবিতার এই লাইনটা বাদ দিলে ভালো হতো। ফলত এইটা একটা অনন্ত যাত্রাপথ।
2: হ্যাঁ, কারণ আমাদের ভাবনার স্তরও তো বদলাচ্ছে।
0: হ্যাঁ,

0: তো ফলে মন যেভাবে আমাকে বদলাচ্ছে কবিতাও সেভাবে বদলাচ্ছে। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি, পড়ে আমি তন্ময়দার দিকে যাব। বাবা কিভাবে শান্ত হবে মন, সারা দিন সারা রাত একটানা দু চোখে যখন শুধু সেই একই দৃশ্য অবিরত পাতা ঝরে পড়ে। বীজের জানার কথা নয়, ঠিক কোন ভাবনার ভয়ে বয়সের দিকে গেলে একটা গাছকে আরো ক্রমাগত উদাসীন করে। তন্ময়দেবারে বলো।
1: আমার যেটা মনে হয় যে এক বই থেকে আরেক বইয়ে কোনো কবির বাকবদল হবে কি হবে না, তার থেকেও বড় কথা কবি তার নিজের ধারাবাহিক লেখালেখির চর্চায় সেই নতুন নতুন দিকগুলো খুঁজে আনতে পারছেন কিনা। কেননা আমার দৃষ্টিভঙ্গিতে কবিতা লেখা এক জিনিস, কিন্তু বই নির্মাণ অত্যন্ত সচেতন এবং পরিকল্পিত একটা বিষয়। কবিতা লেখার ক্ষেত্রে তোমার কোনো ভাবনা কাজ নাও করতে পারে, কিন্তু বই করার ক্ষেত্রে আমার এই সংখ্যক কবিতার মধ্যে থেকে কোন কবিতা রাখবো কি কোন কবিতা রাখবো না, বই নির্মাণটা একটা সচেতন ভাবনা, তার সঙ্গে কবিতা রচনার মিল হয় না। কাজেই বই নির্মাণের ক্ষেত্রে এক বই থেকে আরেক বইয়ে আমার পার্থক্য হচ্ছে কি না সেইটা চিহ্নিত করা যতটা সহজ, কবিতা লেখার ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়তো ততটা সহজ নাও হতে পারে। যেমন একটা ছোট্ট টুকরো পড়ছি, দেবী মাহাত্ম্য কবিতার 3 নম্বর। হে দেবী, কফির কাপে আমাদের ধৈর্য বাড়ে কই, তাড়াহুড়ো করে ফেলি আহ ধ্বনি বাতাসে ছড়ায়, নীরবে চুমুক দেওয়া এ শহরে প্রকাণ্ড ঢেকুর এসেছি সান্নিধ্য লোভে, হে দেবী সর্বভূতে নাও কবির মর্দিনী হয়ে ভাষা বাংলা সবারে শেখাও। তোমার কবিতায় বা তোমার গ্রন্থ নির্মাণের ক্ষেত্রে এই ভাবনাটা কীভাবে ধরা দেয় দীপন্নিতাদি?
2: কবিতা আমি রোজ লিখতে পারি, কিন্তু বই আমার ইচ্ছে করলে, আমার সত্যি সত্যি অনেক দিন হয়েও গেছে, 4-5 বছর, কারণ আমি সেই তাগিদটা অনুভব করছি না নিজেকে প্রকাশিত করার। কিন্তু কবিতা না লিখে তো পারি না, কবিতা না লিখলে হয়তো বাঁচবো না, তো সেই জায়গা থেকে কবিতা আমার নিত্যই হয়তো আসে। আর সামগ্রিক কবিতা ভাবনা বলতে আসলে আমাদের পথটাও তো অনেকটা পেরোনো হলো, যখন লেখালেখি শুরু হয়েছিল তখন এক ধরনের তাগিদ ছিল, কিন্তু এখন মনে হয় যে একান্ত একাগ্র একটা জায়গা তৈরি হয়েছে কবিতাকে নিয়ে। এটুকু পরম জেনে ছাই মেখে শুদ্ধ হয়েছে জীবন, এত শুদ্ধি চাইনি কখনো, এক ব্রহ্ম মহাব্রহ্ম সময়ই আত্মপট, একাগ্র চিত্ত এই পড়েও পড়েনি কেন জানা নেই, পান পাতা দিয়ে ঢাকা বিন্দু বিন্দু তিল জল রতি ভেসে গেছে, ভেসে গেছে নদীকুল, নদীতে বইয়ে দেওয়া দ্বীপ মঙ্গল ঘট পুজো শেষের, দূরতম মেরু থেকে দেখছি শান্ত বেঁচে থাকা, প্রেমের অধিক প্রিয় দাহ ঘুরিয়ে মারে না আর, এটুকু পরম জেনে দিনাবসানে সেবায় বসি, চাল আর করি জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কেউ, এক বস্ত্রা হয়ে আছে মলিন গোধুলি, তারা ফুটবে একটি দুটি, এই বেলা যেতে চাই কবে চলে গেছি। আমরা কবিতা শুনলাম, কবিতা ভাবনা নিয়েও আমাদের কিছুটা আদান প্রদান হলো, এবং অসম্ভব একটা সুন্দর সময় কাটালাম আমরা কবিতাকে নিয়ে। আপনারাও সকলে ভালো থাকুন, নমস্কার।
3: কবিতার জন্য অনুষ্ঠানটি শেষ হলো। এই অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করেছিলেন 3 কবি, পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার ও তন্ময় ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে এতক্ষণ শুনলেন গজল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান, শিল্পী শুভমিতা।

রূপঙ্কর বাগচির কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে প্রাক্তন ছবির গান। প্রথম গানটি শিল্পী অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল।

0: শ্রেয়া ঘোষাল।
1: সাজি ট্রাম লাইন।

0: quoted an isolated portion of the speech to falsely imply that Mr. Singh claimed that no Indian soldier lost his life during Operation Sindoor. Explaining the context of the Defence Minister's remarks, the Ministry said that at the time of Mr. Singh's address, a particularly persistent and dominant narrative had emerged in certain sections of the media and on social media claiming that Indian pilots had been lost during Operation Sindoor. The Ministry said this narrative was entirely false, yet it was being amplified aggressively with the clear intent of diminishing the success of the operation and demoralizing public sentiment. The Ministry said that it was in direct reference to this specific and mischievous narrative that the Defence Minister made the statement in question. A strong earthquake of magnitude 6.2 struck the Hindu Kush region of Afghanistan last evening at around 7:04 p.m. Indian time. Tremors were felt across India, Pakistan, China, Tajikistan, Uzbekistan, Kyrgyzstan, and Turkmenistan. Shocks were also observed in several parts of North India, including Delhi NCR, Jammu and Kashmir, Himachal Pradesh, and Haryana. In Jammu and Kashmir, residents rushed out of their homes in panic as a safety precaution in several parts of the Union Territory, including Srinagar, Baramulla, Anantnag, Kupwara, and Jammu districts. Authorities have said that there were no reports of any loss of life or damage to property so far. The first phase of helicopter operations for the Chardham Yatra has been concluded. The Ministry of Civil Aviation said that during the period, approximately 400 helicopters movements were conducted daily. It added that over 12,000 shuttle departures facilitated the travel of over 67,000 pilgrims. The Ministry also informed that over 2,000 charter operations were catered to over 11,000 pilgrims, providing safe, reliable and efficient connectivity across the Chardham sector. In Arunachal Pradesh, one more body was recovered yesterday during the search and rescue operation in the flash flood affected Posa area by the SDRF team in K.E. Panyor district. Deputy Commissioner of K.E. Panyor, Shweta Nagarkoti, informed that so far two bodies have been recovered while three persons are still missing. The search and rescue operation will resume today. The Potin Kimin Road remains closed due to persistent landslides and continuous earth slippage. Police personnel have been deployed at vulnerable locations along the Pitapul-Potin route to facilitate landslide clearance operations, regulate traffic and ensure public safety. The fragile ceasefire brokered 2 weeks ago to end the four-month conflict in West Asia is under mounting pressure after fresh retaliatory strikes between the United States and Iran over the past 48 hours. In US Badminton Open, India's Devika Siha, Kidambi Srikant and Ronak Chauhan have reached the semifinals at the Titan Gym in the California State University. And that is the end of this news bulletin.
1: Akashwani Kolkata, Gita Anjoli, Akhon Afar Bigupti. Kolkata o Rashibashir Abharagami 24 ghontar purbabhashe jarano hoyeche sadharonoto meghla akash. হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 92% এবং সবচেয়ে কম 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা চৌবাচ্চায় মাছ চাষ, এ বিষয়ে বলবেন সুমন কুমার সাহু, 6:40 আপনার স্বাস্থ্য পেশাগত রোগ, এ বিষয়ে বলবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 6:45 প্রাথমিকী উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোয়েল প্রামাণিক, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী আবির হোসেন।

নটায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনা হৈমন্তী দে, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব, এরপরে শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি রূপান্তর, 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্র গীত অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক সত্য ফিরে এসো রচনা পরাণ বন্দ্যোপাধ্যায় প্রযোজনা শোভন পাঠক। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা রোহিত গোস্বামী, 5:30 যুবাণীর অনুষ্ঠান যুবাণী কমন রুম উপস্থাপনা অর্পণ চিহ্ন ও সৃজনী পাল, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা সোনার গৌর রচনা দুর্গাশঙ্কর পাল পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী, 7:30 সমীক্ষা রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর, এরপরে শুনবেন সাঁওতালি রূপান্তর, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, 9:30 নজরুলগীতি শিল্পী বিপাশা নন্দী নাগ, 9:45 আধুনিক গান শিল্পী মৌসুমী দাস, 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী, 11:10 বাংলা ছায়াছবি ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী রাজীব চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোয়েল প্রামাণিক, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা ঋত্বিক শিকদার, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা দেবচানী রায়চৌধুরী, 9:00 নজরুলগীতি শিল্পী তন্দ্রা বাগচি, 9:20 আধুনিক গান শিল্পী ময়ূরিকা সেনগুপ্ত, 9:40 রাজধারা উপস্থাপনা দেবচানী রায়চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব, এরপরে শুনবেন অনুষ্ঠানটির বাংলায় রূপান্তর, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা বিনীতা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রীতিশ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, 5:20 উর্বেশী উপস্থাপনা দেবিকা গুপ্ত, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, 6:30 ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে, স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি শিল্পী বিপাশা নন্দী নাগ, 7:30 দর্পণ, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের বাংলা রূপান্তর, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 রেডিও স্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 48 সেকেন্ড। জয় হিন্দ।